0: এখন তর্জমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ এহসানুল হক।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। তিলাওয়াতকৃত সূরা ইউসুফের 68 ও 69 আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর যখন তারা তাদের বাবার আদেশ অনুযায়ী প্রবেশ করল, তখন আল্লাহর ফয়সালার বিরুদ্ধে তা তাদের কোনো কাজে আসল না। তবে ইয়াকুব কেবল তার মনের একটি বাসনা পূর্ণ করেছিলেন মাত্র। তিনি নিঃসন্দেহে জ্ঞানী ছিলেন, কেননা আমি তাকে শিক্ষা দিয়েছিলাম, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। আর তারা যখন ইউসুফের কাছে পৌঁছল, তখন ইউসুফ তার সহদরকে নিজের কাছে রাখল। সে বলল, নিশ্চয় আমি তোমার সহদর, অতএব তারা যা করত তার জন্য দুঃখ করো না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় অহংকারের কুফল। এ সম্পর্কে বলছেন মাওলানা এআরএম মহিউদ্দিন খান ফারুকী।
2: আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রত্যেক মানুষের মধ্যে দুটি শক্তি লোকায়িত থাকে, একটি ফেরেশতার চরিত্র বা ইতিবাচক গুণাবলী, আর দ্বিতীয়টি হল শয়তানি চরিত্র বা মন্দ স্বভাব। নেতিবাচক স্বভাবের একটি হল অহংকার। মানবের মনোজগৎ তথা চরিত্রের ছয়টি শত্রু রয়েছে, যা ষড়রিপু নামে পরিচিত: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ষড়রিপুর পঞ্চমটি হল মদ তথা দম্ভ, গর্ব, গৌরব, অহংকার। আর ষষ্ঠটি হল মাৎসর্য তথা ঈর্ষা, হিংসা, পরশ্রী, কাতরতা। অহংকার শয়তানের চরিত্র। এই অহংকার বা হিংসাই ইবলিশকে ফেরেশতাদের শিক্ষক থেকে শয়তানে পরিণত করেছে। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল বাকারার 34 নম্বর আয়াতে ইরশাদ করেন, সে হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করতে অস্বীকার করল এবং অহংকার করল, পরিণতিতে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেছেন, তিনটি বস্তু মানবের ধ্বংসের কারণ: প্রবৃত্তি বা নফসের পূজা, লোভ ও আত্ম অহংকার। তিনি আরো বলেন, অহংকারই হল সবচেয়ে মারাত্মক ক্ষতিকারক। আত্মগৌরব করা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের শানেই প্রযোজ্য। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের এক গুণ নিয়ে আল্লাহর সঙ্গে টানাটানি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দেন, তার প্রভাব প্রতিপত্তি নস্যাৎ করে দেন এবং তার জীবনকে সংকুচিত করে দেন। হাদিসের কুৎসিতে মহান রব্বুল আলামিন বলেছেন, অহংকার আমার সম্মানের উত্তরীয়, আর সম্মান হচ্ছে আমার গৌরবের পোশাক। যে ব্যক্তি এই দুটির কোনো একটি নিয়ে আমার সঙ্গে টানাটানি করে, আমি তাকে আজাবে নিক্ষেপ করি। আবু দাউদ শরীফ, হাদিস নম্বর 4090। অহংকার মানব স্বভাবের একটি নিকৃষ্ট ও ঘৃণ্য অংশ। অহংকার কি? হাদিস শরীফে বর্ণিত হয়েছে, হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, অহংকার হচ্ছে সত্যকে উপেক্ষা করা এবং মানুষকে অপমান, অসম্মান ও তুচ্ছ তাচ্ছিল্য করা। মুসলিম শরীফ, হাদিস নম্বর 91। আবদুল্লাহ ইবনুল মোবারককে প্রশ্ন করা হয়েছিল, অহংকার কাকে বলে? জবাবে তিনি বলেছেন, মানুষকে হেয় জ্ঞান করা। কেন মানুষ অহংকার করে? আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি মহাগ্রন্থ আল কোরআনে সুস্পষ্ট করেছেন। তিনি ইরশাদ করেন, মানুষ অবশ্যই সীমা লঙ্ঘন করে যখন সে নিজেকে অভাবমুক্ত মনে করে। শক্তি ও অর্থের গৌরব অহংকারের আরেকটি দিক, যার বর্ণনা কোরআন মজিদে এসেছে। অতঃপর সে কথা প্রসঙ্গে তার সঙ্গীকে বলল, আমার ধন সম্পদ তোমার চাইতে বেশি এবং জনবলে আমি অধিক শক্তিশালী। সূরা কাহফ, আয়াত 34। অহংকারী সম্পর্কে পবিত্র কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, পৃথিবীতে দম্ভভরে পদচারণা করো না, নিশ্চয়ই তুমি ভূপৃষ্ঠকে কখনোই বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি পর্বত সমান হতে পারবে না। সূরা বনী ইসরাইল, আয়াত 37। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটি বস্তু মানবের ধ্বংসের কারণ: প্রবৃত্তি বা নফসের পূজা, লোভ ও আত্ম অহংকার। তিনি আরো বলেন, অহংকারী হল সবচেয়ে মারাত্মক ক্ষতিকারক। সমস্ত পাপের মূল উৎস তিনটি। এক, অহংকার, যা ইবলিশের পতন ঘটিয়েছিল। দুই, লোভ, যা জান্নাত থেকে মানব জাতির আদি পিতা হজরত আদম আলাইসাল্লামকে বের করেছিল। তিন, হিংসা, যা হজরত আদম আলাইসাল্লামের এক সন্তানের বিরুদ্ধে অপর সন্তানকে প্রতিশোধ পরায়ণ করে তুলেছিল। যে ব্যক্তি উক্ত তিনটি বিষয়ের অনিষ্ট থেকে বেঁচে থাকতে পারবে, সে যাবতীয় অনিষ্ট থেকে বেঁচে থাকতে পারবে। কুফুরির মূল উৎসই হল অহংকার। পাপ কর্মের মূল উৎস হল লোভ। বিদ্রোহ ও সীমা লঙ্ঘনের মূল উৎস হল হিংসা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অহংকারী ব্যক্তিরা কিয়ামতের দিন উঠবে মানুষের রূপে পিঁপড়া সদৃশ ক্ষুদ্র আকৃতিতে। সর্বদা লাঞ্ছনা তাদের বেষ্টন করে রাখবে। অতপর তাদের বুলাস নামক জাহান্নামের এক কারাগারের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, যেখানে লেলিহান অগ্নি তাদের ঢেকে ফেলবে। সেখানে তারা জাহান্নামের পোড়া দেহের গলিত পুচ রক্তে পূর্ণ তিনাতুল খাবাল নামক নদী থেকে পান করবে। তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 1862। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলী হোসাল্লাম আরও বলেছেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুসলিম শরীফ, হাদিস নাম্বার 91। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে অহংকারের কুফল থেকে বেঁচে থেকে পরিপূর্ণভাবে আল্লাহতে আত্মসমর্পিত হয়ে তার সন্তুষ্টি মোতাবেক জিন্দিগি পরিচালনা করার তৌফিক দান করুন।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল অহংকারের কুফল। এ সম্পর্কে বললেন মাওলানা এ.আর.এম. মহিউদ্দিন খান ফারুকী। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন সমর বড়ুয়া।
2: নমো তস্স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা দ্বিতীয়ামপি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা তাতেয়ামপি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। পবিত্র ত্রিপিটকে মানব জন্ম সম্পর্কে বুদ্ধ বলেছেন, কিচ্ছু মনুষ্য পটিলাভ, মানব জন্ম দুর্লভ। যদি কোন দুষ্কৃতির ফলে কাহাকেও মনুষ্য জনি হতে সংখলিত হয়ে পশু জনিতে প্রেতলোকে কিংবা নরকে পতিত হতে হয়, তাহা হলে সে বহু কল্প কোটি কাল এই নিম্নগতিতে ঘুরতে ঘুরতে অশেষ দুঃখ যন্ত্রণা ভোগ করে। মানব জন্ম দুর্লভ কেন, তাহা ভগবান উপমা দ্বারা পরিস্ফুট করে বলেছেন, হে ভিক্ষুগণ, কোন কৃষক এক ছিদ্র বিশিষ্ট ভগ্ন জোয়াল মহাসমুদ্রে নিক্ষেপ করে, যাহা পূর্বের বায়ুতে পশ্চিমে, পশ্চিমের বায়ুতে পূর্বে, উত্তরের বায়ুতে দক্ষিণে এবং দক্ষিণের বায়ুতে উভয়ে চালিত হতে থাকে। তথাগত বুদ্ধ বলেছেন, হে ভিক্ষুগণ, যদি কোন লোক পাপ কর্ম করে নরকে গমন করে, পুনর্বার মনুষ্যত্ব লাভ করা তার পক্ষে দুঃসাধ্য। সংসার চক্রে ঘূর্ণয়মান নরনারীগণের প্রদত্ত উক্ত উপমার মর্ম একবার নিবৃত্তে চিন্তা করবার বিষয়। মহাসমুদ্রে বায়ুতাড়িত ভাসমান একটি ছিদ্রবিশিষ্ট জোয়ালে কানা কচ্ছপের গ্রীবা প্রবেশ যেমন অনিশ্চিত ও সুদূর পরাহত, তেমন প্রাণী কায়িক বাচনিক কিংবা মানসিক দুষ্কর্মের দ্বারা তির্যক জনিতে প্রেতলোকে কিংবা নরকে গমন করল, অনির্দিষ্টকাল পর্যন্ত মর্মান্তিক দুঃখ ভোগ করে। যে সকল প্রাণীর জীবরক্তে মুখ বিবর নিয়ত রঞ্জিত থাকে, তারা কোন সৎকর্মী প্রভাবে দুর্লভ মনুষ্য জন্ম লাভ করতে পারে? অধিকাংশ গৃহপালিত পশু লাঙ্গল ও গাড়ি টানা কাজে প্রায় সকল সময়ে নিযুক্ত থাকে। ইহাদের শক্তি থাকুক বা নাই থাকুক, লাঙ্গল ও গাড়ি টানতেই হয়। যদি অসমর্থ হয়ে ভূপতিত হয়, তবে তার পৃষ্ঠে নির্যাতনের সীমা থাকে না। যদি ক্ষুধা তৃষ্ণায় প্রাণ উষ্ঠাগত হয়, তথাপি বলতে পারে না, আমি ক্ষুধার্ত ও তৃষ্ণাত হয়েছি। রোগ যন্ত্রণায় মরণাপন্ন হলেও তা প্রকাশ করে বলতে পারে না। এইরূপে বহুবিধ মর্মান্তিক কষ্ট তাদের সহ্য করতে হয়। কর্মশক্তি রহিত হলে তারা অনেক স্থলে পশুঘাতকের হাতে গিয়ে উঠে পড়ে। কাজেই যারা অহরহ তারণ দম্বে দণ্ডিত এবং মরণ ভয়ে ভীত, তারা কি প্রকারে এই দুর্লভ মানব জন্ম প্রাপ্ত হতে পারে? সংসার চক্রে আবদ্ধ নরনারীগণ তির্যক প্রাণীর দুঃখ যন্ত্রণা তোমরা সচক্ষে দেখছ। সুতরাং এই দুঃখে যাতে তোমাদের পতিত হতে না হয়, তার জন্য অভিহিত হও। হে মানব, ঊর্ধ্বগামী হতে না পারলেও নিম্নগামী হইও না, অন্তত মনুষ্য জন্ম স্থির রাখতে যত্নপরায়ণ হও। সব্বে সত্তা সুখিতা হন্তু, জগতে সকল প্রাণী সুখী হোক।
1: এতক্ষণ পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করলেন সমর বড়ুয়া।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে 45-60 কিলোমিটার বেগে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্য উদয় হয়েছে 5:10 এবং অস্ত যাবে 6:46। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, এফএম 106 মেগাহার্টজ ও এফএম 102 মেগাহার্টজে। এবার জানিয়ে দেব আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি ত্রয়োদশ জাতীয় সংসদে 2026-2027 অর্থ বছরের বাজেট পেশ করবেন বেলা 3:00। মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 106, এফএম 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে এবং সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশ কেন্দ্রের এফএম ব্যান্ডে। বাজেট বক্তৃতা সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম 102 মেগাহার্টসে প্রচার হবে। এসডিজি বিষয়ক উন্নয়নমূলক অনুষ্ঠান টেকসই উন্নয়নে বাংলাদেশ শুনবেন সকাল 7:30। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর শুনবেন সকাল 8:30। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। ফোর ইন অনুষ্ঠান চল বদলে যাই বেলা 2:20। নাটক অন্নদা দিদি বেলা 3:05। কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ ও প্রযোজনা কাজী জাকির হাসান। তারুণ্যের শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ বিকেল 3:35। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05।
3: রবীন্দ্রের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান সোনালি বিকেল বিকেল 5:10 শুনবেন। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালি ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9:05। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন রাত 10:00। বাজেট 2026-2027 নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান রাত 10:30। জানিয়ে দিব এবারে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্টজে সন্ধ্যে 7:00-11:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্টজে দুপুর 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্টজে সকাল 7:00-9:00 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান শুনতে পাবেন। জানিয়ে দিলাম আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমন্ত্রণ জানাচ্ছি ভোরের গান শোনার জন্য। স্নিগ্ধ ভোরে ভোরের গানের শিল্পী প্রিয়াঙ্কা গোপ, গীতিকার মোহাম্মদ মাহবুবুল ইসলাম, সুরকার অশোক কুমার সরকার।

0: ভোরের গান শুনলেন, শিল্পী ছিলেন প্রিয়াঙ্কা গোপ। বাংলাদেশ বেতার ঢাকা। একটি ঘোষণা, আজ 11 জুন থেকে 19 জুলাই 2026 তারিখ পর্যন্ত প্রতিদিন দুপুর 12টায় বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকা বাণিজ্যিক কার্যক্রম এবং বাংলাদেশ বেতারের নিউ মিডিয়া সেলের যৌথ প্রযোজনায় বিশ্বকাপ দামামা শিরোনামে বিশেষ অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে। অনুষ্ঠানটি দেখতে ও শুনতে পাবেন FM 90 MHz, FM 104 MHz, মধ্যম তরঙ্গ 630 KHz, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। অনুষ্ঠানটি দেখার ও শোনার আমন্ত্রণ রইল। ঘোষণাটি শুনলেন,
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন নজরুল সঙ্গীত শুনবেন শিল্পী মোহাম্মদ ওবায়দুর রহমান।

0: নজরুল সঙ্গীত শুনলেন মোহাম্মদ ওবায়দুর রহমানের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ ১১ জুন বৃহস্পতিবার বেলা ৩টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি ত্রয়োদশ জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট পেশ করবেন। মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা একযোগে জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক ৬৯৩ কিলোহার্টজ, এফএম ১০৬ মেগাহার্টজ, এফএম ৯০ মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে, এবং সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গে ও স্ব কেন্দ্রের এফএম ব্যান্ডে। বাজেট বক্তৃতা সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম ১০২ মেগাহার্টজে প্রচার হবে। মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শোনার আমন্ত্রণ রইল। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
0: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী পাপিয়া সরোয়ার।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন পাপিয়া সারোয়ারের কণ্ঠে। শিল্পী কণ্ঠে এবারে শুনব ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে।

0: প্রথমে আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, সুধা এলো না কেহ, এবং পরে ভেঙে মোর ঘরের যাবি, নিয়ে যাবি কে আমারে। পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন পাপিয়া সারোয়ারের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: কৃষি সমাচার নামের এই অনুষ্ঠান এক অর্থে আমাদের কৃষিরই গুণগান। এই কৃষি থেকেই আমরা পাই নানা রকম ফসল যা আমাদের খাদ্যের চাহিদা মেটায়। আবার আমাদের খাদ্যের স্বনির্ভরতা সে তো কৃষির সফলতার উপরই নির্ভর করে, আর এসবের নেপথ্যে অবদান রাখেন আমাদের কৃষক বন্ধুরা। সবাইকে আজকের কৃষি সমাচার অনুষ্ঠান থেকে জানাই অনেক প্রীতি, অনেক শুভেচ্ছা। কৃষিতার অবদান জায়িত রেখে সবজি ফসল পাই কৃষিকাজ থেকে, কৃষক বন্ধুরা করেন তো চাষ, খেয়ে পরে আমাদের সুখে বসবাস। কৃষি আর কৃষকের মেলবন্ধন সফলতা এনে দেয়, খুশি করে মন। আমার কৃষি পর্বে সবাইকে আন্তরিক আমন্ত্রণ। আজ এই আয়োজনে আমরা শুনব কুমড়া জাতীয় ফসলের পাতা হলুদের কারণ ও প্রতিকার, এ বিষয়ে একটি সাক্ষাৎকার।
1: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফয়সাল আহমেদ অনন্ত। আমাদের আজকের বিষয় কুমড়া জাতীয় ফসলের পাতা হলুদের কারণ ও প্রতিকার। এ বিষয়ে বলবার জন্য আমাদের সঙ্গে আছেন কৃষিবিদ মোর্শেদ রেহানা পারভীন, অধ্যক্ষ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। প্রথমেই আপনার কাছে জানতে চাই, আমাদের দেশে কুমড়া জাতীয় ফসলের মধ্যে মিষ্টি কুমড়া, চাল কুমড়া, করলা, লাউ, ঝিঙ্গা, চিচিঙ্গা, শশা, ধুন্দুল এসব সবজিকেই বুঝে থাকি, এসব কুমড়া জাতীয় ফসলের পাতা হলুদের কারণ সম্পর্কে আমরা জানতে চাই।
2: কুমড়ো জাতীয় ফসল হলুদ হবার প্রধান কারণ হল ডাউনি মিলডিউ রোগ। এছাড়াও পুষ্টিজনিত ঘাটতির কারণে কুমড়ো জাতীয় গাছ হলুদ হয়ে থাকে। নাইট্রোজেনের অতিরিক্ত ব্যবহারে এটা হতে পারে। আলো বাতাস চলাচলের অভাব থাকলেও কুমড়ো জাতীয় ফসল হলুদ হয়ে যায়। ফসলের ক্ষেতে অতিরিক্ত পানি জমে থাকলেও এ রোগ দেখা দিতে পারে। ফসলের ক্ষেতের ড্রেনেজ ব্যবস্থা যদি ভালো না থাকে, আগাছা পরিষ্কার করা না থাকে, তাহলেও এ রোগের বিস্তার ঘটতে পারে।
1: আপনি বলছিলেন কুমড়ো জাতীয় ফসলের পাতা হলুদ হওয়ার প্রধান কারণ হল ডাউনি মিলডি রোগ, এ রোগের লক্ষণ সম্পর্কে জানতে চাই।
2: ডাউনি মিলডিউ মূলত ছত্রাকজনিত এক ধরনের রোগ। বয়স্ক পাতায় এই রোগ প্রথম দেখা যায়। আক্রান্ত গাছের ফুল ও ফল কম হয় এবং ফল হলেও স্বাদহীন হয়। আক্রান্ত বেশি হলে পাতা হলুদ বা কালো হয়ে মারা যায়। পাতাগুলি ধীরে ধীরে হলুদ হয়ে যায় এবং শেষমেশ শুকিয়ে যেতে থাকে। রোগটি ফুলের উপরেও প্রভাব ফেলতে পারে, যার ফলে ফুলগুলো বিকৃত হতে পারে, গাছের সাধারণ বৃদ্ধি ব্যাহত হয়।
1: কুমড়া জাতীয় ফসলের পাতা হলুদের হাত থেকে রক্ষা পেতে আমাদের কি কি করতে হবে?
2: আগাম বীজ বপন করতে হবে, এই রোগ প্রতিরোধী জাত ব্যবহার করতে হবে। আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করা যাবে না। ক্ষেতে মালচিং পেপার ব্যবহার করতে হবে। মাটি চাষ দিয়ে রোদে ভালোভাবে মাটি শুকিয়ে নিতে হবে। মাটিতে ট্রাইকোডার্মা ব্যবহার করতে পারলে এই রোগ থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায়। ভালো ড্রেনেজ ব্যবস্থা, গাছের চারপাশে পর্যাপ্ত আলো বাতাসের চলাচলের ব্যবস্থা করা, বেকিং সোডা স্প্রে করা যেতে পারে। এক চামচ বেকিং সোডা এক লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করলে এই রোগের প্রকোপ অনেকটাই কমে যায়। নিম তেল স্প্রে করতে পারেন। 1 কেজি পেঁপে পাতা কুচি কুচি করে কেটে 1 লিটার পানিতে মিশিয়ে ঝাঁকিয়ে নিতে হবে 12 ঘন্টা ভিজিয়ে রেখে। ওতে 10 লিটার পানি যোগ করে ছেঁকে নিয়ে স্প্রে করতে হবে। আক্রান্ত পাতাগুলো দ্রুত সরিয়ে ফেলতে হবে। ফসলের পরিত্যক্ত অংশ পুড়িয়ে বা মাটিতে পুঁতে সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে। সুষম সার ব্যবহার করতে হবে এবং নিয়মিতভাবে ক্ষেত পর্যবেক্ষণ করতে হবে।
1: এবারে জানতে চাই, কুমড়া জাতীয় ফসলের পাতা হলুদের হাত থেকে রক্ষা পেতে রাসায়নিক ব্যবস্থাপনা আছে কি?
2: কুমড়া জাতীয় ফসলের পাতা হলুদের হাত থেকে রক্ষা পেতে রাসায়নিক ব্যবস্থাপনা অবশ্যই আছে। আক্রমণ দেখা দিলে প্রথমে জৈব ব্যবস্থাপনা নিতে হবে, যা আগেই বলেছি। যদি বেশি আক্রমণ করে থাকে তাহলে রাসায়নিক ব্যবস্থাপনা অবশ্যই নিতে হবে। ছত্রাকনাশক স্প্রে করা যেতে পারে, তবে সতর্কতার সঙ্গে ছত্রাকনাশক স্প্রে করতে হবে।
1: আপনি বলছিলেন ছত্রাকনাশক স্প্রে করতে হবে, সবশেষে জানতে চাই এক্ষেত্রে কি ব্যবস্থা নিতে হবে?
2: ছত্রাকনাশক স্প্রে করার সময় সতর্কতার সঙ্গে ব্যবস্থা নিতে হবে। যেমন অতিরিক্ত ছত্রাকনাশক স্প্রে করলে ফুল ফল ঝরে যেতে পারে। অতিরিক্ত ছত্রাকনাশক যদি গাছে যদি দেয়া হয়, স্প্রে করা হয়, তাহলে কিন্তু বৃদ্ধিও ব্যাহত হয়ে যাবে। ছত্রাকনাশক পানিতে বৃষ্টির পানিতে ধুয়ে গেলে কাজ করবে না। যে কোনো রাসায়নিক স্প্রেতে স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই চলতে হবে।
1: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় দেবার জন্য এবং কুমড়া জাতীয় ফসলের পাতা হলুদের কারণ ও প্রতিকার সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলবার জন্য। নিশ্চয়ই আমাদের কৃষিজীবী ভাই বোনেরা এই বিষয়গুলো মেনে চলবেন এবং উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন।
0: অনেকভাবে অনেক কথাই এই কৃষি সমাচার অনুষ্ঠান থেকে আমরা শুনতে পাই। কিছু কথা আবার গানের মাঝেও প্রকাশ পায়, যে গানের মাধ্যমে বিশেষ কিছু কথা আবার আমাদেরও জানা হয়ে যায়। এই গান শুনতে শুনতে গানের কথাও মনে গেঁথে যায়। এবার আমার বাংলা পর্ব শুনব কৃষিকে নিয়েই একটি গান। গানের রচয়িতা খন্দকার আব্দুল মোতালেব, সুরকার এস এম আব্দুল আওয়াল, আর শিল্পী হলেন সেজুতি আশরাফি নতি।

শোনা হলো গান, আর এই গান দিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান। অনুরোধ, সবাই শুনবেন, তাহলে কৃষি বিষয়ক অন্যরকম অনেক রকম তথ্য আমরা জানতে পারব, যা আমাদের কৃষির উন্নতিতেও অবদান রাখবে। জেনে শুনে কৃষিকাজ যদি করা যায়, তাহলেই কৃষি তার সফলতা পায়।

0: গ্রন্থনা ও উপস্থাপনায় শফিকুল ইসলাম বাহার, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মোহাম্মদ, অনুষ্ঠান তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বৃহস্পতিবার, 28শে জ্যৈষ্ঠ, 24শে জিলহজ, 11ই জুন। বাংলাদেশ বেতার, খবর পড়ছে সালমা আক্তার মিনু। শুরুতেই শিরোনাম। জাতীয় সংসদে আগামী অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ আজ। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধি পাবে মূল প্রাধান্য, বললেন অর্থমন্ত্রী। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত, সরকারের প্রথম 180 দিনের মধ্যে হেলথ কার্ড চালু করা হবে, জাতীয় সংসদে জানালেন সংসদ নেতা। সশস্ত্র বাহিনীর মর্যাদা রক্ষায় পেশাদারিত্ব, ঐক্য এবং শৃঙ্খলা সমুন্নত রাখতে হবে, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আহ্বান। ইউনিসেফের মাধ্যমে 412 কোটি 71 লাখ টাকার টিকা কিনবে সরকার। মেধার বিকাশ ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা নিয়ে তরুণদের এগিয়ে যাওয়ার আহ্বান ডঃ জুবাইদা রহমানের। ইরানে নতুন করে হামলা চালানো মার্কিন সামরিক বাহিনী, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করল ইরান। এবং ফিফা বিশ্বকাপ ফুটবল 2026-এর পর্দা উঠছে আজ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট আজ পেশ করা হবে। অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী জাতীয় সংসদে এ বাজেট পেশ করবেন। উচ্চ প্রবৃদ্ধি অর্জন, নিয়মতান্ত্রিক সংস্কার ও ক্রমবর্ধমান অর্থনৈতিক পদক্ষেপসমূহকে সামনে রেখে বাংলাদেশকে অধিক বিনিয়োগ উপযোগী ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উত্তরণের উদ্দেশ্যে প্রস্তাবিত এই বাজেট উত্থাপন করা হবে। প্রস্তাবিত বাজেটে প্রায় 9,38,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এটি দেশের ইতিহাসে এ যাবৎকালের সবচেয়ে বড় আকারের জাতীয় বাজেট। চলতি বছরের 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিপুল বিজয় অর্জনের পর এটি হতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম জাতীয় বাজেট। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী জানিয়েছেন, আগামী অর্থ বছরে জাতীয় বাজেটে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ উৎসাহ প্রদান এবং সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ অগ্রাধিকার পাবে। তিনি গতকাল জাতীয় সংসদ ভবনে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন। মন্ত্রী বলেন, বাজেটে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা থেকে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলায় নীতিগত নির্দেশনা প্রদানের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকবে। তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসার পর সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, উদ্যোগ এবং খাল খনন প্রকল্প সহ যে গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন শুরু করেছে, আগামী বাজেটে তা অব্যাহত রাখা হবে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, বাজেটে আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখা, ব্যাংকিং ব্যবস্থার উপর জনগণের আস্থা পুনরুদ্ধার, সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং রাজস্ব আদায় বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার। তিনি গতকাল জাতীয় সংসদে সরকারি শূন্য পদে নিয়োগ সংক্রান্ত এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা

0: বলেন। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন। তারেক রহমান বলেন, ইতিমধ্যে 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অধীনস্থ দপ্তর ও সংস্থাসমূহে শূন্য পদের বিপরীতে 2,879 জন লোক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে 60,000 পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং আগামী বাজেটে 41,20,000 নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সরকার সম উন্নয়নে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায়ও সমানভাবে উন্নয়ন করা হবে। সরকার গণতন্ত্রে বিশ্বাস করে, বিধায় গঠনমূলক সমালোচনা গ্রহণ করা হবে বলে সংসদকে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। তিনি দেশকে নতুনভাবে গড়ে তুলতে অর্থনৈতিক সুশৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি দেশি বিদেশি সবার জন্য ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
1: দেশকে গড়ে তুলতে হলে অর্থনৈতিক সুশৃঙ্খলা বা ডিসিপ্লিন ফিরিয়ে আনতে হবে। এই সরকারের প্রথম বাজেট উপস্থাপিত হবে, সেখানেও আমরা চেষ্টা করেছি দেশে যারা ব্যবসায়ী আছেন প্রত্যেকের জন্য এমন সুবিধা তৈরি করা যেখানে মাননীয় স্পিকার তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারে। যেমন আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর হতে আমদানি রফতানি নিবন্ধন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে যাতে প্রদান করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন্ডেড এবং নন বন্ডেড সকল প্রতিষ্ঠান সমূহকে FOC-র ভিত্তিতে আমদানির সুযোগের আওতায় আরো সম্প্রসারিত করা হচ্ছে মাননীয় স্পিকার। মূল্য পরিশোধ পদ্ধতি সহজ করা হচ্ছে।
0: প্রধানমন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে তার সরকারের 180 দিনের মধ্যে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী এই 5 জেলায় পরীক্ষামূলকভাবে ই হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ডঃ শফিকুর রহমানের প্রবাসী বাংলাদেশে উন্নয়ন সংক্রান্ত প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে ও বিদেশে প্রবাসী বাংলাদেশিরা যেসব সমস্যার মুখোমুখি হন সেগুলোর সমাধানে শ্রম মন্ত্রণালয়ের পর্যালোচনার ভিত্তিতে একটি টাস্কফোর্স গঠন করা যেতে পারে। তিনি বলেন, অতীতের ফ্যাসিবাদী সরকারের আমলে বিদেশে কর্মসংস্থানকে আদম ব্যবসা হিসেবে কলঙ্কিত করা হয়েছিল এবং মানব পাচার ও অর্থ পাচারের সঙ্গে অনেকেই জড়িত ছিল। এ ধরনের অপরাধে জড়িত 100 অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। প্রবাসীদের কল্যাণে সরকারের উদ্যোগ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাসপোর্ট সেবা সহজ করতে সরকার বিভিন্ন নীতিগত প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, এসব উদ্যোগের মধ্যে রয়েছে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট প্রদান, প্রবাসীদের জন্য ই পাসপোর্ট সুবিধা চালু, অনলাইনে আবেদন ও ফি পরিশোধ, কল সেন্টার ও হেল্পলাইন চালু এবং বিদেশে অবস্থানরত নাগরিকদের জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতে আবেদন গ্রহণ। সংসদে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, পোলট্রি ও মাছের খাদ্য তৈরিতে ক্ষতিকর ট্যানারি বর্জ্যের ব্যবহার ঠেকাতে সরকার ট্যানারি স্থানান্তর, বর্জ্য শোধনাগার স্থাপন এবং কঠোর অভিযান সহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করেছে। তিনি আরও জানান, দেশে কুকুরে কামড়ানোর চিকিৎসা নিশ্চিতে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে। এক সম্পূরক প্রশ্নের জবাবে নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম আশাবাদ ব্যক্ত করে বলেন, 2029 সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের সব কন্টেইনার টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে। এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী সংসদে জানান, ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশনাকে ভবিষ্যতে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে নমিনেশন ফাইল তৈরির পরিকল্পনা সরকারের রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনীর সম্মান ও মর্যাদা রক্ষা, সদস্যদের পেশাদারিত্ব, ঐক্য, শৃঙ্খলা এবং চেইন অব কমান্ড সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর ইমেজ বিনষ্ট করতে নানা তৎপরতা বিদ্যমান ছিল, তবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে 1975-এর 7ই নভেম্বর স্বাধীনতার ঘোষকের নেতৃত্বে সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়িয়েছিল বলে জানান তিনি। তারেক রহমান বলেন, শুধু অতীত চর্চা নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে।
2: শুধু অতীত চর্চা নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। যারা সশস্ত্র বাহিনীর দায়িত্ব পালন করছেন অথবা সরকারি কিংবা জনপ্রশাসনে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এই দেশটা আমাদের সবার। আমরা দেশে কিংবা বিদেশে যেখানেই যে দায়িত্বই পালন করি না কেন, সেই দায়িত্বটি যথাযথভাবে পালন করাই তো আজকে এই দিনে আমাদের অঙ্গীকার।
0: তারেক রহমান বলেন, পরিবর্তিত ভূ রাজনৈতিক সমীকরণ ও প্রযুক্তির দ্রুত বিবর্তনের ফলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের চ্যালেঞ্জগুলো এখন অনেক বেশি বহুমুখী ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তিনি বলেন, এমন পরিস্থিতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কিংবা যা আন্তর্জাতিক পরিমণ্ডলে দায়িত্ব পালনের জন্য সশস্ত্র পুলিশ বাহিনীকে আধুনিক করতে সরকার পর্যায়ক্রমিকভাবে উদ্যোগ বাস্তবায়ন করছে। বাজারদরে স্থিতিশীল রাখতে এবং সারাদেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে মোট 82.54 কোটি টাকা ব্যয়ে 10,000 মেট্রিক টন মসুর ডাল সংগ্রহের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর জন্য ইউনিসেফের মাধ্যমে 412,71,45,000 টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা সংগ্রহের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এছাড়া সারাদেশে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন পেট্রোলিয়াম পণ্য আমদানিরও অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। দেশের বিদ্যমান সমস্যা সমাধানে মেধার সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে প্রতিযোগিতার মানসিকতা নিয়ে তরুণদের এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ডাক্তার জুবাইদা রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও ভবিষ্যৎ বিজ্ঞানের খোঁজে বিজ্ঞান মেলা 2026 উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে ডাক্তার জুবাইদা রহমান বলেন, বৃক্ষরোপণ কর্মসূচিকে অর্থনৈতিক সমৃদ্ধি ও সবুজ বিপ্লবের কার্যকর হাতিয়ার হিসেবে কাজে লাগাতে হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছে মোহাম্মদ মহসিন মিয়া। তৃণমূল পর্যায়ে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ধাপে ধাপে 101 শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: সারা দেশে উপজেলাগুলোতে চিকিৎসার সেবার পরিধি ও মান বৃদ্ধিতে বেশ কিছু উদ্যোগ নিতে যাচ্ছে সরকার, যার মধ্যে অন্যতম হল বিদ্যমান সব 31 ও 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে 101 শয্যায় উন্নীত করা। গেল মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান এ তথ্য জানান।
6: আমাদের উপজেলা যে হেলথ কমপ্লেক্সগুলো আছে তার মধ্যে মাত্র 8টা উপজেলায় 100 শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স ছিল। আমাদের সরকার, এই সরকার এটা বাকি সব 31 শয্যা 50 শয্যার, মানে দু রকম ভাবে থাকে, 31 শয্যার আছে, 50 শয্যার আছে, সবগুলোকেই 101 শয্যায় উন্নীত করা হবে। মোট 434টি উপজেলা আছে, এটা খুবই জরুরি ব্যাপার।
5: তবে আরো আগেই এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর, যেখানে বলা হয়েছে এর মাধ্যমে উপজেলা পর্যায়ে উন্নত ও বিস্তৃত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার ফোয়ারা তাসমিম জানান, মানুষকে যাতে সাধারণ রোগের জন্য জেলা হাসপাতাল বা ঢাকায় ছোটাছুটি করতে না হয় সেজন্যই এই উদ্যোগ। মা ও শিশু সেবা সহ কিছু রোগ নির্ণয়ের উপযুক্ত করেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে গড়ে তোলা হবে বলে জানান তিনি।
7: মানুষকে যাতে সেবার জন্য বড় বড় টার্শিয়ারি হসপিটালে যাতে না যেতে হয়, যাতে প্রাথমিক চিকিৎসাগুলো এবং আরো কিছু যে সমস্ত এসেনশিয়াল চিকিৎসা আছে, এর মধ্যে মা ও শিশুর স্বাস্থ্য কিংবা যেগুলো আমাদের কমন প্রবলেম বা কিছু নর্ম, এ সমস্ত সার্জারি সম্ভব উপজেলা লেভেলে, সেগুলো যাতে করতে পারে।
5: এদিকে জনগণের দোরগোড়ায় দ্রুত জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎ চালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের কারিগরি সহায়তায় এই অ্যাম্বুলেন্সগুলো তৈরি করা হবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
4: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরো সদস্য ও চীনের উপ তথ্যমন্ত্রী যৌথভাবে গতকাল দেশটির চংচিং শহরে চায়না মিডিয়া গ্রুপ সিএমজির পঞ্চম সম্মেলনের উদ্বোধন করেছেন। এবারে সিএমজি সম্মেলনের প্রতিপাদ্য গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। উদ্বোধনী বক্তব্যে তথ্য সম্প্রচার মন্ত্রী দুই দেশের গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রশিক্ষণ, দক্ষতা বিনিময় এবং যৌথ উদ্যোগ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। সম্মেলনে বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যম প্রায় 300 প্রতিনিধি অংশগ্রহণ করছেন। সম্মেলনে গণমাধ্যম সংশ্লিষ্ট কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বিভিন্ন উদ্যোগ প্রদর্শন করা হয়। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সার্বিক উন্নয়ন ও কল্যাণে একটি পৃথক অধিদপ্তর গঠন করা হবে। তিনি গতকাল রাজধানীর গুলশানে বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সংরক্ষিত নারী আসনের মাধ্যমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে এবং ভবিষ্যতে সংসদের উচ্চকক্ষেও তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা থাকবে। দেশে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। এই সময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে আরও 1039টি শিশু। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এ সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 639 জনে। বাংলাদেশ সরকার ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এআইআইবির মধ্যে 25 কোটি মার্কিন ডলারের বাজেট সহায়তা ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি অতিরিক্ত সচিব মোহাম্মদ আহসান কিবরিয়া সিদ্দিকী এবং এআইআইবির পক্ষে পাবলিক সেক্টর ক্লায়েন্টস ডিপার্টমেন্ট রিজিয়ন একের মহাপরিচালক রজত মিশ্র চুক্তিতে স্বাক্ষর করেন। ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অর্থায়ন এআইআইবির ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট ফেসিলিটির আওতায় বিবেচিত 75 কোটি মার্কিন ডলারের পলিসি বেসড ল্যান্ডিং প্যাকেজের একটি অংশ। ক্রমবর্ধমান বৈশ্বিক অর্থনৈতিক প্রতিকূলতা, বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সৃষ্ট বিরূপ প্রভাব মোকাবেলা এবং জরুরি সরকারি ব্যয় ও বৈদেশিক অর্থায়নের চাহিদা পূরণে এ সহায়তা প্রদান করা হচ্ছে।
8: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
8: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে। যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে সম্মত হতে তেহরানের প্রতি কালক্ষেপণের অভিযোগ এনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়ার পর মার্কিন বাহিনী সর্বশেষ এই হামলা চালায়। মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম জানিয়েছে, তারা গতকাল থেকে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে অতিরিক্ত আত্মরক্ষামূলক হামলা পরিচালনা করছে। এর আগে গত মঙ্গলবার ইরানের বিরুদ্ধে একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগ আনা হয়। এদিকে ইসলামী বিপ্লবী গার্ড কোর আইএসজিসি মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। উপসাগরীয় দ্বীপ কেশেম এবং ইরানের বান্দার আব্বাস ও সিরিক সহ কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড জানায়, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে এবং কোনো নৌযান এই জলপথ অতিক্রম করার চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরানের কোনো অবকাঠামোয় মার্কিন হামলার হুমকি অত্যন্ত নিন্দনীয় এবং দেশটি এসব অপচেষ্টা রুখে দেবে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানায়, দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলের একাধিক বিমান হামলায় অন্তত 12 জন নিহত এবং 2 জন স্বাস্থ্যকর্মী সহ 13 জন আহত হয়েছেন। লেবাননে চলমান সংঘাতে সকল পক্ষের আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের সম্ভাব্য ঘটনা তদন্তে আগামী সপ্তাহে একটি তদন্তকারী দল পাঠাবে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার তুর্ক গতকাল এ তথ্য জানায়। এদিকে ইসরায়েলি সৈন্যরা আজ অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন স্থানে তল্লাশি ও হামলা চালিয়েছে। এসব হামলায় কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন। খেলার খবর ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 শুরু হচ্ছে আজ। বাংলাদেশ সময় দিবাগত রাতে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে সমান্তরালভাবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ এই আসর। মেক্সিকো সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 1টায় দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর মধ্যকার উদ্বোধনী ম্যাচটি বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। ক্রিকেট। আজ ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫টা ১০ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৬টা ৪৬ মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জাতীয় সংসদে আগামী অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ আজ। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধি পাবে মূল প্রাধান্য বললেন অর্থমন্ত্রী। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারের প্রথম ১৮০ দিনের মধ্যে হেলথ কার্ড চালু করা হবে, জাতীয় সংসদে জানালেন সংসদ নেতা। সশস্ত্র বাহিনী মর্যাদা রক্ষায় পেশাদারিত্ব, ঐক্য ও শৃঙ্খলা সমুন্নত রাখতে হবে, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আহ্বান। ইউনিসেফের মাধ্যমে ৪১২ কোটি ৭১ লাখ টাকা টিকা কিনবে সরকার। মেধার বিকাশ ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা নিয়ে তরুণদের এগিয়ে আসার আহ্বান ডাক্তার জুবায়দা রহমানের। ইরানে নতুন করে হামলা চালালো মার্কিন সামরিক বাহিনী, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করল ইরান। এবং ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ পর্দা উঠছে আজ। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।
10: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
11: প্রিয় শ্রোতা, আমরা জীবনে লক্ষ্য করি বার্ধক্য এলেই কোনো কিছু মনে রাখতে যায় না, তারা ভুলে যান, চিনতে পারে না আপনজনকে, এমনকি কোথায় কোন জিনিস রেখেছেন তাও খুঁজে পাচ্ছেন না, এমনটাই লক্ষ্য করা যায়। পরিচিতদের নাম ভুলে যাওয়া পরিবারে একটা দুঃখজনক অবস্থা তৈরি হয়, আর এই জন্যেই বার্ধক্যে ভুলে যাওয়া আমরা অনেক ক্ষেত্রে রোগ বলে থাকি। তার প্রতিকার সম্পর্কে আমাদের তথ্য জানার প্রয়োজন। সুখের ঠিকানা অনুষ্ঠানে আজকে বিষয় নির্বাচন করা হয়েছে বার্ধক্যে ভুলে যাওয়া রোগ এবং তার প্রতিকার। আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গোলাম রব্বানী। সাথে রয়েছি আমি ডাক্তার রেজাউল আলম খান। জানতে চাই এই যে ভুলে যাওয়া বিষয়টা, এটা কারণ কি অধ্যাপক রব্বানী?
12: পুরো বয়সে মানুষ কথা ভুলে যায়। এখন এই বয়সটা বার্ধক্য বা বেশি বয়সটা কোন বয়স? প্রত্যেক দেশেই আমাদের এই বার্ধক্যের একটি সীমারেখা রয়েছে, যখন থেকে এই বার্ধক্যটি শুরু হয়। আমাদের দেশে আমরা আয়ুষ্কাল অ্যাভারেজে মেয়েদের ৭৩, ছেলেদের ৭২ বছর, আমাদের ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের হিসাব অনুযায়ী। যে একজন মানুষ যখন বয়স আস্তে আস্তে বাড়তে থাকে, ৬০-এর পরে প্রতি বছর আমাদের যে স্নায়ু কোষ যেটা ব্রেনের ভিতরে থাকে, যেটি আমাদের মনে রাখার জন্য দায়ী, যেটাকে আমরা বলি স্নায়ুতন্ত্র, এটি আস্তে আস্তে কমতে থাকে। এটি হলো বয়সজনিত কমা, এটাকে আমরা বলি সেনাইল ডিমেনশিয়া, বার্ধক্যজনিত রোগের কারণে ভুলে যাওয়া। আর একটি রোগ আছে, সেটা শুধু বার্ধক্যই তাকে ছোঁয় না, সেটির নাম হচ্ছে অ্যালজাইমার্স ডিজিজ। এটি এমন একটা রোগ, সেটি আপনার বংশ পরস্পরে হয়ে থাকে, মেয়েদের মধ্যে বেশি হয়। অ্যালোয়ে অ্যালজাইমার নামে একজন এটি থেকে এটির নামকরণ। তো এটি হয় মেয়েদের বেশি এবং বয়স এটা ৪০-৫০, ইউজুয়ালি ৫০-এর পরে হয়ে থাকে। এবং আমাদের যে স্নায়ুর কথা বা বুদ্ধিবৃত্তির জন্য যে স্নায়ু কোষের কথা বললাম, সেটির ভিতরে জলিটুল্যত দেখা দেয় এবং এই কোষটি একটি ফাইব্রাসে পরিণত হয়ে যায়, তখন আর এর কার্যকারিতা থাকে না এবং ক্রমে ক্রমে এটি এতই জটিল হয়, যেটি আপনি বলছিলেন যে তার নিজের নাম, বাবার নাম, তার স্ত্রীকে বোন বলা, তারপরে তার যদি মেয়ে হন তার স্বামীকে ভাই বলে ডাকা, এরকম পর্যন্ত হয়ে যায়। তার মানে ওই ব্যক্তি যার স্মৃতি ভ্রম হয়ে যায়, উনি হয়তো গুরুত্বটা বুঝছেন না, কিন্তু যারা সামাজিকভাবে তার আশেপাশে আছেন, স্ত্রী, পুত্র, কন্যা, পরিবার, তারা কিন্তু সত্যি খুব বিপদের মধ্যে পড়ে। যে মানুষটি এত বুদ্ধিমান ছিল, সমস্ত কাজকর্ম, সংসার দেখত, সবকিছু পরিচালনা করত, বুদ্ধি যোগাত, সেই মানুষটি এখন এরকম একটি পর্যায়ে। বিশেষ কতগুলো কারণের জন্য মানুষের স্মৃতিভ্রম ঘটে, তার মধ্যে তো একটি বললাম বার্ধক্যজনিত কারণ, দুই নম্বর অ্যালজাইমার্স ডিজিজ, তিন নম্বরে হচ্ছে যে অনেকে মানুষের উচ্চ রক্তচাপ থাকে, এটি যদি আমরা সঠিকভাবে এটির ট্রিটমেন্ট বা চিকিৎসা যদি না করি তাহলে মাঝে মাঝে ওই জায়গাগুলোতে রক্তচলের জলের যে শিরা উপশিরাগুলো আছে এটি চিকন হতে থাকে, যেমন ডায়াবেটিস মেলাইটাস আমরা মধুমূত্র বলে থাকি, এর কারণে আমাদের এই যে রক্তের শিরা উপশিরাগুলো আস্তে আস্তে তার নালীগুলো চিকন হতে।
11: ধন্যবাদ ডক্টর গোলাম রব্বানি। আরেকটি বিষয় আসি, বার্ধক্যে পারিবারিক অসহিষ্ণুতা, অসন্তোষ এবং মনে চাপ বৃদ্ধি পায়, এগুলো কি কারণ হতে পারে?
12: অবশ্যই কারণ হতে পারে। আমরা অনেক সময় ওই বয়সে যেটাকে আমরা বলি বয়স সন্ধিক্ষণ, অর্থাৎ বার্ধক্যের কাছাকাছি অথবা বার্ধক্যে পড়েছে, এই সময় হঠাৎ করে একজন লোক দেখা যাচ্ছে যে তার এই ভুলে যাওয়া হচ্ছে। এখানে আমরা দেখি যে ওই লোকটা আগের মতো অত উৎফুল্ল নেই, প্রাণ চঞ্চল্য নেই, সবসময় চুপচাপ বসে থাকে, এবং এটি কিন্তু আসলে বিষণ্ণতা। এই বিষণ্ণতাকে আমরা অনেক সময় বলি সুডো ডিমেনশিয়া, এর কারণেও কিন্তু স্মৃতিভ্রম হয়ে থাকে। এছাড়াও আরও কতগুলো রোগ আছে যেটাকে আমরা বলি নর্মাল প্রেশার হাইড্রোক্যাফালাস, এটা ব্রেনের যে ভিতর যে ব্রেনটাকে যে তরল পদার্থের মধ্যে ভাসমান থাকে, এটির অনেক সময় চ্যানেল অনেক সময় ব্লক হয়ে যায়, এর কারণে প্রেশার তার নর্মাল থাকে, অর্থাৎ সেরেব্রো স্পাইনাল ফ্লুইড বা যে আমরা তরল পদার্থটি বললাম এটির সব কিছু ঠিক থাকলেও, প্রেশার ঠিক থাকলেও ওই মানুষটিও কিন্তু এই স্মৃতিভ্রমের শিকার হয়ে থাকে। এছাড়াও বিষণ্ণতা একটি বললাম, আছাড়াও মানুষ যদি কোনো কারণে যদি মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয় তাহলেও কিন্তু অনেক সময় সে স্থবির হয়ে যায় এবং তার অনেক কিছু মনে করতে অনেক কষ্ট হয়।
11: আমরা দেখেছি কর্মজীবনে অবসর নেওয়ার পরে নিজেকে গুটিয়ে ফেলা, অযথা রেগে যাওয়া, কোনো কিছু চুরি হয়েছে বলে কাউকে সন্দেহ করা, এই যে একটা অস্বস্তি বোধ, একটা বিভ্রান্তি তৈরি হওয়া, এগুলো ধাপে ধাপে বাড়ে। আমার প্রশ্ন হচ্ছে এটা কি খাদ্যাভ্যাস, পুষ্টির অভাব অথবা কোনো রোগের কারণে হচ্ছে কিনা?
12: প্রশ্নটি খুবই সুন্দর যে মানুষ সব কিছু কিন্তু চর্চার উপরে ভালো থাকে তো, এবং আমার যে বেশি বয়স হয়ে যাচ্ছে, আমি চাকরিতে থেকে অবসর নিচ্ছি, এটি যদি আমার মানসিক প্রস্তুতি না থাকে তাহলে কিন্তু অধিকাংশ লোকই দেখা যায় অবসরকালীন সময়ে মুষড়ে পড়ে, বিষণ্ণ হয়, এবং তাতে ফলে দেখা যায় কি বিষণ্ণতার কারণে কিন্তু খাবার বা পুষ্টিকর খাবারের অনেক সময় কমতি ঘটে। এছাড়াও তার নিদ্রা ঠিক মতো হয় না, অতিরিক্ত চঞ্চলতা থাকে এবং সূচিবায়ুগ্রস্ত হয়ে পড়ে, তার ফলে জীবনের যে চলমান বহমান যে অবস্থা সেটি ব্যাহত হয়, তার ফলেও কিন্তু তার স্মৃতির বিভ্রান্তি ঘটে।
11: প্রবীণ ব্যক্তি যদি একে অন্যের সাথে যোগাযোগের সূত্র গেঁথে নেয়, তাতে করে সামাজিকভাবে একটা পরিতুষ্ট এবং তার মনে এবং দেহে একটা প্রভাব পড়ে, এ ব্যাপারে আপনার মন্তব্যটা কি?
12: আপনি দেখে থাকবেন ধানমন্ডি লেকের পাড়ে, বিশেষ করে আপনার আমরা বলি বিজিবি অর্থাৎ বর্ডার গার্ডের সামনে, এবং আমাদের যে রমনা রেসকোর্স রমনা মাঠ আছে, এই রমনা মাঠের ভিতরে শতায়ু অঙ্গন নামে অঙ্গন আছে, এখানে কিন্তু ষাট ঊর্ধ্ব মানুষ ওখানে একসঙ্গে হয় সকালবেলা হাঁটতে যায়, এবং এদের মধ্যে খুব সুমধুর একটি সম্পর্ক, এরা নিজেদের কথাবার্তা আলোচনা করে, কার ছেলে কানাডা কার ছেলে সৌদি আরব থাকে, এরা এই যে ভাবের বিনিময় করে মনটি কিন্তু পরিতুষ্ট থাকে, এবং এরা ওখানে হালকা ব্যায়ামও করে, এদের কিন্তু মন ভালো থাকে এবং এদের স্মরণশক্তি সবসময় কিন্তু লোপ পায় না এবং বিভ্রান্তিও থাকে না।
11: ভুলে যাওয়া রোগ যদিও একটা সমস্যা, তারপরেও একে প্রতিরোধ করতে হবে, প্রতিরোধযোগ্য বিষয়, এর জন্য পরিবেশ তৈরি করতে হবে, পরিবারের সবাইকে সহিষ্ণু হতে হবে এবং সহযোগিতা করতে হবে, শ্রদ্ধাবোধ বৃদ্ধি করতে হবে, এসব ব্যাপারে যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যায় এরা পরিবারের জন্যে কোনো সমস্যা নয়, তারা সুন্দর জীবনযাপন করছেন, এটি আমাদের প্রত্যাশা এবং প্রত্যয়। আজকে বার্ধক্য ভুলে যাওয়া রোগ নিয়ে অনেক তথ্য জানার সুযোগ হলো, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গোলাম রব্বানি সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য শুভেচ্ছা, এবং আমি ডাক্তার রেজাউল আলম খান, প্রিয় শ্রোতা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকেও জানাই ধন্যবাদ।
13: এডিস মশাবাহিত ভাইরাস জনিত রোগ ডেঙ্গু, এডিস মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো হলো তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরের পেশি ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, নাসিয়া গ্ল্যান্ড ফুলে যাওয়া, শরীরের র্যাশ ওঠা, শরীরে লালচে দানা, পাতলা পায়খানা, ডেঙ্গু জ্বর হলে স্বাভাবিক খাবারের পাশাপাশি বেশি বেশি তরল খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যুপ খেতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ঘর, অফিস বা কর্মস্থলের জানালা সব সময় বন্ধ রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে এমন পোশাক পরিধান করতে হবে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। মশার প্রজনন রোধে ঘরে ও আশপাশের যে কোনো পাত্র, মাঠ অথবা রাস্তায় পানি জমতে দেওয়া যাবে না। সেবা নিন, সুস্থ থাকুন, ভয় বা আতঙ্ক নয়, সতর্ক ও সচেতন থাকুন। ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
11: আজ এই অনুষ্ঠানটি সম্পাদনা করলেন মোহাম্মদ আকবর হোসেন এবং প্রযোজনায় ছিলেন সাইদা মঞ্জুরি।
10: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি স্।

বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টস, FM 106 মেগাহার্টস, FM 102 মেগাহার্টস ও FM 90 মেগাহার্টসে। শুরু হচ্ছে টেকসই উন্নয়ন বিষয়ক আলোচনা অনুষ্ঠান টেকসই উন্নয়নে বাংলাদেশ, সঞ্চালনে এস এম মোর্শেদ।

0: প্রিয় শ্রোতা, শুভেচ্ছা জানবেন, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টেকসই উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা টেকসই উন্নয়ন অভিষ্টের এক একটি লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলি। সে সকল লক্ষ্যমাত্রার বিপরীতে আমাদের যে অর্জন, আমাদের যে সম্ভাবনা, আমাদের চ্যালেঞ্জ, এই সব বিষয় নিয়ে আমরা কথা বলি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলব SDG 3, যেখানে সুস্বাস্থ্য এবং কল্যাণের কথা বলা হয়েছে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকের আমন্ত্রিত অতিথি ডাক্তার তৌফিক হাসান শাওন, তিনি SDG ফোকাল স্বাস্থ্য অধিদপ্তর। ডাক্তার শাওন, আপনাকে স্বাগত। আপনি নিশ্চয় জানেন যে SDG 3 অনেকগুলো ইন্ডিকেটর কথা দেওয়া আছে এবং বাংলাদেশ সরকার গ্লোবালি কমিটেড, আমরা এই সমস্ত ইন্ডিকেটরগুলো বাস্তবায়ন করব এবং অ্যাকর্ডিংলি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর এবং অনেক বেসরকারি সংস্থাও যাদের স্বাস্থ্য কর্মসূচি আছে, তারা এই SDG লক্ষ্য পূরণের জন্য সরকারের সাথে কাজ করে যাচ্ছেন। আমরা আজকে সেই সকল ইন্ডিকেটর থেকে কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই আপনার সাথে। প্রথমে একটু আলাপ করব যে অসংক্রামক রোগে মৃত্যু হার কমিয়ে আনা। আপনি নিশ্চয় জানেন যে 2030 সনের মধ্যে 50% রোগ কমানোর প্রতিশ্রুতি আছে, এটা আমাদের গ্লোবাল কমিটমেন্ট। সেই কমিটমেন্টের বিপরীতে আমাদের এখানে আমাদের কি কি উদ্যোগ আছে এবং আমাদের সফলতার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন?
1: আমরা আসলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে অসংক্রামক রোগ, যেটাকে আমরা বলি ইংলিশে নন কমিউনিকেবল ডিজিজ, এই রোগগুলো আসলে কি? এই রোগগুলো হচ্ছে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সারের মতো অসংক্রামক রোগগুলোকেই আমরা প্রাথমিকভাবে লক্ষ্য করেছি। এবং এই রোগগুলোকে প্রতিরোধ করার জন্য আমাদের দেশের প্রত্যেকটি হাসপাতালে NCD কর্নার স্থাপন করা হয়েছে, অর্থাৎ নন কমিউনিকেবল ডিজিজ একটি কর্নার, যেখানে মানুষ গেলে সাথে সাথে তার ব্লাড প্রেশার ডিজিটাল মেশিনে মেপে দেওয়া হয় এবং বাকি রোগগুলো কিন্তু বিনামূল্যে মেপে তাদেরকে ওষুধ দেওয়ার ব্যবস্থা করা হয়। তাদেরকে একটি কার্ড দেওয়া হয়, হাইপারটেনশন থাকলে হাইপারটেনশন কার্ড দেওয়া হয় এবং এই রোগীগুলো যাতে বিনামূল্যে বেশি ওষুধ পায়, দীর্ঘদিন ওষুধ পায়, সেই ব্যবস্থাও কিন্তু করা হয়। আমাদের উপজেলার নিচে কমিউনিটি ক্লিনিক রয়েছে, সেই রোগীগুলো যেন উপজেলাতে না এসে কমিউনিটি ক্লিনিক থেকে যেন ওষুধগুলো পায়, সেই ব্যবস্থাও কিন্তু সরকার থেকে করা হয়েছে। একই সাথে এই অসংক্রামক রোগে মৃত্যুহার কমানোর জন্য আমাদের কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতি রয়েছে এবং সেটি বাস্তবায়ন করার জন্য একটি মাল্টি সেক্টরাল অ্যাকশন প্ল্যান করা হয়েছে, অর্থাৎ আমরা সবাই মিলে কাজ করব। শুধু স্বাস্থ্য অধিদপ্তর একার পক্ষে এই NCD কন্ট্রোল করা সম্ভব নয় এবং এটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, জনগণকে স্বাস্থ্যকর জীবনাচরণ সম্পর্কে সচেতন করা, সেটারও কাজ চলমান।
0: তাহলে আমরা আশা করতে পারি যে আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা 50% কমে নিয়ে আসা, আমরা রাইট ট্র্যাকে আছি, আশা করি আমরা সেটা করব। ডক্টর শাওন, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের সমাজে আমরা বলি সামাজিক ব্যাধি বা এমন কিছু সমস্যা যেগুলো নিয়ে সমাজ সত্যি উদ্বিগ্ন, তার মধ্যে একটি হচ্ছে মাদক। এক সময়ে আমরা যাদেরকে সমাজের নিম্নশ্রেণী বলতাম তারা মাদকাসক্ত হতো, কিন্তু এখন উচ্চবিত্তের সন্তানরাও মাদকাসক্ত। আমরা দেখছি যে অনেক পরিবারে দীর্ঘস্থায়ী অশান্তি তৈরি হচ্ছে। এটাকে আপনারা কি একটু স্বাস্থ্য ব্যবস্থার অংশ হিসেবে দেখেন কিনা?
1: জি, ধন্যবাদ। আসলে মাদক একটা আমাদের কাছে সামাজিক ব্যাধি। ডাক্তার হিসেবে আমাদের আসলে কোনোভাবেই মাদক আমাদের জন্য কাম্য নয়, আমরা এটা আশাও করি না। আমাদের যদিও সরাসরিভাবে মাদকদ্রব্য বা মাদকদ্রব্যকে কন্ট্রোল করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে সরাসরি কোনো উইংস বা কেউ সরাসরিভাবে আমরা কাজ করি না, আমরা যেটা কাজ করি সেটা হচ্ছে মাদকদ্রব্য অপব্যবহার এবং প্রতিরোধে আমরা সামাজিকভাবে এবং আমাদের বিভিন্ন জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে যে কমিটিগুলো রয়েছে সেই কমিটিগুলোতে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর ভূমিকা পালন করে। বেশিরভাগ ক্ষেত্রে নার্কোটিক্স অধিদপ্তরই এটি ভূমিকা পালন করে এবং প্রশাসনিক যে আইন শৃঙ্খলা বাহিনী থাকে তারাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য আসলে মূল ভূমিকাটা পালন করেন। আমরা যেটা করে থাকি সামাজিকভাবে সচেতনতা এবং তাদের মনের মধ্যে মাদকের বিরুদ্ধে একটা মনোভাব তৈরি করা যে এটার আসলে শারীরিক এবং মানসিক সমস্যাগুলো যেটি হয় সেটির বিরুদ্ধে একটা মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে যেন তারা এই জিনিস থেকে দূরে চলে আসে। তবে স্বাভাবিকভাবে আমি বলবো যে আগে যে জিনিসটি আমরা বলতাম যে গরিবদের মধ্যে ছিল বা লোয়ার ক্লাসের মধ্যে ছিল, কিন্তু এটা কিন্তু এখন আর সেরকম নেই এবং এটা আসলে একটা বড় জায়গা কাজ করার, কারণ আপনি এখন বুঝতে পারবেন না যে কে আসলে মাদকাসক্ত আর কে নয়।
0: আচ্ছা, মাদকাসক্ত বা মাদকাক্রান্ত বলবো আমি, তাদের চিকিৎসার যে বিষয়টা সেটা কি আপনারা দেখেন না মাদকদ্রব্য অধিদপ্তর?
1: সেটা মাদকদ্রব্য অধিদপ্তর নয়, সেটি আমাদের সুযোগ সুবিধা সম্পন্ন মাদকাসক্তি নিরাময় এবং পুনর্বাসন কেন্দ্র রয়েছে যেটা স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন এবং সঠিক চিকিৎসা নিশ্চিত না করলে আসলে এই মাদকাসক্ত ব্যক্তিগুলা কিন্তু আবার পুনরায় মাদকাসক্তি হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তো সেই জন্য আসলে ওই জায়গাটায় সাইকোলজিক্যাল কাউন্সিলিং সহ বিভিন্ন রকম বিহেভিয়ারাল থেরাপির প্রয়োজন থাকে। ওষুধ শুধুমাত্র সমাধান নয়, কারণ যে মাদকাসক্ত হয় তার কিছু ব্যাকগ্রাউন্ড থাকে, সেই ব্যাকগ্রাউন্ডটাকে কারেকশন করারও একটা ব্যাপার থাকে। অর্থাৎ এই জায়গাটা একটা সম্মিলিত অ্যাপ্রোচের প্রয়োজন পড়ে। এবং বেশিরভাগ মাদকাসক্তর একটি ফ্যামিলি হিস্ট্রি থাকে, সেটাও কিন্তু উল্লেখযোগ্যভাবে কাজ করার একটা জায়গা। এবং এইসব ক্ষেত্রে আমাদের একটা সোশ্যাল ট্যাবু কাজ করে, বেশিরভাগ ফ্যামিলি কিন্তু তাদের ওই মাদকাসক্ত যে থাকে ফ্যামিলিতে তাকে কিন্তু নিয়ে আসে না।
0: আচ্ছা, সরকারি যে সেবার কথা আপনি বললেন, যারা মাদকাসক্ত তাদের কি এখানে কোনো পেমেন্ট দিতে হয় না, একটু ফ্রি?
1: সরকারিভাবে প্রত্যেকটা জিনিসেরই একটি মূল্য নির্ধারণ থাকে, তবে খুবই কম, যেটা খুবই অ্যাফোর্ডেবল।
0: পরিবার পরিকল্পনা এবং প্রজনন স্বাস্থ্যসেবা বিষয়ে সরকারের যে মেজর প্রোগ্রামগুলো যদি একটু আলোকপাত করতেন।
1: পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষা আসলে সরকারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ রয়েছে, এবং সেটি আসলে এটার জন্য কিন্তু একটি অধিদপ্তরই রয়েছে, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, যে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কিন্তু তারাও সমানভাবে কাজ করছে। আমাদের মাঠ পর্যায়ে যেমন মাঠকর্মী রয়েছে, ঠিক একইভাবে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট বলি তারা রয়েছে, তারা বাড়ি বাড়ি যায়। আমাদের শুধু আসলে মাঠকর্মী নেই, আমাদের স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও কিন্তু একই সাথে এই বিনামূল্যে পরিবার পরিকল্পনা সামগ্রীগুলো দেওয়া হয়। এবং আমরা যখন কাজ করেছি, এখনো যারা কাজ করছি, দেখতে পাচ্ছি সামগ্রীগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে থাকে। কিন্তু আমাদের দেশে কিন্তু সবাই মোটামুটি সচ্ছল যে পরিবার পরিকল্পনা যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা নিজেরাও কিনতে পারে, যারা কিনতে পারে না তারা সরকারিভাবে নেয়। আসলে এখানে সামগ্রিক থেকে বড় কথা হচ্ছে যে আমরা আসলে কতটা ব্যবহার করতে ইচ্ছুক। অর্থাৎ সামগ্রীগুলো থাকলেই তো শুধু হবে না, প্রত্যেকটা মানুষের মধ্যে পরিবার পরিকল্পনার জন্য যে মানসিকতাটা প্রয়োজন সেটা আসলে এই মেসেজটা পৌঁছানো প্রয়োজন। আমরা সেই জায়গাটাতে আসলে হয়তো কতটুকু পৌঁছতে পারছি সেটা আমাদের জন্য আসলে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার।
0: আর আমাদের সরকারের একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা আছে এবং জনগণ খুব তার নিকট গোড়ায়, নিকট দূর গোড়ায় যেটা স্বাস্থ্যসেবা আর কি, সেটা তারা নিতে পারছে। এবং আপনি ঠিকই বলেছিলেন যে আমাদের কমিউনিটি ক্লিনিকগুলো, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, টোটাল এই যে সরকারের যে বিস্তৃত স্বাস্থ্যসেবা সেগুলো যে নাগরিকরা সেবা নিচ্ছেন এবং তাদের যথেষ্ট সন্তুষ্টিও আছে। আমরা এখন আরেকটি বিষয়ে আলোচনা করতে চাই, যে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি। জরুরি স্বাস্থ্য পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুতিগুলো কেমন?
1: আসলে 2026 সালেই আমাদের হেলথ ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান 2026 থেকে 2031 প্রণয়ন এবং প্রকাশ করা হয়েছে, যেখানে আসলে ভবিষ্যৎ মহামারী এবং জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলার বিশদ ব্যবস্থাপনা সেখানে উল্লেখ করা হয়েছে। এবং একই সাথে যেহেতু এটা টেকসই স্বাস্থ্য ব্যবস্থাপনার একটি অংশ, যেটি জলবায়ু সহনশীল এবং অন্তর্ভুক্তিমূলক এবং কম কার্বন নিঃসরণ করবে, এরকমভাবে একটি টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে, এবং যাতে কোনো জরুরি দুর্যোগে সেবা স্বাস্থ্য যাতে ব্যাহত না হয় সেরকম একটি পরিকল্পনা সেখানে রয়েছে।
0: এমনি জরুরি স্বাস্থ্য পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের আর কি প্রস্তুতি আছে?
1: আমরা আসলে আমাদের প্রতি বছরই দেখা যাচ্ছে এখন বেশ কিছু নতুন রোগের শিকার আমরা হচ্ছি, যেটা সম্পর্কে আসলে আমাদের খুব বেশি আগে থেকে প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকে না। যেমন ডেঙ্গু, কোভিড, আমরা এবছর একটি হামি আক্রান্ত হচ্ছি। তো আসলে আমাদের এটার জন্য একটা সমন্বিত আমরা একটি স্বাস্থ্য ব্যবস্থাপনা, একটি উন্নত আইসিইউ ব্যবস্থাপনা,
0: মানে একটি ইমার্জেন্সি রেসপন্স
1: আমরা রেডি রাখছি, এবং ভবিষ্যতে এটাকে আরো জোরদার করা, যাতে সবাইকে ঢাকামুখী না হতে হয়, জেলা পর্যায়ে যেন আমরা এটাকে সামাল দিতে পারি, সেটার প্রস্তুতির জন্য আমরা কাজ করছি।
0: ধন্যবাদ ডক্টর শাওন। আমরা একেবারে আলোচনার শেষ পর্যায়ে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে যে তামাক। আপনি যদি একটু আমাকে তামাক এবং স্বাস্থ্য এই দুটোর সাথে একটার সাথে যে সম্পর্কটা, এটা যদি একটু বলতেন।
1: আসলে তামাক নিয়ন্ত্রণ করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তামাক নিয়ন্ত্রণের জন্য আসলে বিভিন্ন রকম অধিদপ্তর করা হয়েছে এবং তারাও সফলভাবে কাজ করছে। আইন করা হয়েছে, পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে, এবং তামাকজাত পণ্যের প্যাকেটে বিভিন্ন রকম মুদ্রণ করা হচ্ছে, কর বৃদ্ধি করা হচ্ছে, কিন্তু তারপরও কিন্তু তামাকের ব্যবহার কিন্তু কমছে না।
0: আর যদি, যেহেতু আপনি একজন ডাক্তার, মানে এটার হেলথ ইম্প্যাক্টটা কি, স্বাস্থ্যের উপরে তার কি প্রভাব?
1: অবশ্যই তামাকের আসলে সরাসরি ইম্প্যাক্ট হচ্ছে এটা লাং ক্যান্সার করে।
0: আচ্ছা,
1: এটাকে আজকে হোক কালকে হোক আপনাকে এটাকে লাঙে ইনফেকশন করবেই এবং আপনাকে দীর্ঘমেয়াদী লাঙের ঝুঁকিতে নিয়ে যাবে।
0: আচ্ছা,
1: এবং এর পরিণতি কখনোই ভালো হবে না। এটা শুধুমাত্র সিগারেট নয়, আমরা তামাক বলতে কিন্তু শুধুমাত্র সিগারেট বা তামাক যেটা আমরা খাই সেটাকে, এটা কিন্তু বিভিন্ন ফর্মে আমরা খাই, এমনকি গুলো আমরা
0: জর্দা, যেটা
1: গুল, জর্দা, সাদা পাতা, বিভিন্ন ভাবে কিন্তু আমরা এটা খাই। এবং এটা শুধুমাত্র লাঙের ক্যান্সার করে না, এটা মুখগহ্বর থেকে শুরু করে এটার বিভিন্ন রকম ইসোফেজিয়াল ক্যান্সার থেকে শুরু করে অনেক জায়গায় এটা ক্যান্সার করে।
0: ই সিগারেট তরুণ প্রজন্মের মধ্যে একটা মানে স্মার্টনেস, তথাকথিত স্মার্টনেস আর কি।
1: ই সিগারেটের ব্যাপারটা আসলে একদমই নতুন, এটা আসলে দিন শেষে সবই নিকোটিন, এটা নিকোটিনের বিভিন্ন ফর্ম, কেউ হয়তো নিকোটিন আমরা পাতার মাধ্যমে খাচ্ছি, কেউ এটাকে গ্যাসিয়াস ফর্মে খাচ্ছি, কিন্তু সবই নিকোটিন। এটা একটি নেশা জাতীয় দ্রব্য এবং WHO কিছুদিন আগে বলেছে যে ই সিগারেট আসলে আরো বেশি ক্ষতিকর।
0: আচ্ছা, আমাদের দেশে এটি নিষিদ্ধ এখন?
1: আমাদের দেশে এটি নিষিদ্ধ এবং এটা আমদানিও নিষিদ্ধ করা হয়েছে।
0: আমার মনে হয় এটি সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের যদি তরুণ প্রজন্মকে আমরা তাদের স্বাস্থ্য সুরক্ষা করতে চাই, ই সিগারেট বন্ধের যে সিদ্ধান্তটি এটিকে আমরা স্বাগত জানাই। এবং সার্বিকভাবে আমরা আশা করব যে যারা তামাক সেবী আছেন তারা এই খারাপ অভ্যাসটি ত্যাগ করবেন নিজের স্বাস্থ্য সুরক্ষার জন্যই। ডক্টর শাওন, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, আজকে বাংলাদেশের স্বাস্থ্য সুরক্ষায় আপনি অনেকগুলো নানামাত্রিক তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন। আমরা আশা করি আমাদের শ্রোতারা আপনার এই আলোচনা থেকে উপকৃত হবেন এবং তারা প্রত্যেকেই একটি স্বাস্থ্য সচেতন জীবনযাপনে উদ্যোগী হবেন। এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ডক্টর শাওন, আপনাকে আবারও ধন্যবাদ।

0: এতক্ষণ শুনলেন টেকসই উন্নয়ন বিষয়ক আলোচনা অনুষ্ঠান টেকসই উন্নয়নে বাংলাদেশ। তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শুরু হচ্ছে নজরুল সংগীত, সুকালো মিলনমালা, এম এ মান্নান।

শুনছেন নজরুল সঙ্গীত। এবারে শবনম মুশতারির কণ্ঠে শুনবেন আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। একটু পরেই খবর শুনতে পাবেন।

0: This is Bangladesh Betar giving you the news. The US military has launched new strikes on Iran after President Donald Trump said US forces would hit the country hard as the Tehran taken too long to make a deal to end the war. The US Central Command, CENTCOM, said it began additional self-defense strikes yesterday against multiple targets in Iran. It added, the strikes are in response to Iran's unwarranted and continued aggressions. Meanwhile, Iran's top joint military command says Strait of Hormuz has been closed and any vessel attempting to pass through will be targeted. Iran's President Masoud Pezeshkian earlier said the country will stand firm and denounce US threats to target Iranian infrastructure. Football and FIFA World Cup football will be kicked off today. The World Cup football will be arranged simultaneously in the United States, Canada and Mexico. The first match will be at 1 a.m. Bangladesh time today night in the Mexican City Stadium between South Africa and hosts Mexico. Finally, weather and forecast valid till 1 this afternoon says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rongpur, Dinajpur, Rajshahi, Bogra, Tangail, Mamunsingh and Sylhet. River ports in these areas are to voice cautionary signal number 1. To end the news, the main points again. Proposed national budget for next fiscal will be pressed today. Inflation control, employment and investment growth will be main priorities, says Finance Minister. Government will launch a health card to ensure public health care within first 180 days, Prime Minister informs Jatiyo Sangshod. Tariq Rahman stresses on professionalism, unity and discipline to uphold dignity of armed forces. US military launches fresh attack on Iran. Tehran closes Strait of Hormuz completely. And FIFA World Cup football 2026 kicks off today. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar Dhaka.
2: Boma.
3: Zi abba.
2: Babur jor ta ki kom se.
3: Zi abba. Ohon to kom kom hi lage.
2: Chinta koro na ma. Bikal porjonto deho. Tarpor na hoy.
3: Chinta to kori onno karone abba.
2: Ki karone?
3: Hun ta si side theke na ki basago khali ham hoitase. হাম আর হাম
2: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি?
2: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
3: ডাক্তারে কি বলছে আব্বা?
2: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
4: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
2: ডাক্তারের কাছে।
4: কেওর কাছে যাওন লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চারে যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে সাইলা দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
3: আব্বা আব্বা এসব কথা কই না, থাক।
4: যে যাই কো, আমি আমার দায়িত্ব পালন করে যাব ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
2: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া যাইতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোন লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি, জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে, পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেডি এমন হইল কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থাইকা এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছাই দিতে বাবা।
2: হ্যাঁ।
1: বাংলাদেশ বেতার ঢাকা আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গানের আয়োজনে। আধুনিক গানের প্রথম শিল্পী বেবী নাজনীন, গানের কথা সাজিয়েছেন নজরুল ইসলাম বাবু, সুর করেছেন শেখ সাদী খান।

আধুনিক গানের আয়োজনে এবারের গানটি শুনবেন রবি চৌধুরীর কণ্ঠে। এবারের গানের কথা লিখেছেন শহীদুল্লাহ ফরাইজি, সুর করেছেন মান্নান মোহাম্মদ।

আধুনিক গানের অনুষ্ঠানে এবারে শিল্পী মোহাম্মদ আমিনুল ইসলাম রুমেল, গীতিকার মোহাম্মদ আব্দুল মজিদ, সুরকার মোহাম্মদ আসাদুজ্জামান খান।

0: এতক্ষণ শুনলেন আধুনিক গান, বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ ১১ জুন বৃহস্পতিবার বেলা ৩টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি ত্রয়োদশ জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট পেশ করবেন। মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা একযোগে জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক ৬৯৩ কিলোহার্টজ, এফএম ১০৬ মেগাহার্টজ, এফএম ৯০ মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে, এবং সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গে ও স্বশ কেন্দ্রের এফএম ব্যান্ডে। বাজেট বক্তৃতা সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম ১০২ মেগাহার্টজে প্রচার হবে। মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শোনার আমন্ত্রণ রইল। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

0: গ্রীষ্ম শেষে জ্যৈষ্ঠ আসে,
1: পাকছে গাছে আম, ঝড়ের সাথে বাজে বিজুলি ডাকছে অবিরাম, মধুমাসের মধুর সুবাস ফল ফলাদির মেলা, লিচুর থোকায় রঙের বাহার মেঘ বৃষ্টির খেলা, গাছে গাছে কাঁঠাল পাকে সুবাস ভরা গ্রাম, সবুজ পাতার ফাঁক গলিয়ে রঙিন কালো জাম, সোনা রঙের আউশ খেতে নাচে দোয়েল ফিঙে, মাচা ভরা সবুজ পাতায় দুধ কুশি আর ঝিঙে।
2: বন্ধুরা, এই পঙ্ক্তিগুলো শুধু গ্রীষ্ম ঋতুর সামান্য বর্ণনা নয়, বরং বাংলার মাটি, প্রকৃতি ও মানুষের সঙ্গে গভীর আত্মিক সম্পর্কের এক জীবন্ত প্রতিচ্ছবি। জ্যৈষ্ঠ মাসেই মধুমাস, আর মধুমাস মানেই বাংলার প্রকৃতির অফুরন্ত দান। এই সময় প্রকৃতি যেন তার রং, গন্ধ আর স্বাদের সমস্ত ভাণ্ডারটা খুলে দেয়। আম, কাঁঠাল, লিচু, জাম আর নানা ফলের সমারোহে গ্রাম বাংলা হয়ে ওঠে এক অপূর্ব সৌন্দর্যের রাজ্য। তাই এদেশের প্রকৃতি জুড়ে এখন ফুল ও ফলের বৈচিত্র্যময় রূপ রস গন্ধ বিরাজমান।
1: তবে গ্রীষ্মের শেষ মাস জ্যৈষ্ঠ যতই অগ্নিমূর্তি ধারণ করুক না কেন, বাস্তবে তপ্ত প্রকৃতির রূপ কোনো না কোনোভাবে সবাইকে মুগ্ধ করে। গ্রীষ্মের খাঁখা অবস্থার মধ্যেও প্রকৃতি জুড়ে বয়ে বেড়ায় সবুজ পত্রপল্লবের দুলুনি, বিহঙ্গের শান্ত কূজন, বিস্তৃত ক্ষেত জুড়ে সোনালি ধানের ঢেউ আর রং বেরঙের ফুল ফলের মন মাতানো ঘ্রাণ। এই জ্যৈষ্ঠ মাসের তপ্ত দুপুরে নদীর তীরে বটবৃক্ষের নিচে ক্লান্ত পথিকের প্রাণ জুড়ানোর দৃশ্য কিন্তু আমাদের জন্য চোখ জুড়ানো বিষয়, তাই না বন্ধুরা?
2: ঠিক তাই। গ্রীষ্মের মতো অপরিসীম নান্দনিকতা আর কোনো ঋতুতে খুঁজে পাওয়া যায় না, আর তাই এদেশের কবি সাহিত্যিকরা গ্রীষ্মের রূপ বৈচিত্র্যে বিমোহিত হয়েছেন বারবার। গ্রীষ্মের এই নয়নাভিরাম সৌন্দর্য দেখে পঞ্চকবির এক কবি ডিএল রায়ের ভাষায় আমাদের বলতে ইচ্ছে করে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি।

0: বন্ধুরা, চলুন এমন মনোমুগ্ধকর গানের সুরের ধারায় ভেসে আমরা চলে যাই আজ সকালের ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের সবুজ অঙ্গনে। আর সেখানে শ্রোতা বন্ধুদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি ফাতেমা জীবন্নেসা মুনিয়া
1: এবং আমি লিয়াকত খান। শুভেচ্ছা সকলকে।
0: আজ বৃহস্পতিবার, 28শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 11ই জুন 2026 খ্রিস্টাব্দ, 24শে জিলহজ 1447 হিজরি গ্রীষ্মকাল। আজ যাদের জন্মদিন মহানগরের পক্ষ থেকে জানাই তাদের সকলকে শুভেচ্ছা আর অভিনন্দন। শুভ জন্মদিন।
1: শৈশব শব্দটি শুনলেই কেমন যেন একটা রঙিন গল্পের জগৎ সামনে চলে আসে, তাই না? প্রতিটি শিশুর হাতে একটি বল, একটি লাঠিম, একটি ঘুড়ি কিংবা একটি ব্যাট থাকা মানে তাকে শুধু খেলতে দেওয়া নয়, বরং তাকে একটি সুন্দর শৈশব উপহার দেওয়া। এখন যেন সেই শৈশবটা হারিয়ে গেছে, সেই সঙ্গে হারিয়ে গেছে শৈশবের শত শত খেলা। অথচ এইসব খেলা কোনো বিলাসিতা নয়, এটি শিশুর মৌলিক অধিকার।
0: আজকের প্রযুক্তি নির্ভর পৃথিবীতে শিশুরা ক্রমেই মোবাইল ফোন, ট্যাব কিংবা কম্পিউটারের পর্দায় বন্দী হয়ে পড়ছে। অথচ একসময় বিকেলের মাঠ ছিল তাদের আনন্দের রাজ্য, সেখানে ছিল দৌড়ঝাঁপ, হাসি আনন্দ, বন্ধুত্ব আর রঙিন স্বপ্নের মেলা। মাঠে খেলতে খেলতে শিশুরা শুধু শরীর চর্চাই করে না, তারা শেখে দলবদ্ধতা, নেতৃত্ব, শৃঙ্খলা, সহনশীলতা এবং পারস্পরিক সহযোগিতার মতো অমূল্য মানবিক গুণাবলী।
1: হ্যাঁ বন্ধুরা, শিশুদের বুদ্ধি, ভাষা, শারীরিক, সামাজিক আবেগ সংক্রান্ত বিকাশ এবং সৃজনশীলতা ও সৃষ্টিশীলতা বাড়াতে খেলাধুলার কোনো বিকল্প নেই। পড়াশোনার চাপ ও প্রতিযোগিতামূলক মনোভাবের কারণে এখন মা বাবাও ভুলে গেছেন যে সন্তানের জন্য খেলাটা কতটা জরুরি। অথচ বিশেষজ্ঞ মতামত হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট এবং শিশুর প্রাথমিক শিক্ষায় এই সবল খেলাধুলার প্রয়োজনীয়তা অনেক বেশি।
0: তবে এখন খোলা জায়গা না থাকা এবং নিরাপত্তাহীনতার কারণে বেশিরভাগ পিতামাতাই সন্তানদের খেলা করার সেই সুযোগটি দিতে পারেন না। অথচ শিক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল একদম ছোটবেলা থেকে এমন কিছু বৈষম্যহীন বিষয়ের সঙ্গে পরিচিত করিয়ে দেয়া। একটি পাড়া, মহল্লা কিংবা স্কুলে সকলে মিলে খেলাধুলা করা, ইংরেজিতে যাকে বলে প্লে, তেমনই একটি মাধ্যম যেখানে একটি অবস্থাপন্ন পরিবারের শিশুর সঙ্গে একটি সুবিধা বঞ্চিত শিশুরা মিশতে পারে, যেখানে তাদের মধ্যে কোনো বৈষম্যবোধ তৈরি হয় না।
1: হ্যাঁ, এখানে মনে করিয়ে দিই, প্লে আর স্পোর্টস এক নয়। স্পোর্টস মূলত এক ধরনের সংগঠিত প্রতিযোগিতামূলক ক্রিয়াকলাপ যেগুলো নানা ধরনের নিয়মের বেড়াজালে আবদ্ধ। আর অন্যদিকে প্লে হল নিছক আনন্দ উপভোগ ও বিনোদনের উদ্দেশ্যে পরিচালিত কার্যকলাপ, যেমন গোল্লাছুট, কুতকুত, দাঁড়িয়া বান্ধা, কানামাছি ভোঁভো। এসব খেলাগুলো সেখানে অংশগ্রহণকারীরা অসংগঠিতভাবে এবং ধরাবাঁধা নিয়মের বাইরে গিয়ে সমাজ ও সকল শ্রেণীর শিশুরা সেখানে আনন্দমুখর খেলাধুলায়
0: অংশগ্রহণ করে। তাই জাতিসংঘ শিশুদের জীবনে প্লে বা খেলাধুলার এই অপরিসীম গুরুত্ব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির জন্য আনুষ্ঠানিকভাবে 11ই জুনকে আন্তর্জাতিক প্লে দিবস হিসেবে ঘোষণা করে। বন্ধুরা, মনে করিয়ে দেই আজ সেই 11ই জুন আন্তর্জাতিক খেলা দিবস, ইন্টারন্যাশনাল ডে অব প্লে। জাতিসংঘ ঘোষিত এই দিবসটি পালনের মূল লক্ষ্য হল শিশুদের জীবনে খেলাধুলার গুরুত্ব বৃদ্ধির মাধ্যমে শিক্ষার সুযোগ এবং মেধা বিকাশের প্রতি আলোকপাত করা, পাশাপাশি তাদের অধিকার বিকাশের প্রতিও আলোকপাত করা এবং দৃষ্টিপাত করা। তাই আন্তর্জাতিক খেলা দিবস বা ইন্টারন্যাশনাল ডে অব প্লে এর এবারের প্রতিপাদ্য বিষয় প্রজেক্ট প্লে, প্রোটেক্ট প্লে, প্রজেক্ট চাইল্ডহুড।

0: হ্যাঁ বন্ধুরা, একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে
1: তার শিশুদের উপর। যদি আমরা চাই আগামী দিনের বাংলাদেশ মেধা, জ্ঞান এবং মানবিকতায় সমৃদ্ধ হোক, প্রতিটি শিশুর জন্য নিরাপদ এবং উন্মুক্ত খেলার পরিবেশ নিশ্চিত করা হোক, ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান শিশুদের মানসিক এবং শারীরিক বিকাশে খেলাধুলার উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন। তাঁর পরিকল্পনা অনুযায়ী শিশুদের স্মার্টফোনের আসক্তি কমাতে শিক্ষাক্রমে খেলাধুলা বাধ্যতামূলক করার পাশাপাশি আধুনিক খেলার মাঠ নির্মাণ এবং তৃণমূলীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা তুলে আনতে দেশব্যাপী বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। খেলায় মগ্ন শৈশবই হোক একটি সুস্থ, সুন্দর এবং মানবিক পৃথিবীর ভিত্তি। আজকের দিনে এই আশা রেখে আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের মহানগরের অন্যান্য আয়োজনের দিকে। দেখি কি কি আছে সেখানে আপনাদের জন্য। বন্ধুরা, আজ আপনাদের জন্য আয়োজনে রয়েছে ঢাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত অনুষ্ঠানের তথ্য নিয়ে আজকের ঢাকা, আছে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক পর্ব প্রিয় মুখ, রয়েছে ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রতিবেদন এই ঢাকা, এর সাথে আরও থাকছে ঢাকা মহানগরীর বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহনের তথ্য নিয়ে শুভযাত্রা, এবং এসবের মধ্যেই আমরা ঘুরে আসব গানের ভুবন থেকে, শুনব গান। চলুন বন্ধুরা, শোনা যাক এক এক করে।
0: বন্ধুরা, চলুন শুরুতেই শুনি আজকের ঢাকা। আজকের দিনে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য কিছু অনুষ্ঠান ও তার সময়সূচি সম্পর্কে খোঁজ নিয়ে আসি। আর এ সম্পর্কে তথ্য সাজিয়েছেন ইসমতারা পলি, আর তা পড়ে শোনাচ্ছেন সালমা ফারুকি।
2: শ্রোতা বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আজ ঢাকা শহরে শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ে যে সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জানিয়ে দিচ্ছি সেগুলোর সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় নাট্যশালা মূল থিয়েটার হলে চলছে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসব। প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে শুরু হচ্ছে বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। 8 জুন শুরু হওয়া এই উৎসব চলবে আগামীকাল 12 জুন পর্যন্ত। জাতীয় নাট্যশালা, স্টুডিও থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচায় আজ এবং আগামীকাল পালাকাড় থিয়েটারের প্রযোজনায় ডাকঘর নাটকটি মঞ্চস্থ হবে। দেখতে হলে পৌঁছে যেতে হবে ঠিক সন্ধ্যা 7টায়। জাতীয় নাট্যশালা এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হচ্ছে নতুন নাটকের উৎসব। প্রতিদিন সন্ধ্যা 6:30 থেকে নাটক মঞ্চায়িত হবে। উৎসব চলবে 19 জুন পর্যন্ত। এদিকে লালমাটিয়ার 6x4 ব্লক DA 15 মে থেকে ভূমি গ্যালারিতে শুরু হয়েছে দলীয় শিল্প প্রদর্শনী কনফ্লুয়েন্স। প্রদর্শনী চলবে 15 জুন পর্যন্ত, প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা অবধি। আর বই পড়তে বা কিনতে অথবা সবুজে ঘেরা বইয়ের রাজ্যে সারাদিন কাটাতে চলে যেতে পারেন বেঙ্গল বইঘরে, বাড়ি 42 রোড 16 ধানমন্ডিতে। প্রতিদিন সকল আয়োজন নিয়ে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সবাইকে আমন্ত্রণ। আজকে ঢাকা এ পর্যন্তই।
1: শুনলাম আজকের ঢাকা। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। একটি গান যার সুর এখনও ছড়িয়ে আছে চারদিকে। হ্যাঁ বন্ধুরা, বলছি উড়াধুরা গানের কথা আর সেই সঙ্গীত শিল্পীর কথা, যিনি আমাদের দেবশ্রী অন্তরা, বর্তমানে সবার কাছে পরিচিত এই নাম। এটিই ছিল চলচ্চিত্রে অন্তরার গাওয়া প্রথম গান, আর গান নিয়ে তাঁর প্রতিভা বিকশিত হচ্ছে দিনকে দিন। সংবাদ উপস্থাপনাও করছেন তিনি, সংবাদ পাঠক হিসেবে তাঁর নাম অন্তরা রায়চৌধুরী।
0: মধুনা, এবারের পর্ব প্রিয় মুখ। আজ আমাদের প্রিয় মুখের প্রিয় শিল্পী, কণ্ঠশিল্পী অন্তরা রায়চৌধুরী ওরফে দেবশ্রী অন্তরা, আর তাঁর সাথে সাক্ষাৎ গ্রহণে আছেন সজীব দত্ত।
3: আজকের প্রিয় মুখ পর্বের অতিথি আমাদের সকলের প্রিয় মুখ অন্তরা রায়চৌধুরী, যাকে আপনারা সঙ্গীতে দেবশ্রী অন্তরা নামেই চেনেন। কেমন আছেন অন্তরা?
4: এই তো ভালো আছি, আপনি কেমন আছেন?
3: আমিও ভালো আছি। শ্রোতা বন্ধুরা, একটি গান দিয়ে আসলেই তিনি অনেক বেশি আলোচনায় এসছেন, আমাদের সকলের কাছে প্রিয় মুখে পরিণত হয়েছেন। হ্যাঁ, কিছুদিন আগেই যে তুফান সিনেমা যেটি রিলিজ হয়েছে সেখানে লাগে উড়া ধুরা শিরোনামে নামে যে গানটি রয়েছে সেই গানটি কিন্তু এনেই গিয়েছেন প্রীতম হাসান এবং দেবশ্রী অন্তরা। আজকে তিনি আমাদের মাঝে রয়েছেন। অন্তরা, যে গান নিয়ে এত কথকতা, আমরা একটু সেই গানে যেতে চাই। দুলাইন আপনার কণ্ঠে শুনে এসে গানের নেপথ্যের গল্প শুনব, আপনার জীবনের গল্প শুনব, সঙ্গীত নিয়ে পথ চলা, আমরা সবটা শুনতে চাই আমাদের এই সময়ের মধ্যেই। একটু হয়ে যাক গানটা।

0: ধুরা তোমার এসে দেখলে পরে, তোমার এসে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা।
1: আসলেই তাই, এই গানটি রিলিজ হওয়ার সাথে সাথেই আপনি বিভিন্ন মাধ্যমে দেখেছেন, আমরা দেখছি কিভাবে মানুষ এই গানটিকে লুফে নিয়েছেন। আমি বলবো এই গানটি যে এতটা জনপ্রিয়তা পাবে ভেবেছিলেন কি আপনি?
0: একদম না, একদমই না।
1: একজন শিল্পী হিসেবে আমি যদি আত্মতৃপ্তির জায়গা জিজ্ঞেস করি, কখনো কখনো কোনো একটি গান, কোনো একটি কাজ একজন শিল্পীকে অন্যরকম একটা টার্নিং পয়েন্ট এনে দেয়। তো সেক্ষেত্রে দেবশ্রী অন্তরা এই গানটি এতটা পপুলার হলো, আপনি যেখানেই যান, আজকেও যেমন আমরা এটারই শুনতে চাইলাম অংশ বিশেষ, তেমন সব জায়গায় আপনার কাছে শুনতে চান, এটি বাস্তবতা আসলে, কেমন মনে হয় নিজের কাছে?
0: খুব ভালো লাগে। আর আমি হচ্ছে এটার জন্য মনে হয় ওই যে বললাম এত তাড়াতাড়ি এই প্রাপ্তিটা হওয়া, এটা অনেক রেসপন্সিবিলিটি বাড়িয়ে দেয় মিউজিকের প্রতি। তো আমি এখন খালি রেওয়াজ করছি যাতে আমি নেক্সট গানগুলো ভালো করতে পারি।
1: যথার্থই বলেছেন, শিল্পী তিনি প্রতিনিয়ত শিখে থাকেন, প্রতিনিয়তই নিজেকে ছাপিয়ে যাবার চেষ্টা করেন। দেবশ্রী অন্তরা, আপনার কাছে আসতে চাই, আপনার শৈশব, আপনার বেড়ে ওঠা একটু ছোট্ট ছোট্ট করে আমরা জানাতে চাই আমাদের শ্রোতা বন্ধুদেরকে।
0: আচ্ছা, আমি পড়ালেখা করেছি, ও লেভেলস এ লেভেলস দিয়েছি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল থেকে। তো তখনও আমি এরকম টিচারের কাছে গিয়ে গিয়ে গান শিখতাম, হার্ড গানগুলো, যেগুলো যখন মেঘের কোলে রোদ হেসেছে এই গানটা শিখাতো, আমি গিয়ে বলতাম যেতে দাও আমায় ডেকোনায় গানটা শিখাও। তো সেটা আমার ছোটবেলা। তারপর ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমি মার্কেটিং আর ইন্টারন্যাশনাল বিজনেসে গ্রাজুয়েট। সো সেখানেও আমি কাজের পাশাপাশি গান করতাম, মানে মোস্ট অফ দ্য টাইম গানই আমার মেইন প্রায়োরিটি ছিল লাইফে।
1: এ কারণেই আমরা সঙ্গীতকে টনিক বলে থাকি,
0: একদম।
1: এ কারণেই আমরা সঙ্গীতকে পরম বন্ধু বলে থাকি,
0: একদম।
1: আপনার বাড়ি তো চাঁদপুরে না?
0: হ্যাঁ,
1: একটু সেখানকার গল্প শুনি, আপনার চাঁদপুরের কোথায় বাড়ি এবং পরিবারে কে কে আছেন?
0: আচ্ছা, আমার বাড়ি হচ্ছে চাঁদপুর শাহরাস্তিতে, সেখানে চৌধুরী বাড়ি বললেই সবাই চেনে। আর চাঁদপুর সদরে যে বাড়িটা আছে সেটা হচ্ছে আলিমপাড়া। তো আমার জেঠু থেকে শুরু করে পিসিরা সেখানে গান গেত, আর সেখানে ওরা জনপ্রিয় ছিল। আমি যেমন এখন ঢাকায় জনপ্রিয়, ওরা ওখানে জনপ্রিয় ছিল।
1: বাহ, চমৎকার। অর্থাৎ সঙ্গীত পরিবারই ধারাবাহিকতায় তাদের পরবর্তীতে, এখন আপনি জুনিয়র, আপনি এখানে ঢাকায় যেমন জনপ্রিয় হয়েছেন, আপনার পরিবারে কে কে আছেন?
0: আমার মা, বাবা, ভাই।
1: অন্তরা, আপনি তো অনেকগুলো ভাষায় গান করতে পারেন, তাই না? সঙ্গীত শুরুটা শেখাটা কিভাবে, আপনার যাত্রা শুরু হয়েছিল একটু যদি শেয়ার করেন।
0: অনেকগুলো ভাষায় গান করতে পারাটা সম্ভব হয়েছে কারণ আমি টিভি দেখে দেখে গান শিখতাম বা ক্যাসেট ছেড়ে গান শিখতাম। তো আমার কাছে কোনো একটা জিনিস সবসময় ছিল না। ক্লাস 7 থেকে আমি প্রাতিষ্ঠানিক শিক্ষা পাই ছায়ানটে, যেখানে আমি রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত, লোকগীতি সব গাইতাম। আর এরপরে 2016 থেকে ক্লাসিক্যালি একটু ক্লাস করেছিলাম। তারপরে অন অ্যান্ড অফ রেকর্ডিং স্টুডিওতে কিভাবে ভয়েস দিতে হয়, ভয়েস ওভার আর্টিস্ট কিভাবে হতে হয়, সো আমি BGM থেকে শুরু করে ভোকালের যা যা কাজ আছে সব আমি করেছি। করার পরে আজকে এই 4 লাইন হিট হয়েছে।
1: বাহ, চমৎকার। এই 4 লাইন থেকে শুরু, হিট হয়েছে 4 লাইন, এটি নিশ্চয়ই 400 লাইনকে ছাড়িয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। আপনি কোন কোন ভাষায় গান করেন?
0: বাংলা, হিন্দি, ইংলিশ, উর্দু, তারপরে হচ্ছে অ্যারাবটা একটু শিখছি।
1: বাহ, চমৎকার। আমরা একটু অন্য ভাষায় 2 লাইন গান যদি শুনতে চাই, কোন ভাষায় 2 লাইন শোনাবেন?

0: এই গানটা নিয়ে একটু বলবেন?
1: দিস ইজ অ্যান আরব সং, সো এইটা ছিল কহো না কহো একটা গান ছিল, এইটারই একটা আরব ভার্সন এটা।
0: আপনার এই যে প্রতিভা, এটি সঙ্গীত নিয়ে অনেক বেশি আনন্দের, আমাদের অনেক ভালো লাগছে এবং আমরা বিশ্বাস করি আমাদের শ্রোতা বন্ধুরা যারা রয়েছেন তারাও আজকে একটু ভিন্ন রূপে আপনার সঙ্গে কানেক্ট হচ্ছেন, এটি অনেক বেশি ভালো লাগা। আপনার এই তুফান সিনেমা রিলিজের পরে আপনি অনেক ইন্টারভিউ দিয়েছেন, এই দর্শক কেন্দ্রিক কোনো ঘটনা ঘটেছে আপনার সঙ্গে এই গান রিলিজের পরে?
1: না, আমার বাবা যখন অসুস্থ ছিল তখন আমি একটা দেখেছি যে বিআরটিসি বাস থেকে যে কন্ডাক্টর আছে, বাসের কন্ডাক্টর আমাকে চিনে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা অনেক বেশি আনন্দের।
1: সঙ্গীত
0: তো গণমানুষের,
1: হ্যাঁ,
0: সঙ্গীত বা শিল্প সাহিত্য সংস্কৃতি এটি আসলে গণমানুষের এবং এখানে কোনো শ্রেণী নেই, সবাই আমরা আনন্দ বেদনায় যেন সঙ্গীতের কাছে আমরা ফিরে আসি। ওই যে টনিক বললাম, পরম বন্ধু বললাম,
1: সঙ্গীত কখনো কাউকে ছেড়ে যায় না।
0: একদম তাই, যথার্থই বলেছেন। আপনার সঙ্গীত নিয়ে ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি? বললেন যে মরার আগ পর্যন্ত সঙ্গীতকে নিয়েই থাকতে চাই, আমরা জেনে গেছি। তারপরেও আমাদের অনেক সময় স্বপ্ন থাকে, প্রত্যাশা থাকে যে আমি এমন কিছু করতে চাই বা গানটাকে অমুক জায়গায় রাখতে চাই, এমন কোনো বিশেষ স্বপ্ন আছে কি?
1: হ্যাঁ, আমার ভাই গান লিখে, আমিও রিসেন্টলি গান লেখা শুরু করেছি, তো ইচ্ছা আছে নিজের লেখা গান, নিজের ভাইয়ের লেখা গান নিয়ে কাজ করতে।
0: আমরা নিশ্চয়ই চাইব যে দেবশ্রী অন্তরা সেই গীতিকার হিসেবে প্রকাশ পাবে এবং বেতারেও তার গান আমরা শুনতে পাবো। হ্যাঁ,
1: একদম।
0: আমাদের অসংখ্য শ্রোতা বন্ধুরা এতক্ষণ আপনার সঙ্গে ছিলেন, আপনার সুস্বাস্থ্য এবং কর্মময় সাফল্যমণ্ডিত জীবন প্রিয় মুখের পক্ষ থেকে আমরা কামনা করছি।
2: শুনছিলাম প্রিয় মুখের প্রিয় কথাগুলো। এই ঢাকা এক বিশাল মহানগরী, বাংলাদেশের রাজধানী। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই ঐতিহাসিক জনপদটি শত শত বছর ধরেই ঢাকায় সংস্কৃতি এবং আভিজাত্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। ঢাকা নগরীর ইতিহাসে জুড়ে আছে উজ্জ্বল ঐতিহ্যের সমাহার। কত কথা, কত ইতিহাস লুকিয়ে আছে রাজধানীর ইট পাথরে ঢাকা, এই ঢাকা মহানগরের অন্তরে।
3: বন্ধুরা, এখন আমাদের পর্ব এই ঢাকা। চলুন আজকের পর্ব ঢাকার ঐতিহ্যবাহী হোসেনি দালান নিয়ে শুনি কিছু কথা। পর্বটি লিখেছেন মারুফ রাইহান, আর পড়ে শোনাচ্ছেন স্বপন গুহ।
4: এই ঐতিহাসিক স্থাপনাটি অবস্থিত পুরান ঢাকার চানখারপুলে হোসেনি দালান রোডে। স্থানীয়দের কাছে এটি ইমামবাড়া নামে পরিচিত। কেউ কেউ একে হোসেনি দালান বা হোসাইনি দালান বলেও উল্লেখ করেন। এটি মূলত শিয়া মুসলিম সম্প্রদায়ের একটি মসজিদ ও কবরস্থান এবং বাংলাদেশের শিয়া সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মহরম পালনের প্রধান কেন্দ্র। প্রায় 350 বছরের পুরনো এ স্থাপনা মুঘল আমলের ঐতিহ্যের নিদর্শন। মুঘল সম্রাট শাহজাহানের আমলে এটি নির্মিত হয়। এর নির্মাণকাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য আছে। ইমামবাড়ার দেয়ালের শিলালিপি থেকে জানা যায়, শাহ সুজার সুবেদারির সময় তাঁর এক নৌসেনাপতি মীর মুরাদ এটি হিজরি 1052 সনে 1642 খ্রিস্টাব্দ সৈয়দ মীর মুরাদ কর্তৃক নির্মিত হয়। তিনি প্রথমে তাজিয়া কোনা নির্মাণ করেন, ইমামবাড়া তারই পরিবর্ধিত রূপ। আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া তাঁর বাংলাদেশের প্রত্নসম্পদ বইয়ে ভবনের দেয়ালে লাগানো শিলালিপির কথা উল্লেখ করেছেন। প্রত্নতাত্ত্বিকরা পরীক্ষার পর দেখেছেন ওই শিলালিপিটি নকল নয়। শিলালিপিতে উল্লেখ করা রয়েছে নির্মাতা হিসেবে মীর মুরাদের নাম। ঐতিহাসিক এম হাসান দানিও বলেছেন, মীর মুরাদি এখানে প্রথম ছোট আকারের একটি ইমামবাড়া স্থাপন করেছিলেন। পরে

0: লক্ষাধিক টাকা ব্যয় করে তা পুনর্নির্মাণ ও সংস্কার করেন। ১৯৯৫ একবার এবং পরবর্তীতে ২০১১ পুনর্বার দক্ষিণের পুকুরটির সংস্কার করা হয়। ২০১১ খ্রিস্টাব্দে পুনরায় হোসনি দালান ইমামবাড়ার সংস্কার সাধন ও সৌন্দর্য বর্ধন করা হয়। দৃষ্টিনন্দন কারুকার্য ও স্থাপত্যশৈলীতে গঠিত এই দালানটি কোনো মাজার না হলেও প্রতীকীভাবে এখানে রয়েছে হজরত ইমাম হোসেন রাদি আল্লাহ তালা আনহর রওজার অনুরূপ একটি সোনালী কফিন। কালো কাপড়ে মোড়ানো দেয়াল ও পবিত্র কোরআনের আয়াত খচিত অলঙ্করণ কারবালার শোকাবহ আবহ সৃষ্টি করে। অনেকে সেখানে দাঁড়িয়ে অশ্রুসিক্ত চোখে দোয়া করেন, কেউ বা ভালোবাসার উপহার জড়ান সেই প্রতীকী কফিনে। প্রায় ৬ বিঘা জমির ওপর নির্মিত হোসনি দালান দুই ভাগে বিভক্ত, বহিরাংশ ও ভেতরের অংশ। ভেতরের ডান দিকে রয়েছে গাঞ্জে শহীদঘর, যেখানে কারবালার ৭১ শহীদের স্মৃতি ধারণ করা হয়েছে। মহরম মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গেই এখানে ১০ দিনব্যাপী সকাল বিকাল ধর্মীয় অনুষ্ঠান ও নহজত শোক সঙ্গীত পরিবেশিত হয়। প্রধান ফটক দিয়ে প্রবেশ করলে দেখা মেলে ভেতরে ডান পাশে একটি ভবন, যেটি কোতোয়ালি নামে পরিচিত। দুপাশ দিয়ে প্রবেশ করা দেয়ালে রয়েছে ছোট ছোট খোপ, যেখানে মহরমে চেরাগবাতি জ্বালানো হয়। আরও রয়েছে খোলামেলা মাঠ, দক্ষিণে নানা প্রজাতির মাছ সমৃদ্ধ পুকুর, পশ্চিমে ঢাকার খ্যাতনামা ব্যক্তিদের কবরস্থান এবং পূর্ব পাশে নাজিমদের সমাধিসৌধ। ভবনের দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে ইমামবাড়ার অফিস, নেচতলায় একটি শিশু মাদ্রাসা এবং উত্তর পশ্চিমে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। স্থাপনাটি শুধু ধর্মীয় নয়, এটি বাংলার নান্দনিক ঐতিহ্যেরও এক জীবন্ত নিদর্শন। ১০ই মহরম মুসলমানদের কাছে একটি বিশেষ দিন। শিয়া সম্প্রদায় এদিন একটি ঐতিহাসিক তাজিয়া মিছিল আয়োজন করে, যা ঢাকার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। হাই হোসেন মাতম করতে করতে এই মিছিল হোসেনি দালান থেকেই শুরু হয়।
1: শুনলাম এই ঢাকা, সময় হলো গান শোনাবার। শুনব সিনেমার গান, রুনা লায়লা এবং অ্যান্ড্রু কিশোরের যুগল কণ্ঠে শোনাব মাসুদ করিমের কথায় এবং আলাউদ্দিন আলীর সুরে চমৎকার এই গানটি।

0: বন্ধুরা, শুনছিলাম সিনেমার গানে সুখের নেই কোনো সীমানা সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।
1: বন্ধুরা, চলুন এবার যাওয়া যাক যাত্রাপথের খবরাখবর নিয়ে শুভ যাত্রা পর্বে। বন্ধুরা, আজ আপনারা যারা বাসে করে ভুলতা, কাঞ্চন ব্রিজ, নীলা মার্কেট, বসুন্ধরা 300 ফিট গেট, কুড়িল বিশ্ব রোড পর্যন্ত যাতায়াত করতে চান, তারা বিআরটিসি ব্যবহার করতে পারেন। যাত্রাপথে মাস্ক ব্যবহার করবেন। আপনার যাত্রা শুভ হোক।
0: বন্ধুরা, আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সবার জন্য শুভকামনা রেখে বলে যেতে চাই শেষের কথাগুলো। আমাদের দেশে বর্ষা ঋতু সমাগত, এর মধ্যেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, তাই আসুন সচেতন হই সবাই। শেষ হয়ে এলো আমাদের আজকের সময়টুকু, তাই যাওয়ার আগে বলে যাই, আজকের অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি ফাতেমা জীবননেসা এবং লিয়াকত আলী খান, প্রযোজনের সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ রফিকুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, এবং মহানগর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।
2: টিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর এখানেই শেষ হল। বাংলাদেশ বেতার ঢাকা, একটি পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাইফউদ্দিন। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট আজ পেশ করা হবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে এ বাজেট পেশ করবেন। উচ্চ প্রবৃদ্ধি অর্জন, নিয়মতান্ত্রিক সংস্কার ও ক্রমবর্ধমান অর্থনৈতিক পদক্ষেপসমূহকে সামনে রেখে বাংলাদেশকে অধিক বিনিয়োগ উপযোগী ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উত্তরণের উদ্দেশ্যে প্রস্তাবিত এই বাজেট উত্থাপন করা হবে। প্রস্তাবিত বাজেটে প্রায় 9,38,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এটি দেশের ইতিহাসে এযাবৎকালের সবচেয়ে বড় আকারের জাতীয় বাজেট। চলতি বছরের 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিপুল বিজয় অর্জনের পর এটি হতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম জাতীয় বাজেট। অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী অর্থ বছরের জাতীয় বাজেটে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগে উৎসাহ প্রদান এবং সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ অগ্রাধিকার পাবে। তিনি গতকাল জাতীয় সংসদ ভবনে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। মন্ত্রী বলেন, বাজেটে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা থেকে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় নীতিগত নির্দেশনা প্রদানের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকবে। তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসার পর সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড উদ্যোগ এবং খাল খনন প্রকল্প সহ যে গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন শুরু করেছে, আগামী বাজেটে তা অব্যাহত রাখা হবে। অর্থ পরিকল্পনামন্ত্রী আরও বলেন, বাজেটে আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখা, ব্যাংকিং ব্যবস্থার উপর জনগণের আস্থা পুনরুদ্ধার, সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং রাজস্ব আদায় বৃদ্ধির জন্যও বিভিন্ন পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে তাঁর সরকারের প্রথম 180 দিনের মধ্যে নোয়াখালী, খুলনা, বগুড়া, সিরাজগঞ্জ, নরসিংদী 5 জেলায় পরীক্ষামূলকভাবে ই হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি গতকাল জাতীয় সংসদে সরকারি শূন্যপদে নিয়োগ সংক্রান্ত এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে 60,000 পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং আগামী বাজেটে 41,20,000 নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সরকারি শূন্যপদে নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া সরকার দ্রুত শুরু করবে উল্লেখ করে তিনি আরও বলেন, ইতিমধ্যেই 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের প্রবাসী বাংলাদেশী উন্নয়ন সংক্রান্ত এক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে ও বিদেশে প্রবাসী বাংলাদেশিরা যেসব সমস্যার মুখোমুখি হন সেগুলোর সমাধানে শ্রম মন্ত্রণালয়ের পর্যালোচনার ভিত্তিতে একটি টাস্ক ফোর্স গঠন করা যেতে পারে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে। যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে সম্মত হতে তেহরানের প্রতি কালক্ষেপণের অভিযোগ এনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়ার পর মার্কিন বাহিনী সর্বশেষ এ হামলা চালায়। মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টিকম জানিয়েছে, তারা গতকাল থেকে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে অতিরিক্ত আত্মরক্ষামূলক হামলা পরিচালনা করছে। ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড জানায়, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে এবং কোনো নৌযান এই জলপথ অতিক্রম করার চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরানের কোনো অবকাঠাময় মার্কিন হামলার হুমকি অত্যন্ত নিন্দনীয় এবং দেশটি এসব অপচেষ্টা রুখে দেবে। খেলার খবর ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 শুরু হচ্ছে আজ। বাংলাদেশ সময় দিবাগত রাতে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে সমান্তরালভাবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ এই আসর। মেক্সিকো সিটির স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 1টায় দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর মধ্যকার উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দল অংশ নিচ্ছে। ক্রিকেট। আজ ঢাকায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা 11টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী প্রচার করবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সাথে
বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

0: এসবের লেখার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন লালনগীতি শুনবেন, কণ্ঠ দিয়েছেন দিল আফরোজ রেবা।

0: এতক্ষণ লালনগীতি শুনলেন দিলাফরোজ রেবার কণ্ঠে।
1: শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আয়োজন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আয়োজনমালা এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী আব্দুল ওয়াদুদ।

আব্দুল ওয়াদুদের কণ্ঠে শুনছেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী এবার গেছেন, ভালোবেসে যদি সুখ নাহি পায় তবে কেন মিছে ভালোবাসা।

0: স্টুডিও রেকর্ডে রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন আব্দুল ওয়াদুদ।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন আধুনিক গান শুনবেন শিল্পী সামিনা চৌধুরী। প্রথম গানটি লিখেছেন খন্দকার আব্দুল মোতালেব, সুর করেছেন শওকত হোসেন।

এই জাদুটা যদি সত্যি হয়ে যেত, শিল্পী সামিনা চৌধুরী। গানের কথা সাজিয়েছেন এম এ লতিফ সিদ্দিকী, সুর করেছেন সেলিম আশরাফ।

0: দোকানে আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন সামিনা চৌধুরী।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটি ঘোষণা। আজ এগারোই জুন থেকে উনিশে জুলাই 2026 তারিখ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টায় বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকা বাণিজ্যিক কার্যক্রম এবং বাংলাদেশের বেতারের নিউ মিডিয়া সেলের যৌথ প্রযোজনায় বিশ্বকাপ দামামা শিরোনামে বিশেষ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানটি দেখতে ও শুনতে পাবেন FM 90 মেগাহার্টজ, FM 104 মেগাহার্টজ, মধ্যম তরঙ্গ 630 কিলোহার্টজ, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। অনুষ্ঠানটি দেখার ও শোনার আমন্ত্রণ রইল। ঘোষণাটি শুনলেন।
2: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন ভাওয়াইয়া গান শুনবেন রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে, গীতিকার ও সুরকার হরলাল রায়।

0: ভাওয়াইয়া গান শুনলেন রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী জান্নাত আরা।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন জান্নাত আরা।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন সমবেত কণ্ঠে শুনবেন ফ্যামিলি কার্ড বিষয়ক গান, গীতিকার সুরকার আবু বকর সিদ্দিক।

0: ফ্যামিলি কার্ড বিষয়ক গান শুনলেন সমবেত কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই খবর শুনতে পাবেন।

আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছে শারমিন মোস্তাফি কনি। আগামী ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট আজ পেশ করা হবে। অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে বাজেট পেশ করবেন। উচ্চ প্রবৃদ্ধি অর্জন, নিয়মতান্ত্রিক সংস্কার ও ক্রমবর্ধমান অর্থনৈতিক পদক্ষেপ সমূহকে সামনে রেখে বাংলাদেশকে অধিক বিনিয়োগ উপযোগী ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উত্তরণের উদ্দেশ্যে এ বাজেট প্রস্তাব করা হবে। প্রস্তাবিত বাজেটের আকার প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা হবে

0: হতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম জাতীয় বাজেট। এদিকে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী অর্থ বছরের জাতীয় বাজেটে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগে উৎসাহ প্রদান এবং সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ অগ্রাধিকার পাবে। তিনি গতকাল জাতীয় সংসদ ভবনে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। মন্ত্রী বলেন, বাজেটে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা থেকে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলায় নীতিগত নির্দেশনা প্রদানের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকবে। তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসার পর সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খাল খননের প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন শুরু করেছে, তা আগামী বাজেটে অব্যাহত রাখা হবে। অর্থ পরিকল্পনামন্ত্রী আরও বলেন, বাজেটে আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখা, ব্যাংকিং ব্যবস্থা উপর জনগণের আস্থা পুনরুদ্ধার, সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং রাজস্ব আদায় বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে তার সরকারের প্রথম 180 দিনের মধ্যে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ এবং নরসিংদী 5 জেলায় পরীক্ষামূলকভাবে ই হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি গতকাল জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে 60,000 পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং আগামী বাজেটে 41,20,000 নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া সরকার দ্রুত শুরু করবে উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যে 5,00,000 সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের প্রবাসী বাংলাদেশীদের উন্নয়ন সংক্রান্ত এক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে ও বিদেশে প্রবাসী বাংলাদেশিরা যেসব সমস্যার মুখোমুখি হন সেগুলোর সমাধানে শ্রম মন্ত্রণালয়ের পর্যালোচনার ভিত্তিতে একটি টাস্কফোর্স গঠন করা যেতে পারে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে। যুদ্ধবন্ধে একটি চুক্তিতে সম্মত হতে তেহরানের প্রতি কালক্ষেপণের অভিযোগ এনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়ার পর মার্কিন বাহিনী সর্বশেষে হামলা চালায়। মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম জানিয়েছে, তারা গতকাল থেকে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে অতিরিক্ত আত্মরক্ষামূলক হামলা পরিচালনা করছে। ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড জানায়, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে এবং কোন নৌযান এ জলপথ অতিক্রম করার চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কান বলেন, ইরানের কোন অবকাঠামোয় মার্কিন হামলার হুমকি অত্যন্ত নিন্দনীয় এবং দেশটি এসব অপচেষ্টা রুখে দেবে। খেলার খবর ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 শুরু হচ্ছে আজ। বাংলাদেশ সময় দিবাগত রাতে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের সমান্তরালভাবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ এ আসর। মেক্সিকো সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 1টায় দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপ 48টি দল অংশ নিচ্ছে। ক্রিকেট। আজ ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা 11টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী প্রচার করবে। সবশেষে আবহাওয়া। বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, সবাইকে স্বাগত আমাদের মিউজিক স্টুডিওতে। সুপ্রশ্রোত বন্ধুরা, মিউজিক স্টুডিওতে এ মুহূর্তে উপস্থিত আছেন স্বনামধন্য লালন সঙ্গীত শিল্পী এএসএম শফি মণ্ডল। শিল্পী সরাসরি গান পরিবেশন করবেন। শিল্পীকে সঙ্গত করতে প্রস্তুত যন্ত্রীশিল্পী ও কলা কুশলীরা। এই অনুষ্ঠান সরাসরি শুনতে এবং উপভোগ করতে চোখ রাখুন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। চলুন উপভোগ করি এএসএম শফি মণ্ডলের পরিবেশনা সরাসরি।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমাদের মিউজিক স্টুডিও থেকে সরাসরি লালন গীতি পরিবেশন করলেন এএসএম শফি মণ্ডল।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বসে আছি হে কবে শুনিব তোমার বাণী, রবীন্দ্রসঙ্গীত শুনবেন শ্যামা আলীর কণ্ঠে।

শ্যামা আলীর কণ্ঠে শুনছেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী কণ্ঠে এবারে শুনবেন, যে ছিল আমার স্বপ্নচারিণী তারে বুঝিতে পারিনি।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন শামা আলীর কণ্ঠে।
1: যারা শুনছেন এ মুহূর্তে আমাদের আয়োজন, সবাইকে আমন্ত্রণ এই মুহূর্তে বাংলাদেশ বেতার ঢাকার মিউজিক স্টুডিওতে। হ্যাঁ বন্ধুরা, আমাদের মিউজিক স্টুডিওতে উপস্থিত আছেন ফারজানা আক্তার, পপি, আধুনিক গানের শিল্পী। শিল্পী সরাসরি এখন আপনাদের গান গেয়ে শোনাবেন। শিল্পীকে সঙ্গত করতে প্রস্তুত যন্ত্রী শিল্পী ও কলাকুশলীরাও। এই অনুষ্ঠান সরাসরি শুনতে এবং উপভোগ করতে চোখ রাখুন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। চলুন উপভোগ করা যাক মিউজিক স্টুডিও থেকে সরাসরি ফারজানা আক্তার, পপির পরিবেশনা।

যে গানটি করলাম, গানটির গীতিকার ছিলেন জি কে দত্ত এবং সুরকার ছিলেন পাপি আহমদ। আর এবারে যে গানটি করছি, গানটির কথা হচ্ছে ইমতিয়াজ আহমেদ ইকরাম আর সুর করেছেন জালাল আহমেদ।

0: শ্রোতা সঙ্গীরা, এতক্ষণ মিউজিক স্টুডিও থেকে সরাসরি আধুনিক গান পরিবেশন করলেন ফারজানা আক্তার পপি।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স ও FM 102 মেগাহার্সে। আমন্ত্রণ জানাচ্ছি দ্বিতীয় পালার আয়োজনে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে নাজমা বেগম লুসি ও উম্মে কুলসুম। আমাদের সাথে প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ, সাজ্জাদ হোসেন খান, তাওহিদা আফরোজ, আফরোজা আক্তার এবং হাফিজা আক্তার। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
2: প্রিয় শ্রোতা, অনুষ্ঠান উপস্থাপনায় আরও রয়েছি আমি ওয়াহিদা রহমান।
3: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন গিটারে পল্লী সুর শুনবেন, বাজিয়েছেন এটিএম আনোয়ারুল আলম চন্দন।

0: এতক্ষণ গিটারে পল্লী সুর শুনলেন, বাজিয়েছেন এটিএম আনোয়ারুল আলম চন্দন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটি ঘোষণা। আজ 11 জুন থেকে 19 জুলাই 2026 পর্যন্ত প্রতিদিন দুপুর 12টায় বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকা বাণিজ্যিক কার্যক্রম এবং বাংলাদেশ বেতারের নিউ মিডিয়া সেলের যৌথ প্রযোজনায় বিশ্বকাপ দামামা শিরোনামে বিশেষ অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে। অনুষ্ঠানটি দেখতে ও শুনতে পাবেন FM 90 MHz, FM 104 MHz, মধ্যম তরঙ্গ 630 kHz, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। অনুষ্ঠানটি দেখার ও শোনার আমন্ত্রণ রইল। ঘোষণাটি শুনলেন।
2: এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে এখন আমাদের স্টুডিওর রেকর্ডে আপনারা শুনবেন নজরুল সঙ্গীত। শিল্পী ফারাবি ইসলাম।

0: দেখুন, স্টুডিও রেকর্ডে আপনারা নজরুল সঙ্গীত শুনলেন ফারাবি ইসলামের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন বৃক্ষ রোপণের গান। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার। গানটির গীতিকার ও সুরকার শিল্পী নিজেই।

0: এতক্ষণ শুনলেন বৃক্ষরোপণের গান। শিল্পী ছিলেন মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনতে পাবেন খবর।

আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি প্রীতিলতা গুপ্তা। সংসদে আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট আজ পেশ করা হবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী অর্থবছরের বাজেট পেশ করতে ইতোমধ্যে জাতীয় সংসদে পৌঁছেছেন। বেলা ৩টায় সংসদের অধিবেশন পুনরায় বসলে বাজেট উপস্থাপন করা হবে। সংসদে উপস্থাপনের আগে প্রস্তাবিত এই জাতীয় বাজেট মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন দেওয়া হবে। এদিকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, জাতির প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণ এবং সীমিত সম্পদের উপযুক্ত ব্যবহারের মাধ্যমে জনগণকে স্বস্তি দেওয়ার লক্ষ্যে এবারে বাজেট পেশ করা হচ্ছে। এবার এর আগে অর্থমন্ত্রী গতকাল জাতীয় সংসদ ভবনে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, আগামী অর্থবছরে জাতীয় বাজেটে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগে উৎসাহ প্রদান এবং সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ অগ্রাধিকার পাবে। তিনি আরো বলেন, ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসার পর সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খাল খনন প্রকল্পের মতো যে গুরুত্বপূর্ণ

0: ও উচ্চ প্রবৃদ্ধি অর্জন, নিয়মতান্ত্রিক সংস্কার ও ক্রমবর্ধমান অর্থনৈতিক পদক্ষেপ সমূহকে সামনে রেখে বাংলাদেশকে অধিক বিনিয়োগ উপযোগী ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উত্তরণের উদ্দেশ্যে এই বাজেট প্রস্তাব করা হবে। প্রস্তাবিত বাজেটের আকার প্রায় 9,38,000 কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। এটি দেশের ইতিহাসে এ যাবৎকালের সবচেয়ে বড় আকারের জাতীয় বাজেট। চলতি বছরের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিপুল বিজয় অর্জনের পর এটি হতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম জাতীয় বাজেট। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে তার সরকারের প্রথম 180 দিনের মধ্যে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী এই 5 জেলায় পরীক্ষামূলকভাবে ই হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি গতকাল জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে 60,000 পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং আগামী বাজেটে 41,20,000 নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া সরকার দ্রুত শুরু করবে বলে উল্লেখ করে তিনি আরও বলেন, ইতোমধ্যেই 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের প্রবাসী বাংলাদেশীদের উন্নয়ন সংক্রান্ত এক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, দেশে ও বিদেশে প্রবাসী বাংলাদেশিরা যেসব সমস্যার মুখোমুখি হন সেগুলোর সমাধানের শ্রম মন্ত্রণালয়ের পর্যালোচনার ভিত্তিতে একটি টাস্কফোর্স গঠন করা যেতে পারে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে। যুদ্ধবন্ধে এটি একটি চুক্তিতে সম্মত হতে তেহরানের প্রতি কালক্ষেপণের অভিযোগ এনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়ার পর মার্কিন বাহিনী সর্বশেষে হামলা চালায়। মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম জানিয়েছে, তারা গতকাল থেকে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে অতিরিক্ত আত্মরক্ষামূলক হামলা পরিচালনা করছে। ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড জানায়, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে এবং কোন নৌযান এই জলপথ অতিক্রম করার চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরানের কোন অবকাঠামোয় মার্কিন হামলার হুমকি অত্যন্ত নিন্দনীয় এবং দেশটি এসব অপচেষ্টা রুখে দেবে। খেলার খবর ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 শুরু হচ্ছে আজ। বাংলাদেশ সময় দিবাগত রাতে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র সমান্তরালভাবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ এই আসর। মেক্সিকো সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 1টায় দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এইবার প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দল অংশ নিচ্ছে। ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। সবশেষ আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হচ্ছে রংপুর এবং ময়মনসিংহ অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনটালিতে এবারে আপনাদের জন্য রয়েছে রবীন্দ্রসঙ্গীত। শিল্পী মোহাম্মদ নুরুল ইসলাম।

আপনারা রবীন্দ্রসঙ্গীত শুনছেন মোহাম্মদ নজরুল ইসলামের কণ্ঠে, শিল্পীর কণ্ঠে। এবারে শুনবেন পথহারা তুমি পথে কো জানো গো।

0: মোহাম্মদ নুরুল ইসলামের কণ্ঠে দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন, এরা দেশ ও জাতির শত্রু। এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন। মানব পাচারকারীদের হাত থেকে বাঁচুন।

অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন আধুনিক গান রুকসানা মুমতাজের কণ্ঠে। প্রথম গানের কথা সাজিয়েছেন খন্দকার আব্দুল মোতালিব, সুর করেছেন এস এম আব্দুল আওয়াল।

প্রিয় শ্রোতা, আপনারা আধুনিক গান শুনছেন রুকসানা মুমতাজের কণ্ঠে। এবারে গানের কথা সাজিয়েছেন রঙ্গু শাহাবুদ্দিন, সুর করেছেন আলাউদ্দিন বাবুল।

0: দুখানি আধুনিক গান শুনলেন রুকসানা মুমতাজের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। কণ্ঠ দিয়েছেন রাজীব দাস ও বাঁধন সরকার পূজা। গানটির কথা লিখেছেন নাসরিন সুলতানা এবং সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: এতক্ষণ শুনলেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। শিল্পী ছিলেন রাজীব দাস ও মাধন সরকার পূজা।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনতে পাবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা। স্বাস্থ্যই সুখের মূল।
1: পৃথিবীতে 15-19 বছরের মেয়েদের মৃত্যুর দ্বিতীয় অন্যতম কারণ অপরিণত বয়সে গর্ভধারণ। মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর অন্যতম কারণও এটি। মেয়েদের গর্ভধারণের নিরাপদ বয়স হল 20-29 বছর। 16-18 বছরের নিচে যে কোনো মেয়ের গর্ভাবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ ওই বয়সী একটি মেয়ের নিজের শারীরিক বৃদ্ধির জন্য যথেষ্ট আয়রন, ভিটামিন ও মিনারেলসের দরকার হয়। সে যদি অপরিণত বয়সে গর্ভধারণ করে তাহলে সে নিজে যেমন এসব আয়রন, ভিটামিন ও মিনারেলসের অভাবে ভুগবে, তেমনি তার গর্ভস্থ শিশুটিও অপুষ্টিজনিত অনেক ধরনের জটিলতা দেখা দিতে পারে। অল্প বয়সে গর্ভধারণ করলে অপুষ্টি বা অপরিণত শিশুর জন্ম হয়। এর স্বল্প বা দীর্ঘমেয়াদী খারাপ প্রতিক্রিয়া শিশুর ওপর পড়তে পারে। স্বল্পমেয়াদী প্রতিক্রিয়া হিসেবে শিশু শ্বাসকষ্ট হতে পারে, দেহের তাপমাত্রা কমে যেতে পারে, এছাড়া ফুসফুসে পানি আসা, মস্তিষ্কে রক্তক্ষরণ, হার্ট ফেইলিওর, বিভিন্ন ধরনের ইনফেকশন, জন্ডিস, পানি স্বল্পতা, রক্তশূন্যতা ও চোখের সমস্যা, এমনকি মৃত্যুও হতে পারে। তাই এসব মেয়ের প্রসবকালীনও বিভিন্ন জটিলতা হতে পারে। দীর্ঘক্ষণ বাচ্চার মাথা পেলভিসে আটকে থাকার ফলে এদের বাধাগ্রস্ত প্রসব হতে পারে। বাচ্চার মাথা ও হাড়ের চাপে অনেকক্ষণ আটকে থাকার ফলে মূত্রথলি ফুটো হয়ে ভেসিকোভিজিনাল ফেস্টুলা নামক জটিলতা হতে পারে। এতে মূত্রথলি ও প্রস্রাবের রাস্তার জন্য যোগসূত্র তৈরি হয় এবং অনবরত প্রস্রাব ঝরতে থাকে। এমন নানাবিধ জটিলতা সৃষ্টি হয় গর্ভকালীন সময়ে। তাই গর্ভধারণে প্রয়োজন সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন। পরিবার হোক পরিকল্পিত, সুস্থ হোক মাতৃস্বাস্থ্য, এমনই শুভ প্রত্যাশায় আজকের স্বাস্থ্য সুখের মূলে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান মাহাদি লালটু। বন্ধুরা, ডায়াবেটিস এমন একটি রোগ যা নিয়ম ও নিয়ন্ত্রণের মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে আনা যায়। শুরুতেই ডায়াবেটিক্স রোগের খাদ্য অভ্যাস, এ বিষয়ে সাক্ষাৎকারমূলক একটি আলোচনা শুনব। সাক্ষাৎকার গ্রহণে ফারজানা ইয়াসমিন।
2: প্রিয় শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাক্ষাৎকারমূলক আলোচনা অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় ডায়াবেটিক্স রোগীর খাদ্যাভ্যাস, কি খাবেন কি খাবেন না, এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার এম এ হালিম, সহকারী অধ্যাপক ডায়াবেটিক্স ও হরমোন বিভাগ শহীদ সরওয়াতি মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রথমেই আপনার কাছে জানতে চাই ডায়াবেটিক্স কি।
3: ডায়াবেটিস একটি হরমোনজনিত রোগ। আমাদের পেটের উপরিভাগে অগ্নাশয় নামক একটি গ্রন্থি থাকে, অগ্নাশয়ে বিটাকোষ থাকে, বিটাকোষ থেকে ইনসুলিন নামক একটি হরমোন তৈরি হয়। ইনসুলিন যদি কম তৈরি হয় অথবা ঠিকই তৈরি হয় কিন্তু টিস্যু লেভেলে গিয়ে কাজ করতে পারে না, তখন আমাদের রক্তের যে স্বাভাবিক শর্করার মাত্রা আছে সেটি বেড়ে যায়, যেটাকে আমরা ডায়াবেটিস মেলাইটাস বলে থাকি। তাহলে ডায়াবেটিস একটি হরমোনজনিত রোগ। এটি আসলে আমাদের শর্করার যে মেটাবলিজম বা বিপাকক্রিয়ার সমস্যা হয় ইনসুলিনের অভাবে অথবা ইনসুলিন অকার্যকর।
2: ডায়াবেটিস হলে রোগী কি কি সমস্যার সম্মুখীন হতে পারে?
3: ডায়াবেটিস আমরা বলে থাকি যে এমন একটি রোগ যে মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে ডায়াবেটিস জটিলতা তৈরি করে না। প্রথম আমি যদি বলি, তার স্ট্রোক হতে পারে, তার হার্ট অ্যাটাক হতে পারে, তার কিডনি বিকল হতে পারে, স্নায়ুতন্ত্র বিকল হতে পারে, চোখের রেটিনা নষ্ট হতে পারে, চোখে ছানি পড়তে পারে, পায়ের মাঝে অনেক সময় আলসার হয়, জীবাণু আক্রমণ করে, অনেক সময় পা কেটে ফেলার পর্যন্ত ঝুঁকি থাকে, তারপর তার ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, কোনো কোনো ক্যান্সার দেখা যায় যে যাদের ডায়াবেটিস আছে, কিছু ক্যান্সার যেমন তার লিভারের ক্যান্সার, তার অন্ত্রের ক্যান্সার, জরায়ু ক্যান্সার, এই সমস্ত ক্যান্সারের ঝুঁকি কিন্তু ডায়াবেটিস আক্রান্ত রোগীর ক্ষেত্রে বেড়ে যেতে পারে।
2: ডায়াবেটিস হলে কি কি করণীয়?
3: হ্যাঁ, আসলে ডায়াবেটিস রোগীর অনেক করণীয় রয়েছে। আমরা বলি যে ডায়াবেটিস এমন একটি রোগ যে শুধুমাত্র ওষুধ দিয়ে ভালো হয় না। ডাক্তার একটি ইনসুলিন ইঞ্জেকশন লিখে দিলেন বা ট্যাবলেট লিখে দিলেন তাতেই রোগী বাড়িতে গিয়ে ভালো হয়ে যাবেন, এটি সঠিক নয়, এটি অন্য রোগের মতো নয়। সেজন্য ডায়াবেটিসে আক্রান্ত রোগীকে সুশৃঙ্খল জীবন যাপন করতে হবে, তাদের মধ্যে খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে হবে, জীবনাচরণের পরিবর্তন আনতে হবে, নিয়মিত ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা শরীর চর্চা করতে হবে, এগুলো ডায়াবেটিসের নিয়ন্ত্রণের জন্য একেবারে অত্যাবশ্যক।
2: ডায়াবেটিক্স রোগীর খাদ্যাভ্যাসগুলো কেমন হওয়া উচিত?
3: ডায়াবেটিসে আক্রান্ত রোগী সবাই যেটা মনে করেন যে ডায়াবেটিস হলে কিছুই খেতে পারবো না, আমাদের কাছে পেশেন্টরা এইভাবেই আসেন যে ডায়াবেটিস ধরা পড়ার পরে তিনি খাবার দাবার সব বন্ধ করে দিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, কিন্তু এটি একেবারেই বৈজ্ঞানিক নয়, বরঞ্চ এটি ক্ষতিকর। তাহলে আমরা সাধারণত বলে থাকি ডায়াবেটিসে আক্রান্ত রোগী সব খাবার খেতে পারবেন, মুখে যে খাবার মিষ্টি লাগবে সেটি ছাড়া বাকি সকল খাবার কিন্তু খেতে পারেন পরিমাণ মতো। তাহলে মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, শাকসবজি, ফলমূল সবই কিন্তু খেতে পারেন এবং খাওয়া উচিত, এবং ডায়াবেটিস আক্রান্ত রোগীর খাবার হবে সুষম খাবার, যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস এগুলো যাতে আনুপাতিক হারে থাকে, যেটাকে আমরা সুষম খাবার বলে থাকি, সেই সুষম খাবার কিন্তু আমাদের গ্রহণ করতে হবে। আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে একটু ত্রুটি আছে, আমরা সবসময় শর্করা জাতীয় খাবার বেশি গ্রহণ করে থাকি, সকাল দুপুর রাতে তিন বেলা শর্করা জাতীয় খাবার অনেক বেশি খাই, যে কারণে আসলে ডায়াবেটিস, যেহেতু শর্করার বিপাকক্রিয়ারই সমস্যা, সেক্ষেত্রে শর্করা জাতীয় খাবার বেশি গ্রহণ করলে আমাদের ডায়াবেটিসটা কিন্তু আনকন্ট্রোল বা অনিয়ন্ত্রিত থাকার সম্ভাবনাটা বেড়ে যায়। সেজন্য আমরা সুষম খাবার গ্রহণ করব। একটি প্লেটকে আমরা এইভাবে সাজাতে পারি, পুরো একটি প্লেটের অর্ধেক থাকবে সবজি, বাকি অর্ধেকটা দুই ভাগে ভাগ করব, এক ভাগে থাকবে শর্করা জাতীয় খাবার, ভাত, রুটি ইত্যাদি, এবং বাকি এক ভাগ আছে সেটাতে থাকবে হলো আমিষ জাতীয় খাবার, মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, এগুলো থাকবে হলো আরেকটা ভাগে। তাহলে একটা প্লেটকে এভাবে যদি আমরা সাজাই তাহলে দেখা যাবে আমরা সুষম খাবারটা কিন্তু এখান থেকে গ্রহণ করছি। আর খাদ্যাভ্যাসের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার, হয়তো একজন ডায়াবেটিস আক্রান্ত রোগী দুইবার তিনবার ইনসুলিন নিচ্ছেন অথবা অনেক পাওয়ারফুল ট্যাবলেট খাচ্ছেন, কিন্তু তিনি ট্রেডিশনাল যে আগে আমরা তিন বেলা খাবার গ্রহণ করি, খাবার সকাল দুপুর রাতে, সেভাবে কিন্তু খাবার গ্রহণ করছেন, এতে করে তার হাইপোগ্লাইসেমি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এই জন্য সকল ডায়াবেটিস আক্রান্ত রোগীকে ছয় বেলা খাবার গ্রহণ করতে হবে, তিনটা মেজর মিল, যেমন সকাল দুপুর রাতে তিনটা মেজর মিল তিনি গ্রহণ করবেন, এবং দুইটা মেজর মিলের মাঝখানে আরেকটা মাইনর মিল বা স্ন্যাক্স গ্রহণ করবেন। সেই জন্য সকাল আটটা উনি সকালের খাবার খাবেন, দশটা এগারোটার দিকে একটা স্ন্যাক্স খাবেন, একটা দুইটার দিকে তিনি দুপুরের খাবার খাবেন, চারটার দিকে আবার স্ন্যাক্স খাবেন, আটটা থেকে নয়টার মধ্যে রাতের খাবার খাবেন, এবং শোবার আগে হালকা কিছু খেয়ে তারপরে শুবেন। এই ছয় বেলা খাবার যদি গ্রহণ করেন তাহলে তার নিউট্রিশন যেটা, তার জন্য পুষ্টিটা, সেটা এনশিওর্ড হবে। আরেকটি বিষয় হলো যে হাইপোগ্লাইসেমিয়া বা সুগার নীল হয়ে যাওয়ার যে প্রবণতা সেটি কিন্তু কমে যাবে।
2: ডায়াবেটিস রোগী নিয়মিত কি ডাক্তারের সাথে পরামর্শ করবেন?
3: এটি এমন একটি রোগ, ডায়াবেটিস কখনো ভালো হয় না, ভালো থাকা যায়। ভালো থাকার উপায় হলো যে আমি একটু আগে যেগুলো বলেছি, যে নিয়মিত ব্যায়াম করা, খাদ্যাভ্যাসের পরিবর্তন করা, সুশৃঙ্খল জীবনযাপন করা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া, এটি খুব গুরুত্বপূর্ণ। কারণ ডায়াবেটিস এমন একটি রোগ যে মানে অনেক সময় উঠানামা হয়, এটি এরকম নয় যে আমি একবার ওষুধ খেলে সারা জীবন ভালো থাকবে, তা কিন্তু নয়। তো সেক্ষেত্রে আসলে একজন ডায়াবেটিস আক্রান্ত রোগীকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুসারে কিন্তু তার চিকিৎসা গ্রহণ করতে হবে, নিয়মিত ফলো আপ গুলো করতে হবে। ডায়াবেটিস আক্রান্ত রোগীকে নিয়মিত কিছু পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়, খাওয়ার আগে খাওয়ার পরে সুগার দেখতে হয়, তিন মাসের ডায়াবেটিসের গড় পরীক্ষা করে দেখতে হয় সেটি ঠিক আছে কিনা, তার লিভার ফাংশন কেমন আছে, কিডনি ফাংশন কেমন আছে, বডির কোলেস্টেরল কেমন আছে, রক্ত কেমন আছে, প্রস্রাব কেমন আছে, এই পরীক্ষাগুলো করে কিন্তু দেখতে হয়। বছরে অন্তত একবার একটা ইসিজি করতে হবে, বছরে অন্তত একবার বুকের এক্সরে করে দেখতে হয়। কোনো কোনো ক্ষেত্রে ডায়াবেটিসের ডাক্তারই যথেষ্ট নয়, তাকে অন্যান্য কয়েকজন ডাক্তারের কাছে রেফার করতে হয়। যেমন তাকে চোখের ডাক্তারের কাছে আমরা রেফার করি যে তার চোখগুলো ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যায় যে আমরা সাইকিয়াট্রিস্ট বা মানসিক স্বাস্থ্যরোগ বিশেষজ্ঞ যারা, তাদের কাছে আমাদের রেফার করতে হয়। অনেক সময় নিউট্রিশন নিয়ে কাজ করে, পুষ্টি নিয়ে কাজ করে, তাদের কাছে আমরা অনেক সময় রেফার করি। কেউ কেউ আছে পায়ের যত্ন নেন, বিশেষ করে এই পায়ের যত্ন যারা নেন তাদের কাছেও আমরা কিন্তু ডায়াবেটিস আক্রান্ত রোগীকে রেফার করে থাকি। তাহলে ডায়াবেটিসে আক্রান্ত রোগীকে আসলে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, অর্থাৎ অনেকজন ডাক্তারের কাছে কিন্তু, বিশেষ করে যাদের দীর্ঘমেয়াদী ডায়াবেটিস আছে তাদের কিন্তু অনেকজন ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেওয়ার দরকার হতে পারে।
2: কখনো কখনো আমরা দেখতে পাই যে একজন মা যখন গর্ভবতী হন তখন তার কখনো কখনো ডায়াবেটিস দেখা দেয়, তো সেই ক্ষেত্রে তার খাদ্যাভ্যাস বা তার চেকআপ গুলো কেমন হওয়া উচিত?
3: ডায়াবেটিস গর্ভাবস্থায় যদি হয়, সাধারণত আমরা এটাকে দুই ভাগে ভাগ করে থাকি। প্রথমবারের মতো যদি গর্ভাবস্থায় হয় সেটাকে আমরা গর্ভকালীন ডায়াবেটিস বলে থাকি, আরেকটা হলো যে আগে থেকেই তিনি ডায়াবেটিক পেশেন্ট কিন্তু তিনি প্রেগনেন্ট হলেন, এরকম। এই দুইটা গ্রুপে আমরা যদি ভাগ করি তাহলে আগে থেকে যাদের ডায়াবেটিস আছে তাদের উচিত হবে যে ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী, তিনি যদি আসলে বাচ্চা নেওয়ার মতো ফিট থাকেন, তার তিন মাসের ডায়াবেটিসের গড় যদি 6.5% নিচে থাকে তাহলেই তিনি শুধু বাচ্চা নিতে পারবেন। এবং ডাক্তার যদি তার অন্যান্য প্যারামিটার, কোমরবিডিটিস দেখে বলেন যে আপনি এখন বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করতে পারেন, তাহলে পারবেন। আর প্রথমবারের মতো যদি ধরা পড়ে তাহলে দেখা যাবে যে সেটা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ওষুধ ছাড়াই ভালো থাকে, তবে ডাক্তারের পরামর্শ অত্যাবশ্যক।
2: এক্ষেত্রে সে গর্ভবতী মা কি কি খেতে পারেন?
3: হ্যাঁ, আমি একটু আগে বলেছি ডায়াবেটিসে আক্রান্ত রোগী উনি সবকিছুই খেতে পারেন, মুখে যা মিষ্টি লাগবে তা বাদ দিয়ে সব পরিমাণ মতো খাওয়া যাবে। তবে গর্ভাবস্থায় খাওয়া দাওয়াটা হলো তিন বেলার খাবারটাকে তিনি আট বেলা ভাগ করে খাবেন, এটি মনে রাখতে হবে। প্রতি দুই ঘন্টা পর পর তাকে খাবার গ্রহণ করতে হবে, কারণ গর্ভাবস্থায় কিন্তু কম খেলে বাচ্চা এবং মা দুজনেরই কিন্তু পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে, এবং বিশেষ করে বাচ্চা কিন্তু দেখা যায় কম ওজন নিয়ে কিন্তু জন্মগ্রহণ করতে পারে, লো বার্থ ওয়েট বেবি আমরা বলে থাকি, এটি কিন্তু খুবই ডেঞ্জারাস। সেই জন্য কোনো অবস্থাতে গর্ভাবস্থায় আমরা খাবার কম গ্রহণ করব না, বরঞ্চ গর্ভাবস্থায় আমাদের খাবার কিন্তু বাড়াতে হয়।
2: যেসব শিশুরা জন্মই নেয় ডায়াবেটিস হয়ে, সেসব শিশুদের ক্ষেত্রে কেমন খাবারের ব্যবস্থা করতে হবে বা কেমন ভাবে তাদের মা বাবা তাদেরকে লালন পালন করবে?
3: হ্যাঁ, আসলে অনেকের ধারণা যে মায়ের ডায়াবেটিস আছে এই জন্য বাচ্চা জন্ম থেকে ডায়াবেটিস নিয়ে জন্মগ্রহণ করবে, এটি কিন্তু সঠিক নয়, এটি ভ্রান্ত ধারণা। বরঞ্চ এটি ঠিক যে মায়ের যদি ডায়াবেটিস থাকে তাহলে বাচ্চার জন্মের পরপরই হাইপোগ্লাইসেমিয়া বা সুগার নীল হয়ে যেতে পারে, সেক্ষেত্রে এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং ভালো একটা হাসপাতাল যেখানে বাচ্চা এবং মায়ের তার সুচিকিৎসার ব্যবস্থা আসে ওই সমস্ত হাসপাতালে কিন্তু ডেলিভারি হতে হবে। তবে জন্ম থেকেই যদি এরকমই হয় যে জন্ম থেকে তার ডায়াবেটিস নিয়ে জন্মগ্রহণ করেছে, তাহলে আমাদের তাকে দেখতে হবে যেটা কোন ধরনের ডায়াবেটিস, নিশ্চয়ই এটা টাইপ 1 ডায়াবেটিস হতে পারে, বা তার প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের যে সেলগুলো আছে সেগুলো ডেভেলপ করে নাই সেটি হতে পারে। যদি এরকম হয় তাহলে এই ধরনের বাচ্চাদেরকে আমাদের ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হয়। খাদ্যাভ্যাস নিউট্রিশন যে স্পেশালিস্ট তাদের কাছে আমরা পাঠাই, এবং পুষ্টিকর খাবার যেটা মায়ের বুকের দুধের পাশাপাশি ব্যালেন্সড ডায়েট বা সুষম খাবার তাকে গ্রহণ করতে।
2: ধন্যবাদ আপনাকে ডাক্তার এম এ হালিম। প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন সাক্ষাৎকারমূলক আলোচনা। আজকের বিষয় ছিল ডায়াবেটিক্স রোগীর খাদ্যাভ্যাস, কি খাবেন বা কি খাবেন না এ বিষয়ে। আশা করি আজকে আপনারা আমাদের এই আলোচনা থেকে উপকৃত হতে পেরেছেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি।
1: বন্ধুরা, স্বাস্থ্যই সকল সুখের মূল, তাই স্বাস্থ্য ভালো থাকলে পৃথিবীর সবকিছু ভালো লাগে। স্বাস্থ্য ভালো না থাকলে পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না, তাই স্বাস্থ্য ভালো রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলা আবশ্যিক। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে স্বাস্থ্য বিষয়ে গান শোনাব শিল্পী বাবুল রেজা, গানের গীতিকার নুরুজ্জামান তুষার।

0: শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান শুধুমাত্র আপনাদের জন্য, তাই তো এবারের পর্বটি আপনাদের কথামালা নিয়ে সাজানো হয়েছে। এবারে আপনি কেমন আছেন পর্বে শোনাব আপনাদের পাঠানো স্বাস্থ্য বিষয়ক চিঠিপত্রের জবাব। সঞ্চালনে রয়েছেন নাসিমা রাজ্জাক চৌধুরী।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শ্রোতাদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব আপনি কেমন আছেন। আপনাদের সাথে আছি আমি নাসিমা রাজ্জাক চৌধুরী। আমাদের আজকের বিষয় শিশুকে টিকাদানের গুরুত্ব। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার আব্দুল মতিন, শিশুরোগ বিশেষজ্ঞ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। প্রথমে আপনার কাছে জানতে চাই যে শিশুকে টিকা কেন দেয়া হয়।
2: আসলে টিকার গুরুত্ব অনেক বেশি, এই জন্য যে বাংলাদেশে যতগুলো প্রোগ্রাম হচ্ছে সরকারি পর্যায়ে, সেই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হচ্ছে ইপিআইটা। এবং শুধু গুরুত্বপূর্ণ নয়, সেটা খুব সফল প্রোগ্রাম। এই জন্য যে টিকা দেওয়া কিছু, যেমন যেমন হাম একটা খুব খারাপ মারাত্মক রোগ, জার্মান মিজ একটা মারাত্মক রোগ, ডিপথেরিয়া একটা মারাত্মক রোগ, এগুলো যদি কারো হয়ে থাকে, এগুলো এত কমপ্লিকেশন হতে পারে যে বাচ্চাকে একদম মৃত্যুর দিকে ঠেলে যেতে পারে যদি কমপ্লিকেশন হয়ে যায়। এই জন্য যদি আমরা টিকা দিই, টিকা কিন্তু একদম প্রোটেকশন হয়। এই প্রোটেকশন দিলে ওই রোগগুলো হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। তাহলে দুটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে টিকা দেওয়ার পরে যে যাকে আমি টিকা দিচ্ছি সে সেফ জায়গায় চলে গেল, পরবর্তীতে সে আর রোগটা অন্য কাউকে ছড়াতে সুযোগ পাচ্ছে না। তার মানে সে সেফ হলো, প্লাস আরেকজনকে সে সেফ করলো। আর মানুষ কিন্তু এই টিকার প্রোগ্রামের জন্য এত বেশি সচেতন হচ্ছে এখন, কিন্তু বাচ্চা হলে যেটা মানুষকে বলতে হয় না, প্রত্যেক বাবা মা জানে যে একটা নির্দিষ্ট সময় পর আমরা বাচ্চাকে টিকা দিতে যাব। এবং সেটা আমরা শুরু করি সাধারণত 6 সপ্তাহ থেকে শুরু করি। আমরা প্রথমে একটা বিসিজি ভ্যাকসিন দিয়ে দেওয়া হয় বাচ্চা হওয়ার পরে, তারপরে সাথে সাথে ইয়ে দেওয়া হয়, একটা পোলিও খাইয়ে দেওয়া হয়। এটা নিয়ম মেনে মেনে টিকাগুলো দেওয়া হয়। এবং যদি মনে করেন কারো হাম হয়ে গেল কিংবা মনে করেন কারণ নিউমোনিয়া হয়ে গেল, এগুলো অত্যন্ত মারাত্মক রোগ। তো আর বাচ্চাদের তো রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, যার ফলে টিকা দিলে কিন্তু আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা অনেক বাড়িয়ে দিতে পারি।
1: আপনার কাছে এরপরে জানতে চাই যে শিশুকে টিকাদানের প্রয়োজনীয়তাটা কি।
2: সেটা প্রায় 10টা রোগের জন্য টিকাগুলো দেওয়া হয়। তার মধ্যে নিউমোনিয়া টিকা আছে, তার মধ্যে হামের টিকা আছে, তার মধ্যে ডিপথেরিয়া টিকা আছে, টিটানাসের জন্য টিকা আছে, এবং পোলিও টিকা আছে। মনে করেন যদি পোলিও টিকা না থাকতো, যেমন অনেক মনে করেন যে স্মল পক্স ছিল, স্মল পক্স খুবই মারাত্মক রোগ ছিল, এখন কিন্তু পৃথিবী থেকে স্মল পক্স চলে গেছে। এবং সেটার একমাত্র কারণ হচ্ছে যে আমার টিকা, টিকাটা সফলভাবে দেওয়া হয়েছে বলে কিন্তু স্মল পক্সের মতো খুবই কঠিন একটা রোগ থেকে আমরা মুক্ত হয়েছে পৃথিবী। প্লাস আপনি এখন যেটা পোলিও মনে করেন, এটা পোলিও যদি কারো হয় তার কি হচ্ছে, প্যারালাইসিসের মতো হচ্ছে, এবং সেটা সারা জীবন সে প্যারালাইসিস
1: হয়ে বেড়াচ্ছে।
2: তো এই কষ্টগুলো থেকে মনে করেন একটা টিকা দেওয়াতে একটা লোক কিন্তু বাচ্চা এই পোলিও থেকে বেঁচে গেল। মনে করেন আমি নিউমোনিয়া যদি বলি, নিউমোনিয়ার টিকাগুলো দেওয়া হয়, এটা না দিলে হয় কি, অনেক মেনিনজাইটিস নামে একটা রোগ হয় ব্রেন ইনফেকশন, হিমোফিলিয়া ইনফ্লুয়েঞ্জা নামে একটা ব্যাকটেরিয়া আছে যেটা আপনি ইনফেকশন করতে পারে ব্রেনে, এবং সেটা মেনিনজাইটিস। মেনিনজাইটিসের মতো রোগটা খুবই কঠিন একটা রোগ। কারো যদি মেনিনজাইটিস হয়ে গেলে, একটা যদি কমপ্লিকেশন হয়ে যায়, সারাটা জীবন কিন্তু আপনার আপনি পঙ্গু হয়ে গেলেন। তো এই জন্য টিকা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এবং টিকা দেওয়াতে দেখেন আপনি বাংলাদেশে হাম কিংবা অন্য যেসব সংক্রামক রোগগুলো অনেক কমে গেছে। আর আমি যেটা বলি, একটা বাচ্চা টিকা দেওয়া মানে হচ্ছে তার ইমিউনিটিকে আমি ইম্প্রুভ করলাম, সে আপনার মানে তার মর্টালিটি বলেন কি মর্বিডিটি বলেন সেটাকে অনেক সেফ জায়গায় চলে আসলো। এই জন্য টিকাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এবং এখন তো ধরেন সরকারি পর্যায়ে যে টিকাগুলো দেওয়া হয় অনেক দেওয়া হয়, এছাড়াও এক্সট্রা টিকা যেমন টাইফয়েডের টিকা আছে, আপনার মেনিনজাইটিসের জন্য টিকা আছে, অনেক চিকেন পক্সের জন্য টিকা আছে, সবই টিকা এখন এগুলো সব মানুষ নিজেরা দিতে পারে। কিন্তু সরকারি পর্যায়ে যেভাবে টিকাগুলো দেওয়া হয়, এটা প্রত্যেকটা মানুষ যদি বাচ্চা যদি নিয়ে নেয়, তাহলে আসলেই অনেক সেফ জায়গায় সে চলে আসলো।
1: এরপরে আপনার কাছে জানতে চাই যে শিশুদের কোন বয়স থেকে টিকা দেওয়াটা শুরু হয় এবং কোন বয়স পর্যন্ত দিতে হয়।
2: বাচ্চা হওয়ার পর একটা বিসিজি ভ্যাকসিন দিতে পারে, এর সাথে পোলিও ভ্যাকসিন খাইয়ে দেওয়া হয়। এরপরে শুরু হয় 6 সপ্তাহ থেকে, 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহ, এভাবে টিকাগুলো ভাগ করা হয়। রুবেলার জন্য সেই টিকাটা দেওয়া হয় আপনার 9 মাসে, একটা সেকেন্ড বুস্টার ডোজ দেওয়া হয় 15 মাসে। এমন যদি মনে করেন আপনি এমআরআই কথা বলছি, রুবেলা যেটা মেজাস রুবেলা, রুবেলা মানে ইনফেকশন এত কঠিন একটা রোগ যে যদি প্রথম 3 মাসের মধ্যে মায়ের যদি এই রোগটা ঢুকে যায়, তাহলে যে জন্মগতভাবে বাচ্চার ত্রুটি নেবে হবে, এবং এমন কোনো অর্গ্যান নাই যেটা বাচ্চাকে খারাপ করবে না। এই জন্য যদি কোনো মায়ের প্রেগনেন্ট অবস্থায় ফার্স্ট ট্রাইমাস্টারে যদি কোনো কারণে রুবেলা হয়ে থাকে, সেটা কিন্তু খুবই জটিল হয়ে যাবে একটা বাচ্চার জন্য। এই জন্য টিকাগুলোর ভূমিকা অন্যরকম।
1: এরপরে আপনার কাছে জানতে চাই যে সরকারি ভাবে কয়টি টিকা দেয়া হয় শিশুদের জন্য এবং কি কি সেগুলো, কত বয়স থেকে দেয়া হয়।
2: যেমন আমি যে বলেছি, মানে প্রথমত আপনি বিসিজি ভ্যাকসিন প্রথম দিন দিতে পারেন, এছাড়াও 6 সপ্তাহ শুরু করতে পারেন, আর একটা পোলিও ভ্যাকসিন খাইয়ে দেয় বাচ্চা জন্মের পরে। এটা 6 সপ্তাহ দেওয়া হয়, 10 এবং 14 সপ্তাহ। এখানে কিন্তু একটা ইঞ্জেকশন দেওয়া হয় যে 6টা রোগ কভার করে, তার মধ্যে হেপাটাইটিস বিও আছে, যার ফলে হেপাটাইটিস বিটা খুব মারাত্মক রোগ। এই হেপাটাইটিস বি যদি কারো হয়ে থাকে, আপনি মনে করেন লিভার টাস্তে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাওয়া থাকে, লিভার সিরোসিস কিংবা লিভার ক্যান্সার পরবর্তীতে হতে পারে। তো যে একটা ইঞ্জেকশনের মধ্যে রাখা যায় ছটা টিকা দিয়ে দেওয়া হয়, যার ফলে বাচ্চাকে বারবার ইঞ্জেকশন পুশ করার দরকার হচ্ছে না। এছাড়া তো আপনার ইয়ে দিচ্ছে, একটা নিউমোনিয়ার ভ্যাকসিন দিচ্ছে, তাহলে বাচ্চাকে বারবার ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজন হচ্ছে না। তো আমরা 10টা টিকা দিচ্ছি বাচ্চাকে এবং 9 মাসে এবং 15 মাসে এটা বললাম আমরা এমআরটা দিচ্ছি, এমআরটা দেওয়ার সুবিধা অনেক বেশি।
1: এরপরে আপনার কাছে জানতে চাই যে টিকা দেওয়ার সুবিধা এবং অসুবিধাটা।
2: টিকা দেওয়ার সুবিধাটা বাচ্চাকে আপনি সেভ করে ফেললেন, অর্থাৎ মনে করেন যে আল্লাহ না করি ও যদি হাম হতে পারতো, ও যদি রুবেলা হতে পারতো, কারণ মনে করেন হামের থেকে অনেক কমপ্লিকেশন হয়। সাধারণত যদি হাম হলো কারো, মনে করেন হাম যদি আমরা মানে কারো হয়ে যায় জোর, এত জটিল হতে পারে যে মানে এনকেফালাইটিস, নিউমোনিয়া, ডায়রিয়া, তারপর আপনার ইমিউন সাপ্রেশন সব হয়ে যায়, মানে এত মারাত্মক রোগ যে হাম, এবং সে নিজে তো আক্রান্ত হলো এবং সে আরেকজনকে আক্রান্ত করে ফেললো, কারণ এটা ভীষণ ছোঁয়াচে রোগ। এখন এই রোগ থেকে যদি আপনি মানে প্রতিরোধ চান, তাহলে আপনার সুযোগটা কোথায়? একমাত্র সুযোগ হচ্ছে আপনার টিকা দিলে মানে আপনি মনে করেন সেফ জায়গায় চলে গেলেন।
1: প্রিয় দর্শক শ্রোতা, আমরা কিন্তু আমাদের আজকের আলোচনা থেকে জেনে নিলাম যে শিশুকে গুরুত্বপূর্ণ কেন সময় মতো টিকা দেওয়াটা, আর টিকা না দিলে কি কি অসুবিধা হতে পারে, টিকা দেওয়ার সুবিধাটা কি, এগুলো কিন্তু আমরা জেনে নিলাম। তাই আমরা আরো বেশি সচেতন হব এবং শিশুকে সময় মতো টিকা দান করব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। আমাদেরকে লিখেছেন বিপ্লব খান, তিনি প্রশ্ন করেছেন যে আমার ছেলে তাহসিন আহমেদ আয়ানকে 9টা টিকা দেওয়া হয়েছে, এখন কি আরো কোনো টিকা দিতে হবে?
2: ধন্যবাদ প্রশ্নের জন্য। একটা হচ্ছে টিকাগুলো যদি দিয়ে থাকেন আপনি, সেটা সম্ভবত সরকারি পর্যায়ে টিকা দেওয়া হয়েছে, এবং সরকারি পর্যায়ে আমরা মোটামুটি অনেকগুলো টিকা দিয়ে দেওয়া হয়। এরপরে যদি আপনি টিকা দিতে চান, সেই জন্য আপনার চিকেন পক্সের টিকা আছে, টাইফয়েড টিকা আছে, মেনিনজাইটিসের টিকা আছে, এগুলো সে দিতে পারবে।
1: এরপরে আমাদের কাছে জানতে চেয়েছেন দীপক চক্রবর্তী, দীপক তিনি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে জানতে চেয়েছেন যে যদি কোনো শিশুকে টিকা দেয়া হয় এবং টিকা দেওয়ার পরে যদি তার বমি হয় তাহলে কি কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে?
2: একটা জিনিস হচ্ছে, টিকা দিলে সাধারণত কোনো বড় ধরনের সমস্যা আসলে হয় না। যেটা হতে পারে একটা সাময়িক অল্প দুই একদিনের জন্য জ্বর আসতে পারে, এবং জ্বরের জন্য মানে প্যারাসিটামল জাতীয় ওষুধগুলো দিলে জ্বরটা কমে যাবে, বাচ্চা আরাম পাবে।
1: আমরা
2: সরকারি ভাবে যে টিকাগুলো দেওয়া হয় এটা ফিক্স করা আছে, এবং এই জন্য মানে আপনার বাচ্চা, অন্য বাচ্চা যারা পাচ্ছে ইপিআই প্রোগ্রামে সবাই একই টিকা পাচ্ছে। এই জন্য মানে আপনার মনে করেন প্রথম যে ইঞ্জেকশন একটা দেওয়া হয় সেটা থেকে 6টা টিকা কভার করে ফেলা, 9 মাসে যে আমরা এমআর দিচ্ছি, 15 মাসে যে একটা সেকেন্ড ডোজ এমআর দিচ্ছি, আর এছাড়া পোলিও বিসিজি ভ্যাকসিন দেওয়া হচ্ছে, যার ফলে এটা একটা প্যাকেজের মতো, অর্থাৎ সবাই একই রকম ভ্যাকসিন পাচ্ছে, টিকা পাচ্ছে, এবং টিকাগুলো একটা নির্দিষ্ট সময় আমরা শুরু করতে বলি, একটা নির্দিষ্ট সময় আবার শেষ করতে বলি আমরা।
1: এরপরে আমাদের কাছে জানতে চেয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম বগুড়া থেকে, তিনি জানতে চেয়েছেন যে সঠিক সময়ে যদি শিশুকে টিকা না দেওয়া হয় তাহলে কি কি অসুবিধা হতে পারে?
2: আপনি যদি সময় মতো টিকা না দেন, যদি আপনার বাচ্চা কোনো কারণে ধরেন হামের টিকা দিলেন না, যদি কোনো কারণে সে হামে আক্রান্ত হয়ে যায়, তার একটা কমপ্লিকেশন অনেক বেশি হতে পারে, অর্থাৎ আপনি সারা জীবন আপনার বাচ্চা পঙ্গুত্ব পালন করতে পারে, কিছু সময় নিউমোনিয়া হয়, এত খারাপ নিউমোনিয়া হয় বাচ্চার মরণাপন্ন অবস্থা চলে যেতে পারে, বাচ্চা এনকেফালাইটিস হয়ে যেতে পারে। এই জন্য টিকার ব্যাপারে কোনো রকম অবহেলা করা আসলে যাবে না, টিকা দিলে অনেক সুবিধা পাবেন, না দিলে ভয়ের সম্ভাবনা থাকবে অনেক বেশি।
1: আমাদের কাছে জানতে চেয়েছেন মোহাম্মদ সুজন ইসলাম, তিনি কমেন্ট করেছেন যে শিশুদেরকে সরকারিভাবে কোথায় কোথায় বা কোন কোন কেন্দ্রে টিকা দিতে নিয়ে যাওয়া যায়।
2: এখন সরকারিভাবে আপনার প্রত্যেকটা জায়গায়, প্রান্তিক পর্যায়ে সমস্ত জায়গায় উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে আছে সরকারিভাবে, ঢাকা যদি চিন্তা করেন বড় বড় হাসপাতালগুলোতে আছে, আপনার সবুজ সাথেগুলোতে আছে, সব জায়গায় ভ্যাকসিনের সুবিধাগুলো আছে, যার ফলে আপনার নিকটবর্তী যে কোনো জায়গায় আপনি খোঁজ করে দেখবেন আপনার টিকার ব্যবস্থা করা আছে।
1: কেশবচন্দ্র রায় আমাদেরকে লালমনিরহাট থেকে জানতে চেয়েছেন যে শিশু জন্মের কতক্ষণ পরেই টিকা দিতে হয়, সাথে সাথেই কি দিতে হয় না হলে নাকি কিছুক্ষণ পরেও দেয়া যায়?
2: না, এটা তো সাথে না দিলেও চলবে, মানে কারণ আপনি যদি বিসিজি ভ্যাকসিনটা দিচ্ছেন, বিসিজি ভ্যাকসিনটা প্রথমে দিয়ে দেয়, এটা আপনি যার জন্মের পরে যে সপ্তাহ খানেকের মধ্যে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না, আর একটা পোলিও ভ্যাকসিন খাইয়ে দেওয়া হয়। এই জন্য যে যদি কখনো আপনি মিস করে ফেলেন এই বিসিজি ভ্যাকসিন, কিন্তু যখন আপনি 6 সপ্তাহ টিকা শুরু করবেন তখন দেওয়া যাবে।
1: এরপরে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন মোহাম্মদ আলিফ, তিনি রংপুর থেকে জানতে চেয়েছেন যে অনেক সময় এমন হয় যে এক সেন্টার থেকে বা এক কেন্দ্র থেকে আমরা টিকা নিয়েছি শিশুর জন্য, পরবর্তীতে অন্য কোন সেন্টার থেকে কি সেই কার্ড দেখে আমরা টিকা গ্রহণ করতে পারব?
2: এটা এটা সম্ভব আসলে, আপনি কার্ডটা রাখতে হবে, কিন্তু কার্ডটা যত্ন করে না রাখলে যে একটু রেফারেন্স থাকেন, আপনি কটা টিকা দিয়েছেন, আপনার নেক্সট ডোজটা কবে, এটা তো সুন্দরভাবে লিখে দেওয়া হয়। এটা যদি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার আসলে মুশকিল হয়ে যায়। আর টিকা দেওয়ার ব্যাপারে যেটা আমরা বলবি যে নির্দিষ্ট সময়, মনে করেন আজকে আপনি টিকা দিন, আপনাকে আমার 4 সপ্তাহ পরে টিকা দিতে বলা হলো, আপনি কিন্তু ওই জায়গাটা ভুল করবেন না। এই জন্য ভুল করবেন না যে একটা ডোজ দেওয়ার পরে সেকেন্ড ডোজ দিয়ে কিন্তু প্রথম ডোজটাকে শক্তিশালী করা হয়। তো আমি যদি প্রথম ডোজটা দিলাম এমন সময় আবার দেখা গেল নির্দিষ্ট সময় পার হয়ে অনেক পরে দিলাম, তাহলে প্রথম ডোজের শক্তি আর থাকে না ওইভাবে। ওই জন্য যখনই মানে সময় দিয়ে দেওয়া হয় ওই সময় টিকা দেওয়াটা ভালো।
1: এরপরে আমাদেরকে মোহাম্মদ আক্তারুজ্জামান ময়মনসিংহ থেকে তিনি লিখেছেন যে শিশুকে অনেক সময় এমন হয় যে অনেক বাবা মারা টিকা দেওয়ার পরে, যে কথাটি আপনি এখনই বলছিলেন যে টিকা দেওয়া হয়েছে, তারপরে অনেক দিন পরে হয়তো বা কোনো কারণে ভুলে গিয়েছেন বা মনে না থাকার কারণে টিকা দেওয়া হলো পরবর্তী ডোজটি, তো এটা কি কি কোনো লাভ হয় নাকি কোনো ক্ষতি হতে পারে?
2: মানে এক মিস করলো আবার পরে
1: আবার পরবর্তীতে,
2: সেটা কিন্তু ডাক্তার যদি অনেক বেশি গ্যাপ হয়ে যায় সেটাকে আবার নতুন করে শুরু করতে হবে,
1: প্রথম ডোজ থেকেই শুরু করতে হবে,
2: প্রথম ডোজ থেকে যদি অনেক বেশি গ্যাপ হয়ে যায়।
1: অধ্যাপক ডাক্তার আব্দুল মতিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে শিশুকে টিকা দেওয়ার গুরুত্ব এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার জন্য এবং সেই সাথে আমাদের শ্রোতা বন্ধুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
0: আলাপে আলাপে আর নানান আয়োজনের মধ্য দিয়ে আমরা চলে এলাম শেষ প্রান্তে। শেষ প্রান্তে এসে বলে যাই, বর্ষায় ডেঙ্গুর প্রকোপ কিন্তু বেড়ে যায়, তাই আমরা সজাগ থাকব বর্ষার শুরু থেকেই। বর্ষার পানি তথা পরিষ্কার পানি কোথাও যেন 3 দিনের বেশি জমে না থাকে সেদিকে নজর রাখতে হবে। এবার বিদায় নিচ্ছি, বিদায় বেলায় শেষ কথাগুলো জানিয়ে যাই। আজকের স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটির গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি হাসান মাহাদি লালটু, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন এবং প্রযোজনা করেছেন
3: শাহিদা মঞ্জুরি। স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, এফএম 106 মেগাহার্টজ ও এফএম 102 মেগাহার্টজে। একটু পরেই শুনতে পাবেন খবর।

আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি তাসমি চৌধুরী। জাতীয় সংসদে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট আজ পেশ করা হবে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী অর্থ বছরের বাজেট পেশ করতে ইতিমধ্যেই জাতীয় সংসদে পৌঁছেছেন। বেলা ৩টায় সংসদের বৈঠক, পুনরায় বসলে বাজেট উপস্থাপন করা হবে। সংসদে উপস্থাপনের আগে এখন প্রস্তাবিত এই জাতীয় বাজেট অনুমোদনের জন্য মন্ত্রিসভার বিশেষ বৈঠক চলছে। এদিকে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, জাতির প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণ এবং সীমিত সম্পদের উপযুক্ত ব্যবহারের মাধ্যমে জনগণকে স্বস্তি দেওয়ার লক্ষ্যে এবারের বাজেট পেশ করা হচ্ছে। এর আগে অর্থমন্ত্রী গতকাল জাতীয় সংসদ ভবনে তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, আগামী অর্থবছরের জাতীয় বাজেটে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগে উৎসাহ প্রদান এবং সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ অগ্রাধিকার পাবে। তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসার পর সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খাল খনন প্রকল্পের মতো যে গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন শুরু করেছে তা আগামী বাজেটে অব্যাহত রাখা হবে। উল্লেখ্য, উচ্চ প্রবৃদ্ধি অর্জন, নিয়মতান্ত্রিক সংস্কার ও ক্রমবর্ধমান অর্থনৈতিক পদক্ষেপসমূহকে সামনে রেখে বাংলাদেশকে অধিক বিনিয়োগ উপযোগী ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উত্তরণের উদ্দেশ্যে এই বাজেট প্রস্তাব করা হবে। প্রস্তাবিত বাজেটের আকার প্রায় ৯,৩৮,০০০ কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। এটি দেশের ইতিহাসে এ যাবৎকালের সবচেয়ে বড় আকারের জাতীয় বাজেট। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিপুল বিজয় অর্জনের পর এটি হতে যাচ্ছে তারেক

0: সিরাজগঞ্জ ও নরসিংদী এই পাঁচ জেলায় পরীক্ষামূলকভাবে ই হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি গতকাল জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে একথা বলেন। এদিকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের প্রবাসী বাংলাদেশীদের উন্নয়ন সংক্রান্ত এক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশে ও বিদেশে প্রবাসী বাংলাদেশীরা যেসব সমস্যার মুখোমুখি হন সেগুলোর সমাধানে শ্রম মন্ত্রণালয়ের পর্যালোচনার ভিত্তিতে একটি টাস্কফোর্স গঠন করা যেতে পারে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আনম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষাখাতেই বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের মূল চাবিকাঠি নিহিত রয়েছে। তিনি বলেন, দেশের মানব সম্পদ উন্নয়ন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন এবং জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগের কোনো বিকল্প নেই। মন্ত্রী গতকাল রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি মন্ত্রী বলেন, দেশের শিক্ষা খাতের জন্য চলতি অর্থবছরে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে, ধাপে ধাপে শিক্ষাখাতে বরাদ্দ আরও বাড়ানো হবে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে। যুদ্ধবন্ধে একটি চুক্তিতে সম্মত হতে তেহরানের প্রতি কালক্ষেপণের অভিযোগ এনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়ার পর মার্কিন বাহিনী সর্বশেষ এই হামলা চালায়। মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্ট কম জানিয়েছে, তারা গতকাল থেকে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে অতিরিক্ত আত্মরক্ষামূলক হামলা পরিচালনা করছে। ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড জানায়, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে এবং কোন নৌযান এই জলপথ অতিক্রম করার চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে। খেলার খবর, ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 শুরু হচ্ছে আজ। বাংলাদেশ সময় দিবাগত রাতে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে যুগপৎভাবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ এই আসর। মেক্সিকো সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দল অংশ নিচ্ছে। ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে টসে জিতে ব্যাটিং শুরু করেছে সফরকারী অস্ট্রেলিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 9 ওভারে 4 উইকেটে 35 রান করেছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। 3-ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0তে এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর এবং ময়মনসিংহ অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর ও ময়মনসিংহ অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ। আগুনের ব্যবহারে সতর্ক হন। অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতন হন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন। রান্না শেষে চুলার আগুন নিভিয়ে ফেলুন। ছেলে মেয়েদের আগুন নিয়ে খেলতে দেবেন না। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো যেখানে সেখানে ফেলবেন না। বিড়ি সিগারেটের নিক্ষিপ্ত জ্বলন্ত টুকরো অগ্নিকাণ্ডের অন্যতম কারণ। তাই ধূমপান পরিহার করুন, মশার কয়েল ব্যবহারে বিশেষ সতর্ক থাকুন।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটো বেজে পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ ছশো তিরানব্বই কিলোহার্স, এফএম একশো ছয় মেগাহার্স এবং এফএম একশো দুই মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর বেলা দুটো বেজে পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 90 মেগাহার্স ও FM 102 মেগাহার্সে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর ও ময়মনসিংহ অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকবে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছে পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রধানমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি ত্রয়োদশ জাতীয় সংসদে 2026-2027 অর্থ বছরের বাজেট পেশ করবেন বেলা তিনটায়। মাননীয় অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে এবং সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশো কেন্দ্রের এফএম ব্যান্ড। বাজেট বক্তৃতা চলাকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম 102 মেগাহার্জে প্রচার হবে। ফোনের অনুষ্ঠান চলো বদলে যাই বেলা 2:20। নাটক অন্নদা দিদি বেলা 3:05। কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ ও প্রযোজনা কাজী জাকির হাসান। তারুণ্যের শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ শুনবেন বিকেল 3:35। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসুগুড়ি ছোট পরিবার বিকেল 4:05। প্রবীণদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী বিকেল শুনবেন বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। বেতার ম্যাগাজিন উত্তরণ শুনবেন রাত 9:05। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন শুনবেন রাত 10:00। বাজেট 2026-2027 নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান শুনবেন রাত 10:30।
1: সবশেষে এফএম এর অনুষ্ঠান এফএম 92 মেগাহার্জে সন্ধে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, জানিয়ে দিলাম পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।
0: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে এসবিসি ভিত্তিক ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যাই। সঞ্চালনায় ডাক্তার রেজাউল আলম খান।

0: আসসালামু আলাইকুম। চলো বদলে যাই অনুষ্ঠান থেকে সবাইকে শুভেচ্ছা। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানটা তো গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, যাপনে এবং বেঁচে থাকার ক্ষেত্রে, সুস্থ থাকার ক্ষেত্রে খুব প্রয়োজনীয় অনেক তথ্য আছে যেগুলো আমরা অবহেলা করি, হেয়ালিপনা করি। আজকে যে বিষয় নির্বাচন করা হয়েছে, ডেঙ্গু জ্বর সচেতনতা এবং করণীয়, চমৎকার প্রসঙ্গ। চলো বদলে যাই অনুষ্ঠানে আমরা নতুন তথ্য জানাবো। আমাদের সাথে আপনারা আছেন, ফোনে কথা বলবেন, দুজন বিশেষজ্ঞ পর্যায়ে ব্যক্তিত্ব স্টুডিওতে আছেন, তাদের সাথে কথা বলবেন, আপনারা পরামর্শ নেবেন। পরিচয় করে দিই, আমার বামে রয়েছেন ডাক্তার আয়েশা আক্তার, উপপরিচালক 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল শ্যামলী ঢাকা। কেমন আছেন?
1: আলহামদুলিল্লাহ।
0: ডাক্তার মোহাম্মদ মহিদুর রহমান, আমার ডানে রয়েছেন, সহকারী অধ্যাপক রোগতত্ত্ব বিভাগ, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউটে তিনি কর্মরত আছেন। দুজনকে স্বাগত অনুষ্ঠানে। প্রিয় শ্রোতা, আমাদের সাথে আপনারা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমরা ডেঙ্গু জ্বর নিয়ে কথা বলতে যেয়ে আমরা ভাবি এই মশা কখন কামড় দেয়, এটা কোনো এক সময় বলা হতো কিছু কথা, আজকে নতুন কিছু কথা আমরা বলতে চেষ্টা করব। আর অনেকে বলেন বর্ষাকালের রোগ, যখন বৃষ্টি হবে তারপরেই ডেঙ্গু মশার আবির্ভাব ঘটে এবং তখনই ডেঙ্গু জ্বরটি হয়, ইত্যাদি ইত্যাদি। শুরুতে আসি ডাক্তার মহিদুর রহমান, এই যে আগের বিবেচনা আর এখনকার বিবেচনা, চলো বদলে যাই অনুষ্ঠানে আপনার কাছে নতুন তথ্য শুনতে চাই।
2: ধন্যবাদ। আসলে ডেঙ্গু, আমরা আগে বা ডেঙ্গি, যেটা ডেঙ্গি ফিভার যেটা আমরা জানি, যে আমরা আগে জানতাম যে মূলত এটা বর্ষাকালে হয়, কিন্তু গত কয়েক বছরে যে আমরা যে এডিস মশার যে জীবন চক্র বা লাইফ সাইকেল অবজার্ভ করে, যেটা আমরা পর্যবেক্ষণ করে আমরা যেটা দেখেছি, যে আগে আমাদের ডেঙ্গির আপনার পিক সিজন যেটা বা পিক টাইম যেটা ছিল, যে এপ্রিল থেকে আমরা বলতাম যে নভেম্বর পর্যন্ত, কিন্তু বর্তমানে এটা কিন্তু বেড়ে ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত হয়ে গেছে। এবং কোনো কোনো দেখা যাচ্ছে যে শীতকালেও আপনার এডিস মশা দেখা যাচ্ছে এবং শীতকালেও আপনার দেখা যাচ্ছে যে ডেঙ্গি জ্বর হচ্ছে। তো সে কারণে আমাদেরকে এখন সবসময় সারা বছর সতর্ক থাকতে হবে, যাতে করে আমরা এডিস মশার বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি এবং ডেঙ্গি জ্বরটাকে প্রতিরোধ করতে পারি, যাতে করে নিজেরা আমরা।
0: প্রিয় শ্রোতা, কিছু সময় আমরা কথা বলি, আমাদের সঙ্গে আপনারা থাকুন, তথ্যগুলো জানতে চেষ্টা করুন এবং বিশ্বভিত্তিক প্রশ্ন করতে সুবিধে হবে। এবং এটাও মনে রাখতে হবে যে অনুষ্ঠানে আমরা কুইজ রেখেছি, কুইজের প্রশ্ন থাকবে, এই উত্তরের মাঝে থাকবে, এই জন্য আপনারা আমাদের সঙ্গে সারাক্ষণ থাকবেন, এই জন্য যে তথ্যগুলো জানার ব্যাপার। আমরা মশা দেখলে ভাবি যে এটা ডেঙ্গু মশা, একটা প্রচলিত ধারণা আর কি, সেটা সন্ধ্যায় হোক সকালে হোক। অর্থাৎ ডেঙ্গি মশা চেনার উপায় কি?
1: ধন্যবাদ। সেটা আসলে সাধারণ জনগণ তো আসলে বুঝতে পারবে না, কারণ সে আপনার এডিস ভাইরাস যেহেতু, এটা এডিস মশার নাম, এটা অ্যালোপেকটাস আছে আবার সাথে আপনার যে ইজিপ্টি আছে, ইজিপ্টিটা পাওয়া যায় আসলে মেনলি ঢাকা শহর কেন্দ্রিক এবং অ্যালোপেকটাস হলো যেটু পেরিফেরিতে পাওয়া যায়। তো এটা হলো একটু মানে যদি বলি সাদা সাদা ডোরা কাটা দাগ থাকে, সেটা কিন্তু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলে, কিন্তু যেহেতু ডেঙ্গু মশা সারা বছরই কামড়াতে পারে, সেটার জন্য সাধারণ জনগণের জন্য যেটা দরকার যে কোনো জায়গায় পানিটা জমতে দেওয়া যাবে না, সেটা ঘরে হোক, আঙ্গিনায় হোক, চারপাশে হোক না কেন, যে কোনো পানি, সেটা ময়লা হোক অথবা পরিষ্কার পানি হোক না কেন, তিন দিন জমা থাকলে সেখানে ডেঙ্গু মশা ডিম পারে।
0: ডক্টর মহিউদ্দিন, এ সম্পর্কে জানতে চাই যে আমরা ঘরে তো অনেক কিছু পরিচর্যা করি, পানি সংগ্রহ করি, সংরক্ষণ করি, যদি তথ্যগুলো আপনি যদি বলেন একটু বুঝিয়ে।
2: আসলে যেটা আমরা পর্যবেক্ষণ করে দেখেছি যে ঢাকা সহ অন্যান্য যে বিভাগীয় শহরগুলি বা যেগুলি জেলা শহর, সেখানে আমরা অনেক জায়গাতেই আমরা পর্যবেক্ষণ করে কাজে গিয়েছিলাম এবং আমরা নিয়ন্ত্রণের কাজে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমরা দেখেছি যে আমরা কিছু কিছু ব্যাপারে আমরা সাধারণ মানুষ খুব উদাসীন থাকি। যেমন আমরা মনে করি যে হয়তো ঘরের বাইরে পানি জমছে, সেটাতেই হয়তো এডিস মশা ডিম পারবে, ঘরের ভেতরে পানিতে কোথায় কোনো সমস্যা হবে না।
0: হ্যালো,
3: আমি জানতে চাচ্ছি, অনুষ্ঠান খুব ভালো লাগছে, ভালো একটা অনুষ্ঠান, আমরা সাধারণ জনগণ এই অনুষ্ঠানে বসতে পারবো না। আমি জানতে চাচ্ছি যে আমরা তো গ্রাম অঞ্চলের মানুষ, বুঝছেন ভাইয়া,
0: জি,
3: কি
0: করে মশা জন্ম বৃদ্ধি পাচ্ছে এটাই ভাবতে হবে আমাদের, মশা চেনার জন্য বিষয়টি ভিন্ন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চলো বদলে যাই, আমাদের ফোন নাম্বার জানিয়ে দিই 4481-3270, সেখান থেকে 79 পর্যন্ত যে কোনো একটা নাম্বারে করলেই পেয়ে যাবেন। আবারও বলি 4481-3270, 4481-3277, 4481-3278 এবং 4481-3279। বিষয়ভিত্তিক প্রশ্ন করবেন, আমাদের প্রত্যাশা, আমরা নতুন কিছু আপনাদের কাছে শুনতে চাই আর আমরাও নতুন কিছু জানাবো। চলো বদলে যায় অনুষ্ঠানের যে বৈশিষ্ট্য এটা, নতুন কিছু বলবো, নতুন কিছু শুনবো। আপনারা আমাদের সঙ্গে আছেন, আমরা চলে যাই আবার ডক্টর মইদুর রহমান আপনার কাছে, যে ঘরেই মশার উৎপত্তি বংশ বিস্তার এটা কি করে সম্ভব?
2: জি, তো আমরা যেটা পেয়েছি যে আমরা দেখেছি যে আমরা কিছু কিছু ব্যাপারে একটু উদাসীন থাকি, যেমন আমরা হয়তো বৃষ্টি হয়েছে, বাসার বাইরে পানি জমেছে, সেটা হয়তো আমরা পরিষ্কার করছি বা সেটা আমরা সাধারণত জানি যে এডিস মশাটা ডিম পারে হলো পরিষ্কার বদ্ধ পানিতে, নোংরা পানিতে কিন্তু এডিস মশা ডিম পারবে না। কাজেই নোংরা পানিতে যদি কোনো মশা হয় সেটা কিন্তু এডিস মশা হবে না। তো রুথুর্যদা সাহেব বলছিলেন যে চেনার উপায়, কিন্তু খালি চোখে তো চিনতে পারবেন না, কিছুটা আপনি আপনার ওই মশার যে জীবনচক্র বা ব্যবহারের মাধ্যমে কিছুটা হয়তো চিনতে পারবেন। আরেকটা হলো যে আপনার ঘরের ভিতরে আমরা অনেক এডিস মশা লার্ভা পেয়েছি, যেমন হলো যে আপনার দেখা গেছে যে বারান্দায় বা ছাদে বা গাছের ভিতরে আপনার বাসায় হয়তো কোনো টবে গাছ লাগিয়েছে, সেই গাছে পানি দিয়েছে টবের পানি, তার মধ্যে তিন দিন পার হয়ে গেছে, উনি হয়তো ওটা পরিষ্কার করেনি, তার মধ্যে এডিস মশা ডিম পেরেছে।
0: আমরা এফেক্টে একটা ফোন নেই, আবার আলোচনা করব। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে বলুন। হ্যালো, জি বলুন, শুনতে পাচ্ছি
4: যে মশা এত কথা শুনতেছি, মশা দূর হয় না কারণ দেশ থেকে, এটা কি ব্যাপার? এত সরকার আয়োজন, এত লোকজন, এত টাকা পয়সা খরচ, মশার শেষ হয় না কারণ দেশ থেকে।
0: তো আপনিও বলুন কেন কেন শেষ হচ্ছে না, এটা আপনারও ভাবতে হবে। মশার বংশ বিস্তার তো আমরাই করাচ্ছি ঘরের ভিতরে, ফুলের টবে পানি পরিষ্কার করি না, ফ্রিজে পানি পরিষ্কার করি না, শহরের জীবনে অনেকে আনন্দে আছেন কিন্তু ঘরের ভিতরেই কিন্তু এই মশা বিস্তার করছে, আশপাশেও করছে, এই নিয়ে আলোচনা চলছে। আমরা আসি ডক্টর আয়েশা আক্তার, যে কথাগুলো বলা হচ্ছিল যে ডেঙ্গি নিয়ে আমরা একটু গভীরে যাই, এই বর্ষাকালীন সময়ে বৃষ্টি হচ্ছে, সর্দি জ্বর লেগেই আছে, জ্বর আসলে কিন্তু অনেকে ডেঙ্গুর কথা মনে করেন, কেউ কিন্তু অন্য কিছু টাইফয়েডের কথা ভুলেই গেছে অনেকে, জ্বর মানেই ডেঙ্গু। আপনার মন্তব্য কি?
1: ধন্যবাদ। আসলে যে এই সময় এই সিজনটা আসলে ডেঙ্গুর সময়টা, বর্ষার মৌসুমে কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি দেখা যায়, অন্যান্য সময় তো ডেঙ্গু রোগ থাকে কিন্তু তুলনামূলক কম, সেই জন্য এখন জ্বরটা আসলে ওইটাকে মাথায় রাখতে হয়, একদম ডেঙ্গু কনফার্ম না ধরে অন্যান্য রোগ তো থাকতে পারে, ভাইরাল ফিভার হতে পারে, তারপর টাইফয়েড, ফুড পয়জনিং, যে কোনো কারণে হাম তো আছে, হ্যাঁ সব কিছু মিলে কিন্তু মাথায় রাখতে হবে যে ডেঙ্গু এটা হতে পারে, সেটা মাথায় রেখে কিন্তু আমাকে কাজটা করতে হবে, টেস্ট করা, ডে ওয়ান থেকে কিন্তু আমরা NS1 টেস্টটা করি জ্বরের সময় থেকে, তারপর CBC কাউন্টটা করা, মানে আতঙ্কিত হওয়ার দরকার নেই, যে কোনো রোগ হতেই পারে, জ্বর, ঠান্ডা কাশি, কিন্তু ডেঙ্গুটা মাথায় রাখা
0: উচিত,
1: ডেঙ্গুর ক্ষেত্রে মৃত্যু ঝুঁকি অনেক বেশি।
0: খুব মূল্যবান কথা বলেছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, ডেঙ্গুকে বাঘ মনে করা যাবে না, ডেঙ্গু হতে পারে, অসুবিধে কি? তাহলে পরীক্ষার কথায় আসি ডক্টর মইদুর রহমান, আমরা খুব ছোটাছুটি করি, তাতে রক্ত পরীক্ষা করেন, রক্তের মধ্যে পাওয়া যাবে কিনা কিছু, এই রক্ত রক্ত করে ব্যস্ত হয়ে যায়, আবার দু তিন দিন যদি ডেঙ্গু শুনি এরপর রক্ত সংগ্রহের প্রশ্ন আসে, তো রক্ত পরীক্ষার ব্যাপারে আপনি বলুন, কবে পরীক্ষাটা করবো?
2: খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন ডক্টর আয়েশা ম্যাডাম, কিছুটা উত্তর ইতিমধ্যে দিয়ে দিয়েছেন, তারপর আমি আর একটু বলি যে আমরা সাধারণত লক্ষণ বা সিমটম অনুযায়ী ডেঙ্গিকে দুই ভাগে ভাগ করি, যে একটা হলো ডেঙ্গি ক্লাসিক্যাল ফিভার, আর একটা হচ্ছে ডেঙ্গি হেমোরেজিক ফিভার। ক্লাসিক্যাল ফিভারে সাধারণত আমরা যে স্বাভাবিক যে উপসর্গগুলি পাই, যে হয়তো জ্বর আসবে রোগীর, মাথা ব্যথা থাকবে, কোনো কোনো ক্ষেত্রে গায়ে ব্যথা থাকতে পারে, পেটে ব্যথা থাকতে পারে, মুখময়ী ভাব হতে পারে, যে সাধারণত যেটা আমরা বলি যে ফিচার্স অফ ভাইরেমিয়া সেটা আমরা পাই। আর যেটা আপনার ডেঙ্গু হেমোরেজিক ফিভার বা ডেঙ্গি হেমোরেজিক ফিভার, সেখানে হয়তো সেটা কমপ্লিকেটেড বেস বা যখন জটিলতাগুলো দেখা দেয়, যে দেখুন হলো যে প্লাটিলেট কাউন্ট বা অণুচক্রিকার পরিমাণটা রক্তে কমে গেল, রক্ত জমাট বাঁধতে সময় লাগছে, তখন তার ইন্টারনাল ব্লিডিং বা হেমোরেজ হতে পারে, এবং সাথে দেখা যায় যে জয়েন্ট পেইনটা অনেক বেশি হবে,
0: কিন্তু শুরুতেই কিন্তু হয় না,
2: শুরুতেই হবে না,
0: শুরুতেই ক্লাসিক
2: শুরুতেই হবে না।
0: সেখানে আমি একটা প্রশ্ন রাখবো আপনাকে, ইনিশিয়েশন কবে করতে হবে, এই ফাঁকে একটা ফোন নেই। হ্যালো, হ্যালো,
5: আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম সালাম, প্রশ্ন করুন।
5: আমি মোহাম্মদ ইমরান আলী বলছিলাম, সাধারণ সম্পাদক, পূর্ব সুখদেবপুর, আদর্শবাড়ি, পার্বতীপুর, দিনাজপুর থেকে। ভাই কেমন আছেন?
0: ভালো আছি।
5: হ্যাঁ ইনশাল্লাহ, আমি একটি প্রশ্ন করবো যে এডিস মশা কামড়ালে কি ডেঙ্গু হয়, আর ডেঙ্গু মশা আমরা চিনবো কিভাবে? এডিস মশা কামড়ানোর পর কতদিন পর ডেঙ্গু জ্বর হয়, আর প্রাথমিক ও ঘরোয়া চিকিৎসা নিতে সাধারণ জনগণ করবে কি বা করণীয় কি? ধন্যবাদ
0: ডাক্তার মইদুল। এই মশা কামড়াবার কতদিন পর ডেঙ্গু হয়?
2: খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা যেটা জানি যে ডেঙ্গির ক্ষেত্রে আপনার ইনকিউবেশন পিরিয়ড সুস্থ অবস্থা হলো 3-14 days, মানে 3-14 days। আর যদি ক্লাসিক্যাল ডেঙ্গি হয়, যদি তার কোনো জটিলতা বা হেমোরেজিক কোনো কিছু না দেখা দেয়, সেক্ষেত্রে 2-7 days মধ্যে সাধারণ মানে আপনার চিকিৎসাতেই রোগী সুস্থ হয়ে যাবেন। তো আপনার যদি আর আপনি যেটা এর প্রশ্ন করলেন যে আমরা কবে পরীক্ষা বা কখন পরীক্ষাগুলি করবো,
0: এনএস1টা
2: কখন করবো, যেটা আমরা সাধারণত যেটা বলি যে আপনার প্রাইমারি সিমটম বা প্রাথমিক যে লক্ষণ তার 1-3 days মধ্যে এনএস1টা করতে হয়, যে প্রথম 3 days মধ্যে করতে বা 72 hours মধ্যে এনএস1টা পরীক্ষা করতে হবে। কিন্তু
0: 4-5 days হয়ে গেলে,
2: 5 days হয়ে গেলে তখন আমরা যেটা বলি
0: সিবিসি নির্ভর করবে,
2: সিবিসি করবে, সাথে হলো আপনার অ্যান্টি ডেঙ্গি অ্যান্টিবডি যেটা আমরা সেটা করতে বলি আমরা।
0: ধন্যবাদ। আমরা একটা ফোন নেই। হ্যালো,
6: আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম সালাম।
6: ভাইয়া মোহাম্মদ আকবর হোসেন, প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির সভাপতি সদ্দীপ পাবনা।
0: জি,
6: আমার সাথে আমাদের ছদ্মে বড় ভাই আছে হাফেজ নুরুল আমিন, উনি দৃষ্টি প্রতিবন্ধী, আমার দৃষ্টি প্রতিবন্ধী, আমরা অনুষ্ঠানটা শুনছি। আমার জানার ইচ্ছা, ডেঙ্গু শিশু বাচ্চার হয়েই গেছে, এর জন্য আমাদের করণীয় কি আছে এটা একটু জানালে খুশি।
0: শিশু বাচ্চা ডেঙ্গু ধরা পড়েছে, কি করতে হবে, কোন পর্যায়ে আছে এটা জানা প্রয়োজন, তার শারীরিক অবস্থা, তার লক্ষণগুলো, এবং অনেক কিছু ভেবে চিন্তেই কিন্তু চিকিৎসাগুলো দেয়া হয়, পাশাপাশি কখন হাসপাতালে ভর্তি হতে হবে আমরা আলোচনাগুলো রাখবো। আপনাদের ফোনের পাশাপাশি আমাদের কথাগুলো শুনতে হবে, কারণ না শুনে আপনারা না বুঝে প্রশ্ন করলে আমরা খালি কথা বলতেই থাকবো। কিন্তু জানা দরকার যে এনএস1 পরীক্ষা 1-3 days, এরপরে করলে আর হচ্ছে না, লাভ হবে না, আমরা ছুটোছুটি করি। আর ডেঙ্গু হয়ে গেলে ভয় পাওয়ার কারণে আপনি বলেছেন ডক্টর আয়েশা আক্তার, তাহলে আমাদের করণীয় কি? ডেঙ্গু জ্বর যখন জানলাম আমরা এনএস1 পজিটিভ, কোন রক্ত পরীক্ষাতে মোটামুটি প্লেটলেট সংখ্যা ভালো, আমাদের করণীয় কি?
1: ধন্যবাদ। সেটা নিয়ে ডেঙ্গু নিয়ে একটু বলি, আসলে সে আমরা যে
0: 2000 প্রশ্নটা নিয়ে নিই। হ্যালো,
7: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম সালাম।
7: ভাই আমি আবার মোহাম্মদ লুৎফা জোদ্দার বড়খোলা পাংশা থেকে বলছি।
0: জি বলুন।
7: আজি মোহাম্মদ মিন্টু আমরা সবাই শুনতেছি, আমি জানতে চাচ্ছি যে হলো গে 8-9 বছরের শিশু বলছেন,
0: জি,
7: এদের হলো কি ডেঙ্গু জ্বর, হলিবারে মাথা ব্যথা, এদের কি খাবার দিলি মানে শরীরটা ভালো হয়, ভালো থাকে, এটা একটু বললে আমি খুশি হতাম।
0: ধন্যবাদ। খাবার দেওয়ার চিন্তা তো পরে, প্রথম হচ্ছে একটু আগে প্রশ্ন করেছেন সানা হোসেন যে শিশু ডেঙ্গু হলে কি করতে হবে, আপনি বলেছেন 8-10 বছর হলে কি করতে হবে, আমরা উত্তর নিশ্চয় যাব, আমরা কথাগুলো শুনছিলাম ডক্টর আয়েশা আক্তারের কাছে।
1: ধন্যবাদ। সেখানে হলো যে শুরুতে একটু বলে আসলে ডেঙ্গু তো অনেক বছরের রোগ, আজকে আমরা 2026 ডেঙ্গু নিয়ে আমরা পার করছি, তার আগেও ডেঙ্গু ছিল ঢাকা ফিভার নামে, তো সেখানে এখন কিন্তু উপসর্গ অনেক চেঞ্জ হয়ে গেছে, সবারই কিন্তু জ্বর কাশি বা পেটে ব্যথা এগুলো কিন্তু হয় না, অনেক সময় উপসর্গ কিন্তু থাকে না, কারণ যেহেতু ধরনটা অনেকটাই চেঞ্জ, এবং ডেঙ্গু মশা দেখা যাচ্ছে এখন কিন্তু ময়লা প্রাণীতে জন্মগ্রহণ করে এবং রাতের দিনে সারাদিন কামড়াতে পারে, এগুলো মাথায় রেখে কিন্তু আপনাদের কাজ করতে হবে। ডেঙ্গু হতেই পারে, আতঙ্কিত আগে বলে হওয়া যাবে না, কিন্তু খাওয়া দাওয়াটা আপনাকে খেতে হবে, যদি বাচ্চা যদি ডেঙ্গু হয়ে থাকে তাহলে পজিটিভ আসছে, কিন্তু সেখানে আপনার আতঙ্কিত হওয়ার দরকার নেই, ছোটাছুটি করার দরকার নেই, বাচ্চা যদি ঠিক মতো খেতে পারে মানে তার পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্সটা ঠিক থাকে তাহলে কিন্তু আপনি টেনশন করার কোনো কারণ নেই। যদি এমন হয় খুব পেটে ব্যথা করছে, বাচ্চা একদম খেতে পারছে না, বমি করছে, সেক্ষেত্রে আপনি হাসপাতালে ভর্তি হওয়া দরকার পড়তে পারে। আদারওয়াইজ পেশেন্টে যদি বাচ্চা বা বয়স্ক কারো যদি ডেঙ্গু হয় সেক্ষেত্রে আপনার খাবার দাবারটা যে খাবারটা খাচ্ছে সেটা তো খাবে, সাথে বেশি পরিমাণে পানি, ফলের রস থেকে শুরু করে অন্যান্য খাবার দাওয়া বেশি পরিমাণে খাওয়া দাওয়া দরকার, এইটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি দেখা যাচ্ছে 5-7 days মধ্যে বাচ্চা সুস্থ হয়ে যায়, তারপর আপনি খাওয়ার দিকটা খেয়াল রাখতে হবে।
0: ধন্যবাদ। একটা কথা খুব ভালো মনে রাখতে হবে সবাইকে, পেটে ব্যথা, বমি, বাচ্চা নেতিয়ে যাচ্ছে, খেতে চাচ্ছে না, দেখতে পাচ্ছেন ঝিমিয়ে যাচ্ছে, কখনোই বাসায় বসে তার ব্যবস্থা করবেন না, সাথে সাথে হাসপাতালে নেবেন। ডেঙ্গুর কোন অবস্থা আমরা একটু আগে শুনছিলাম ডক্টর মৌদির বলছিল, ডেঙ্গুর কিন্তু এক কথায় শেষ করা যায় না, ডেঙ্গু ক্লাসিক্যাল ডেঙ্গু, হেমোরেজিক ডেঙ্গু, অর্থাৎ রক্তক্ষরণ হয়, তাহলে আমাদের বুঝতে হবে যে আতঙ্ক নেই, কিন্তু আপনি যদি সচেতন না হন রোগটা জটিল পর্যায়ে চলে যাবে, এবং হাসপাতালে কোন পর্যায়ে নিতে হবে আমরা কথা ফাঁকে পেয়ে গেলাম, এবং শিশু বাচ্চা যদি হয় হতেই পারে ডেঙ্গু, এবং এটা 3-7 দিন যন্ত্রণা করে। তার জন্য রক্ত পরীক্ষা করতে হবে, তার সিবিসি করতে হবে, চিকিৎসক দেখবেন। আপনি ঘরে বসে কোনো মন গড়ার ব্যবস্থা করবেন না, অর্থাৎ জ্বর কমাবার জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া, এটা দেওয়া, ওটা দেওয়া, এটা করবেন না। আমরা আবারও আসি ডাক্তার মহিদুর আপনার কাছে, যে কথা বলছিলেন যে হেমোরেজিক ডেঙ্গু, যখন ক্লাসিক্যাল ডেঙ্গুর পরে যে অধ্যায়টি, সে সম্পর্কে যদি একটু বলেন।
2: হেমোরেজিক ডেঙ্গু সাধারণত হয় যে যারা প্রথমবার যারা আক্রান্ত হন, মেয়েদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে জটিলতাটা অতটা থাকে না, কিন্তু যদি দ্বিতীয় বা তৃতীয়বার আক্রান্ত হন সেক্ষেত্রে জটিলতা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা মূলত হয় যে আপনার প্রথমবার যখন ডেঙ্গি হয় তখন তার বিরুদ্ধে শরীরে একটা অ্যান্টিবডি তৈরি হয়, কিন্তু দ্বিতীয় বা তৃতীয়বার হলে যদি অন্য কোনো, আমাদের ডেঙ্গি যেটা আমরা পারি যে আমরা 5 ধরনের ডেঙ্গি, যে ডেন 1, 2, 3, 4, 5, তো দেখা গেল কারো ডেন 1 দিয়ে ডেঙ্গি হয়েছে, পরবর্তীতে ডেন 2 বা 3 দিয়ে যদি তার ডেঙ্গি হয়, সেক্ষেত্রে আপনার ওই 1-এর বিরুদ্ধে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে সেটা 2 বা 3 সাথে একটা ক্রস রিয়াকশন করে করে সেটাকে আমরা বলি যে অ্যানামনেস্টিক হেটারোটাইপিক রেসপন্স। সেটা তখন আমাদের রক্তমজ্জা বা বোনমেরোকে সাপ্রেস করে ফেলে এবং প্লাটিলেট কাউন্টগুলো তুলনামূলকভাবে শরীরে কমিয়ে দেয়। এর ফলে দেখা যায় যে শরীরের ভিতরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হতে পারে এবং রক্ত বমি, পায়খানার সাথে রক্ত যেতে পারে এবং এমনকি জোরে বা জয়েন্টেও রক্তক্ষরণ হতে পারে। এর ফলে যেটা সমস্যা হয় যে রোগীর রক্তচাপ হঠাৎ করে কমে যাবে এবং রোগী শকে চলে যেতে পারে বা এবং কোনো কোনো ক্ষেত্রে মৃত্যুবরণও করতে পারে। এই কারণে হেমোরেজিক ফিভারটা বা ডেঙ্গি হেমোরেজিক ফিভার যেটা আমরা বলি, সেখান থেকে যেটা যদি রোগী শকে চলে যায় সেটাকে আমরা বলি ডেঙ্গি শক সিন্ড্রোম। এটা অনেক বেশি প্রাণঘাতী এবং অনেক বেশি ঝুঁকিপূর্ণ। তো কাজে কারো যদি এরকম লক্ষণ দেখা যায় যে তার হঠাৎ করে রক্তক্ষরণ শুরু হয়েছে বা আপনার পায়খানার সাথে রক্ত বা বমি রক্ত বমি করছে অথবা দেখা যাচ্ছে যে তার ওই জোড়ায় আপনার রক্তক্ষরণ হয়ে ওটা জোড়াটা ফুলে গেছে এবং অন্য লক্ষণগুলি যদি সাথে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনে তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে।
0: ধন্যবাদ যে কথাগুলো শুনছিলাম ডক্টর আশা আক্তার। তাহলে জীবনে কি ডেঙ্গু একবার হলে আবারও হতে পারে?
1: হ্যাঁ, সেটা তো বললে যে যেহেতু সেরোটাইপ আছে অনেকগুলো, হ্যাঁ 5টা, তো সেক্ষেত্রে যখন একটা সেরোটাইপ দিয়ে আক্রান্ত হলে সেটা কিন্তু লাইফ লং ইমিউনিটি, মানে সে আর ওই সেরোটাইপ দিয়ে আক্রান্ত হবে না, সেকেন্ডটা দিয়ে হবে। সেই জন্য একজন মানুষ কিন্তু তার সারা জীবনে 4-5 বার কিন্তু ডেঙ্গু দ্বারা আক্রান্ত হতে পারে।
0: তাহলে এটা একটা ভাবনার কারণ, কিন্তু আমরা ভাবি যে ডেঙ্গু হয়েছে আর চিন্তা নেই আর কখনো হবে না, এমনটি নয়। আচ্ছা, ডেঙ্গুর বিরুদ্ধে কোনো টিকা আছে নাকি ডক্টর?
2: জি, 2 ধরনের টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত, কিন্তু আমাদের দেশে এখনো এটা পরীক্ষামূলক পর্যায়ে আছে। যেমন একটা হলো যে আপনার কিউ ডেঙ্গা আর একটা হলো ডেনভ্যাক্সিয়া, কিন্তু এটা আবার এটার একটা বিশেষত্ব হলো যে এটা শুধুমাত্র শিশু এবং কিশোর কিশোরীদের ক্ষেত্রেই প্রযোজ্য। যে কিউ ডেঙ্গাটা দেয়া হয় যে 9 থেকে 16 বছর বয়সী যেসব এলাকাতে ডেঙ্গুর প্রবণতা বেশি, মানে আমরা যেটা বলি যে ডেঙ্গি এন্ডেমিক জোন, সেসব জায়গায় দেয়া হয়। আর ডেঙ্গভ্যাক্সিয়াটা হলো যে আপনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হলেন যে আপনার ডেঙ্গি হয়েছে, সেক্ষেত্রে 9-16 বছর বয়সীদের যাদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হবেন যে ডেঙ্গি আক্রান্ত, তাদের ক্ষেত্রে পরবর্তী জটিলতা প্রতিরোধ করার জন্য আপনার এই ডেঙ্গভ্যাক্সিয়াটা দেওয়া হয়।
0: ধন্যবাদ। ডেঙ্গু হয়েছে অনেকে আশা করেন ডাক্তার সাহেব নতুন কিছু একটা ওষুধ দিবেন, ওই পেঁপের পাতার রস ইত্যাদি ইত্যাদি, তো বিশেষ কোন ওষুধ আছে কি ডেঙ্গুকে দূর করার জন্য ডাক্তার আশা?
1: জি ধন্যবাদ। আসলে এগুলো কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, পেঁপে পাতার রস খেলে ভালো হয়ে যায়, সেই জন্য আসলে এইসব দিকে না যে শুরুতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক আপনার যেহেতু কোনো এখনো ভ্যাকসিন নাই, তাহলে ট্রিটমেন্ট কিন্তু আপনাকে মেইন ট্রিটমেন্ট কিন্তু জলীয় পদার্থের পরিমাণটা ঠিক রাখা, ব্যালেন্সটা ঠিক রাখা, সেটাই কিন্তু মেন দরকার। হ্যাঁ, এখন যাদের আসলে সেকেন্ড টাইম আক্রান্ত আছে তাদের দেখা যায় শুরুতে পেশেন্টটা হলো যে হিমোরেজিক বা শকে যেতে পারে, ওইটা খেয়াল রাখা দরকার। পেশেন্ট খেতে পারছে কিনা বা বমি করছে কিনা বা পেটে খুব ব্যথা হচ্ছে কিনা, তাহলে কিন্তু ওয়ার্নিং সাইন
0: বিপদচিহ্ন। পরীক্ষায় সিবিসি খুব গুরুত্বপূর্ণ, ডক্টর মহিদুর রহমান আপনার মন্তব্য কি?
2: অবশ্যই, কারণ সিবিসি তে আমরা 2টি জিনিস দেখতে পারি, যে তার প্লাটিলেট কাউন্টটা কত, যদি প্লাটিলেট কাউন্টটা কমে যায় সেক্ষেত্রে তার প্লাটিলেট ট্রান্সফিউশনের প্রয়োজন হতে পারে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশন রক্ত পরিসঞ্চালনের প্রয়োজন হতে পারে। কারণ প্লাটিলেট কাউন্ট কমে গেলে তার রক্তক্ষরণ হবে, সেটা থেকে তার রক্তচাপ কমে যাবে এবং তার মাল্টি অর্গান ফেলিয়ারও হতে পারে, দেখা যাচ্ছে তার লিভার বা কিডনি একটা ধ্বংস কাজ করছে না, অকেজ হয়ে গেল।
0: অনেক ক্ষেত্রে অনেকে ছোটাছুটি করেন দেখি রক্ত সংগ্রহের জন্য, ডেঙ্গু হয়েছে হাসপাতালে তাকে রক্ত দিতে হবে, কেন?
2: এটা আসলে তখনই দরকার যখন হলো যে তার রক্ত অণুচক্রিকা প্লাটিলেট কাউন্ট অতিরিক্ত কমে যাবে। আমরা সাধারণত যেটা দেখি যে নর্মালি আমাদের প্লাটিলেট কাউন্ট হচ্ছে আপনার 40,000 থেকে 1.5 লাখ থেকে 4.5 লাখ। তো আমরা সাধারণত যদি 40,000-এর নিচে প্লাটিলেট কাউন্ট চলে যায় ডেঙ্গির পেশেন্ট রোগীর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ব্লাড ট্রান্সফিউশন বা প্লাটিলেট ট্রান্সফিউশন করতে বলি। তো এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় 5-10 হাজারেও নেমে যেতে পারে, সেক্ষেত্রে তখন ওইটা প্রয়োজন।
0: প্রিয় শ্রোতা, আমাদের সাথে আপনারা আছেন, আলোচনা শুনছেন, আজকে চলো বদলে যাই অনুষ্ঠানে নতুন নতুন অনেক তথ্য আমরা দিয়েছি এবং এগুলো মন দিয়ে গ্রহণ করবেন এবং অন্যকেও জানাতে চেষ্টা করবেন, অর্থাৎ এগুলো জীবনব্যাপী আমাদের সাধনার ব্যাপার যে কথাগুলো বলা হচ্ছে, এবং একটু সচেতন থাকলেই ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করা যায়। তবে ডেঙ্গুকে আতঙ্কর কথা ভাবতেই হবে, ভয় পেলে হবে না, একে মোকাবেলা করতে হবে। কারণ কখনো হাসপাতালে ভর্তি করতে হয় শুনলেন, কখনো রক্ত সংগ্রহ করতে হয়, ডেঙ্গু জীবনে কয়েকবার হতে পারে, একবার নয় তো, ইত্যাদি ইত্যাদি। অনুষ্ঠানে আজকে আমরা কুইজের একটা প্রসঙ্গ রেখেছি, আমরা প্রশ্ন রেখেছি কুইজের ব্যাপারে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে যে প্রশ্ন কুইজের, জীবনে ডেঙ্গু কতবার হতে পারে, জীবনে ডেঙ্গু কতবার হতে পারে, এই উত্তরটি আমরা আপনাদের কাছে আশা করি আমাদের কাছে পাঠাবেন। কুইজের উত্তর পাঠানোর ঠিকানা বরাবর প্রযোজক চলো বদলে যাই, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, সৈয়দ মাহবুব বোসের সরণি আগারগাঁও ঢাকা। আবারও ঠিকানা বলে দিচ্ছি, কুইজের উত্তর পাঠানোর ঠিকানা বরাবর প্রযোজক চলো বদলে যাই, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি আগারগাঁও ঢাকা। প্রশ্নটি আবারও বলি, ডেঙ্গু জীবনে কতবার হতে পারে? অনেকের ডেঙ্গু হয়েছে, তিনি ভাবেন আমি তো সুস্থ হয়ে গেলাম, বেঁচে গেলাম, আর কখন ডেঙ্গু হবে না, তো দ্বিতীয়বার হলো, ভাবলাম বোধ হয় আবার কেন হলো। তাহলে এই উত্তরে আমরা পেয়ে যাচ্ছি জীবনে কতবার ডেঙ্গু হতে পারে। আর আমরা আলোচনা আবার ফিরে আসি, ডক্টর আয়েশা আক্তার, রক্ত পরীক্ষার ক্ষেত্রে আমরা খুব ব্যস্ত হয়ে পড়ি, যাদের ডেঙ্গু সন্দেহ করেছেন রক্ত পরীক্ষার জন্য আমরা ছুটোছুটি করি, সেখানে সব ধরনের পরীক্ষা নয়, বিশেষ কি কি পরীক্ষা করতে হয়?
1: ধন্যবাদ। সেক্ষেত্রে আমরা আসলে মেইনলি প্রথমে কিন্তু আমরা সিবিসি টেস্টটা করি, সেটা দেখি, সেটার মধ্যে আমরা দেখি আসলে হিমাটোকের কাউন্টটা ঠিক আছে কিনা, ওইটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে, পেটলিট আর হিমাটোকের একদম। অনেকে আছে যে 10,000 নিচে নেমে গেলে তখন পেটলিট দেওয়া লাগে, অনেকে আছে 1,00,000 নিচে নেমে গেলে দেওয়া লাগছে, সেক্ষেত্রে তার বডি কন্ডিশনটা কি সেটা কিন্তু ডাক্তার দেখে নির্ধারণ করে।
0: তার আসলে বডি কন্ডিশন বলতে তার ব্লাড প্রেশার দেখা হয়, তার জ্বরের অবস্থা কি, খেতে পারছে কিনা,
1: লিভার এনজাইমটা আমরা দেখি, সাথে হলো যে আপনার হিমাটোকেরটা কিন্তু মেইন ইম্পর্টেন্ট, সেটা কিন্তু নির্ভর করে বাড়া কমার উপরে, খুব বেশি কমে যাচ্ছে না খুব বেশি বেড়ে যাচ্ছে, ওইটা যদি ঠিক থাকে হেমাটোকের কাউন্টার সাথে পেটিলের তাহলে কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই। হ্যাঁ, হেমাটোকের ঠিক থাকলে পেটিল যদি অনেক কমে যায় প্লাস পেশেন্ট যদি খেতে পারে তার বডি অন্যান্য কন্ডিশন ভালো, তাহলে কিন্তু তার পেটিলের বা ব্লাডটা দিতে হচ্ছে না, এই জিনিসটা আসলে ডাক্তারই একমতে বলতে পারবে। সেই কারণে পেশেন্ট যেন নিজে থেকে নিজে থেকে অ্যান্টিবায়োটিক খাওয়া বা দৌড়াদৌড় ছোটাছুটি করা, তার রক্ত এখন লাগবে নিজেই আগ্রহ করে করা, সেটা দরকার নেই, কারণ ডাক্তাররা আছেন, ডাক্তার প্রশিক্ষিত ডাক্তার সবাই জানে যে ডেঙ্গু সম্বন্ধে কি কি করতে হয়, ডেঙ্গুর গাইডলাইনও করা আছে, সব ডাক্তাররা জানে, সেই জন্য ডাক্তারদের পরামর্শ নিয়ে রেজিস্টার্ড ডাক্তার অবশ্যই তার পরামর্শ নিয়ে কাজ করে।
0: ডাক্তার মইদুর রহমান, আপনার কাছে আসি, যে যখন কারো ডেঙ্গু পজিটিভ তার প্লেটলেটের মাত্রা হয়তো 50,000 কিন্তু তিনি স্বাভাবিক আছেন, তারপরেও আমাদের সচেতন রাখতে হবে তাকে, তো একটা হাসপাতালে ভর্তি হলে কি ধরনের বিশেষ ব্যবস্থায় এই ঝুঁকিগুলো কমে যায়? জীবনের ঝুঁকি তৈরি হয়ে যায় কিন্তু আমরা যখন জানতে পারি তখন কিন্তু আমরা সুযোগ নিতে পারছি না, হাসপাতালে যেতে পারছি না, রক্ত সংগ্রহ করতে পারছি না, সিবিসি ঠিকমতো করা হয়নি, এই সিটি জানা হচ্ছে না, প্লেটলেট কাউন্ট জানা হচ্ছে না, তো ঝুঁকি কোথায়? ডেঙ্গু নিয়ে একটু ভাবনা, এই ঝুঁকিগুলো জানতে হবে।
2: ধন্যবাদ। যেটা ডক্টর আশিমাই নামে ইতিমধ্যে অনেকটা উল্লেখ করেছেন যে ঝুঁকি হচ্ছে তখনই যখন ক্লাসিক্যাল ডেঙ্গুতে যেটা আমরা বলেছি যে স্বাভাবিকভাবে বিশ্রাম নিলে এবং ব্যথার ওষুধের ক্ষেত্রে শুধুমাত্র দেখা যায় যে ব্যথা এবং জ্বরের জন্য প্যারাসিটামল, কিন্তু যদি হেমোরেজিক ডেঙ্গু হয়ে যায় তার বা ডেঙ্গু, সেক্ষেত্রে তাকে অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে রোগীকে। সেক্ষেত্রে আমরা যেটা করি যে আপনার এটা একটা গুরুত্বপূর্ণ খুবই একটা মারাত্মক জটিলতা হেমোরেজিক ডেঙ্গুটা, এর সাথে সাথে হেমোরেজিক ডেঙ্গুর ফলে আরো কিছু জটিলতা দেখা দিতে পারে, যেমন যেটা আমি ইতিমধ্যে উল্লেখ করেছি যে মাল্টি অর্গান ফেলিয়ার হতে পারে, লিভার বা কিডনি অকেজো হয়ে যেতে পারে, এবং দেখা গেছে যে রোগী আপনার অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার রক্তচাপ কমে তার হার্ট ফেলিয়ারও হতে পারে এবং রোগী শকে চলে যেতে পারে, শকে গেলে মৃত্যুও হতে পারে। তো এটা প্রতিরোধ করার জন্য যদি আপনার হেমোরেজিক ডেঙ্গির রোগী যদি হাসপাতালে ভর্তি হয় প্রথমেই আমরা যেটা করি যে তাকে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিই, যে তার নিউট্রিশন স্ট্যাটাসটা অ্যাসেস করে তাকে আমরা স্বাভাবিক খাবার এবং পুষ্টিকর খাবার খেতে বলি। দুই নম্বর হলো যে যেহেতু রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে আমরা তাকে একটা আইভি ফ্লুইড দেয়, ইন্টারভেনাস ফ্লুইড বা স্যালাইন দিয়ে তাকে আমরা রক্তচাপটা স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করি। এবং সাথে যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, ম্যাডাম যেটা বললেন যে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে আমরা ব্লাড ট্রান্সফিউশনটা করব, কোনো কোনো ক্ষেত্রে হয়তো শুধু প্লাটিলেট ট্রান্সফিউশন করা লাগতে পারে, যাতে করে তার আপনার রক্তক্ষরণটা নিয়ন্ত্রণ হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার যে রক্তচাপ কমে যাচ্ছে সেটাকে যাতে আমরা নিয়ন্ত্রণ করতে পারি।
0: যথাযথ বলেছেন, এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে, রক্তচাপ কমে যাচ্ছে সেটাকে স্বাভাবিক করতে হবে, তার রক্তক্ষরণ হচ্ছে স্বাভাবিক করতে হবে, রক্তক্ষরণ হলে তার চিকিৎসা আছে। আমরা তো অস্থির হয়ে পড়ি যে ভুলটা করি, ডেঙ্গু হলেই স্যালাইন দিয়ে দাও। ডাক্তার আশা আক্তার, আমি লক্ষ্য করেছি যে আমাদের রোগীদের পর্যায়ে ডেঙ্গু জ্বর স্যালাইন শুরু করে দাও,
1: এটা একদম খারাপ। কারণ বলো না, ওভার হাইড্রেশন যেমন খারাপ, আবার হলো যে ডিহাইড্রেশনও খারাপ। আমাকে মাঝে মাঝে
0: কারণ তো জানতে হবে, সেটাই
1: তাকে যদি ওভার ফ্লুইড দেওয়া হয় তাহলে কিন্তু সেটা কিন্তু আরো খারাপের দিকে যাবে। সেই জন্য অবশ্যই আমরা যখন ফ্লুইডটা তাকে দিই হাসপাতালে, তখন কিন্তু মেনটেন করে দেওয়া হয় যে তার আসলে কতটুকু ফ্লুইড লাগবে। হ্যাঁ, সেক্ষেত্রে অ্যাসিডিটি ডেভেলপ করতে পারে বেশি ফ্লুইড দিলে, তারপরে ইনফেকশন হতে পারে। হ্যাঁ, সব দিকটা মাথায় রাখতে হবে। সে অনেক সময় কিন্তু পেশেন্ট বেশি ফ্লুইডে কিন্তু শক হয়ে যেতে পারে, তাহলে আমাকে বুঝতে হবে যে ডাক্তারের পরামর্শ মতো কতটুকু ফ্লুইড আমার দেওয়া দরকার, সেটা কিন্তু ডাক্তার নির্ধারণ করবে।
0: আমি এমনটি পেয়েছি কিন্তু যে তারা 2000 করে স্যালাইন
1: নিজেরা দিয়ে ফেলে,
0: তারপরে আমার কাছে এসে লাস্টে
1: খারাপ হয়ে যায়,
0: পেটে পানি চলে আসে। আল্ট্রাসোনোগ্রাম করে দেখি যে অ্যাসাইটিস, পেটে পেট ভরা পানি। তো তাকে বললাম যে আপনি দিতে কে বললো, আমার দোকানদার বলেছে।
1: দোকানদার সেটা, এবং এটা কি করে, অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলে। এবং যখন ডাক্তারের কাছে আসে হাসপাতালে, এমন শেষ মুহূর্তে আসে পেশেন্টটাকে আইসিইউতে নিয়ে বাঁচানো যায় না। সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনারা সচেতন হবেন, রেজিস্টার ডাক্তারের কাছে এসে তার চিকিৎসা মতো আসলে কাজটা করা সবচেয়ে ভালো।
0: একটা মূল্যবান কথা বলেছেন ডক্টর আশা আক্তার, আমরা শেষ মুহূর্তে হাসপাতালে নিয়ে আসি। শেষ মুহূর্তটা কেন হলো, এই জ্বরটা নিয়ে তিনি এতদিন কি করলেন, এই এই যে একটা বলবো সমস্যা বা একটা আমাদের যে ভুল, এটা আমাদের একটু বুঝিয়ে দেন ডক্টর মইদুল, যে আমরা কোথায় ভুলটা করি, কেন শেষ পর্যায়ে আমরা হাসপাতালে নিয়ে এলাম।
2: মূলত ভুলটা আমরা যেটা করি, যে প্রথম দিকে হয়তো লক্ষণ বেশি থাকে না বা অল্প লক্ষণ থাকে, সেটাকে আমরা হয়তো গুরুত্ব দিচ্ছি না। কারণ আমরা অনেকেই দেখা যায় যে ডেঙ্গির ইনকিউবেশন পিরিয়ড সম্পর্কে আমাদের ধারণা নেই। তো বিশেষ করে শিশুদের ক্ষেত্রে, যেটা একজন প্রশ্ন করেছেন, শিশুদের ক্ষেত্রে কিন্তু আপনার যদি ডেঙ্গি হয় সেক্ষেত্রে আপনার 3-5 দিন সময়টা খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে 3-5 দিনের মধ্যে যদি শিশুটি সুস্থ হয়ে যায় তাহলে কিন্তু তার জটিলতা দেখা নাও দিতে পারে, কিন্তু 3-5 দিনের মধ্যে যদি তার সে সুস্থ না হয় তাহলে তার জটিলতা দেখা দিতে পারে।
0: খুব মূল্যবান,
2: খুবই
0: মূল্য, 3-5 দিন
2: এটা মাথায় রাখতে হবে।
0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চলো বদলে যাই, আমাদের সাথে আপনার কথা বলুন, আমরা আলোচনায় আছি, অনেক পরামর্শ আপনাদের কাছে শুনতে চাই। আমাদের ফোন নাম্বার 4481-3270, 4481-3277, 4481-3278, 4481-3279। প্রিয় শ্রোতা, খুব মূল্যবান প্রসঙ্গ যে ডেঙ্গু জ্বর নিয়ে আমরা অনেক ক্ষেত্রে ভাবি একটা মশা একটা জীবনকে দুর্বিষহ করতে পারে, মৃত্যু ঝুঁকি তৈরি করতে পারে একটা মশার কামড়, সেই নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। আপনারা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন যে একটা জ্বর হয়েছে, তার পরবর্তী কি ঘটনাগুলো আমরা ভুল করি, কি ঘটনাগুলো সমস্যা তৈরি করি। বলা হয়েছে একটু আগে ডাক্তার আশা আক্তার বলছিলেন যে শেষ পর্যায়ে হাসপাতালে নিয়ে আসি, শেষ পর্যায়ে হবে কেন, এটা আমরা দূর করতে চাই সমস্যা। এ ফাঁকে আমরা একটা ফোন নিচ্ছি। হ্যালো, হ্যালো,
6: আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম সালাম।
6: ভাইজান আনোয়ার হোসেন বলছিলাম।
0: জি জি জি বলুন।
6: যে আমি একটু জানতে চাচ্ছি যে গর্ভকালীন অবস্থায় মার ডেঙ্গু হয়েছে, এই অবস্থায় যদি সন্তান থাকে পেটে, তাহলে পরে এই মাকে কি করবে, আর এই সন্তান জন্মগ্রহণের পর কোনো ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে কিনা, এটা জানালে খুশি হতাম।
0: আর একটা ফোন নিচ্ছি। হ্যালো, হ্যালো,
8: আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম সালাম।
8: রেজল ভাই, আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, ভালুকা ময়মনসিং।
0: আবুল কালাম আজাদ, ভালুকা ময়মনসিং থেকে প্রশ্ন।
8: আমার প্রশ্ন হলো যে এই 2-3 মাস 6 মাস এরকম বাচ্চা ডেঙ্গু হতে পারে কিনা,
0: 2-3 মাসে বাচ্চা ডেঙ্গু হতে পারে কি? ডক্টর মইদুল,
2: খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন। যদি গর্ভাবস্থার শেষের দিকে মার ডেঙ্গি হয়, যেটা আমরা
9: বাংলাদেশ বেতার, শ্রোতা বন্ধুরা, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্সে। অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে, এবং সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব-স্ব কেন্দ্রের FM ব্যান্ডে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে 2026-2027 অর্থ বছরের জন্য বাজেট পেশ করবেন। মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শুরু হওয়া মাত্রই সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। এখন চলুন সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিওতে।
10: আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শামীম আহমেদ। আজ এখানে প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ জাকির হোসেন ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রকৌশল নির্দেশনায় মোহাম্মদ আবু মাসুদ, সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, অনুষ্ঠান নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান, এবং আজকের সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচার প্রযোজনা করছেন মোহাম্মদ দুলাল হোসাইন। শ্রোতা বন্ধুরা, আজকের অধিবেশনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-2027 অর্থ বছরের বাজেট পেশ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের এটি প্রথম বাজেট এবং একই সঙ্গে দেশের 55তম বাজেট। মাননীয় অর্থমন্ত্রী সকালে এই সংসদ ভবনে বাজেট মিটিংয়ে অংশগ্রহণের আগে সাংবাদিকদের জানিয়েছেন, এই বাজেটে দেশের সব নাগরিককে এর অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন, জাতীয় অর্থনৈতিক কার্যক্রমে সবাই যাতে অংশ নিতে পারে এবং অর্থনৈতিক উন্নয়নের সুফল যেন সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছায় সেই দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একটি কল্যাণমুখী রাষ্ট্র এবং প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষ্যে এই বাজেট প্রণয়ন করা হয়েছে এবং এই বাজেটের মধ্যে বিএনপির যে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা বলয় সম্প্রসারণ ও পরিমাণ বৃদ্ধি, জনকল্যাণ, সুশাসন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, অর্থনীতি পুনরুদ্ধার, উচ্চতর প্রবৃদ্ধি অর্জন এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিসহ বেশ কিছু উল্লেখযোগ্য বিষয় রাখা হয়েছে। প্রথাগতভাবেই মাননীয় প্রধানমন্ত্রী সঙ্গেই এই অধিবেশন কক্ষে প্রবেশ করবেন মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী, এবং প্রবেশ করা মাত্রই আজকের অধিবেশনটি শুরু হবে এবং অধিবেশন শুরু হওয়া মাত্রই আমরা তা সরাসরি সম্প্রচার করব। চলুন ততক্ষণ পর্যন্ত শোনা যাক গান। প্রথমে শোনাব দেশাত্মবোধক গান, শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার মনিরুজ্জামান মনির এবং সুর দিয়েছেন আলাউদ্দিন আলী।

0: ঢলে যুদ্ধ।
1: বাংলাদেশ বেতার প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম অর্থাৎ বাজেট অধিবেশন এখন সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

0: صدق الله العظيم. সূরা আলী ইমরানের 129 হতে 132 তম আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এই রূপ: আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তার সব কিছুই আল্লাহ তাআলার জন্য। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন, যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। হে মানুষ, তোমরা যারা ইমান এনেছো চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, এবং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আশা করা যায় তোমরা সফল হতে পারবে। জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো, কাফেরদের জন্যই এটাকে তৈরি করে রাখা হয়েছে। তোমরা আল্লাহ ও তার রাসূলের কথা মেনে চলো, আশা করা যায় তোমাদের উপর দয়া করা হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী 2025-2026 অর্থবছরের সম্পূরক বাজেট এবং 2026-2027 অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। মাননীয় অর্থমন্ত্রী, আপনি বাজেট উপস্থাপনের জন্য অনুমতি চাইতে পারেন।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী। 2025-26 অর্থবর্ষের সম্পূরক বাজেট এবং 2026-27 অর্থবর্ষের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: অনুমতি দেওয়া হলো। মাননীয় অর্থমন্ত্রী, আপনি বাজেট উপস্থাপন করুন।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, সালামু আলাইকুম। দীর্ঘ দেড় শতকের ফেসিবাদ বিরোধী লড়াইয়ের ধারাবাহিকতায় 2024 এই ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আবার নতুন করে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। এই যাত্রা পেরিয়ে 2026 সালের 12ই ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। সরকারের অর্থমন্ত্রী হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয়ে আমি আজ এই মহান সংসদে আমাদের প্রথম বাজেট প্রস্তাবনা উত্থাপনের জন্য দাঁড়িয়েছে মাননীয় স্পিকার। শুরুতেই বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের এবং নির্যাতিত নারী সহ সকল আত্মত্যাগী মানুষদের। একই সাথে স্মরণ করছি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রামে আত্মদানকারী সকল শহীদ।

গুম, খুন, হামলা, মামলা ও গুলিবর্ষণের শিকার সকল আহত যোদ্ধাকে, যাদের আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনে গণতন্ত্র, অধিকার ও নতুন আশার দিগন্ত উন্মোচন করেছে। মাননীয় স্পিকার, দেশ ও জনগণের প্রতিটি ক্রান্তিলগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বরাবরই জনগণের আশা আকাঙ্ক্ষার পক্ষে অবস্থান নিয়েছে এবং দেশকে এগিয়ে নিয়েছে। বিগত দেড় দশকের বেশি সময় ধরে জেঁকে বসা ফ্যাসিবাদ শাসনের বিরুদ্ধেও এদেশের মানুষের দীর্ঘ সংগ্রামে নেতৃত্ব দিয়েছে বিএনপি। 2016 সালের ভিশন 2030, 2022 সালের রাষ্ট্র মেরামতের 27 দফা এবং 2023 সালের যুগপট আন্দোলনের 31 দফার ভিত্তিতে বিএনপির নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠেছে সেটি ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের জমিন তৈরি করেছে। এই জমিনের উপর দাঁড়িয়েই সংগঠিত হয়েছে 2024-এর ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থান। মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমানের নেতৃত্বে রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, মেরামত ও রূপান্তরের 31 দফার পথ ধরে বিএনপি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আরও সম্প্রসারিত প্রস্তাব জুলাই জাতীয় সনদে উপস্থাপন করেছে। আমরা যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার ঘোষণাও ইতিমধ্যে তিনি জাতির সামনে দিয়েছেন। কিন্তু এটাও একের সাথে মনে রাখা দরকার, অর্থনীতির গণতন্ত্রায়ন, ইকোনমিক ডেমোক্রেটাইজেশন, অর্থাৎ সব মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা ও মানবিক বিবেচনা সম্পন্ন সামাজিক সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠা ছাড়া এই রাজনৈতিক সংস্কার টেকসই হবে না। মানুষের জন্য নিরাপদ, সমৃদ্ধ, মর্যাদাশীল জীবন নিশ্চিতকরণে সরকারের অভিপ্রায়ের একটি প্রতিফলন। মাননীয় স্পিকার, আগেই উল্লেখ করেছি ফ্যাসিবাদী শাসনামলে অর্থনৈতিক নীতি পরিকল্পনায় বৃহত্তর জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ক্ষুদ্র দলীয় ও গোষ্ঠীগত দুরভিসন্ধি ছিল প্রধান প্রবণতা। ফলে একদিকে দেশের খেটে খাওয়া মানুষের কষ্টার্জিত অর্থ সম্পদ দুর্নীতি দুর্বৃত্তায়নের মাধ্যমে মুষ্টিমেয় লুটেরাদের হস্তগত হয়েছে এবং বিদেশে পাচার করা হয়েছে। অন্যদিকে সামষ্টিক অর্থনৈতিক ব্যর্থতাগুলোকে ঢাকা হয়েছে মিথ্যা পরিসংখ্যান ও কথার ফুলঝুরি দিয়ে। ফলে কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনের মূল চালিকা শক্তি অর্থাৎ অর্থনৈতিক ইঞ্জিন বিগত দেড় দশকের বেশি সময় ধরে ক্রমেই দুর্বল হতে হতে একেবারে ধ্বংস হয়েছে। আমরা সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই নতুন যাত্রার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাইছি। মাননীয় স্পিকার, নির্বাচনী ইশতেহারে আমরা গণতন্ত্র, জবাবদিহিতা, সুশাসন, ন্যায়ভিত্তিক উন্নয়ন এবং অর্থনৈতিক সুযোগের বিস্তারের উপর জোর দিয়ে একটি মানবিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার রূপরেখা উপস্থাপন করেছিলাম। সরকার গঠনের পর দ্রুততম সময়ের মধ্যে সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যে কাজও শুরু করেছি।
মাননীয় স্পিকার, জনগণের গৌরবময় গণ অভ্যুত্থানের ফলশ্রুতিতে তৈরি হওয়া নতুন গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের এই অনন্য অভিযাত্রার শুরুতেই ভূ রাজনৈতিক অস্থিরতার জেরে আমরা নতুন ও তীব্রতর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি গোটা বিশ্বে যে নতুন রাজনৈতিক অর্থনৈতিক মেরুকরণের বাস্তবতা তৈরি হয়েছে তা গোটা বিশ্বকে বিশেষ করে আমাদেরকে বড় চ্যালেঞ্জের সম্মুখীন করেছে। দেশের অর্থনীতির ভগ্ন দশার পাশাপাশি বৈশ্বিক অস্থিরতার তৈরি হওয়া নতুন ঝুঁকিসমূহ মোকাবিলার প্রত্যয়কে কেন্দ্র রেখেই আমরা এবারের বাজেট স্থিতিশীলতা, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান সর্বোপরি ন্যায্যতাকে মূল বিবেচনায় নিয়ে পরিকল্পনা করেছি, সামষ্টিক কৌশল নির্ধারণ করেছি। ফিরিয়ে আনতে চাই, এজন্য সরকার 10টি প্রধান অগ্রাধিকার বিবেচনায় রেখে বাজেট প্রস্তাব দাঁড় করিয়েছে। এই 10টি প্রস্তাবগুলো আমি পড়ে শোনাচ্ছি মাননীয় স্পিকার। এক, সবার জন্য উন্নয়ন। আমাদের লক্ষ্য অর্জনের লক্ষ্য সর্বজনের, সর্বশ্রেণীর, সর্বখাতের, সকল অঞ্চলের সুষম অংশগ্রহণ, অংশীদারিত্ব নিশ্চিত করে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি প্রতিষ্ঠা করা। দুই, সবার জন্য মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা, সকল নাগরিকের মৌলিক অধিকার হিসেবে বাস্তবমুখী, দক্ষতা নির্ভর, মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে তরুণ প্রজন্মকে যোগ্য মানব সম্পদে পরিণত করা। দ্বিতীয়ত, মৌলিক অধিকার হিসেবে সবার জন্য মানসম্মত সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। পাঁচ, বিনিয়ন্ত্রণকরণ ডিরেগুলেশন এবং সাশ্রয়ী ও সহজীকৃত ব্যবসার পরিবেশ সৃষ্টি করা। বিনিয়ন্ত্রণের মাধ্যমে সরকারি কাজে বিলম্ব ও অপ্রয়োজনীয় ধাপ পরিহার করে একটি স্বচ্ছ, সহজ ও সাশ্রয়ী ব্যবসা সহায়ক পরিবেশ গড়ে তোলা। ফিরিয়ে আনা এবং খাল খনন কর্মসূচি পুনরায় শুরু করার মাধ্যমে একটি টেকসই, সবুজ, পরিবেশ সহনশীল, বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তোলা। দশ, আট, নয়, পাঁচ, আট, নয়, আট তো ঠিক আছে, আট আছে, ঠিক আছে, এই তো নয় তো, প্রাণ প্রকৃতি, আচ্ছা আচ্ছা, আর্থিক খাতে, সরি, পাঁচের পরে বিনিয়ন্ত্রণের পরে ৬ হচ্ছে আর্থিক খাতের স্থিতিশীলতা। ব্যাংক ও আর্থিক খাতের শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠা করে আমানতকারীদের আস্থা ও দায়বদ্ধতা ফিরিয়ে আনা। পুঁজিবাজার সংস্কারের মাধ্যমে বিনিয়োগ উৎসাহ প্রদান। ৭, জ্বালানি নিরাপত্তা, উৎপাদনশীল কর্মকাণ্ডের ধারাবাহিকতা নিশ্চিত করতে বিদ্যুৎ ও জ্বালানি নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের পাশাপাশি সাশ্রয়ী, নির্ভরযোগ্য, পরিবেশ বান্ধব বিদ্যুৎ জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে আত্মনির্ভরশীল জ্বালানি নিরাপত্তা গড়ে তোলা। ৮, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ, একটি ভবিষ্যৎমুখী, গতিশীল, প্রকৃত অর্থে প্রযুক্তিগতভাবে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের অন্যতম প্রধান ICT রপ্তানিকারক দেশে রূপান্তর করা। ৯, প্রাণ প্রকৃতি, পরিবেশ ও পানি সম্পদ ব্যবস্থাপনা,
জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করা ও জীবন বৈচিত্র্য সুরক্ষার জনগণের অংশগ্রহণে বনায়নকে একটি সবুজ বিপ্লবে রূপান্তর, উন্নয়ন কর্মকাণ্ডে পরিবেশগত বিবেচনার পাশাপাশি নদী সমূহের নব্যতা ফিরিয়ে আনা এবং খাল খনন কর্মসূচি পুনরায় শুরু করার মাধ্যমে একটি টেকসই সবুজ ও পরিবেশ সহনশীল বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তোলা। 10. স্বচ্ছ দক্ষ জবাবদিহিমূলক প্রতিষ্ঠান ও প্রশাসনিক ব্যবস্থা। টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যে মেধাভিত্তিক জবাবদিহিমূলক প্রতিষ্ঠান এবং প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি সরকারি বিনিয়োগ বাস্তবায়ন দক্ষ কার্যকর করে তোলা।

মাননীয় স্পিকার, এইসব অগ্রাধিকারের পাশাপাশি মূলধারার অর্থনীতি থেকে বিচ্ছিন্ন থাকা ক্রিয়েটিভ অর্থনীতি, ক্রিয়েটিভ ইকোনমি, ক্রীড়া অর্থনীতি, স্পোর্টস ইকোনমি, সবুজ অর্থনীতি, গ্রিন ইকোনমি, সুনীল অর্থনীতি, ব্লু ইকোনমি, এর মতো খাতগুলোকে আমরা জাতীয় অর্থনীতির একেবারে কেন্দ্রে নিয়ে আসতে চাই। বিনিয়োগ বৃদ্ধিতে এবং বাজেটের অগ্রাধিকার নির্ধারণে ও বাস্তবায়নে আমরা নীতিগতভাবে প্রধান বিবেচনায় রাখছি ভ্যালু ফর মানি, অর্থাৎ সীমিত সম্পদের সর্বোত্তম সদ্ব্যবহার, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ জনগণের সম্পদ যেখানে যেই সকল প্রকল্পে বিনিয়োজিত হবে তার কার্যকর অর্থনৈতিক সুফল মূল্যায়ন, কর্মসংস্থান সৃষ্টি, জব ক্রিয়েশন, অর্থাৎ সরকারের বিনিয়োগের সুনির্দিষ্টভাবে কর্মসংস্থান তৈরিতে ভূমিকা, চার পেশাগত বিবেচনা, পরিবেশগত বিবেচনা, এনভায়রনমেন্টাল কনসিডারেশন, অর্থাৎ প্রাণ প্রকৃতি পরিবেশ সুরক্ষার দিকে সজাগ দৃষ্টি। সামষ্টিক অর্থনীতির তুলনামূলক চিত্র। মাননীয় স্পিকার, আমি বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ের সঙ্গে বিএনপির পূর্বতন সরকারের সময়ের সামষ্টিক অর্থনীতির সূচক সমূহের তুলনামূলক চিত্র তুলে ধরছি। 2005-06 অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল 6.78%। আবার রিপিট করছি, আমি 2005-06 অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল 6.78%, কিন্তু পরবর্তীতে অতীত সরকারের সময়ে 23-24 অর্থবছরে তা 4.22% এবং 24-25 অর্থবছরে 3.49% নেমে এসেছে। মাননীয় স্পিকার, 6.78 থেকে 3.49% নেমে এসেছে। 2005-06 সময়ে সাধারণ মূল্যস্ফীতি ছিল 7.17%, যা বেড়ে 24 সালের জুলাই মাসে 11.66% পৌঁছায়, অর্থাৎ 7% থেকে 11% পৌঁছে গেছে। সম্পদের অসম বণ্টন ব্যবস্থা, সুশাসনের অভাব, দুর্নীতির কারণে অর্থনৈতিক বৈষম্য বেড়েছে। 2005 সালে আয়ভিত্তিক গিনি কোএফিসিয়েন্ট ছিল 0.467, যা বৃদ্ধি পেয়ে 2022 সালের সর্বশেষ জরিপ অনুযায়ী 0.499 এ পৌঁছেছে। রাজস্ব জিডিপি অনুপাত নিম্ন পর্যায়ে রয়ে গেছে, এখনো তা 8% কাছাকাছি অবস্থান করছে। কর জিডিপি অনুপাত 6.8%, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। 2005 সালের ডিসেম্বরে সামগ্রিক ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার ছিল 13.6%। পক্ষান্তরে 2025-26 অর্থবছরে প্রথম প্রান্তিকে খেলাপি ঋণ বেড়ে 35.73% দাঁড়িয়েছে, যার পরিমাণ প্রায় 6,44,000 কোটি টাকা। মানে স্পিকার, লক্ষ্য করুন, 13% থেকে ঋণ খেলাপি, বিএনপি 13% সময়ের থেকে ঋণ খেলাপি এসে দাঁড়িয়েছে 35%। 2005 সালে সামগ্রিক ব্যাংকিং খাতে মূলধন পর্যাপ্ততা, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও ছিল 7.3%। 2025 সালের শেষে ঋণাত্মক, অর্থাৎ -2.64% নেমে এসেছে, 7.3 থেকে -2.64% নেমে এসেছে। 2005-06 অর্থবছরের বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি
18.3% থেকে অনেক কমে 2025-24 এ 6.5% নেমে এসেছে। লুটপাট, অব্যবস্থাপনা, স্ক্যাম, ভুল নীতি গ্রহণের মাধ্যমে পুঁজিবাজারকে সম্পূর্ণ ধ্বংস এবং এর উপর বিনিয়োগকারীদের আস্থা পুরোপুরি নষ্ট হয়েছে। বিএনপি সরকার যতবার এদেশের সরকার পরিচালনা করেছে, কখনোই ব্যাংক, আর্থিক খাত সহ পুঁজিবাজারে কোনো সংকট সৃষ্টি হয় নাই। 2006 সালের বৈদেশিক ঋণ ছিল 1,30,000, অর্থাৎ বিএনপির সময় 1,30,000 বৈদেশিক ঋণ ছিল, 1,30,000 কোটি টাকা, যা 2024 সালে প্রায় 6.5 গুণ বেড়ে 8,12,000 কোটি টাকা হয়েছে। মানে স্পিকার, 1,30,000 কোটি টাকা থেকে 8,12,000 কোটি টাকা বর্তমানে বাংলাদেশের ঋণ হয়েছে। আমাদের রেখে যাওয়া অভ্যন্তরীণ ঋণ 65,000 কোটি টাকা থেকে প্রায় 16 গুণের বেশি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 10,77,000 কোটি টাকায়, যা উদ্বেগের বিষয়। মাননীয় স্পিকার, সুদ ব্যয় 2005-6 সালে 8,500 কোটি টাকা থেকে 13 গুণের বেশি বৃদ্ধি পেয়ে 2023-24 সালে 1,700 কোটি টাকায় পৌঁছেছে। IMF ও বিশ্বব্যাংকের বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশের ঋণমান আমাদের রেখে যাওয়া নিম্ন ঝুঁকি ক্যাটাগরি হতে বর্তমানে মধ্যম ঝুঁকির দেশে অবনমন হয়েছে। ২০০৫-০৬ সালে ও রপ্তানি ও আমদানির প্রবৃদ্ধি ছিল যথাক্রমে 21.6% ও 12.2%। পক্ষান্তরে 2023-24 সালে সূচক দুটির প্রবৃদ্ধি ছিল ঋণাত্মক। 2005-06 সালে মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার 68 টাকা হতে 2023-24 সালে বেড়ে 122 টাকায় পৌঁছেছে, যা বৈদেশিক লেনদেনে ভারসাম্য, বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রভাব ফেলছে। বৈশ্বিক ভূরাজনৈতিক প্রেক্ষাপট ও তার প্রভাব, মধ্যপ্রাচ্য সংকট। মানে স্পিকার, আমাদের সরকার গঠনের 10 দিনের মাথায় মধ্যপ্রাচ্য সংকট শুরু হয়, অর্থনীতিতে আকস্মিক ঝুঁকি তৈরি হয়। মধ্যপ্রাচ্যের সংকটে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, LNG ও সারের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। জ্বালানির মূল্য বৃদ্ধি বিদ্যুৎ, কৃষি, পরিবহন ও শিল্পে উৎপাদন ব্যয় বাড়িয়েছে, ফলে মূল্যস্ফীতি ও ভর্তুকির চাপ বৃদ্ধি পেয়েছে। আমদানি ব্যয় বৃদ্ধিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ বেড়েছে। মধ্যপ্রাচ্য আমাদের প্রবাসী জনগোষ্ঠীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গন্তব্য, তাই এই অঞ্চলে দীর্ঘস্থায়ী অস্থিরতার কারণে কর্মসংস্থান ও প্রবাস আয় প্রবাহের উপর প্রভাব পড়তে পারে। মাননীয় স্পিকার, আজকের বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা একটি স্থায়ী প্রেক্ষাপট, এ নিউ নর্মাল। যুদ্ধ, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা, সুদ হারের ঊর্ধ্বগতি, বাণিজ্য শুল্কের অনিশ্চয়তা এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন, এসবের যে কোনো একটি ঘটনাই অল্প সময়ের মধ্যে দেশের আমদানি নির্ভর অর্থনীতির উপর বড় চাপ সৃষ্টি করতে পারে। কাজেই আমাদের লক্ষ্য হল বাইরের ধাক্কা এলেও অভ্যন্তরীণ স্থিতিশীলতার উপর অভিঘাতের মাত্রা মোকাবেলা করে অগ্রযাত্রা অব্যাহত রাখা।
সরকারের মধ্যমেয়াদী অর্থনৈতিক নীতি কৌশল। মানে স্পিকার, দেশের বর্তমান বাস্তবতা পর্যালোচনায় স্পষ্ট যে ফেসিবাদী সরকারের অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনা, দুর্নীতির কারণে অর্থনীতি এখনো নানা চ্যালেঞ্জের মুখোমুখি। তবে আমরা বিশ্বাস করি যে রাজনৈতিক সদিচ্ছা, সঠিক নীতি, কার্যকর সংস্কার, বাস্তবমুখী পরিকল্পনার মাধ্যমে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। অর্থনীতির পুনরুদ্ধার, বাজারে আস্থা ফিরিয়ে আনা এবং নতুন প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় স্পিকার, একটি শক্তিশালী ও সমৃদ্ধ অর্থনীতির ভিত্তি গড়ে উঠে দেশের প্রতিটি নাগরিকের সৃজনশীলতা, শ্রম, দক্ষতা ও উৎপাদনশীল সক্ষমতার উপর। সে কারণে বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক রূপান্তরের পথে যাত্রা শুরু করছে, ফলে উন্নয়নের সুফল সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে যাবে। এই লক্ষ্যকে সামনে রেখে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা অর্জন, পুনর্গঠন, বিনিয়োগ নির্ভর প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে মধ্যমেয়াদী কৌশল কাঠামো প্রণয়ন করেছি। মাননীয় স্পিকার, এই কাঠামোর আওতায় 2030-31 অর্থবছরের মধ্যে আমরা দেশের প্রকৃত জিডিপির 8.5% উন্নীত করতে, মূল্যস্ফীতি 5% নামিয়ে আনতে, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ জিডিপির 2% জিডিপির 2.7% উন্নীত করতে এবং মোট বিনিয়োগকে জিডিপির 40% উন্নীত করতে চাই। অর্থনীতিতে গতি সঞ্চারের লক্ষ্যে আমাদের সরকার এই পরিকল্পনা 3টি ধাপে বাস্তবায়ন করবে, যাকে আমরা 3R, রিকভারি অ্যান্ড স্টেবিলাইজেশন, রিকনস্ট্রাকশন, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সেলারেশন স্ট্র্যাটেজি কৌশল হিসেবে বিবেচনা করেছি। আমাদের পরিকল্পনার প্রথম ধাপ অর্থনীতির পুনরুদ্ধার কার্যক্রম, যা 1 বছর মেয়াদী হবে। দ্বিতীয় ধাপ অর্থনীতির উত্তরণ, যা বর্তমান সরকারের 1-3 বছর মেয়াদের মধ্যে সম্পন্ন হবে। তৃতীয় ধাপ সমৃদ্ধ অর্থনীতি বিনির্মাণ, যা আগামী 5 বছরের মধ্যে সম্পন্ন করা হবে। মাননীয় স্পিকার, বাংলাদেশের অর্থনীতি আমদানি নির্ভর হওয়ায় বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার ব্যাপক অবচিতি, ডেপ্রিসিয়েশন এবং উচ্চ বিনিময় হার দেশে মূল্যস্ফীতিতে বড় ভূমিকা রাখে। এজন্য একটি স্থিতিশীল মুদ্রা বিনিময় ব্যবস্থা বজায় রাখতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালীকরণে জোর দেওয়া হচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মুদ্রাস্ফীতি ও রাজস্ব নীতির কার্যকর সমন্বয়ের মাধ্যমে বাজারে অর্থ সরবরাহ নিয়ন্ত্রিত রাখা হবে। তবে বেসরকারি খাতে ঋণ প্রবাহ যাতে বিঘ্নিত না হয় সেদিকে খেয়াল রাখা হবে। রাজস্ব ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ঝেড়ে সাজিয়ে অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বৃদ্ধি বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এর অংশ হিসেবে রাজস্ব নীতি রাজস্ব ব্যবস্থাপনাকে আলাদা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে কর সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে কর নীতি প্রণয়ন করা হবে। কর ব্যবস্থাপনাকে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনার মাধ্যমে রাজস্ব ফাঁকি রোধ করা হবে এবং কর ব্যবস্থায় জনগণের হয়রানি নিরসন করে আস্থা ফিরিয়ে আনা হবে। বর্তমানে কর জিডিপির অনুপাত 6.8%, যা আমরা আগামী 2030-31 অর্থবছরের মধ্যেই 9.6% এবং রাজস্ব জিডিপির অনুপাত বর্তমান 8% থেকে 11% উন্নীত করব।
ফেসিবাদী সরকারের সময়ে দুর্নীতি ও সংশ্লিষ্ট অপরিকল্পিত প্রকল্প গ্রহণ এবং তার অর্থায়নের জন্য বিপুল পরিমাণে ঋণ গ্রহণ করাই আমাদের ডেট সাস্টেইনেবিলিটি ঝুঁকির মুখে পড়েছে। আমরা বর্তমান মধ্যম মানের ঝুঁকি থেকে নিম্ন ঝুঁকির ঋণ মানে ফিরে আসতে চাই। তাই আমরা রাজস্ব বৃদ্ধির মাধ্যমে বাজেট ঘাটতি একটি সহনীয় পর্যায়ে রেখে ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই। আমরা বিশ্বাস করি অতীতের স্বনির্ভর অতীতের ঋণ নির্ভর আমরা বিশ্বাস করি অতীতের ঋণ নির্ভর প্রবৃদ্ধির ধারা থেকে বেরিয়ে এসে উৎপাদন কর্মসংস্থান ও বেসরকারি বিনিয়োগ কেন্দ্রিক অর্থনীতি গড়ে তোলার সময় এসেছে। তাই টেকসই অর্থনৈতিক অগ্রগতির জন্য ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ বাড়ানোর নীতি কৌশল গ্রহণ করা হচ্ছে। মাননীয় স্পিকার, অর্থনীতির পুনরুদ্ধার ও বিনিয়োগ প্রবাহ সচল রাখতে সরকারের মধ্যমেয়াদী কৌশলের অন্যতম প্রধান অগ্রাধিকার হচ্ছে ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা আনয়নের মাধ্যমে এই খাতের প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠা। এই লক্ষ্যে ঋণ এক্ষেত্রে খেলাপি ঋণ হ্রাস, ঋণ অনুমোদন পুনঃতফসিলকরণ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং ব্যাংক পরিচালনায় জবাবদিহি জোরদার করা হচ্ছে। দুর্বল ব্যাংকসমূহের আর্থিক সক্ষমতা পুনর্গঠনের জন্য ঝুঁকি ভিত্তিক তদারকি ব্যবস্থা চালু করা হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে পুনঃমূলধনীকরণ রিক্যাপিটালাইজেশন ও ব্যবস্থাপনা সংস্কার কার্যক্রম গ্রহণ করা হবে। উল্লেখ্য, দুর্বল ব্যাংকসমূহের পুনঃমূলধনীকরণের জন্য চলতি অর্থবছরে সরকার প্রায় 40,000 কোটি টাকা ব্যয় করেছে, আমানতকারীদের অর্থ ফেরত প্রদানের লক্ষ্যে ব্যাংক পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কার্যকর উদ্যোগ গ্রহণ করছি। ব্যাংক কার্যক্রম পরিচালনায় রাজনৈতিক নিয়োগ ও হস্তক্ষেপ বন্ধ করা হয়েছে। আবার পড়ছি, ব্যাংক কার্যক্রম পরিচালনায় রাজনৈতিক নিয়োগ ও হস্তক্ষেপ বন্ধ করা হয়েছে। এটিকে পারিবারিক প্রভাবমুক্ত করার জন্য আইনের প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে। এটা একটা বিশাল স্টেপ মাননীয় স্পিকার, একটি রাজনৈতিক দলের পক্ষে এই ধরনের স্টেপ অনেক বড় স্টেপ। ব্যাংকিং খাতে আন্তর্জাতিক মানদণ্ড ভিত্তিক ঝুঁকি ব্যবস্থাপনা, মূলধন পর্যাপ্ততা এবং কর্পোরেট গভর্নেন্স নিশ্চিত করা হবে, যাতে আর্থিক প্রতিষ্ঠানসমূহ দীর্ঘমেয়াদে স্থিতিশীল ও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে। আর্থিক অন্তর্ভুক্তির পরিধি বাড়িয়ে নারী, তরুণ উদ্যোক্তা ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অর্থায়নের সুযোগ সম্প্রসারণ করা হবে। মাননীয় স্পিকার, আমাদের সরকার দেশের অর্থনীতির পুনর্গঠনের অংশ হিসেবে একটি আধুনিক শক্তিশালী টেকসই আর্থিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ব্যাংক ও পুঁজিবাজার খাতে কাঠামোগত সংস্কার বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। আমরা ঋণ নির্ভর বিনিয়োগকে ইকুইটিতে রূপান্তর করেছি। আমাদের লক্ষ্য বর্তমান ঋণ ভিত্তিক অর্থনীতি থেকে দূরে সরে এসে বিনিয়োগ ভিত্তিক অর্থনীতি গড়ে তোলা। দীর্ঘমেয়াদী বিনিয়োগ অর্থায়নের জন্য বন্ড মার্কেট এবং বিকল্প অর্থায়ন ব্যবস্থার উন্নয়ন করা হবে, যাতে ব্যাংক নির্ভর অর্থায়নের উপর চাপ কমে। কর্পোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড, গ্রিন বন্ড, সুকুক এবং অন্যান্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ উপকরণের উন্নয়ন কাজ চলমান আছে। মাননীয় স্পিকার, দীর্ঘমেয়াদী অর্থায়নের বিকল্প উৎস গড়ে তুলতে কর্পোরেট বন্ড মার্কেট সম্প্রসারণ, স্থানীয় সরকার ও নগর অবকাঠামো উন্নয়নে পৌর বন্ড মিউনিসিপ্যাল বন্ড ইস্যুর কাঠামো প্রণয়ন করা হচ্ছে।
মাননীয় স্পিকার, সরকার শিল্প, সেবা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, তথ্য প্রযুক্তি এবং আধুনিক কৃষিভিত্তিক শিল্পে কর্মসংস্থান সম্প্রসারণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শ্রমবাজারের চাহিদাভিত্তিক কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সম্প্রসারণ, তরুণ উদ্যোক্তাদের অর্থায়ন সহায়তা এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা হচ্ছে। মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সকল ধরনের নিয়োগ, বদলি ও পদোন্নতিতে মেধা, সততা, দক্ষতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ, যোগ্যতাই প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে। সরকারি কর্মচারীরা বিগত প্রায় 11 বৎসর যাবৎ একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। ইতিমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী 1 জুলাই 2026 হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে মাননীয় স্পিকার। দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক, সামাজিক, অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতা ভিত্তিক সুষম উন্নয়নে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। মাননীয় স্পিকার, এবারের বাজেট প্রণয়ন ও সরকারের মধ্যমেয়াদী নীতি কৌশল নির্ধারণে বাজেট পূর্ববর্তী অংশীদারদের সাথে ধারাবাহিক আলোচনায় প্রাপ্ত সুপারিশ সমূহ সক্রিয় বিবেচনায় নেওয়া হয়েছে। বর্তমানের সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা মনে করি নতুন বাজেট অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে। বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা বিকাশ এবং উৎপাদনশীল খাতের সম্প্রসারণের মাধ্যমে অর্থনীতিকে আরও গতিশীল, শক্তিশালী করা হবে। আমাদের লক্ষ্য এমন একটি অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা যেখানে বেসরকারি খাত হবে প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি এবং তরুণ ও নারীদের জন্য সৃষ্টি হবে নতুন সম্ভাবনার ক্ষেত্র। মাননীয় স্পিকার, আমি এখন 2025-26 অর্থ বছরের সম্পূরক বাজেট আলোচনা করছি। সার্বিক রাজস্ব আহরণ ও ব্যয়ের অগ্রগতি বিবেচনায় চলতি 2025-26 অর্থ বছরের বাজেটে কিছুটা সংশোধন ও সমন্বয় করতে হয়েছে। সংশোধিত বাজেটের একটি সংক্ষিপ্ত বিবরণী পরিশিষ্ট ক-এ সরণী এক হিসেবে সংযুক্ত করা হয়েছে। প্রস্তাবিত সংশোধিত রাজস্ব আয় 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা মূল বাজেট হতে 24,000 কোটি টাকা বৃদ্ধি করে 5,88,000 কোটি টাকায় রাখার প্রস্তাব করছি। প্রস্তাবিত সংশোধিত ব্যয় চলতি 2025 অর্থ বছরের বাজেটে সরকারি ব্যয়ের প্রাক্কলন করা হয়েছিল মোট 7,90,000 কোটি টাকা। সংশোধিত বাজেটে সরকারি ব্যয় 2,000 কোটি টাকা হ্রাস করে 7,88,000 কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করছি। সংশোধিত বাজেট ঘাটতি ও অর্থায়ন চলিত অর্থ বছরের বাজেট ঘাটতি প্রাক্কলন করা হয়েছিল 2,26,000 কোটি টাকা। রাজস্ব আয় ও ব্যয়ের সার্বিক অবস্থা বিবেচনায় সংশোধিত বাজেটে ঘাটতি প্রস্তাব করছি 2,00,000 কোটি টাকা, যা জিডিপির 3.3%। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আমি তুলে ধরছি। মাননীয় স্পিকার, এই পর্যায়ে আমি আগামী 26-27 অর্থ বছরের বাজেট কাঠামোর উপর আলোকপাত করছি। আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত আয় ব্যয়ের একটি চিত্র পরিশিষ্ট ক-এর সারণী 2-তে বিস্তারিতভাবে উপস্থাপন করেছি। প্রস্তাবিত রাজস্ব আয় আগামী 2026-27 অর্থ বছরে মোট 6,95,000 কোটি টাকা,
রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 10.2%। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে 6,04,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 91,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। প্রস্তাবিত ব্যয় আগামী 2026-27 অর্থবছরে মোট 9,38,000 কোটি টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 13.7% এবং বিগত অর্থবছরের বাজেটের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট 3,00,000 কোটি টাকা সহ মোট উন্নয়ন ব্যয় 3,16,075 কোটি টাকা এবং পরিচালন সহ অন্যান্য খাতে 6,21,925 টাকা বরাদ্দের প্রস্তাব করছি। 925 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। আমরা ক্রমান্বয়ে বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করছি। সে লক্ষ্যে 2026-27 অর্থবছরে মোট উন্নয়ন ব্যয় চলতি অর্থবছরের বরাদ্দ সংশোধিত 27.27% থেকে বেড়ে 33.70% উন্নীত করার এবং পরিচালন ব্যয় অর্থবছরের 72.73% থেকে কমিয়ে আগামী অর্থবছরের 66.30% নামিয়ে আনার প্রস্তাব করছি। এখানে আপনারা লক্ষ্য করবেন, এখানে আমরা পরিচালন ব্যয় কমিয়ে আনছি এবং উন্নয়ন ব্যয় বাড়াচ্ছি। এই ধারাটা আমরা অব্যাহত রাখতে চাই। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ প্রদানের ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন, জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে অপরিহার্য শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি খাত ও তৃণমূলের মানুষের অর্থনৈতিক ক্ষমতায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি বিনিয়োগ ও টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় ভৌত অবকাঠামো উন্নয়নও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির খাতোয়ারি বরাদ্দ পরিশিষ্ট কয়ের সারণী 3-তে তুলে ধরা হয়েছে। সামগ্রিক ব্যয় কাঠামো, সামাজিক অবকাঠামো, ভৌত অবকাঠামো এবং সাধারণ সেবা খাত, এই 3টি অংশে বিভক্ত আমাদের সামগ্রিক ব্যয়ের কাঠামো পরিশিষ্ট কয়ের সারণী 4-এ উপস্থাপন করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে সামাজিক অবকাঠামো খাতে মোট 2,79,001 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বরাদ্দের 29.74%। ভৌত অবকাঠামো খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 1,74,988 কোটি টাকা, যা মোট বরাদ্দের 18.66%। সাধারণ সেবা খাতে প্রস্তাব হয়েছে 2,45,117 কোটি টাকা, যা মোট বরাদ্দের 26.13%। সামাজিক খাতের বর্ধিত সর্বোচ্চ ব্যয় প্রস্তাব সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, চলতি 2025-26 অর্থবছরে যা ছিল 1,18,000 কোটি টাকা, অর্থাৎ আমরা ব্যাংকিং ব্যবস্থা হতে ঋণ গ্রহণের পরিমাণ আগামী অর্থবছরে 6,000 কোটি টাকা হ্রাস করার প্রস্তাব করছি। আমরা ক্রমান্বয়ে মাননীয় স্পিকার ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়া কমানো শুরু করেছি। আশা করি এটা এই ধারা অব্যাহত থাকবে। এই টাকা প্রাইভেট সেক্টর বিনিয়োগ করতে পারবে, এই জন্য আমরা এই অর্থনৈতিক কর্মকাণ্ডটা খুব সিরিয়াসলি আমরা ধারণ করেছি। ফ্যাসিবাদী সরকারের সময়ে ব্যাপক হারে ঋণ গ্রহণের ফলে দেশের ঋণ ও সুদ পরিশোধ বাবদ ব্যয় অত্যধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে, তাই বাজেট ঘাটতিও বেড়েছে। 2005-06 অর্থবছরে বাজেট ঘাটতি ছিল জিডিপির 2.9%। পক্ষান্তরে 2023-24 অর্থবছরে বাজেট ঘাটতি বেড়ে জিডিপির 4.5% দাঁড়িয়েছে।
এই অবস্থা হতে উত্তরণে আমরা ঋণ ব্যবস্থাপনা সংস্কার, উচ্চ রিটার্ন সমৃদ্ধ খাতে সরকারি বিনিয়োগ, প্রকল্প বাস্তবায়ন কাঠামো আধুনিকায়ন এবং এর মাধ্যমে বিনিয়োগের গুণগত মান নিশ্চিত হবে, অর্থপ্রবাহ বৃদ্ধি পাবে এবং এই মাল্টিপ্লায়ার প্রভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড অধিকতর গতিশীল হবে। খাতভিত্তিক অগ্রাধিকার, মানে স্পিকার, এই পর্যায়ে সরকারের অগ্রাধিকার অনুসারে খাতভিত্তিক কর্ম পরিকল্পনা ও প্রস্তাবিত বাজেট কাঠামোর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরছি। খাতভিত্তিক বিস্তারিত বরাদ্দ পরিশিষ্ট ক সারণী চারে সংযোজিত। প্রস্তাবিত বাজেটের সম্পদ সঞ্চালনে শিক্ষা ও মানব সম্পদ, স্বাস্থ্য, দক্ষতা ভিত্তিক কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো, স্থানীয় সরকার ও গ্রামীণ উন্নয়ন, ক্রিয়েটিভ অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও তথ্য প্রযুক্তি খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন, ফেসিবাদের দীর্ঘ সময়ে ভেঙে পড়া রাষ্ট্রকাঠামোর সবচেয়ে সংকটাপন্ন খাতগুলোর একটি ছিল শিক্ষা। তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আজ আমরা গণতান্ত্রিক বাংলাদেশে ফিরে এসেছি, সেখানে অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে শিক্ষার্থীরা সৎ, যোগ্য, দক্ষ এবং দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে উঠবে। মাননীয় প্রধানমন্ত্রী, তারেক রহমান শিক্ষা কারিকুলামকে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করেছেন, যাতে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলী এবং মানবিক চরিত্রের বিকাশ ঘটে। আমরা শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য এমন পরিবেশ করতে চাই যাতে তারা আধুনিক শিক্ষা প্রশিক্ষণ ও সুযোগ সুবিধার মাধ্যমে নিজেদের সর্বোচ্চ সম্ভাবনা বিকশিত করতে পারে। আমরা শিক্ষাখাতে সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে ও ধারাবাহিকভাবে বৃদ্ধি করে জিডিপির 5% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছি। আমরা শিক্ষা কারিকুলামে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, তৃতীয় ভাষা শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ, প্রযুক্তি নির্ভর শিক্ষা এবং লার্নিং উইথ হ্যাপিনেস বা আনন্দময় শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিতে চাই। আমরা সেই কাঠামো গড়ে তুলতে চাই যেখানে একজন শিক্ষার্থী তার নিজ মেধা, পছন্দ বা আগ্রহ অনুযায়ী দক্ষ কারিগর, প্রযুক্তিবিদ, কৃষি উদ্যোক্তা, গবেষক, শিল্পী, শিক্ষক, ব্যবসায়ী, ক্রীড়াবিদ কিংবা অন্য যে কোনো পেশায় সমান মর্যাদা ও সাফল্যের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। প্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে ক্লাবভিত্তিক সহশিক্ষা কার্যক্রম যেমন বিতর্ক, বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য চর্চাকে উৎসাহিত করা হবে। বাংলাদেশকে একটি দক্ষতা ভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করতে ষষ্ঠ শ্রেণী থেকে পর্যায়ক্রমে সবার জন্য কারিগরি শিক্ষা চালু করা হবে। শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক তৃতীয় ভাষা যেমন জাপানিজ, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফ্রেঞ্চ, জার্মান ইত্যাদি কারিকুলামে অন্তর্ভুক্ত করা হবে। এ লক্ষ্যে আমাদের সরকার তৃতীয় ভাষা জ্ঞান সম্পন্ন শিক্ষার্থীদের মধ্য থেকে সেই সকল দেশে উচ্চশিক্ষায় গমনিচ্ছুদের 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা প্রদান করছে। মেয়েদের জন্য বিনামূল্যে স্নাতক পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ করা হয়েছে। দরিদ্র শিক্ষার্থীদের জন্য
স্কুল ইউনিফর্ম, জুতা, স্কুল ব্যাগ সরবরাহ, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণ এবং বিশেষায়িত সহায়ক প্রযুক্তি ও শিক্ষা সামগ্রী প্রদান করা হবে। ছাত্র ছাত্রীদের পুষ্টির চাহিদা মেটাতে সুস্বাস্থ্য নিশ্চিতকরণে মিড ডে মিল কর্মসূচি চালু ও পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ এবং ছাত্রী ও শিক্ষিকাদের স্যানিটেশন ও হাইজিনকে প্রাধান্য দিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। প্রযুক্তি ও এআই নির্ভর শিক্ষা ব্যবস্থা নিশ্চিত কল্পে ওয়ান টিচার ওয়ান ট্যাব কর্মসূচি, মিডিয়া মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, বিনামূল্যে ওয়াইফাই সুবিধা সম্প্রসারণ করা হবে। শক্তিশালী ইন্ডাস্ট্রি একাডেমিয়ার সংযোগ, অ্যাপ্রেন্টিসশিপ ও ইন্টার্নশিপ সুবিধা এবং স্টার্ট আপ চালুকরণের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করা হবে। আমরা ব্রেইন ড্রেইনকে ব্রেইন সার্কুলেশনে রূপান্তরের লক্ষ্যে কাজ করছি। বিদেশে বসবাসরত বৈশ্বিক জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা সম্পন্ন উচ্চশিক্ষিত বাংলাদেশিদের দেশের শিক্ষা ও গবেষণা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করেছি। সরকার গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব প্রদান এবং কার্যকর পৃষ্ঠপোষকতা নিশ্চিত করবে। আমরা মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান গণিত ইংরেজি ও তথ্য প্রযুক্তি শিক্ষার মান উন্নয়ন কর্মমুখী প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে চাই। আমরা শিক্ষাখাতে আগামী অর্থ বছরে শিক্ষাখাতে বরাদ্দ জিডিপির 2% উন্নীত করে মোট 1,36,606 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। এটা সর্বোচ্চ মাননীয় স্পিকার, যা 2025-26 অর্থ বছরে ছিল 87,206 কোটি টাকা, জিডিপির 1.39%, সেখান থেকে বাড়িয়ে 2% অতিরিক্ত করা হয়েছে। মাননীয় স্পিকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, মাননীয় স্পিকার, একটি স্বাস্থ্যবান জাতি গঠনেই টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের পূর্বশর্ত। ফেসিবাতি সময়ে স্বাস্থ্যখাতে অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ উপকরণ ক্রয়ে যে পরিমাণ ব্যয় হয়েছে তার একটি বড় অংশই দুর্নীতির মাধ্যমে লুটপাট করা হয়েছে। তাই স্বাস্থ্যসেবার মান উন্নয়ন হয়নি, সে কারণে আজ দেশের হাসপাতালগুলো অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খাচ্ছে, সাধারণ মানুষ মানসম্মত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে, আর বিপুল সংখ্যক রোগী বিদেশমুখী হওয়ায় মূল্যবান বৈদেশিক মুদ্রা দেশ থেকে বেরিয়ে যাচ্ছে। আমাদের স্বাস্থ্যনীতির মূল উদ্দেশ্য হবে সর্বজনীন ও ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, চিকিৎসা কেন্দ্রিক থেকে প্রতিরোধ কেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থায় রূপান্তর, গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, মাতৃ ও শিশু স্বাস্থ্য পুষ্টি ও টিকাদান জোরদার করা, স্বাস্থ্য প্রযুক্তি ও চিকিৎসা শিল্পের বিকাশ ঘটানো। আমরা স্বাস্থ্যখাতে সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে ও ধারাবাহিকভাবে বৃদ্ধি করে জিডিপির 5% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছি। আমরা স্বাস্থ্যখাতে সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে ও ধারাবাহিকভাবে বৃদ্ধি করে জিডিপির 5% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছি। তারিখটা পড়ল না তো, যেন আবার দ্বিতীয়বার পড়লাম। এটা একটা বিশাল পদক্ষেপ।
নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি মোতাবেক আমরা বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে একটি করে এবং শহরের প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছি এবং বাস্তবায়ন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার আওতায় প্রত্যেক নাগরিককে ন্যাশনাল হেলথ সিস্টেমের আওতায় আধুনিক ই হেলথ কার্ড প্রদান করা হবে। জটিল রোগের বিশেষায়িত চিকিৎসা সহজলভ্য ও সুশৃঙ্খল করার লক্ষ্যে প্রতিটি জেলা হাসপাতাল ও সংশ্লিষ্ট সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সমন্বিতভাবে একটি পূর্ণাঙ্গ সেকেন্ডারি স্বাস্থ্যসেবা ইউনিট হিসেবে গড়ে তোলা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মা নবজাতক শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবা এবং ফিজিওথেরাপির ব্যবস্থা থাকবে। সার্জারি সহ জটিল ও বিশেষায়িত চিকিৎসা সেবা জেলা সদর হাসপাতালগুলোতে কেন্দ্রীভূত করা হবে। করোনারি কেয়ার, কিডনি ডায়ালিসিস ইউনিট ইত্যাদির ব্যবস্থা থাকবে। রোগী পরিবহনের দুর্দশা লাঘবের জন্য জাতীয় অ্যাম্বুলেন্স পুল ও জরুরি সেবা নেটওয়ার্ক গঠন করা হবে। সরকার একটি সমন্বিত বিজ্ঞান ভিত্তিক ও আধুনিক জাতীয় পুষ্টি কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে কাজ করছে। 5 বছরের নিচের শিশুদের খর্বাকৃতি স্টান্টেড চিলড্রেন মোকাবেলায় সরকার বহুমুখী ও বহু খাত ভিত্তিক একটি সমন্বিত জাতীয় কর্মসূচি বাস্তবায়ন করবে ফর স্টান্টেড চিলড্রেন। এপিআই একটি ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট শিল্প পার্ক সহ প্রয়োজনীয় অবকাঠামো গবেষণা বিনিয়োগ ও নীতিগত সহায়তা অব্যাহত রাখা হবে। এলডিসি থেকে উত্তরণের প্রেক্ষাপটে ঔষধ শিল্পের ধারাবাহিক বিকাশ উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক বাজারে অবস্থান আরও সুদৃঢ় করতে প্রয়োজনীয় আর্থিক প্রণোদনা ও সাহায্য ও সহায়ক নীতিমালা সুবিধা প্রদান করা হবে। দেশব্যাপী একটি টেকসই ও আধুনিক ঔষধ ও ভ্যাকসিন সরবরাহ নেটওয়ার্ক গড়ে তোলা হবে যাতে প্রত্যন্ত অঞ্চলেও সময়মতো প্রয়োজনীয় ওষুধ ও টিকা পৌঁছানো সম্ভব হয়। আমাকে অত্যন্ত ব্যথিত হৃদয়ে বলতে হচ্ছে বিগত সরকারগুলোর টিকা সংগ্রহ ও টিকাদান কার্যক্রম বাস্তবায়নে অবহেলা ও যথাযথ পরিকল্পনার অভাবে দেশ জুড়ে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং শিশু মৃত্যুর মতো হৃদয় বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে প্রথম 100 দিনের মধ্যেই প্রায় 100 ভাগ শিশুকে হাম রুবেলা টিকা প্রদান করেছে। ইন্টিগ্রেটেড মডিউলার পদ্ধতি আধুনিক ক্লিনিক্যাল শিক্ষা ব্যবস্থা এবং এআই ভিত্তিক চিকিৎসা জ্ঞান প্রযুক্তির ব্যবহার অন্তর্ভুক্ত করে একটি আধুনিক দক্ষতা ভিত্তিক ও ভবিষ্যৎমুখী নতুন MBBS কারিকুলাম চালু করা হবে। দীর্ঘদিনের শূন্যপদ পূরণের লক্ষ্যে অবিলম্বে 5000 MBBS

শিক্ষা ও পেশাগত উন্নয়নের সুযোগ, নার্সিং বিষয়ে ব্যাচেলার ও মাস্টার্সের সুযোগ বৃদ্ধি করা হচ্ছে। এটা আমাদের জন্য বিরাট সম্ভাবনার দ্বার খুলে দেবে। দেশব্যাপী মানসম্মত ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন করে 1,00,000 স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে, যার 80% হবে নারী। মাননীয় স্পিকার, স্থানীয় বৈদেশিক চাহিদা পূরণের লক্ষ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য 4 মাস মেয়াদী জেনারেল কেয়ার গিভার প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কেয়ার গিভারের একটা বিশাল বিশ্বজুড়ে মার্কেট আছে, বাংলাদেশেও আছে। সেই কাজটা আমরা দ্রুত পর্যায়ে সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। সরকার চিকিৎসা সরঞ্জাম ও মেডিকেল ডিভাইস শিল্পকে একটি অগ্রাধিকারপ্রাপ্ত শিল্প খাত হিসাবে উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে। সীমিত আয়ের মানুষের পকেট থেকে চিকিৎসা ব্যয়ের বোঝা কমানো, মানসম্মত ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করা এবং সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে। আগামী 2026-27 অর্থ বছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য 69,409 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। যা জিডিপির 1.10%। এত বড় স্বাস্থ্য বাজেট আর কোন সময় দেওয়া হয়নি। 25-26 অর্থ বছরের সংশোধিত বাজেটে এ বাবদ বরাদ্দ ছিল আরো কম। কৃষি ও খাদ্য নিরাপত্তা, মাননীয় স্পিকার, আমাদের সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার হল কৃষিকে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকা শক্তিতে পরিণত করা। কৃষি খাতে মৌলিক যুগান্তর আনতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোড় গোড়ায় 10টি সেবা পৌঁছে দিতে সরকার চলতি বছরের 1 বৈশাখ আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড কর্মসূচি চালু করেছে। আগামী 26-27 অর্থ বছরে 100 উপজেলায় 42.5 লক্ষ কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে এবং দেশের সকল কৃষককে পর্যায়ক্রমে কৃষক কার্ড প্রদান করার পরিকল্পনা রয়েছে। এই কার্ডের মাধ্যমে ভূমিহীন ও প্রান্তিক কৃষকগণ প্রতি বছর একবার 2,500 টাকা করে নগদ সহায়তা পাবেন। আমি 2026-27 অর্থ বছরে প্রাথমিকভাবে কৃষক কার্ড বাবদ 1,062,50,00,000 টাকা বরাদ্দের প্রস্তাব করছি। আমাদের নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে গৃহীত সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ কর্মসূচি ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে এবং এ বাবদ চলতি অর্থ বছরে 1,568,96,00,000 টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। কৃষির সার্বিক উন্নয়নের জন্য আমরা নিম্নলিখিত কার্যক্রম বাস্তবায়ন করছি। কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য উপকরণ সহায়তা প্রদান করা হচ্ছে। ভর্তুকি মূল্যে কৃষক পর্যায়ে সার সরবরাহ অব্যাহত রাখা হয়েছে। ভর্তুকির উপর নির্ভরশীলতা কমাতে সাশ্রয়ী উৎপাদন নিশ্চিতে কৃষি যান্ত্রিকী কৃষিকে

যান্ত্রিকীকরণ কর্মসূচি জোরদার করা হচ্ছে। আমাদের অনেক সময় শ্রমিকের অভাব থাকে, এর জন্য কৃষিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যান্ত্রিকীকরণ প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কৃষি পণ্যের বহুমুখীকরণ কার্যক্রম জোরদার করা হয়েছে। পচনশীল খাদ্য পণ্যের জন্য কোল্ড স্টোরেজ ও কোল্ড চেইন ব্যবস্থা সম্প্রসারণ করা হচ্ছে। আমাদের অনেক পচনশীল খাদ্যশস্য নষ্ট হয়ে যায়, এই জন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, আম চাষীদের জন্য বরেন্দ্র অঞ্চলে বিশেষ হিমাগার স্থাপন করা হচ্ছে। কৃষি উপকরণ বিতরণ, কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কার্যক্রম সুচারুরূপে সম্পাদনের লক্ষ্যে কৃষক ডাটাবেজ তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ডাটাবেজের মাধ্যমে সার্ভিস ডেলিভারিটা মানে স্পিকার অনেক সহজ হবে। ইতিপূর্বে বিএনপি সরকার কর্তৃক প্রবর্তিত স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি বাংলাদেশের একটি সফল সামাজিক আন্দোলনের নাম, যা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পুনরায় চালু করেছে। এই কর্মসূচির আওতায় সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ও ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। খাদ্য নিরাপত্তা, মানে স্পিকার, বাংলাদেশ পৃথিবীর অন্যতম জনবহুল দেশ। এ বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত কঠিন কাজ হলেও আমাদের সরকার এই বিষয়ে অঙ্গীকারাবদ্ধ। এ লক্ষ্যে সরকারি পর্যায়ে খাদ্যশস্য ধারণ ক্ষমতা বর্তমান 23.16 লক্ষ মেট্রিক টন হতে বৃদ্ধি করে আগামী 26-27 অর্থবছরে 24.50 লক্ষ মেট্রিক টনে উন্নীতকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 25-26 অর্থবছরে খাদ্যশস্য সংগ্রহের সংশোধিত লক্ষ্যমাত্রা 38.19 লক্ষ মেট্রিক টন, যা 2026-27 অর্থবছরে 41 লক্ষ মেট্রিক টনে উন্নীতকরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে 55 লক্ষ উপকারভোগী পরিবারকে কর্মাভাবকালীন 6 মাসে 15 টাকা কেজি করে প্রতি মাসে 30 কেজি চাল প্রদান করা হবে। সারা দেশে 1000-এর বেশি বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল ও আটা সরবরাহ রাখা হয়েছে।

0: চালের বাজার নিয়ন্ত্রণ রাখতে 419 উপজেলায় অতিরিক্ত ওএমএস কার্যক্রম চালু করা হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রতিদিন ভর্তুকি মূল্যে প্রতি কেজি চাল 30 টাকায় বিক্রি করা হচ্ছে। খাদ্যশস্যের বাজার দর পর্যবেক্ষণে অনলাইন মনিটরিং ব্যবস্থা চালু হয়েছে। মৎস্য পানি সম্পদ, মাননীয় স্পিকার, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মৎস্য ও পানি সম্পদ খাতকে আমরা জাতীয় অগ্রাধিকার হিসাবে নির্ধারণ করেছি। 26-27 অর্থবছরে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 56,35,000 মেট্রিক টন মৎস্য উৎপাদন। সুনীল অর্থনীতির উপর গুরুত্বারোপ করে 2030 সালের মধ্যে মৎস্য রপ্তানি আয় $1 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে। আমরা প্রকৃত মৎস্যজীবী ও কৃষকদের সুরক্ষায় জলা তার নীতির ভিত্তিতে আমাদের প্রকৃত মৎস্যজীবীদের কথা চিন্তা করে তাদের দৈনন্দিন জীবনে বিষয়গুলো তাদের একটি অংশ এটাকে মাথায় রেখে আমরা এই নীতির ভিত্তিতে জলমহল, উপকূলীয় খাল, হাওড়গুলো স্থানীয় মৎস্যজীবী দরিদ্র জনগোষ্ঠীর জন্য উন্মুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছি। 15 লক্ষ জেলে পরিবারকে বিজিএফ সুবিধার আওতায় আনার কার্যক্রম গ্রহণ করেছি। মৎস্য চাষীদের ঝুঁকি মোকাবেলায় দেশে প্রথমবারের মতো মৎস্য বিমা স্কিম চালু এবং বাণিজ্যিক মৎস্য খামার যান্ত্রিকীকরণের পরিকল্পনা গ্রহণ করেছি। হাঁস মুরগি ও মৎস্য খামারের জন্য নিরাপদ ও মানসম্মত ফিড উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। গবাদি পশু পালনকারীদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ভর্তুকি, সহজ ঋণ, বিমা ও বাজারজাতকরণ সুবিধা প্রদানের লক্ষ্যে এ খাতের খামারিদের ইতিমধ্যে কৃষক কার্ডের আওতায় আনা হয়েছে। মাননীয় স্পিকার, 2026-27 অর্থবছরে কৃষি, খাদ্য এবং মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট 43,335 কোটি টাকা বরাদ্দ প্রদানের প্রস্তাব করছি, যা GDP 0.3%। সামাজিক নিরাপত্তা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, দরিদ্র নিরসন ও সামাজিক সুরক্ষা। মাননীয় স্পিকার, আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির লক্ষ্য হল সকল নাগরিককে জীবন চক্রভিত্তিক পদ্ধতিতে সুরক্ষার আওতায় আনা, যাতে দারিদ্র হ্রাস পায়। এটা হচ্ছে লাইফ সাইকেল একটা নাগরিকের। মাননীয় স্পিকার, এটা নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাষ্ট্রের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করতে আমরা অঙ্গীকারবদ্ধ। এজন্য এই যে লাইফ সাইকেলের ভিত্তিতে তাদের জীবনচক্র ভিত্তিক পদ্ধতিতে সুরক্ষার আওতায় আনা, যাতে দারিদ্র হ্রাস পায়, বৈষম্য কমে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত হয়। এই কাঠামোর মূল দর্শন হল অর্থনৈতিক ক্ষমতায়ন ও স্বনির্ভরতা, ইকোনমিক এম্পাওয়ারমেন্ট অ্যান্ড সেলফ রিলায়েন্স অর্জন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে আমরা একটি বৈষম্যহীন, মানবিক, কল্যাণ ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চাই। এ লক্ষ্যে সরকার বেশ কিছু কার্যক্রম গ্রহণ করেছে। সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত কল্পে আমাদের সরকারের সিগনেচার প্রোগ্রাম ফ্যামিলি কার্ড কর্মসূচি যার কার্যক্রম সরকার গঠনের 1 মাসেরও কম সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। এর মাধ্যমে পরিবারের প্রধান নারী ব্যক্তি মাসে 2,500 টাকা করে ভাতা পাবেন। 2020 সালের মধ্যে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করা হবে। ইতিমধ্যে পাইলট কার্যক্রম শুরু হয়েছে 2030 সালের মধ্যে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করা হবে। ইতিমধ্যে পাইলট কার্যক্রম শুরু হয়েছে। আগামী অর্থ বছরে 41 লক্ষ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা এবং এর বিপরীতে ১৪,৫০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি। বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা অব্যাহত রাখা হবে। 65 বছরের ঊর্ধ্বে সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেনে সম্পূর্ণ ফ্রি এবং মেট্রো রেলের ভাড়ার 25% ছাড় দেওয়া হবে। প্রতিবন্ধী ভাতা ভোগীর সংখ্যা 48 লক্ষে বাড়ানো হবে এবং মাসিক ভাতা 1,000 টাকা করা হবে। প্রতিবন্ধী শিক্ষার্থী ভাতার সংখ্যা 1 লক্ষে উন্নীত করা হবে। স্তরভেদে মাসিক ভাতা 1,000 থেকে 1,400 টাকা করা যাবে। মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় 18.95 লক্ষ মা ও শিশুকে মাসে 850 টাকা দেওয়া হবে। ক্যান্সার সহ 6টি দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা 50,000 টাকা থেকে আবার বুঝছি এটা ক্যান্সার সহ 6টি দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা 50,000 টাকা থেকে বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হবে। বেসরকারি কর্মীদের জন্য সর্বজনীন পেনশন ফান্ডের আওতায় অবসর গ্রহণকালে মোট অর্থের 30% গ্র্যাচুইটি হিসাবে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী 20,000 টাকা অপরিবর্তিত থাকবে। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা 5,000 টাকা করে বৃদ্ধি করে যথাক্রমে বীর শ্রেষ্ঠ 40,000, বীর উত্তম 30,000, বীর বিক্রম 25,000, বীর প্রতীক 25,000 টাকা করা হবে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারদের মাসিক 20,000 টাকা এবং এ বি সি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে 20, 15 ও 10,000 টাকা মাসিক ভাতা অব্যাহত থাকবে। সামাজিক নিরাপত্তা খাতে 26-27 অর্থবছরে 1,44,338 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। মানে স্পিকার, সামাজিক নিরাপত্তা খাতে এত বড় বরাদ্দ বাংলাদেশে হয়েছে কিনা আমার জানা নেই। বিদ্যুৎ, মানে স্পিকার, বিগত সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ ও জ্বালানি নীতি এবং এই খাতে সীমাহীন দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে বিদ্যুতের উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে। ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাতে হরিলুট, অর্থ পাচার হয়েছে। বিগত সরকারের সময়ে সম্পাদিত বেশ কিছু মেগা প্রকল্পে একতরফা বিতর্কিত শর্ত যুক্ত থাকায় বিদ্যুৎ আমদানি ও ক্রয়ে অতিরিক্ত ব্যয়ের বোঝা আমাদের উপর চেপে বসেছে। এখানে বার্ষিক ভর্তুকির পরিমাণ 40,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। বর্তমানে দেশের স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 28,919 মেগাওয়াট, আমদানি ও অনগ্রিট নবায়নযোগ্য সহ হলেও নিরবিচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ এখনও নিশ্চিত হয়নি। মাননীয় স্পিকার, আমরা দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ খাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন সঞ্চালন ও বিতরণে স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের উল্লেখযোগ্য উদ্যোগসমূহ হচ্ছে বিদ্যুৎ খাতে দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধপূর্বক এই খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, বিদ্যুৎ খাতের দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধপূর্বক এই খাতে স্বচ্ছতা জবাবদিহি নিশ্চিতকরণ, বিদ্যুৎ খাতের দুর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ সহ বিদ্যুৎ খাতে নিবিড় মনিটরিং করা হবে, অদক্ষ বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বন্ধ করা, প্রয়োজনীয় ক্ষেত্রে আধুনিকায়ন এবং লিস্ট কস্ট জেনারেশন পরিকল্পনা বাস্তবায়ন, ক্যাপাসিটি চার্জ ও বিদ্যুৎ ক্রয় চুক্তি পর্যালোচনার মাধ্যমে এ খাতে আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ হবে, সঞ্চালন ও বিতরণ নেটওয়ার্কের পূর্ণাঙ্গ আধুনিকায়ন ও স্মার্ট গ্রিড উন্নয়নের মাধ্যমে সিস্টেম লস কমিয়ে সরবরাহের নির্ভরযোগ্যতা বাড়ানো হবে, পরিবেশ বান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার 20% বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে উৎপাদন, 2030 সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 35,000 মেগাওয়াটে উন্নীতকরণ এবং সঞ্চালন লাইন 25,000 সার্কিট কিলোমিটার সম্প্রসারণ করা হবে, 2,400 মেগাওয়াট ক্ষমতার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে প্রথম ইউনিট হতে জানুয়ারি 2027 নাগাদ 1,200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। আমরা বিশ্বাস করি উল্লেখিত উদ্যোগসমূহের সফল বাস্তবায়নের মাধ্যমে আমরা দেশে তুলনামূলক সাশ্রয়ী নিরবিচ্ছিন্ন পরিবেশ বান্ধব বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সক্ষম হব। জ্বালানি ও খনিজ সম্পদ। মাননীয় স্পিকার, ফ্যাসিবাদী সরকারের জ্বালানি খাতে দীর্ঘস্থায়ী ভুল নীতি, প্রাতিষ্ঠানিক অনিয়ম, অব্যবস্থাপনা, আমদানি নির্ভরতা জ্বালানি খাতকে গভীর সংকটে ফেলেছে। এ সময় শুধুমাত্র তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি এবং জ্বালানি তেল আমদানির উপর জোর দেওয়া হয়। দেশের নিজস্ব স্থলভাগ ও বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধানে জ্বালানি তেল রিফাইনিং মজুত সক্ষমতা বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণ করা হয়নি। সাম্প্রতিক মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক সংকটের ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, ডিজেল ও এলএনজির স্পট মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা সাধারণ জনগণের কষ্টের কথা বিবেচনা করে বিপুল পরিমাণ ভর্তুকি প্রদান করেছি এবং জ্বালানি তেলের দাম সামান্য সমন্বয় করেছি। জ্বালানি তেলের দাম খুবই সামান্য সমন্বয় করেছি, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ বোধহয় অনেক একেবারে সবচেয়ে নিচের দিকে। অন্যদিকে গ্যাসের সরবরাহ স্বাভাবিক ও মূল্য অপরিবর্তিত রেখেছি, গ্যাসের মূল্য কিন্তু এখন অপরিবর্তিত। অফশোর গ্যাস অনুসন্ধান আকর্ষণীয় করার জন্য দেশের স্বার্থ সমুন্নত রেখে মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট পিএসসি সংশোধন, জ্বালানি আমদানির ক্ষেত্রে একক উৎসের উপর নির্ভরতা কমিয়ে উৎস বহুমুখীকরণ নীতি অনুসরণ, মহেশখালীতে বিদ্যমান 2টি ভাসমান এলএনজি টার্মিনালের পাশাপাশি নতুন টার্মিনাল স্থাপনের বিষয়টি পর্যালোচনা, মহেশখালীর মাতারবাড়িতে একটি ল্যান্ড বেসড এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য জমি অধিগ্রহণ ও পরামর্শক নিয়োগের প্রক্রিয়া চূড়ান্তকরণ, জ্বালানি তেল পরিবহনে নির্মিত 601.550 কিলোমিটার পাইপলাইনের সর্বোচ্চ ব্যবহার, জ্বালানি তেল খালাসে সিঙ্গেল পয়েন্ট মুরিং চালুর উদ্যোগ গ্রহণ, চট্টগ্রাম উপকূলীয় শিল্পাঞ্চলে ধাপে ধাপে 50,00,000 মেট্রিক টন পরিশোধন ক্ষমতা সম্পন্ন নতুন ক্রুড অয়েল রিফাইনারি নির্মাণ। আমাদের বিশ্বাস প্রস্তাবিত উদ্যোগসমূহের সকল সফল বাস্তবায়ন দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সহায়ক হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের গুরুত্ব বিবেচনায় এ খাতে 2026-27 অর্থবছরে এই মন্ত্রণালয়ের অনুকূলে মোট 17,345 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। ICT টেলিযোগাযোগ ও বিজ্ঞান প্রযুক্তি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের প্রেক্ষাপটে মাননীয় স্পিকার, সারা বিশ্বের প্রেক্ষাপটে এবং আমাদের প্রেক্ষাপটে। মাননীয় স্পিকার, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ICT এবং টেলিকম একটি বিপুল সম্ভাবনাময় সেক্টর। এই সেক্টর হতে পারে আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। অথচ বর্তমানে দেশের GDP এ খাতের অবদান মাত্র 1-2%। যথাযথ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে আগামী 5 বছরে তা 10% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে দেশব্যাপী সাশ্রয়ী নির্ভরযোগ্য উচ্চগতির হাইস্পিড ইন্টারনেট নিশ্চিত করতে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। প্রথম 100 দিনের মধ্যে দেশের সকল বিমানবন্দর, 7টি রেলওয়ে স্টেশন সহ আন্তনগর ট্রেনে বিশ্বমানের উচ্চগতির ফ্রি ইন্টারনেট সুবিধা চালু করা হয়েছে। যার সুফল জনগণ ইতিমধ্যে পেতে শুরু করেছে। সরকার গত 4 মাসে 41 লক্ষ নতুন 4G মোবাইল সংযোগ এবং 4 লক্ষ উচ্চগতির ব্রডব্যান্ড সংযোগ প্রদান করেছে। এই খাতের টেকসই উন্নয়ন সমৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে সরকার নিম্নলিখিত গুরুত্বপূর্ণ উদ্যোগসমূহ বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করেছে। আগামী 2 বছরের মধ্যে দেশের 90% জনগোষ্ঠীর কাছে 5G সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সকল মোবাইল অপারেটর ও সংশ্লিষ্ট অন্যান্য অংশীদারদের সাথে নিয়ে কার্যক্রম শুরু হয়েছে। দেশব্যাপী শহর ও গ্রাম অঞ্চলে 100 Mbps টু 1 Gbps উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট নিশ্চিত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি সেবা গ্রহণ সহজ ও নিরাপদ করতে ক্যাশলেস ডিজিটাল ইকোনমি নিশ্চিত করতে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার DPI ও ওয়ান সিটিজেন ওয়ান আইডি ওয়ান ওয়ালেট চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেমি কন্ডাক্টর প্রযুক্তি খাতে সক্ষমতা বৃদ্ধির জন্য দেশ ও দেশের বাইরে বাংলাদেশের প্রযুক্তিবিদ ও উদ্যোক্তাদের সমন্বয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমাদের দেশে সেমি কন্ডাক্টর একটু হচ্ছে, বাট এটা বিশাল সম্ভাবনা, সেই কাজটি হাতে নেওয়া হয়েছে। ব্যবসায়ী প্রযুক্তি উদ্যোক্তা সহ বেসরকারি খাতের অংশীদারদের সাথে নিয়ে সমন্বিত পলিসি, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এবং সময় উপযোগী আর্থিক প্রণোদনার মাধ্যমে বাংলাদেশকে একটি শীর্ষস্থানীয় গ্লোবাল ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তর করার লক্ষ্যে সরকার ইতিমধ্যেই কাজ শুরু করেছে। মাননীয় স্পিকার, কৃত্রিম বুদ্ধিমত্তা AI, খুব একটা পপুলার ওয়ার্ড AI এখন, ইলেকট্রনিক শিল্প এবং তরুণদের উদ্ভাবনী সক্ষমতাকে জাতীয় উন্নয়ন আধুনিকায়নের গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা AI কে দেশের উন্নয়ন ও আধুনিকায়নে একটি বড় সুযোগ হিসেবে গ্রহণ করেছে। AI ব্যবহার করে স্মার্ট সিটি বিনির্মাণ এবং নাগরিক সেবাকে জনবান্ধব করা, শিক্ষা ব্যবস্থায় AI অন্তর্ভুক্ত করার মাধ্যমে তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ কর্মক্ষেত্রের উপযোগী ও দক্ষ করে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তরুণ প্রজন্ম, এটা বাংলাদেশের তরুণ প্রজন্মের একটা বড় ধরনের চাহিদা। এটাকে মাথায় রেখেই এই কার্যক্রমগুলো সরকার শুরু করেছে এবং খুব কম সময়ের মধ্যে ইনশাআল্লাহ সমাপ্ত হবে বলে আমি বিশ্বাস করি। এ লক্ষ্যে আমাদের কর্মকৌশল নিম্নরূপ: তরুণ জনগোষ্ঠীর দক্ষতা, সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে স্টার্ট আপ, ফ্রিলান্সিং, কন্টেন্ট ক্রিয়েটর এবং এআই প্রযুক্তি নির্ভর উদ্যোক্তা তৈরি করা, সরকারি পরিকল্পনায় এবং সেবা প্রদানে এআই ড্রিভেন ডেটা সেন্টার ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণকে আরও কার্যকর ও গতিশীল করা হবে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নাগরিক সেবার মান উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা হবে। এসব উদ্যোগ বাংলাদেশকে একটি উদ্ভাবন নির্ভর, প্রযুক্তি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসাবে রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তথ্য প্রযুক্তি খাতের সম্ভাবনা বিবেচনায় এই খাতে নতুন নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য আগামী 26-27 অর্থবছরে 500 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। এটা প্রয়োজনে বাড়ানো হতে পারে। এই অর্থ স্টার্ট আপ তহবিল হিসাবে নারী উদ্যোক্তা তৈরিতে, নারী উন্নয়নে, তরুণ উদ্যোক্তা তৈরিতে ব্যবহার করা হবে। মাননীয় স্পিকার, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন এই সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। করব কাজ গর্ব দেশ নীতির ভিত্তিতে বিভিন্ন খাতভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। মেধা যোগ্যতার ভিত্তিতে একটি বৈষম্যহীন কর্মসংস্থান ব্যবস্থা করে তুলতে আমরা প্রতিটি জেলা উপজেলা পর্যায়ে সরকারি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু করার ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছি। প্রত্যেক জেলা উপজেলায় একটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ হবে, যাতে করে লোকজন তার চাকরির সুযোগ কোথায় আছে সেটা বুঝতে পারে, সেভাবে সে তৈরি হতে পারে। শ্রমিকদের আইনি সুরক্ষা সুদৃঢ় করতে আমরা ইতিমধ্যে বাংলাদেশ শ্রম সংশোধন আইন 2026 জারি করেছি। কর্মক্ষেত্রে নারী শ্রমিক কর্মজীবীদের প্রতি যে কোনো প্রকার সহিংসতা বা যৌন হয়রানির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি কার্যকর করা হবে। তাদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা অধিকতর সম্প্রসারিত করা হচ্ছে। এছাড়া সম্পূর্ণ নারী পরিচালিত নারীর ব্যবস্থাপনা পিঙ্ক বাস সার্ভিস চালু হবে। নারী সদস্যরা বেশি করে তালি দিচ্ছে, আবার তালি দেন ভালো করে। পিঙ্ক বাসে আমরা চড়তে পারবো নাকি? আমরা পারবো,
1: আপনাকে পিঙ্ক হয়ে যেতে হবে।
0: শিশু শ্রম বন্ধে ইতিমধ্যে জাতীয় পরিকল্পনা 2026-30 এর খসড়া প্রণয়ন করা হয়েছে। বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ ও প্রবাসী বাংলাদেশী জনশক্তির সুরক্ষা ও কল্যাণে আমাদের সরকার বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। প্রবাসী কর্মীদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে সরকার একটি বিশেষ প্রবাসী কার্ড প্রবর্তন করছে। প্রবাসী কল্যাণ সেবা, বিমা, ব্যাংকিং সুবিধা, জরুরি সহায়তার সাথে কার্ডটি সংযুক্ত করা হবে। বিকল্প শ্রমবাজার হিসেবে আমরা রাশিয়া, পর্তুগাল, রোমানিয়া, ব্রাজিল, গ্রিস, সার্বিয়া, নর্থ ম্যাসিডোনিয়া এই দেশগুলোর সঙ্গে ইতিমধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করেছি। দীর্ঘদিন বন্ধ থাকার পর আমরা আবারও মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের শ্রমবাজার খোলার প্রক্রিয়া শুরু করেছি। আমাদের সরকার ক্ষমতা গ্রহণের পরের মাসে অর্থাৎ মার্চ 2026 মাসে প্রবাসীদের পাঠানো মাসিক রেমিটেন্স $3.75 বিলিয়ন পৌঁছায়, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। রেমিটেন্সের এই প্রবাহ আমাদের গণতান্ত্রিক সরকারের প্রতি প্রবাসী বাংলাদেশীদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। আমরা আশা করছি এই ধারা অব্যাহত থাকবে, সরকার প্রবাস আয় বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে 2.5% নগদ প্রণোদনা অব্যাহত রাখছে। অভ্যন্তরীণ বৈদেশিক শ্রম বাজারের চাহিদার ভিত্তিতে অকুপেশন ভিত্তিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ব্যাপক পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে এমন খাতগুলোর জন্য খাতভিত্তিক কোর্স এবং পাঠ্যক্রম চালুর কাজ শুরু করেছে। বাজার ভিত্তিক প্রশিক্ষণ কারিকুলাম উন্নয়ন, সার্টিফিকেশন অ্যাক্রিডিটেশন ও মান নিয়ন্ত্রণ জোরদার করা হয়েছে। অর্থ বিভাগের অধীনে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম সিসিপ এর আওতায় প্রায় 2,20,000 জনকে বাজার চাহিদা ভিত্তিক মাঝারি হতে উচ্চতর দক্ষতার প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং এই প্রশিক্ষণ প্রাপ্তদের কমপক্ষে 65% কর্মসংস্থান নিশ্চিত করা হচ্ছে। মাননীয় স্পিকার, ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ আমাদের সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণে ক্রিয়েটিভ অর্থনীতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করছি। আমাদের লক্ষ্য দেশের ক্রিয়েটিভ শিল্পের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি বিশাল অর্থনৈতিক সম্ভাবনাকে উন্মুক্ত করার মাধ্যমে অর্থনীতির মূল ধারায় নিয়ে আসা এবং বাংলাদেশের জিডিপিতে এই খাতের অবদান 1.5% উন্নীত করা। এই খাতের টেকসই উন্নয়নে সরকারি বেসরকারি ও এনজিও খাতের সমন্বিত কার্যক্রম গ্রহণে কর্মপরিকল্পনা ইতিমধ্যে শুরু হয়েছে, এটা অনেকটা এগিয়ে গেছে ইতিমধ্যে। ক্রিয়েটিভ অর্থনীতি ভিত্তিক পণ্য চিহ্নিতকরণ ও ডিজাইন উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব প্রদান করছে। দেশ জুড়ে আঞ্চলিক সৃজনশীল হাব গড়ে তুলতে 10 বছরের বিনিয়োগ ও সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। যেমন ঢাকার পূর্বাঞ্চলে 160 একর জায়গার উপর পিপিপি মডেলে বিশ্বমানের একটি সেন্ট্রাল ক্রিয়েটিভ হাব স্থাপনের বিষয়ে সম্ভাবতা যাচাই দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভাগীয় জেলা উপজেলা পর্যায়ে এবং শিশু একাডেমি শিল্পকলা একাডেমি চত্বরে ক্রিয়েটিভ হাব স্থাপন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের আসলে এই শিশু একাডেমি শিল্পকলা একাডেমিগুলোর যে বিল্ডিংগুলো আছে এগুলোর যথাযথ ব্যবস্থা ব্যবহার হচ্ছে না বিধায় আমরা এগুলোকে ক্রিয়েটিভ ইকোনমির আওতায় নিয়ে আসছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্নাতক পর্যায়ের কলেজ সমূহে ইনোভেটিভ হাব চালুর বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়নের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে। সরকারের একটি গ্রাম একটি পণ্য, ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসাবে ক্রিয়েটিভ অর্থনীতি ভিত্তিক পণ্য যেমন তাঁত শিল্প, মৃৎশিল্প, বুনন শিল্প, শীতল পাটি, শতরঞ্জি, কাঠের খেলনা, হাতে তৈরি গয়না, টেরাকোটা ইত্যাদি সহ আরো অনেক পণ্য চিহ্নিত করা হচ্ছে। ক্রিয়েটিভ পণ্যের উন্নয়ন ও নকশার মান উন্নয়নের জন্য দেশীয় ডিজাইনারদের সমন্বয়ে একটি ন্যাশনাল পুল অফ ডিজাইনার্স গঠন করা হচ্ছে। বিসিকের আওতাধীন নকশা কেন্দ্রকে আন্তর্জাতিক মানদণ্ড এর ভিত্তিতে আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ফ্যাশন ইনস্টিটিউটগুলোর সাথে সমন্বয়ের মাধ্যমে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। অঞ্চলভিত্তিক সাংস্কৃতিক ঐতিহ্য কালচারাল হেরিটেজ ঐতিহ্যবাহী স্থাপনা হেরিটেজ বিল্ডিং পুনরুদ্ধারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেমন ঐতিহ্যবাহী হেরিটেজ স্থাপনা রেস্টোর করে আন্তর্জাতিক উৎসব আয়োজনের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে দুই তিনটি থিমের উপর ভিত্তি করে দুটি পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে। হেরিটেজ রেস্টোরেশন ও আন্তর্জাতিক উৎসব আয়োজনের জন্য প্রয়োজনীয় কারিগরি দক্ষতা চিহ্নিত করা হচ্ছে। জাতীয় উৎসব, সাংস্কৃতিক উৎসব, আঞ্চলিক উৎসব ইত্যাদি বহুমুখী ঐতিহ্যমণ্ডিত কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে মাসভিত্তিক, থিমভিত্তিক জাতীয় আঞ্চলিক ক্যালেন্ডার প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে। এইসব উৎসবগুলিতে ইকোনমি জেনারেট করে এবং ব্যবসা জেনারেট করে, ইকোনমিও জেনারেট করে। আমরা পর্যটন খাতের উন্নয়নের মাধ্যমে ইকো ট্যুরিজম উন্নয়নে বিশেষ নজর দিচ্ছি। এ লক্ষ্যে সরকার নিম্নোক্ত কার্যক্রম গ্রহণ করছে। পর্যটন খাতের পেশাজীবীদের বিশ্বমানের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি আন্তর্জাতিক মানের বিশেষায়িত ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা হবে। রন্ধন শিল্প, ক্যালিনারি আর্ট সহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল হসপিটালিটি বেঞ্চমার্ক নির্ধারণ করা হচ্ছে। পর্যটন খাতের প্রশিক্ষণার্থীদের ক্ষেত্রে বিশ্বখ্যাত সংস্থা কর্তৃক আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে সার্টিফিকেশনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পর্যটন খাতের সামগ্রিক সম্ভাবনা, বৈচিত্র্য এবং আধুনিক ক্রিয়েটিভ থিমগুলোকে ক্রিয়েটিভ থিমস অন্তর্ভুক্ত করে একটি সময় উপযোগী সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করা হচ্ছে। আন্তর্জাতিক উৎসব ও বাজারে ক্রিয়েটিভ সম্ভাবনাকে তুলে ধরতে ক্রিয়েটেড ইন বাংলাদেশ নামে একটি জাতীয় ব্র্যান্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। থিয়েটার ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ব্যাপকভাবে পৃষ্ঠপোষকত করা হবে। চলচ্চিত্রের উন্নয়ন এবং ওটিটি প্ল্যাটফর্মে অংশগ্রহণের জন্য আন্তর্জাতিক মানের কারিগরি মানসম্পন্ন স্টুডিও গড়ে তোলা হবে। আমি আগামী 2026-27 অর্থবছরে ক্রিয়েটিভ অর্থনীতি খাতের উন্নয়নে প্রাথমিকভাবে 300 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সিএসআর খাত থেকে আরও 500 কোটি টাকার তহবিল সংগ্রহ করা হবে।
1: মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটে বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।
2: শ্রোতা বন্ধুরা, জাতীয় সংসদের আজকের কার্যক্রমে অর্থাৎ বাজেট পেশের এই অধিবেশনে এখন আসরের নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিওতে। আজ জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট পেশ করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি। আসরের নামাজের বিরতির পর পুনরায় সংসদ কার্যক্রম শুরু হওয়া মাত্রই তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। এখন শুনতে পাবেন ভক্তিমূলক গান।

এতক্ষণ ভক্তিমূলক গান শুনলেন। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে। জাতীয় সংসদের আজকের অধিবেশনে এখন আসরের নামাজের বিরতি চলছে। বিরতির পর অধিবেশনের কার্যক্রম অর্থাৎ মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর বাজেট বক্তৃতা পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। চলুন ততক্ষণ পর্যন্ত গান শোনা যাক। প্রথমে শোনাব আধুনিক গান, শিল্পী সামিনা চৌধুরী, গীতিকার খন্দকার আব্দুল মোতালেব এবং সুর দিয়েছেন শওকত হোসেন।

0: শ্রোতা বন্ধুরা,
1: আসর নামাজের বিরতির পর এখন পুনরায় শুরু হচ্ছে জাতীয় সংসদের আজকের কার্যক্রম। তা এখন সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

0: মাননীয় অর্থমন্ত্রী, আপনি এখন আপনার বক্তৃতার অবশিষ্ট অংশ স্থাপন করুন, উপস্থাপন করুন। ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার। ক্রীড়া উন্নয়ন, ক্রীড়া খাতকে শুধু বিনোদন নয় বরং ক্রিয়েটিভ অর্থনীতির অধীনে আয় ও কর্মসংস্থানমুখী একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তোলা হবে। আমাদের সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে ইতিমধ্যে 300 জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা প্রদান করেছে। আমরা 64 জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। সেটির অংশ হিসেবে ইতিমধ্যে 10টি জেলায় স্পোর্টস ভিলেজের প্রাথমিক নকশা প্রস্তুত করা হয়েছে। আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে স্পোর্টস ডিপ্লোমেসি জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ইতিমধ্যে নতুন করে স্পোর্টস কর্মসূচি চালু করা হয়েছে, যার মধ্যে 12-14 বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। এতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট মোট 8টি খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন করে স্পোর্টসে সারা দেশ থেকে 1,21,492 জন কিশোর ও 47,130 জন কিশোরী সহ মোট 1,68,622 জন খেলোয়াড় নিবন্ধন করেছে। এই লক্ষ্যে আগামী 26-27 অর্থবছরে আমি 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। প্রতিটি শিক্ষার্থীকে অন্তত 1টি খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিতকরণে বিভিন্ন পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজন করা হবে। মাননীয় স্পিকার, বিনিয়োগ, শিল্প ও বাণিজ্য। দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি, শিল্পায়নের গতি ত্বরান্বিত করা, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, অঞ্চলভিত্তিক শিল্পায়ন এবং বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। এলক্ষ্যে গৃহীত উল্লেখযোগ্য পদক্ষেপগুলো হল ইজ অব ডুইং বিজনেস নিশ্চিত করতে একক ডিজিটাল প্ল্যাটফর্ম বাংলা বিজ চালু করা হয়েছে। 19টি সম্ভাবনাময় খাতে FDI আকর্ষণে হিটম্যাপ প্রকাশ করা হয়েছে। পটুয়াখালী ও যশোরে নতুন EPZ স্থাপনের কাজ চলমান রয়েছে, যেখানে প্রায় 2,50,000 কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কুড়িগ্রাম, নীলফামারী, চাঁদপুর, কুষ্টিয়ায় নতুন অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ শুরু হয়েছে। মাননীয় স্পিকার, সম্ভাবনাময় দেশসমূহের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সহ বিভিন্ন বাণিজ্য বিনিয়োগ সহযোগিতা চুক্তি সম্পাদনে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে আর্থিক খাতকে ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্ত পণ্য খালাস সুবিধা প্রদান করা হয়েছে। আর কোনো হ্যারাসমেন্ট নাই, কোনো সমস্যা নাই, সরাসরি ওনারা আনবেন, রপ্তানি করবেন। কৃষিজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস, ইলেকট্রনিক্স, স্বর্ণ, ডায়মন্ড সহ সম্ভাবনাময় সকল শতভাগ রপ্তানিমুখী খাতকে কাস্টম বন্ডেড সুবিধা অথবা শুল্কমুক্তভাবে ব্যাংক গ্যারান্টির সুবিধার আওতায় পণ্য আমদানির সুযোগ প্রদান করা হয়েছে। ওনাদের বন্ডের মাধ্যমে মাল আসবে, রপ্তানি হবে, মাঝখানে আর কিছু নাই। জ্বালানি সাশ্রয়ী ইলেকট্রিক বাস, ট্রাক, বাইক ও স্কুটার উৎপাদনে নীতিগত সহায়তা দানের প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। বেসরকারি খাতে ঋণ প্রবাহ সহজীকরণে বাংলাদেশ ব্যাংক 60,000 কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ 2026 ঘোষণা করেছে, যার মধ্যে 41,000 কোটি টাকা রিফাইন্যান্সিং তহবিল, 19,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল। এই তহবিলের আওতায় 5টি প্যাকেজ নিম্নরূপ: বন্ধ কলকারখানা চালুকরণ ও সেবা খাতের জন্য 20,000 কোটি টাকা, কৃষি ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে 10,000 কোটি টাকা, সিএমএসএমই খাতে 5,000 কোটি টাকা, রপ্তানি বহুমুখীকরণে 3,000 কোটি টাকা এবং উত্তরবঙ্গের সংসদ সদস্যদের জন্য সুখবর, উত্তরবঙ্গকে কৃষি হাব হিসাবে গড়ে তুলতে 3,000 কোটি টাকা। উক্ত পুনর্ভরণ স্কিম সমূহের অধীনে প্রদেয় ঋণের ক্ষেত্রে সুদের হার নমনীয় রাখার লক্ষ্যে সরকার 6% সুদ ভর্তুকি হিসাবে প্রদান করবে। এই কর্মসূচির মাধ্যমে 25 লক্ষের অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এটি কেন্দ্রীয় ব্যাংকের সক্রিয়তা অক্ষুণ্ণ রেখে রাজস্ব নীতি মুদ্রানীতির মধ্যে সুসমন্বয়ের মাধ্যমে অর্থনীতিতে প্রাণ ফিরিয়ে আনা এবং কর্মসংস্থান তৈরির লক্ষ্যে সরকারের গৃহীত একটি অনন্য প্রচেষ্টা। এসএমই খাতের বিকাশে এই সেক্টরে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় সরকারি সংস্থা যেমন ইটকল, বিআইএফএফএল, এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে সহজ শর্তে ঋণ বিতরণের জন্য 2026-27 অর্থবছরে 2,000 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি। স্থানীয় সরকার ও গ্রামীণ উন্নয়ন, মাননীয় স্পিকার, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, নগর ও গ্রামীণ সেবার সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তুলতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এলক্ষ্যে গৃহীত পদক্ষেপগুলো হল সুপেয় পানি, শতভাগ স্যানিটেশন, ড্রেনেজ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সম্প্রসারণ, গ্রামীণ সড়ক, সেতু, কালভার্ট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করুন, সড়ক, সেতু, গ্রোথ সেন্টার, সাইক্লোন সেন্টার নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা ও দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি করা, জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ ও ভূ উপরিস্থ পানি ব্যবহার বৃদ্ধি করা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ডিজিটাল জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রম শক্তিশালীকরণ, সিটি কর্পোরেশন ও পৌরসভা সমূহে বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন, ড্রেন সংস্কার, পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাননীয় স্পিকার, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দারিদ্র বিমোচন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃত্তি নিশ্চিত করতে পল্লী উন্নয়ন ও সমবায় খাতে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে নারী, যুবক, প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হয়েছে। এলক্ষ্যে গৃহীত পদক্ষেপসমূহ হল দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিমূলক কর্মসূচি বাস্তবায়ন, নারী উদ্যোক্তা উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করা। নারীরা, আমাদের নারী সংসদ সদস্যরা বোধ এটা খেয়াল করেন না, এই বাজেটে নারীর বিরাট একটা অংশ রয়ে গেছে। ক্ষুদ্র প্রান্তিক কৃষক, নারী ও যুবকদের দক্ষতা উন্নয়ন, সহজ ঋণ প্রাপ্তি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম সম্প্রসারণ, ডিজিটাল সেবা সম্প্রসারণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, ডিজিটাল ট্যাব সারা বাংলাদেশেই অনুপ্রবেশ ঘটবে বিভিন্ন কার্যক্রমের মধ্যে। মাননীয় স্পিকার, গ্রামীণ কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান তৈরিতে সমবায় ভিত্তিক কার্যক্রম জোরদার করা হয়েছে। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বাবদ আগামী 26-27 অর্থবছরে 41,352 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করছে। মাননীয় স্পিকার, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত, যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণ এবং নগর পরিবহন ব্যবস্থার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকার সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। একই সঙ্গে নিরাপদ পরিবেশ বান্ধব প্রযুক্তি নির্ভর পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, যেমন মহাসড়ক উন্নয়ন, গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোর, 4 লেনে উন্নীতকরণ, সমন্বিত যোগাযোগ কাঠামোর মধ্যে একটি মাল্টি মোডাল হাব গড়ে তোলা, সড়ক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে 94টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, দুর্ঘটনা রোধে সেফটি সিস্টেম অ্যাপ্রোচ ভিত্তিক বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের কার্যক্রম প্রধানে চালু করা, অটোমেটেড ফিটনেস সার্টিফিকেট ব্যবস্থা এবং পেশাজীবী চালকদের প্রশিক্ষণ কার্যক্রম জোরদার, প্রায় 3,000 কিলোমিটার জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তুলতে সম্ভাব্য করিডোর চিহ্নিত করুন, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, রিং রোড ও রেডিয়াল রোড নির্মাণের মাধ্যমে ঢাকার যানজট নিরসন, 6টি মেট্রো রেল লাইনের সমন্বয়ে আধুনিক গণপরিবহন নেটওয়ার্ক গড়ে তোলা এবং মেট্রো রেলের সঙ্গে সংযুক্ত মনোরেল ভিত্তিক ফিডার নেটওয়ার্ক নির্মাণ, পুরনো বাস পর্যায়ক্রমে ইলেকট্রিক বাস তারা প্রতিস্থাপন হবে, পুরনো বাস পর্যায়ক্রমে ইলেকট্রিক বাস দ্বারা প্রতিস্থাপন করা হবে, দ্বিতীয় যমুনা সেতু, তৃতীয় মেঘনা সেতু, ঢাকা চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা গ্রহণ, ইলেকট্রনিক টোল ও স্মার্ট ট্রাফিক ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রেলপথ উন্নয়ন, মাননীয় স্পিকার, নিরাপদ আধুনিক দক্ষ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সরকার রেলওয়ের সক্ষমতা বৃদ্ধি, আন্তর্দেশীয় সংযোগ সম্প্রসারণে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। একই সঙ্গে যাত্রী ও পণ্য পরিবহনে রেলপথকে অধিক কার্যকর প্রযুক্তি নির্ভর করে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যেমন সকল জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনা এবং বন্দর সমূহের সাথে রেল যোগ সম্প্রসারণ, সকল জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনা এবং বন্দর সমূহের সাথে রেল যোগাযোগ সম্প্রসারণ, আধুনিক লোকোমোটিভ ক্যারেজ ওয়াগন সংগ্রহ, সৈয়দপুর পাহাড়তলি রেলওয়ে ওয়ার্কশপের সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় কোচ ও লোকোমোটিভ সংযোজন, তারা আমাদের ক্যাপাসিটি বিল্ডিং, আস্তে আস্তে আমরা কোচগুলো নিজেরা করতে চাই স্থানীয়ভাবে, ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ ও আধুনিক সিগন্যালিং ব্যবস্থা চালু, ইলেকট্রিক ট্র্যাকশন ও উচ্চ গতির রেল সংযোগ চালুর পরিকল্পনা গ্রহণ, ঢাকা চট্টগ্রাম রেলপথের ঢাকা কুমিল্লা অংশে কর্ড লাইন নির্মাণ করা হবে, যার ফলে এ পথের দূরত্ব 80 কিলোমিটার কমে যাবে, ঢাকা চট্টগ্রাম রেলওয়ে করিডোর প্রতিষ্ঠা ও চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলা, নৌপরিবহন, মাননীয় স্পিকার, ব্যয় সাশ্রয়ী নিরাপদ দক্ষ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকার নৌপরিবহন খাতের অবকাঠামো উন্নয়ন, বন্দর আধুনিকায়ন, আভ্যন্তরীণ নৌপথের সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে, যেমন নৌপরিবহন খাতের অবকাঠামো উন্নয়ন, আভ্যন্তরীণ নৌপথের উন্নয়ন কার্যক্রম জোরদার, ড্রেজিং কার্যক্রম সম্প্রসারণ, কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং দক্ষতা উন্নয়ন, নদী বন্দর ও লঞ্চঘাট আধুনিকায়ন, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য ও ট্রান্সশিপমেন্ট সক্ষমতা বৃদ্ধি, মংলা বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন যন্ত্রপাতি সংযোজন, জেটি ব্যবস্থা উন্নয়ন এবং কার্গো হ্যান্ডলিং কার্যক্রম জোরদার করা, চট্টগ্রাম বে টার্মিনাল, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ, নৌপথ সচল রাখতে গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে ড্রেজিং ও খনন কার্যক্রম জোরদার করা হয়েছে এবং আধুনিক নৌবন্দরের অবকাঠামো নির্মাণের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য সমন্বিত নৌবহন ব্যবস্থা শক্তিশালী করুন। বেসামরিক বিমান পরিবহন, মাননীয় স্পিকার, বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তর ও আন্তর্জাতিক যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল খাতে সমন্বিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। যেমন 2034 সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে উন্নীত করা উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় এয়ার কানেক্টিভিটি গ্রিড গড়ে তোলা, ঢাকা চট্টগ্রাম সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ লজিস্টিক্স ও যাত্রী হাবে উন্নীতকরণ, কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুরকে আন্তর্জাতিক গেটওয়ে হিসেবে গড়ে তোলা, বোয়িং এর সঙ্গে 14টি আধুনিক উড়োজাহাজ ক্রয়ের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শীঘ্রই চালুর প্রস্তুতি, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রায় 90,000 বর্গমিটার জায়গা জুড়ে ওয়াইফাই নেটওয়ার্ক বিস্তৃত করা হয়েছে, জিডিপিতে পর্যটন খাতের অবদান 6-7% উন্নীত করার লক্ষ্য ঘোষণা, বৃহৎ পর্যটন পরিকল্পনার অংশ হিসেবে এখাতে পর্যটক আকর্ষণ বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনিয়োগ রোডম্যাপ প্রণয়ন করা হচ্ছে এবং বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক সংযোগ সম্প্রসারণের পাশাপাশি যাত্রী সেবা ও কার্গো ব্যবস্থাপনা আধুনিকীকরণ। দেশের ব্যবসা বাণিজ্য সরবরাহ ব্যবস্থা ইত্যাদির গুরুত্ব বিবেচনায় যোগাযোগ অবকাঠামো উন্নয়ন বাবদ আগামী 26-27 অর্থবছরে 60,730 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করছি। মাননীয় স্পিকার, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ ব্যবস্থাপনা, মাননীয় স্পিকার, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন জনিত অভিঘাতের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, ঘূর্ণিঝড়, বন্যাসহ নানাবিধ প্রাকৃতিক দুর্যোগজনিত অভিজ্ঞত জর্জরিত, আমাদের লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা। এই উদ্দেশ্য পূরণে আমাদের সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। যেমন আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে, এর ফলে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 3.5 লাখ সবুজ কর্মসংস্থান সৃষ্টি হবে, গ্রিন জব 3.5 লক্ষ। মাননীয় স্পিকার, 2026-27 অর্থবছরে 25,960 হেক্টর ব্লক বাগানে 4,28,97,000 চারা রোপণ করা হবে, 3,727 কিলোমিটার স্ট্রিপ বাগানে 37,27,000 চারা রোপণ, 4,000 হেক্টর ম্যানগ্রোভ বাগানে 1,77,76,000 চারা রোপণ, বসতবাড়ি বনায়নে 56,00,000 চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির আওতায় সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে নিজ বাসায় বা আঙ্গিনায় 1 কোটি বৃক্ষরোপণের কর্ম পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উপকূলীয় ম্যানগ্রোভ বনের 50% কার্বন ট্রেডিং কার্যক্রমের আওতায় আনা হবে, বর্জ্য ব্যবস্থাপনায় সার্কুলার ফিউচার মডেল বাস্তবায়ন করা হবে। মাননীয় স্পিকার, পরিবেশ দূষণ রোধে আগামী অর্থ বছরে নিম্নরূপ কার্যক্রম গ্রহণ করা হবে। বায়ু দূষণ কমাতে 15টি CAMS ক্যাম্পস এবং 16টি CCMS এর মাধ্যমে নিয়মিত বায়ুর মান পর্যবেক্ষণ করা হবে। যানবাহনের দূষণ নিয়ন্ত্রণে BRT এর মাধ্যমে 10টি আধুনিক ভেহিকল ইন্সপেকশন সেন্টার স্থাপন করা হবে। ইলেকট্রিক বাস সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। ই বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন গাইডলাইন হালনাগাদ বিধিমালা প্রণয়ন করা হবে। রিডিউস রিইউজ রিসাইকেল 3R নীতির আওতায় আগামী 5 বছরে প্লাস্টিক বর্জ্য 30% কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতার গভীরতা ও ব্যাপ্তি বিবেচনায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অধীনে আগামী 26-27 অর্থবছরে 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। পানি সম্পদ ব্যবস্থাপনা, মাননীয় স্পিকার, সমন্বিত সার্বিক পানি সম্পদ ব্যবস্থাপনা সরকারের অন্যতম অগ্রাধিকার। সেচ বন্যা ব্যবস্থাপনা, নদী ভাঙন রোধ, ভূমি পুনরুদ্ধার, জলাবদ্ধতা দূরীকরণ, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, লবণাক্ততা প্রতিরোধ ইত্যাদি বিষয়ে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। যেমন সরকার দেশ জুড়ে জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা সম্প্রসারণ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে ব্যাপক খাল খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করছে। আগামী 5 বছরে 20,000 কিলোমিটার নদী খাল জলাধার খনন পুনঃখনন খনন পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যার মধ্যে ইতিমধ্যে 6,598 কিলোমিটার খাল খননের কার্যক্রম চলমান রয়েছে। 2026-27 অর্থবছরে 309 কিলোমিটার বাঁধ নির্মাণ, পুনর্নির্মাণ ও মেরামত এবং ফ্লাড ওয়াল নির্মাণ করা হবে। 484 কিলোমিটার নদ নদীর নাব্যতা বৃদ্ধি ও ডুবুচর অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নদী পুনরুদ্ধার কর্মসূচির আওতায় প্রতিটি বিভাগে অন্তত 1টি নদী বা জলাশয় দখলমুক্ত ও পুনরুজ্জীবিত করার পরিকল্পনা রয়েছে। ধলেশ্বরী, লোহজং, আলাইকুড়ি, মোগরা, সালতা, সুতাং, বাঘখালী, বারনই নদী পুনরুদ্ধার এবং পানি প্রবাহ নিশ্চিত করা হচ্ছে। হাওড়বাওড় অঞ্চলের সমন্বিত উন্নয়ন ও উপকূলীয় এলাকায় লবণাক্ততা নিরসন করার কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। পদ্মা ব্যারেজ প্রকল্প একনেক কর্তৃক অনুমোদিত হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ, পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিবর্তনের লক্ষ্য নিয়ে আগামী 7 বছরে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। উক্ত প্রকল্পে দেশের প্রায় 37% মানুষ সরাসরি উপকৃত হবে। 4টি বিভাগের 19টি জেলা, 120টি উপজেলা সুবিধাভোগ করবে। এছাড়াও আমাদের সরকার দেশের উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য বদল ও জীবনযাত্রার মান উন্নয়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করে। পানি সম্পদ মন্ত্রণালয়ের অনুকূলে 2026-27 অর্থবছরে 10,533 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। দুর্যোগ ব্যবস্থাপনা, মাননীয় স্পিকার, আমাদের সরকার টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশমনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। যেমন অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি EGPP কর্মসূচির আওতায় প্রায় 20 লাখ গ্রামীণ শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে, যার 1/3 নারী। চলতি অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় কাজের বিনিময়ে টাকা কবিতা খাতে, এটা টাকা, কবিতা খাতে 1,510 কোটি টাকা এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর খাতে 1,454 কোটি টাকার বেশি বরাদ্দ দিয়ে গ্রামীণ অবকাঠামো সচল রাখা হয়েছে। ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ মোকাবেলায় 521 কোটি টাকা ব্যয়ে আধুনিক উদ্ধার সরঞ্জাম ও 11টি এরিয়াল প্ল্যাটফর্ম ল্যাডার ক্রয় করা হয়েছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি, আপনারা জানেন আমাদের এরিয়াল ল্যাডার না থাকার কারণে অনেক অগ্নিকাণ্ড ঢাকাতে হয়েছে, যেগুলোর সমাধান খুব কঠিন ছিল। ঘূর্ণিঝড় প্রস্তুতির কর্মসূচি সিপিপির জন্য 100 ভাগ বেতার সংযোগ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের জন্য আগামী 2026-27 অর্থ বছরে 10,350 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। নারী ও শিশু উন্নয়ন, নারীর ক্ষমতায়নই উন্নয়নের নির্দেশক, তাই নারীর ক্ষমতায়ন ও শিশু নিরাপদ শৈশব নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আধুনিক শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানের মাধ্যমে নারীদের স্বনির্ভরতা এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করা হবে। এক্ষেত্রে আমরা নিম্নরূপ কার্যক্রম গ্রহণ করেছি। কর্মজীবী নারীদের জন্য প্রথম ধাপে 20টি এবং পরবর্তী ধাপে আরও 60টি আধুনিক ডে কেয়ার কেন্দ্র স্থাপন করা হবে। বিদেশ ফেরত নারী শ্রমিকদের পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। ভালনারেবল ওমেন বেনিফিট কর্মসূচির আওতায় 10,40,000 নারীকে মাসিক 30 কেজি চাল দেওয়া হচ্ছে, অলরেডি 10,40,000 নারীকে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য কুইক রেসপন্স টিম অধিকতর শক্তিশালী করা হচ্ছে। পথ শিশু ও ঝুঁকিপূর্ণ শিশুদের দীর্ঘমেয়াদী পুনর্বাসন করা হচ্ছে। ঝুঁকিতে থাকা সুবিধা বঞ্চিত ও বিপন্ন শিশুদের সুরক্ষায় বর্তমানে দেশের 17টি জেলায় 33টি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিচালিত হচ্ছে। নারী ও শিশু উন্নয়ন খাতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে আগামী 26-27 অর্থ বছরে 5,196 কোটি বরাদ্দ রাখার প্রস্তাব করছে। ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি, মাননীয় স্পিকার, আমরা ধর্মীয় বিভাজনের বিপরীতে সংহতি ও সাম্যে বিশ্বাস করি। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি নিশ্চিতকরণ, মূল্যবোধ ও নৈতিকতা সৃষ্টি, সকল ধর্মীয় প্রদানের সামাজিক মর্যাদা, জীবনমান উন্নয়ন, সুষ্ঠুভাবে হজ সম্পাদন, হজ কার্যক্রম সম্পাদন, ইসলামী গবেষণা কার্যক্রম, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। মসজিদের ক্ষেত্রে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে মোট 10,000 টাকা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত সেবায়েতকে মোট 8,000 টাকা মাসিক ভিত্তিতে প্রদান করা হচ্ছে। এই পর্যন্ত মোট 6,438টি ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত 9,500 জনকে মাসিক সম্মানী উৎসব ভাতা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে সুবিধা সব ধর্মীয় উপাসনালয়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে আগামী বাজেটে এ বাবদ 1,081 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। ওয়াক সম্পত্তির অবৈধ উচ্ছেদ উদ্ধার কার্যক্রমের অংশ হিসাবে ১১টি ওয়াক স্টেটের ২৮.২ একর সম্পত্তি উদ্ধার করা হয়েছে। হজ ব্যবস্থা মানা অধিকতর সাশ্রয়ী, সহজ ও সাবলীল করতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। আগামীতে ইমাম মুয়াজ্জিনকে প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা বৃদ্ধির কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। রাজস্ব খাত সংক্রান্ত প্রস্তাবনা। মাননীয় স্পিকার, বাজেটের আকার ও জিডিপির প্রবৃত্তি বিবেচনায় নিয়ে অভ্যন্তরীণ রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়, যার সিংহভাগ অর্থাৎ প্রায় ৮৬% আহরণ করে জাতীয় রাজস্ব বোর্ড। বিভিন্ন বৈশ্বিক অস্থিতিশীলতার মধ্যেও আমাদের রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। রাজস্ব আহরণ জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান উদ্দেশ্য হলেও দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসার ক্ষেত্র বৃদ্ধি, দেশীয় শিল্পের বিকাশ ও প্রতিরক্ষণ এবং বৈদেশিক বিনিয়োগ আকৃষ্টকরণে জাতীয় রাজস্ব বোর্ডের ভূমিকা অগ্রগণ্য। মাননীয় স্পিকার, সরকারের লক্ষ্য মধ্যমেয়াদে কর জিডিপি অনুপাত ১০% করা এবং দীর্ঘমেয়াদে ২০৩৫ সালের মধ্যে ১৫% উন্নীত করা। এর জন্য প্রয়োজন একটি ন্যায্য, প্রযুক্তি নির্ভর, সর্বজনীন, পূর্বানুমানযোগ্য, প্রেডিক্টেবল রাজস্ব কাঠামো। প্রেডিক্টেবিলিটি খুব গুরুত্বপূর্ণ মাননীয় স্পিকার, এটাই জনগণের কমপ্লেইন, এটা আমরা নিশ্চিত করছি ইনশাআল্লাহ, যা ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করবে এবং বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, ভোগ, কর চক্রকে ইনভেস্টমেন্ট, প্রোডাকশন, এমপ্লয়মেন্ট, কনজামশন, ট্যাক্স সাইকেল আরও গতিশীল করবে। আমাদের রাজস্ব ব্যবস্থার মূল চ্যালেঞ্জ সমূহ হল নিম্ন কর জিডিপি অনুপাত, কর অব্যাহতির বিস্তৃত সংস্কৃতি, ক্ষুদ্র কর ভিত্তি, কর ফাঁকি ও ডিজিটালাইজেশনের ঘাটতি। এই চ্যালেঞ্জ সমূহ বিবেচনায় নিয়ে প্রস্তাবিত বাজেটে কর ভিত্তি সম্প্রসারণ, কর ফাঁকি রোধ, কর অব্যাহতি ধীরে ধীরে হ্রাস করা এবং রাজস্ব ব্যবস্থায় এন্ড টু এন্ড অটোমেশনের মাধ্যমে কর প্রদান পদ্ধতি সহজীকরণ, ব্যবসা বান্ধব নীতি সংস্কারের রূপরেখা গ্রহণ করেছি। অটোমেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ মাননীয় স্পিকার, এটার মাধ্যমে স্বচ্ছতা ফিরিয়ে আনা খুব সহজ হবে। এই বাজেট সেই দীর্ঘমেয়াদী রূপান্তরের ভিত্তি স্থাপন করবে, যা আমাদের অর্থনীতিকে আরও শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও প্রতিযোগিতা সক্ষম করে তুলবে। আয়কর সংক্রান্ত বাজেট প্রস্তাবনা। ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য আগামী ৫ বছরের জন্য প্রগতিশীল কর কাঠামো প্রস্তাব আমরা এবার দীর্ঘ ৫ বছরের ঘোষণা একসাথে দিচ্ছি, যাতে করে প্রেডিক্টেবিলিটি থাকে, করদাতাগণ যাতে ভবিষ্যতে মধ্যমেয়াদে তাদেরকে কী হারে কর পরিশোধ করতে হবে তা সঠিকভাবে প্রেডিক্ট করতে পারে। সে লক্ষ্যে ব্যক্তি করদাতাদের জন্য আগামী ৫ বছরের আয়কর হার প্রস্তাব করছি। করসীমা, কর্মুক্ত আয়সীমা, কর্মুক্ত আয়সীমা। মাননীয় স্পিকার, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতা বিবেচনায় আগামী ৫ বছরের জন্য ব্যক্তি শ্রেণীর করদাতাদের নিম্নরূপ কর্মুক্ত আয়ের সীমা প্রস্তাব করছি। কর বর্ষ ২০২৬-২৭ এবং ২৭-২৮ ৩,৭৫,০০০ টাকা, ২৮-২৯-২৯-৩০ ৪,০০০ টাকা, ৩০-৩১ ৪,৫০,০০০, এগুলো বাড়িয়ে দেওয়া হয়েছে ভবিষ্যতের ইনফ্লেশন ইত্যাদির চেষ্টা করে। কর সীমা, করমুক্ত আয়ের সীমা বিদ্যমান ৩,৫০,০০০ টাকা থেকে ৩,৭৫,০০০ টাকা এবং পরবর্তী বছরগুলোতে ক্রমান্বয়ে করমুক্ত আয়ের সীমা বৃদ্ধির প্রস্তাব করছি। নিম্নোক্ত বিশেষ শ্রেণীর করদাতাগণের করমুক্ত আয়ের সীমা নিম্নরূপ। বিশেষ শ্রেণীদের জন্য আরও বেশি করমুক্তকরণ করা হয়েছে। করদাতাদের বিশেষ শ্রেণী, করদাতার বিশেষ শ্রেণী, 26-27 এবং 27-28, 28-29 এবং 30-30 এভাবে আছে, তিন ভাগে ভাগ করা আছে। নারী করদাতা ও 65 বছর ও তদূর্ধ্ব বয়সের সিনিয়র সিটিজেন 26-27 4,25,000, 28-29 4,50,000, 30-31 5,00,000 টাকা। তৃতীয় লিঙ্গের করদাতা ও প্রতিবন্ধী করদাতা 26-27 এবং 27-28 5,00,000 টাকা, 28-29 5,25,000 টাকা, 30-31 5,75,000 টাকা। গ্যাজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধা 26-27, 27-28 5,25,000 টাকা, 28-29, 29-30 5,50,000 টাকা, 30-31 6,00,000 টাকা। প্রতিবন্ধীর ব্যক্তির পিতামাতা ও আইন অভিভাবক প্রত্যেক প্রতিবন্ধী সন্তান বা পুরুষের জন্য 50,000 টাকা হারে আরো বেশি কর মুক্ত করা হয়েছে। ব্যক্তি শ্রেণীর কর 2026-27, 27-28 কর বর্ষের জন্য কর হার ব্যক্তি শ্রেণীর প্রথম 3,75,000 টাকা পর্যন্ত মোট আয়ের উপর শূন্য কর, পরবর্তী 3,00,000 টাকা পর্যন্ত মোট আয়ের 10%। পরবর্তী 40,000 টাকা পর্যন্ত, এটা ক্রমান্বয়ে যেটা বাড়ছে আমি সেটা বলছি, পরবর্তী আরো যদি 40,000 টাকা মোট, সরি 4,00,000, পরবর্তী আরো 4,00,000 টাকা পর্যন্ত আয়ের উপর 15%, পরবর্তী 5,00,000 টাকা পর্যন্ত আয়ের উপর 20%, পরবর্তী 20,00,000 টাকা পর্যন্ত আয়ের উপর 25% উপর এবং 35,75,000 টাকার বেশি অবশিষ্ট আয়ের উপর 30%। 28-29 এবং 29-30 কর বর্ষের জন্য কর হার প্রথম না পড়ল হয় এটা পড়ার দরকার নেই, আছে এটা করা আছে বলা আছে দরকার নেই। 30-31 কর বর্ষের জন্য কর হার এটাও বলা আছে, এটা বোধহয় না হলে হয়। কর্পোরেট কর, মাননীয় স্পিকার, এবারের বাজেটে কর্পোরেট কর পরিপালন ব্যবস্থা সহজ ও ব্যবসা বান্ধব করা, অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ও কর পরিশোধের ব্যবস্থা করা, অতিরিক্ত নিয়মের বেড়াজাল থেকে করদাতাদের রেহাই দেওয়া, ব্যবসার অনুমোদন যোগ্য খরচ বাড়িয়ে এবং উৎসে কর কর্তন না করার কারণে খরচ অগ্রাহ্য করার বিদ্যমান বিধান বিলোপ করার মাধ্যমে করদাতার করযোগ্য আয় কমানো এবং করদায় কমানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা আসলে যেটা বোঝাতে চেয়েছে, ওনাদের যেগুলো খরচ অনেকগুলো যেগুলো আগে অ্যালাউ করত না, বিভিন্ন খরচ এগুলো এখন অ্যালাউ করলে ওনাদের কর কমে যাবে, এটাই মিন করছে। সেই সাথে অডিটের জন্য কর মামলা নির্বাচন এবং উৎসে কর যাচাইয়ের জন্য নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ অটোমেটিক করার উপর জোর দেওয়া হচ্ছে, অটোমেশনের উপর জোর দেওয়া হচ্ছে। নীতির ধারাবাহিকতা রক্ষা এবং বিনিয়োগকারীদেরকে মধ্যমেয়াদে একটি নির্দিষ্ট হারে কর আরোপের নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে বিদ্যমান কর্পোরেট কর হার আগামী কর বছরে অপরিবর্তিত রাখার প্রস্তাব করছি। তবে আগামী দিনগুলোতে করের আওতা বৃদ্ধির মাধ্যমে, এটা খুব ইম্পর্টেন্ট, আগামী দিনগুলোতে করের আওতা বৃদ্ধির মাধ্যমে কাঙ্ক্ষিত পরিমাণ কর আদায় করার মাধ্যমে ধীরে ধীরে কমিয়ে আনতে সচেষ্ট থাকব। আমরা চাইব করের হার কমিয়ে আনতে গ্র্যাজুয়ালি, একটু যদি দেশের অর্থনীতি উন্নয়নের দিকে যায় তখন ক্রমান্বয়ে কর হার কমানো হবে ইনশাল্লাহ। আয়কর ছাড় প্রদান, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কৃষিপণ্য কর ছাড়, কৃষিপণ্যে কর ছাড়। সরকার দেশের প্রতিটি ব্যক্তি ও পরিবারের জীবনযাত্রার মান উন্নতির লক্ষ্যে নিত্য প্রয়োজনীয় 7টি পণ্যের উপর উৎসে কর হ্রাসের একটি বড় জনমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। মৌলিক কৃষি ও ভোগ্যপণ্য যেমন ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস, মুরগি মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল, বীজ সহ বিভিন্ন পণ্যের উপর উৎস করের হার 5%, 2%, 1% হতে হ্রাস করে 0.5% করার প্রস্তাব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বস্তুত পক্ষে সমস্ত খাদ্যপণ্য যেগুলো আমাদের নিম্ন শ্রেণীর মধ্যম শ্রেণীর জন্য দৈনন্দিন জীবনে তাদের জীবনযাত্রার মানের উপর চাপ সৃষ্টি করে, এইগুলো সবগুলো কমিয়ে দেওয়া হয়েছে। এগুলো তো সরকার অনেক ট্যাক্স হারাবে, কিন্তু আমরা তো জনগণের নির্বাচিত সরকার, আমরা এমনিতেই দেশে মূল্যস্ফীতি চলছে, তার মধ্যে তাদের উপর প্রেশার সৃষ্টি যাতে না হয় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এটা কঠিন সিদ্ধান্ত বাজেটের ব্যাপারে। বিগত বছরগুলোতে দ্রব্যমূল্যে লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে যে নাবিশ্বাস উঠেছিল তার বিপরীতে গণতান্ত্রিক সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই পদক্ষেপ আশা করি জনজীবনে স্বস্তি আনবে। সাধারণ জনগণকে স্বস্তি প্রদানের জন্য অন্যান্য যে সকল গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উৎসে কর হ্রাস করার প্রস্তাব করা হয়েছে তা এই মহান সংসদের নিকট উত্থাপন করছি মাননীয় স্পিকার। আসছে স্বাস্থ্যখাতে কর ছাড়ের অংশ হিসাবে কিডনি ডায়ালিসিস ফিল্টার আমদানিতে বিদ্যমান 5% অগ্রিম কর সম্পূর্ণ মওকুফ। শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গের ব্যবহারের জন্য আমদানিকৃত 15টি পণ্যের অগ্রিম আয়করের হার 2% থেকে 1% আনা হয়েছে। উৎস করের উচ্চ হারের কারণে স্বর্ণ ও স্বর্ণালঙ্কারের সরবরাহ এখনো অনানুষ্ঠানিক রয়ে গেছে, এটা ডার্ক মার্কেটে রয়ে গেছে সোনার বাজারটা। এটাকে মেইন স্ট্রিমে আনার জন্য এই ব্যবসাকে আনুষ্ঠানিক খাতে এনে সরকারের রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে স্বর্ণ ও স্বর্ণালঙ্কার সরবরাহে উৎস করের 5% থেকে 0.5% করা হয়েছে। আমরা আশা করছি যে ডার্ক মার্কেটে সোনার ব্যবসা চলে সেখান থেকে আমরা বেশি বেরিয়ে আসতে পারব। কম্পিউটার পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত কল্পে ইলেকট্রিক বাস ও ট্রাক এবং ইলেকট্রিক চার্জিং স্টেশন আমদানির ক্ষেত্রে উৎস কর হার 5% হতে সম্পূর্ণ প্রত্যাহার। কম্পিউটার প্রিন্টার পোর্টেবল অটোমেটিক ডেটা প্রসেসিং মেশিন ফ্ল্যাশ মেমোরি ও কম্পিউটার মনিটর আমদানিতে বিদ্যমান 5% অগ্রিম কর কমিয়ে 2% করা হয়েছে। স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের 22টি কাঁচামাল আমদানিতে অগ্রিম করের হার 5% ও 2% হতে 1% নামে

বিদ্যুৎ ক্রয়ের উপর উঠছে কর কর্তনের হার 4% থেকে 3% করা হয়েছে। রিফাইনারি কর্তৃক জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে উঠছে কর কর্তনের 1.5% হতে 1% করা হয়েছে। রিসাইকেল পণ্য ও রিসাইক্লিং কাঁচামাল এর কর হার 3% বাড়া গেছে। বিদ্যুৎ উৎপাদন ও রপ্তানি, স্যার একটা ছোট মিস, রপ্তানি জ্বালানি তেল, এটাই তো জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে উৎস কর এক থেকে, এটা তো বললাম 1% কর। আচ্ছা থাক ঠিক আছে, রিসাইকেলড পণ্য ও রিসাইক্লিং কাঁচামাল এ কর হার 3% হতে 1% হ্রাস করা হয়েছে। এটা হচ্ছে আমাদের আমাদের বর্জ্য ব্যবস্থার উন্নয়নে এবং রিসাইক্লিং প্রসেসগুলোকে যাতে আমরা আমাদের অর্থনীতিতে সঠিকভাবে কাজে লাগাতে পারি। বিটিআরসি কর্তৃক প্রাপ্ত রেভিনিউ শেয়ার, লাইসেন্স ফি এবং চার্জের উপর প্রযোজ্য 20% উৎসে কর প্রত্যাহার করা হয়েছে। মোবাইল নেটওয়ার্ক সেবা খাতে উৎসে কর কর্তনের হার 12% হতে 10% হ্রাস করা হয়েছে। শিল্পের কাঁচামাল আমদানিতে উৎসে অগ্রিম করের সাধারণ হার 5% হতে 4% হ্রাস করা হয়েছে। বিদেশি বিনিয়োগের স্বার্থে যন্ত্রপাতি ভাড়া বাবদ অনিবাসী নন রেসিডেন্ট করদাতাকে পরিশোধ খাতে উৎস কর কর্তনের হার 15% থেকে 7.5% করা হয়েছে। বিমা খাতে রি ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাবদ খরচ কমানোর স্বার্থে অনিবাসী করদাতাকে পরিশোধিত বিমা প্রিমিয়াম হতে উৎসে কর কর্তনের হার 10% হতে 5% করা হয়েছে। শিল্প স্থাপনে বিনিয়োগের ব্যয় কস্ট অফ ফান্ড কমানোর স্বার্থে বিদেশি ঋণের সুদের উপর উৎসে করের 20% হতে 10% হ্রাস করা হয়েছে, হ্রাস করার প্রস্তাব করছে। এই পদক্ষেপগুলো ব্যবসার নগদ বাড়াবে, তাদের লিকুইডিটি বাড়াবে, ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতির চাপ কমাবে, ভোক্তারা লাভবান হবে। ফলস্বরূপ শিল্প ব্যবসায় বিনিয়োগ বৃদ্ধি পাবে, যেটা আমাদের আমাদের টপ প্রায়োরিটি আজকে। উৎস করকে ন্যূনতম করের পরিবর্তে অগ্রিম কর হিসেবে বিবেচনা করা, এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মানে স্পিকার, এতদিন করযোগ্য আয় কম থাকা সত্ত্বেও উৎসে কর্তৃত কর বাধ্যতামূলক ন্যূনতম কর হিসেবে বিবেচনা করা হতো, যা ব্যবসায় পুঁজির সংকট তৈরি করত। সরকার এই বিধান বাতিল করে উৎসে করকে অগ্রিম কর হিসেবে গণ্য করার আন্তর্জাতিক বিধান চালু করছে। এছাড়াও এছাড়াও অতিরিক্ত পরিশোধিত উৎসে কর ফেরত প্রদান করা হবে। আগের মতো ফেরত না, অটোমেটেড ফেরত। এর মাধ্যমে কর ব্যবস্থায় ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে। মাননীয় স্পিকার, একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে আমাদের করনীতি শুধু রাজস্ব সংগ্রহের হাতিয়ার হিসাবে নয়, খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, পরিবেশ সুরক্ষার জন্য ব্যবহৃত হতে হবে। খাদ্য নিরাপত্তা, দেশে ভোজ্য তেলের সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে

দেশীয় তৈলবীজ ব্যবহার করে, এটা গুরুত্বপূর্ণ, দেশে ভোজ্য তেলের সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে দেশীয় তৈলবীজ ব্যবহার করে ভোজ্য তেল উৎপাদন ব্যবহার ব্যবসার ভোজ্য তেল উৎপাদন ব্যবসার কর হার প্রথম 5 বছরের জন্য সম্পূর্ণ অব্যাহতি, পরবর্তী 3 বছর 50% এবং পরবর্তী 2 বছর 25% অব্যাহতি দিয়ে 10 বছরের জন্য সুবিধা প্রদান করা হয়েছে। এতে করে আমাদের আমাদের দেশীয় বীজ দিয়ে, দেশীয় পণ্য দিয়ে আমরা যাতে তেল সৃষ্টি তেল আমরা করতে পারি, এই তেলটা যাতে আমদানি করতে না হয়, এগুলো আমাদের এই খাওয়ার প্যাটার্নও হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ বান্ধব সাশ্রয়ী ও টেকসই সৌর বিদ্যুৎ উৎপাদনকে উৎসাহ প্রদানের জন্য 2035 সাল পর্যন্ত সৌর বিদ্যুৎ খাতে 0% কর হার প্রস্তাব করছি। সৌর বিদ্যুৎ আর ট্যাক্স দিতে হবে না, একই সাথে সৌর বিদ্যুৎ হাত ব্যথা হচ্ছে, এখনো তো শেষ হয়নি, একই সাথে সৌর বিদ্যুৎ বিলের উপর, এটা আরো ইন্টারেস্টিং, একই সাথে সৌর বিদ্যুৎ বিলের উপর ব্যবহারকারীদের কনজিউমার সৌর বিদ্যুৎ বিল পরিশোধের বিপরীতে 5% কর রেয়াত সুবিধা প্রদানের প্রস্তাব করছি। অর্থাৎ যারা সৌর বিদ্যুতের বিদ্যুৎটা ব্যবহার করবে তারা 5% রেয়াত সুবিধা পাবে, মানে সৌর বিদ্যুতের দিকে একটা বিশাল প্রকল্প সরকারের আছে। সকল ধরনের ইলেকট্রিক ভেহিকেল ইভি বিআরটি এতে রেজিস্ট্রেশন ও নবায়নের ক্ষেত্রে বিদ্যমান অগ্রিম আয়করের পরিমাণ 2 লাখ টাকা হতে কমিয়ে ইলেকট্রিক গাড়ির 200, 300, 400 এবং 400 কিলোওয়াটের বেশি ক্যাপাসিটি ভিত্তিতে যথাক্রমে 25,000, 50,000, 75,000 এবং 1 লাখ টাকা নির্ধারণের প্রস্তাব করছি। মানে প্র্যাকটিক্যালি অনেক কম, এটা অনেক কমে গেছে। এটা আমাদের ইভি ভেহিকেলকে আমরা এনকারেজ করার চেষ্টা করছি সরকারের পক্ষ থেকে। মানে স্পিকার, এই বাজেটের কেন্দ্রবিন্দুতে রয়েছে কর্মসংস্থান। আমরা করনীতিকে এমনভাবে সাজাতে চাই যাতে নতুন ব্যবসা, নতুন ধারণা, নতুন প্রজন্ম এগিয়ে আসতে পারে। তরুণ নারী প্রতিবন্ধী উদ্ভাবনী উদ্যোক্তাদের বিশেষ সহায়তা প্রদানের জন্য বর্তমানে শুধু আইটি ফ্রিলান্সিংয়ের উপর কর অব্যাহতি আছে। এই কর অব্যাহতির সুবিধা অন্যান্য সকল প্রকার ফ্রিলান্সিং আয়ের ক্ষেত্রে সম্প্রসারণ করার প্রস্তাব করছি। অল ফ্রিলান্সিং, তাদের আর কর বিষয়টা নাই। এর ফলে ফ্রিলান্সাররা তাদের আয় বৈধ পথে ব্যাংকিং চ্যানেলের দেশে আনতে উৎসাহিত হবে। তরুণদের উদ্ভাবনী কাজে উৎসাহ যোগাতে সকল ধরনের কন্টেন্ট ক্রিয়েশন হতে আয়কে করমুক্ত করার প্রস্তাব করছি। এটা আবার বলতে হবে, এটা একটা বিশাল ব্যাপার। আমাদের দেশে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের উপর যে ধরনের আয় কর ছিল সেটা সম্পূর্ণভাবে উঠিয়ে দেওয়া হয়েছে, কারণ আমাদের দেশের ইয়াং জেনারেশনরা এখানে এত ভালো করছে, এটা দেশের জন্য যেরকম উপকার, তারা বাইরের থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা নিয়ে আসতে পারবে। তারুণ্যকে প্রাধান্য দিয়ে স্টার্ট আপ উদ্ভাবনী উদ্যোগ প্রযুক্তি নির্ভর ব্যবসা এর ক্ষেত্রে 94% ট্যাক্স 0% করার প্রস্তাব করছে। স্টার্ট আপে কোনো টার্নওভার ট্যাক্স হবে না, থাকবে না।
এসএমই উদ্যোক্তাদের 50 লাখ টাকা পর্যন্ত টার্নওভার এবং নারী প্রতিবন্ধী উদ্যোক্তাদের 70 লাখ টাকা পর্যন্ত টার্নওভার হতে অর্জিত আয় করমুক্ত করার প্রস্তাব করছি। বাংলাদেশ ইনভেস্টার্স হ্যাভেনে পরিণত হবে আমার মনে হচ্ছে ইনশাআল্লাহ। ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাইরে যে কোনো উৎপাদনমুখী শিল্প, পর্যটন ও ক্রীড়াক্ষেত্রের স্থাপনা, যন্ত্রপাতির বিনিয়োগের উপর প্রথম বছরে 60%, দ্বিতীয় বছরে 40% হারে ত্বরান্বিত যে অ্যাক্সেলারেটেড ডেপ্রিসিয়েশন সুবিধা প্রদানের প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, করদাতাদের দাতব্য জনকল্যাণমূলক কাজে দান করাকে উৎসাহ প্রদান করতে কর রেয়াত প্রদানের অংশ হিসেবে স্বাস্থ্য প্রতিবন্ধী সেবা, ক্যান্সার, অটিজম, ডায়াবেটিস, থ্যালাসেমিয়া ও সামাজিক কল্যাণে নিয়োজিত 11টি জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের তালিকা অনুমোদনের প্রস্তাব করা হয়েছে। আমাদের লক্ষ্য করের হার বৃদ্ধি নয়, বরং করের ভিত্তি সম্প্রসারণ। এই উদ্দেশ্যে কয়েকটি বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। কর ভিত্তি সম্প্রসারণের জন্য, এটা একটা গুরুত্বপূর্ণ, কর ভিত্তি সম্প্রসারণের জন্য খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের উপর 0.20% অগ্রিম কর সংগ্রহের প্রস্তাব করছি। খুচরা বিক্রেতাদের নিকট হতে সংগৃহীত এই অগ্রিম করের পরিমাণ হবে অতি নগণ্য, প্রতি 1,000 টাকায় মাত্র 2 টাকা। তাছাড়া অগ্রিম সংগৃহীত এই আয়কর করদাতার প্রদেয় করের সাথে সমন্বয়ও করতে পারবে, যদি কিছু থাকে কারো সেটা সমন্বিত করতে পারবে। স্টুডেন্ট অ্যাকাউন্ট, নো ফ্রিলস অ্যাকাউন্ট ও বোর্ড কর্তৃক গ্যাজেট দ্বারা টিআইএন গ্রহণের বাধ্যবাধকতা হতে অব্যাহতি প্রাপ্ত ব্যক্তি ব্যতীত অন্য যে কোনো ব্যক্তি ব্যাংক হিসাব খোলার সময় টিআইএন সনদ দাখিল করা বিধানের প্রস্তাব করছি। এখানে এক্সেমশন আছে, হ্যাঁ, ফ্যামিলি কার্ড অনেক অব্যাহতি আছে, এটা খুব বেশি লোককে এফেক্ট করবে না, এটা এক্সেমশন আছে অনেকের জন্য। যারা ট্যাক্সের আওতায় আসবে মূলত তাদের এই লোকগুলো এখানে আসবে। সেন্ট্রাল ডাটা ইমিগ্রেশন, সরি ইন্টিগ্রেশন, সেন্ট্রাল ডাটা ইন্টিগ্রেশনের মাধ্যমে এনবিআর এর তথ্য ভান্ডারকে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক, ইউটিলিটি সেবা, সাব রেজিস্ট্রি অফিস এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করে তথ্য আদান প্রদানের ব্যবস্থা করা, এটা হচ্ছে ট্রান্সপারেন্সির জন্য। আমাদের তো একটা জায়গায় ট্রান্সপারেন্সি আনতে হবে, সকলের জন্য সেটা উপকার হবে। সেরা করদাতা সম্মাননা পুরস্কার, মানে স্পিকার, করদাতাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি প্রদানের মাধ্যমে সামাজিকভাবে সম্মানিত করা, সকলকে কর প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে সেরা করদাতা পুরস্কার নীতিমালা 2026 প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই নীতিমালার ভিত্তিতে খাতভিত্তিক সর্বোচ্চ 22টি সহ মোট 67 জন করদাতাকে সেরা করদাতার পুরস্কার প্রদান করা হবে। এটা খালি আমরা পুরস্কার মানে আগের মতো একটা বিআইপি কার্ড দিলে এরকম কিছু না, আসলে ওনাদেরকে সামাজিকভাবে জাতীয়ভাবে তাদেরকে সম্মান দেওয়া হবে, এটা আমরা বিস্তারিত বলছি না সময়ের অভাবে। আমদানি রপ্তানি শুল্ক কর, মানে স্পিকার, ট্যাক্সই প্রবৃদ্ধি, বিনিয়োগ বান্ধব, পরিবেশ ও কর্মসংস্থান সৃষ্টি এবং জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নে 26-27 অর্থ বছরের বাজেটে আমদানি রপ্তানি শুল্ক কর বিষয়ে প্রণীত প্রস্তাবসমূহ আমি আপনার মাধ্যমে এই মহান জাতীয় সংসদে উপস্থাপন করছি। খাতভিত্তিক প্রস্তাবনা, বিনিয়োগ, কর্মসংস্থান ও রপ্তানি খাত, বাণিজ্য প্রসার ও বিনিয়োগ আকর্ষণে মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা। মাননীয় স্পিকার, বাণিজ্য বিনিয়োগের প্রসারে বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় মুক্ত বাণিজ্য অঞ্চল ফ্রি ট্রেড জোন
স্থাপনের সুবিধার্থে কাস্টমস আইনে একটি নতুন অধ্যায়সহ কতিপয় বিধান সংযোজনের প্রস্তাব করছি। মুক্ত বাণিজ্য অঞ্চলের অভ্যন্তরে রপ্তানির উদ্দেশ্যে পণ্য শুল্ক কর বেঁধে রেখে আমদানি করে তা সংরক্ষণ, গ্রেডিং, প্যাকিং, উৎপাদন ও প্রক্রিয়াজাত করা সম্ভব হবে। এটা একটা আবার বলি, ক্লিয়ার করি, মুক্ত বাণিজ্য অঞ্চলের অভ্যন্তরে রপ্তানির উদ্দেশ্যে পণ্য শুল্ক কর বেঁধে রেখে কোনো শুল্ক দিতে হবে না। বন্ডেড ওয়ার হাউসের পুরোটাই বন্ডেড ওয়ার হাউস, পুরো অঞ্চলটাই বন্ডেড ওয়ার হাউস, বেঁধে রেখে আমদানি করে তা সংরক্ষণ করতে পারবে, গ্রেডিং করতে পারবে, প্যাকিং করতে পারবে, উৎপাদন ও প্রক্রিয়াজাত করতে পারবে। শুধু লোকালি যদি বিক্রি করে সেটা লোকাল ট্যাক্স দিতে হবে। এটা একটা বিরাট ফ্যাসিলিটি। যারা তাড়াতাড়ি ডেলিভারি চায় তাদের পণ্যগুলো নেওয়ার জন্য, ইন্ডাস্ট্রির জন্য, এফিসিয়েন্সির জন্য এটা অনেক ভালো হবে। অফ ডক ও আইসিটি খাতে বিনিয়োগ আকর্ষণ নীতিমালা সংশোধন। মাননীয় স্পিকার, বাণিজ্য সহকর্মীর লোকে বেসরকারি অফ ডক ও আইসিডি পরিচালনার জন্য বিদ্যমান নীতিমালায় বিদেশি মালিকানাধীন শেয়ারের পরিমাণ সর্বোচ্চ 49% থাকার বিধান বিলোপ করার প্রস্তাব করছি। লজিস্টিক্স সেবার মান উন্নয়নের লক্ষ্যে এয়ার কার্গো অপারেটর স্টেশন স্থাপন সংক্রান্ত বিধিমালা প্রণয়ন। মানে স্পিকার, বিশ্বের স্বনামধন্য লজিস্টিক্স কোম্পানি এবং দেশীয় বেসরকারি খাতকে এয়ার কার্গো ক্লিয়ারেন্স সংক্রান্ত কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে এয়ার কার্গো অপারেটর স্টেশন স্থাপন সংক্রান্ত নতুন একটি বিধিমালা জারির প্রস্তাব করছি। এটি বাস্তবায়িত হলে ঢাকা, চট্টগ্রাম, সিলেট আন্তর্জাতিক বিমান বন্দর পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ লজিস্টিক হাবে উন্নীত হবে এবং ই কমার্স খাতের ব্যাপক প্রসার ঘটবে। বেসরকারি বন্দর ও টার্মিনাল অপারেটর বিষয়ক বিধিমালা দেশের বন্দর সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা এবং এক্ষেত্রে গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট আকর্ষণের লক্ষ্যে বেসরকারি বন্দর এবং টার্মিনাল অপারেটর সংক্রান্ত একটি বিধিমালা জারির প্রস্তাব করছি। দেশে পৌর বিদ্যুৎ উৎপাদনকারী শিল্পের বিকাশে রেয়াতি সুবিধা প্রদান। মাননীয় স্পিকার, নবায়নযোগ্য ট্যাক্সই জ্বালানির সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপদ উৎস সৌর বিদ্যুৎ খাতের প্রসার। এই খাত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ উপকরণ সমূহ আমদানিতে প্রযোজ্য। আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক এবং আগাম কর 0% করে একটি নতুন প্রজ্ঞাপন জারি করার প্রস্তাব করছি। এই খাতের ধারাবাহিক ও দীর্ঘমেয়াদী উন্নয়নের স্বার্থে এই প্রজ্ঞাপনটি 30 জুন 2031 পর্যন্ত বলবৎ রাখার প্রস্তাব করছি। অর্থাৎ নবায়নযোগ্য যে আমরা এনার্জি চাচ্ছি সেটাকে পুরোপুরিভাবে সমর্থন করে এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে। এটা 2031 পর্যন্ত বলবৎ থাকবে, যাতে করে ইনভেস্টররা তারা সিদ্ধান্ত নিতে সহজ হয় তাদের পক্ষে। তবে দেশে এই খাত সংশ্লিষ্ট পণ্যের উৎপাদনকে উৎসাহ দিতে এবং দেশীয় শিল্পের বিকাশে মাউন্টিং স্ট্রাকচার, লিথিয়াম সেল, ব্যাটারি প্যাক, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম ইত্যাদি পণ্যসমূহের রেয়াতি সুবিধা 30 জুন 2028 খ্রিস্টাব্দের পর প্রত্যাহার করার প্রস্তাব করছি। আমাদের দেশে বেশ কিছু শিল্প আছে, তাদের প্রোটেকশনের জন্য এটা করা হয়েছে। দেশে ইলেকট্রিক গাড়ি ইভি উৎপাদনকারী শিল্পে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে শুল্ক কর অব্যাহতি প্রদান। মাননীয় স্পিকার, জীবাশ্ম ফসিল ফিউয়েল নির্ভর পরিবহনের বিকল্প হিসাবে দেশে পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ি উৎপাদনে এবং ইলেকট্রিক গাড়ির যন্ত্রাংশ স্থানীয়ভাবে উৎপাদনের লক্ষ্যে শুল্ক কর রেয়াতি সুবিধা প্রদান করে একটি নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করছি। যে সকল প্রতিষ্ঠান 4-চাকা, 4-হুইলার, 3-চাকা, 3-হুইলার, বিদ্যুৎ চালিত যানবাহনের বড়ি তৈরি, ওয়েল্ডিং, পেন্টিং, অ্যাসেম্বলিং সম্পন্ন করার মাধ্যমে স্থানীয় পর্যায়ে উচ্চ মূল্য সংযোজন করবে, তাদের ক্ষেত্রে উপকরণ ও যন্ত্রাংশ আমদানিতে 3% আমদানি শুল্ক ব্যতীত সকল প্রকার শুল্ক কর মকুবের প্রস্তাব করছে। অন্যদিকে যে সকল প্রতিষ্ঠান পার্টস সংযোজন ও পেন্টিং কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কিছুটা কম মূল্য সংযোজন করবে,
তাদের ক্ষেত্রে 15% আমদানি শুল্ক ব্যতীত অন্যান্য সকল প্রকার শুল্ক কর মওকুফের প্রস্তাব করছি। একই সাথে স্থানীয় ইলেকট্রিক বাস ট্রাক উৎপাদনকারী শিল্পের উপকরণ ও কাঁচামাল আমদানির ক্ষেত্রে 5% অতিরিক্ত ভ্যাট এবং অন্য সকল প্রকার শুল্ক করাদি হতে সম্পূর্ণ অব্যাহতি প্রদান পূর্বক একটি নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করছি। উপরোক্ত সকল রেয়াদি সুবিধা আগামী 30 জুন 2031 খ্রিস্টাব্দ পর্যন্ত বহাল রাখার প্রস্তাব করছি। একটা দীর্ঘমেয়াদী না হলে কেউ তো বিনিয়োগ করতে চাইবে না। ই বাইক উৎপাদনকারী শিল্পে বিনিয়োগ আকর্ষণের রিয়াতি সুবিধা বৃদ্ধি, মাননীয় স্পিকার, দেশীয় ই বাইক ইলেকট্রিক বাইক উৎপাদনকারী ও সংযোজনকারী প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয়ভাবে পার্টস ও যন্ত্রাংশ উৎপাদনে নিয়োজিত ভেন্ডর প্রতিষ্ঠানকেও উপকরণ আমদানিতে রেয়াতি সুবিধা প্রদানের প্রস্তাব করছি। ভেন্ডর যারা তাদেরকে তো পার্টসগুলো বানানো আমাদের দেশের মধ্যে করতে হবে। এগুলো কনজিউমার ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের শুল্ক কার রেয়াতি সুবিধা দীর্ঘমেয়াদে বহাল রাখা। আমদানি নির্ভর প্রযুক্তি পণ্য যেমন মোবাইল ফোন, রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, এটিএম, সিসিটিভি ক্যামেরা স্থানীয়ভাবে উৎপাদন পূর্বক সাশ্রয়ী মূল্যে সাধারণ ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা এবং এখাতে রপ্তানি উৎসাহিত করানোর জন্য এ সকল পণ্য উৎপাদনের কাঁচামাল ও উপকরণ আমদানিতে বিদ্যমান শুল্ক ও কর অব্যাহতির সুবিধা আগামী 30 জুন 2030 পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব করছি। কম্পিউটার ও ডিজিটাল পণ্য উৎপাদন শিল্পের রিয়াতি সুবিধা সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি। মাননীয় স্পিকার, কম্পিউটার ও ডিজিটাল ডিভাইস খাতের দেশীয় বিকাশকে ত্বরান্বিত করার লক্ষ্যে কম্পিউটারের যন্ত্রাংশ অন্যান্য ডিজিটাল ডিভাইস উৎপাদনের জন্য উপকরণ আমদানিতে বিদ্যমান শুল্ক ও কর অব্যাহতি সুবিধা আগামী 30 জুন 2030 পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব করছি। দেশে সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে দীর্ঘমেয়াদী রিয়াতি সুবিধা প্রবর্তন। স্থানীয়ভাবে সেমিকন্ডাক্টর বা চিপ ডিজাইন, টেস্টিং ও প্যাকেজিং খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে এই শিল্পে ব্যবহৃত উপকরণ আমদানিতে 1% অতিরিক্ত আমদানি শুল্ক, সমুদ্র রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর ও আগাম কর আগামী 30 জুন 2031 পর্যন্ত অব্যাহতি প্রদান করে একটি নতুন প্রজ্ঞাপন জারি করার প্রস্তাব করেছে। স্মার্ট কার্ড ও ব্যাংক কার্ড উৎপাদন শিল্পে বিনিয়োগ বৃদ্ধিতে 10টি কাঁচামাল আমদানিতে রিয়াতি সুবিধা প্রদান। সরকারের কল্যাণমুখী নাগরিক সুবিধাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ই হেলথ কার্ডের মতো ডিজিটাল ব্যবস্থা চালু হচ্ছে। এই বিশাল চাহিদাকে সামনে রেখে সব ধরনের স্মার্ট কার্ড ও ব্যাংকিং ডেবিট ও ক্রেডিট কার্ড উৎপাদনে অত্যাবশ্যক 10টি কাঁচামাল আমদানির ক্ষেত্রে 5% অতিরিক্ত আমদানি শুল্ক অব্যাহতি প্রদানের প্রস্তাব করছে। জাহাজ ও ড্রেজার শিল্পে বিনিয়োগ বৃদ্ধিতে এই খাতের রিয়াতি সুবিধা অব্যাহত রাখা। জাহাজ ও ড্রেজার শিল্পের বিকাশ ও বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থানে টিকিয়ে রাখার উদ্দেশ্যে জাহাজ ও ড্রেজার প্রস্তুতকারী প্রতিষ্ঠান কর্তৃক প্রয়োজনীয় যন্ত্রাংশ কাঁচামাল আমদানিতে বিদ্যমান রিয়াতি শুল্ক সুবিধা আগামী 30 জুন 2030 পর্যন্ত বজায় রাখার প্রস্তাব করছি। পরিবেশ বান্ধব ব্যাটারি উৎপাদনকারী শিল্পে রিয়াতি সুবিধা প্রদান করে নতুন প্রজ্ঞাপন জারি। দেশে
মাননীয় স্পিকার, দেশে পরিবেশ বান্ধব লিথিয়াম আয়ন ব্যাটারির পাশাপাশি পরিবেশ বান্ধব সোডিয়াম আয়ন ব্যাটারি এবং লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক উৎপাদনকে উৎসাহিত করতে আগামী 30 জুন 2030 পর্যন্ত এই সকল পণ্যের উৎপাদনে প্রয়োজনীয় উপকরণ আমদানিতে শুল্ক কর অব্যাহতি সুবিধা প্রদান করে একটি নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করছে। দেশীয় পণ্য যেখানেই আমরা প্রস্তুত করার সুযোগ আছে সেখানেই মোটামুটি পুরোপুরি ইনসেন্টিভ দেওয়ার চেষ্টা হয়েছে। ভোগ্য পণ্য শিশু খাদ্য প্রস্তুতের কাঁচামাল আমদানিতে শুল্ক হ্রাস। মাননীয় স্পিকার, আমদানিকৃত শিশু খাদ্য প্রস্তুতিমূলক সামগ্রীর প্রিপারেশন ফর ইনফ্যান্ট অ্যান্ড ইয়াং চিলড্রেন শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক 15% হতে হ্রাস করে 10% করার প্রস্তাব করছি, ফলে দেশের বাজারে শিশু খাদ্যের দাম হ্রাস পেয়ে সাধারণ মানুষের নিকট আরও সুলভ ও সহজলভ্য হবে। জনসাধারণের প্রাত্যহিক খাদ্য তালিকায় এবং দৈনন্দিন রান্নায় উল্লেখযোগ্য পরিমাণে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করা হয়। এই বিবেচনায় সকল প্রকার মশলার উপর 5% রেগুলেটরি শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাব করছে। খেজুর আমদানিতে মশলার আর সমস্যা নেই, মশলার সমস্যা সমাধান হয়ে গেছে। খেজুর আমদানিতে রেগুলেটরি শুল্ক প্রত্যাহার, খেজুর আমদানিতে 5% রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব করছি। আমাদের আমাদের দেশে আমরা মুসলমান হিসাবে আমরা খেজুর আমাদের অনেকটা স্টেপল ডায়েটের মতো হয়ে গেছে, আমরা সবাই খাই খেজুর, সুতরাং মনে করলাম এটা এটার একটু সুযোগ সৃষ্টি করে দেওয়া দরকার। কীটনাশক ও বালাই নাশক উৎপাদনের এটা কৃষিখাতে 36টি কাঁচামাল আমদানিতে ভ্যাট প্রত্যাহার। মাননীয় স্পিকার, দেশে স্থানীয়ভাবে কীটনাশক ও বালাই নাশক উৎপাদনকে উৎসাহ দিতে কীটনাশক উৎপাদনের রিয়াতি সুবিধা প্রদান সংক্রান্ত প্রজ্ঞাপনে 36টি কাঁচামাল আমদানিতে মূল্য সংযোজন কর পুরোপুরি মওকুফ করে 0% করা হয়েছে। সার উৎপাদনের কাঁচামাল আমদানিতে রিয়াদি সুবিধা প্রদান, স্থানীয়ভাবে জিঙ্ক সালফেট সার উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং দেশীয় শিল্পকে উৎসাহিত করার উদ্দেশ্যে এর মূল কাঁচামাল জিঙ্ক অ্যাশ আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক সম্পূর্ণ মওকুফ করে 0% করার প্রস্তাব করছি। এটা সারের ব্যাপারে যে কৃষক সবচেয়ে বেশি লাভবান হবে, আমরা সবাই লাভবান হব। ভেটেরিনারি মেডিসিন আমদানিতে রিয়াতি সুবিধা বিস্তৃত করুন। বিভিন্ন ভেটেরিনারি মেডিসিন আমদানির ক্ষেত্রে সুনির্দিষ্ট ব্র্যান্ডের পণ্যের পরিবর্তে তারা তার জেনেরিক ক্যাটাগরির পণ্য আমদানির ক্ষেত্রে 0% হারে রিয়াদি

0: কাজু বাদাম চাষকে উৎসাহ দিতে আমদানিতে শুল্ক বৃদ্ধি এবং সংশ্লিষ্ট শিল্পকে প্রতিরক্ষণ প্রদান, দেশীয় চাষ উৎপাদনকে উৎসাহিত করার লক্ষ্যে অপ্রক্রিয়াজাত কাজু বাদাম ক্যাশুনাট ইন শেলস এর প্রক্রিয়াজাত কাজু বাদামের ক্যাশুনাট শেল আমদানি শুল্ক যথাক্রমে 1% ও 5% থেকে বাড়িয়ে 25%, এগুলো রেডিমেড যেগুলো কাজ আছে এগুলোকে বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে দেশে উৎপাদকদের জন্য অপ্রক্রিয়াজাত কাজু বাদাম আমদানি শুল্ক 15% করার প্রস্তাব করছি, তারা যাতে ইম্পোর্ট করে আবার প্রসেস করতে পারে এর জন্য তাদেরটা কমিয়ে দেওয়া হয়েছে। দেশীয় শিল্পের প্রসারে পাঙ্গাস মাছের ফিলেট আমদানিতে সম্পূরক শুল্ক আরো, পাঙ্গাস মাছের ফিলেট আমদানি হয় এটা তো জানতে হবে। দেশীয় মৎস্য প্রক্রিয়াকরণ শিল্পের উপযুক্ত বাজার প্রতিরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে আমদানিকৃত পাঙ্গাস মাছের ফিলেটের উপর 20% সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করছি। এটা আর আমদানিকৃত না, দেশীয় তো না, এটা তো আমদানিকৃত। পোলট্রি ডেয়ারি ও মৎস্য খাদ্য উৎপাদনকারী শিল্পের কাঁচামাল আমদানিতে রিয়াতি সুবিধা, পোলট্রি ডেয়ারি মৎস্য খাদ্য উৎপাদনকারী শিল্পের ধারাবাহিক প্রবৃদ্ধির সুরক্ষায় সংশ্লিষ্ট প্রজ্ঞাপনের 3টি কাঁচামাল নতুনভাবে অন্তর্ভুক্ত করে 0% হারে রিয়াতি সুবিধার প্রস্তাব করছি। পোলট্রি খাতে যন্ত্রপাতি যন্ত্রাংশ আমদানিতে রিয়াতি সুবিধা প্রদান, পোলট্রি ও ডেয়ারি শিল্পের প্রয়োজনীয় যন্ত্রপাতি যন্ত্রাংশ উৎপাদনকারী দেশীয় প্রতিষ্ঠানসমূহ কর্তৃক এই খাতের কতিপয় উপকরণ আমদানিকে রিয়াতি সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনে নতুনভাবে, আগেরও আছে, নতুনভাবে অন্তর্ভুক্ত করে আমদানি শুল্ক 0% করার প্রস্তাব করছে। স্বাস্থ্যখাত চিকিৎসা যন্ত্রপাতি যন্ত্রাংশ উৎপাদনকারী শিল্পের কাঁচামাল আমদানিতে রিয়াতি সুবিধা, দেশের চিকিৎসা যন্ত্রপাতি ও যন্ত্রাংশ মেডিকেল ইকুইপমেন্ট উৎপাদনকারী শিল্পের বিকাশের স্বার্থে এই শিল্পের অতি প্রয়োজনীয় কতিপয় কাঁচামাল আমদানিতে 15% এবং অন্য কিছু কাঁচামাল আমদানিতে 5% আমদানি শুল্ক নির্ধারণ করার এবং এই সংশ্লিষ্ট প্রজ্ঞাপনের মেয়াদ আগামী 30 জুন 2030 সাল পর্যন্ত বলবৎ রাখার প্রস্তাব করছি। যেহেতু প্রোটেকশনের জন্য আমাদের এখানে যারা মেডিকেল ইকুইপমেন্ট তাদের প্রোটেকশনের জন্য, কিডনি রোগীদের ব্যবহার্য ডায়ালিসিস ফিল্টার আমদানিতে শুল্ককর অব্যাহতি, দেশের বিপুল সংখ্যক কিডনি রোগে আক্রান্ত মানুষের জীবন বাঁচাতে এবং ডায়ালিসিস প্রক্রিয়া সচল রাখতে ডায়ালিসিস ফিল্টার একটি সংবেদনশীল ও অপরিহার্য চিকিৎসা সামগ্রী। বর্তমানে এই চিকিৎসা উপকরণটি আমদানির ক্ষেত্রে উচ্চ করভার থাকায় গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা ক্ষেত্রে অতিরিক্ত ব্যয়ের সৃষ্টি হচ্ছে, তাই ডায়ালিসিস ফিল্টার আমদানিতে আরোপিত বিদ্যমান 15% মূল্য সংযোজন কর, 5% অগ্রিম আয়কর সম্পূর্ণভাবে প্রত্যাহার করার প্রস্তাব করছি। এর ফলে আয়কর ভ্যাট শুল্ক সুবিধার কারণে কিডনি রোগীর প্রতিটি ডায়ালিসিস বাবদ প্রায় 800 টাকা পর্যন্ত হ্রাস পাবে। মৃতদেহ সংরক্ষণে ব্যবহৃত মর্চুয়ারি আমদানি শুল্ক হ্রাস, মৃতদেহ সংরক্ষণের জন্য মর্চুয়ারি আমদানিতে বিদ্যমান 25% আমদানি শুল্ক হ্রাস করে 1% করা নির্ধারণ করছি। ঔষধ খাত ক্যান্সারের ঔষধ তৈরির নতুন 9টি কাঁচামাল আমদানিতে রিয়াতি সুবিধা প্রদান, মানে স্পিকার দেশের ফার্মাসিউটিক্যাল শিল্পকে স্থানীয়ভাবে আন্তর্জাতিক মানের সাশ্রয়ী মূল্যের ক্যান্সার প্রতিরোধী ঔষধ উৎপাদনে সক্ষম ও স্বাবলম্বী করে তুলতে বিদ্যমান রিয়াতি শুল্ক সুবিধার প্রজ্ঞাপনে কাঁচামাল আমদানির ক্ষেত্রে নতুন করে আরও 9টি উপকরণ যুক্ত করে আমদানি শুল্ক ও ভ্যাট 0% করার প্রস্তাব করছি। ক্যান্সার রোগীদের জন্য অনেক বড় সুখবর, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট API তৈরির নতুন 51টি কাঁচামালের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার, ঔষধ শিল্পের অধিকতর প্রসার কল্পে স্থানীয়ভাবে API উৎপাদনের লক্ষ্যে API তৈরির নতুন 51টি কাঁচামালের আমদানি শুল্ক 0% করার প্রস্তাব করছি। আমাদের ওষুধের দ্রব্যের উপর একটা প্রভাব, ভালো প্রভাব পড়বে আমরা আশা করছি আগামী দিনে, এবং এক্সপোর্ট হবে, এটা রপ্তানিও হবে। ঔষধ শিল্পের নতুন 17টি কাঁচামাল আমদানিতে রেহাই সুবিধা, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি ওষুধের রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে বিদ্যমান রেহাই সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনে নতুন করে আরও 17টি মৌলিক কাঁচামাল অন্তর্ভুক্ত করে আমদানি শুল্ক 0% করার প্রস্তাব করছি। জনস্বাস্থ্য খাত, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান আমদানিতে রিয়াতে সুবিধা প্রদান, মাননীয় স্পিকার, ঢাকা ও বিভাগীয় শহর সমূহ শিল্প কারখানার বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন ও সার্কুলার ফিউচার মডেল বাস্তবায়নে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক 5% হতে 1% নির্ধারণ করার প্রস্তাব করছি। তামাকজাত পণ্যের আমদানিতে সম্পূরক শুল্ক আরোপ, জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর নিকোটিন গ্রানুলস এবং নিকোটিন পাউচ আমদানি নিরুৎসাহিত করার লক্ষ্যে নতুন কোট সৃজনপূর্বক 350% সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করছি। বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর সহায়ক উপকরণ আমদানিতে শুল্ক রেয়াত সংক্রান্ত প্রস্তাবনা, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য, আমাদের দেশে যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের স্বাধীন চলাচলের জন্য সহায়ক 21 ধরনের স্পেশাল অ্যাসিস্টিভ ডিভাইস, আমাদের যারা হুইল চেয়ার থেকে শুরু করে অনেকগুলো ডিভাইস আছে 21টি, তাদের চলাফেরার জন্য আমদানিতে সমুদয় আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক এবং আগাম কর সম্পূর্ণ অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি। এই মানুষগুলোর মোবিলিটি বেড়ে যাবে, আমরা যদি এই কাজটা করতে পারি তাদের মোবিলিটি অনেক বেশি বেড়ে যাবে ইনশাআল্লাহ, তারা কর্মক্ষম হবে। এই কর রেয়াত সুবিধা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মোবিলিটি বাড়বে, যেটা বললাম জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং পরিবার ও সমাজের উপর করের বোঝা লাঘব করবে। পরিবহন খাত, ইলেকট্রিক গাড়ি ইভি জনপ্রিয় করতে শুল্ক ছাড়, মাননীয় স্পিকার, পরিবেশ দূষণ রোধ এবং জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ইতিমধ্যে প্রজ্ঞাপন জারির মাধ্যমে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অথবা অনুরূপ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনের জন্য ব্যবহৃত ইলেকট্রিক বাস আমদানিতে বিদ্যমান সমুদয় শুল্ক কর এবং অন্যান্য ইলেকট্রিক বাস ট্রাকের ক্ষেত্রে ভ্যাট ব্যতীত সমুদয় শুল্ক কর অব্যাহতি প্রদান করেছে। এই সুবিধা আগামী 30 জুন 2030 পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব করছি। পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ি আমদানির ক্ষেত্রে বিদ্যমান মোট করভার 93% থেকে হ্রাস করে $25,000 পর্যন্ত মূল্যের ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে 64% এবং $5,000 পর্যন্ত গাড়ির ক্ষেত্রে 80% পঞ্চাশ হাজার এটা হচ্ছে আগে $25,000 এটা $50,000 পর্যন্ত গাড়ির ক্ষেত্রে 80% নির্ধারণের প্রস্তাব করছি। এটা আগের যে ফিউয়েল কারের চেয়ে অনেক কম, ব্যবধানটা এখানে দেখা হয়নি, অনেক কমে গেছে। প্লাগ ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল আমদানিতে শুল্ক হ্রাস, একইভাবে নতুন প্লাগ ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল, এটাও ইলেকট্রিক্যাল বাট সাম অয়েল সাম পেট্রোল, এর ক্ষেত্রে 2000 সিসি পর্যন্ত ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন গাড়ি আমদানিতে সম্পূরক শুল্ক গাড়ির ধরন ভেদে হ্রাস করার জন্য 1800 সিসি পর্যন্ত নতুন গাড়ি আমদানিতে রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব করছে। এর ফলে 1800 সিসি পর্যন্ত ব্র্যান্ড নিউ প্লাগ ইন, এই গাড়িগুলো সব ব্র্যান্ড নিউ হবে, প্লাগ ইন হাইব্রিড গাড়ি আমদানিতে মোর রিকন্ডিশন অ্যালাউড হবে না, এগুলো সব ব্র্যান্ড নিউ হতে হবে। আমদানিতে মোট করভার 93.16% হতে হ্রাস হয়ে 73.43% কম হবে এবং 2000 সিসি পর্যন্ত ব্র্যান্ড নিউ প্লাগ ইন হাইব্রিড গাড়ি আমদানিতে মোট করভার 132% হতে হ্রাস পেয়ে 96.10% হবে। ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন আমদানিতে সকল প্রকার শুল্ক হার প্রত্যাহার। ইলেকট্রিক ইভি নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সবচেয়ে জরুরি দেশব্যাপী বিস্তৃত চার্জিং নেটওয়ার্ক, এই লক্ষ্যে পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ির চার্জার এবং চার্জিং স্টেশন এর জন্য আমদানি পর্যায়ে মোট করভার 39.75% হতে হ্রাস করে 0% করার প্রস্তাব করছে। জীবাশ্ম জ্বালানি ফসিল ফুয়েল চালিত গাড়ি আমদানি নিরুৎসাহিত করতে শুল্ক কর বৃদ্ধি, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ডিজেল অক্টেন পেট্রোল চালিত গাড়ি ব্যবহারের প্রবণতা কমিয়ে আনতে এবং পরিবেশ বান্ধব ইলেকট্রিক যান ইভি ব্যবহারে জনগণকে উৎসাহিত করতে মধ্যম সারির 1200 থেকে 1600 সিসি ক্ষমতার ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন বিশিষ্ট আমদানিকৃত গাড়ির উপর বিদ্যমান সামগ্রিক করবার 132.36% থেকে বাড়িয়ে 155.58% নির্ধারণের প্রস্তাব করছে। তবে অন্যান্য গাড়ি আমদানির ক্ষেত্রে বিদ্যমান করবার অপরিবর্তিত রাখার প্রস্তাব করছি। তথ্য প্রযুক্তি খাতের বিকাশে কম্পিউটার সামগ্রীর আমদানিতে বিদ্যমান শুল্ক কর বিশেষভাবে হ্রাস করা, মানে স্পিকার, প্রযুক্তি খাতে উন্নত বাংলাদেশ এবং আইটি খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার সার্ভার কম্পিউটার প্রিন্টার কম্পিউটার মনিটর আমদানির ক্ষেত্রে সমুদয় আমদানি শুল্ক রেগুলেটরি শুল্ক সম্পূরক শুল্ক ব্যয় প্রত্যাহার করার প্রস্তাব করছে এবং এসএসডি আমদানির ক্ষেত্রে 5% আমদানি শুল্ক ব্যতীত সমুদয় রেগুলেটরি শুল্ক সম্পূরক শুল্ক ভ্যাট প্রত্যাহার করার প্রস্তাব করছে। পয়েন্ট অফ সেলস মেশিন সরকারের ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে উৎসাহিত করার, আমরা একটা ক্যাশলেস সোসাইটির দিকে যেতে চাচ্ছি এখন, সরকারের ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে উৎসাহিত করার উদ্যোগে বাস্তবায়ন উদ্দেশ্যে আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার গুরুত্বপূর্ণ
1: মাননীয় অর্থমন্ত্রী মাগরিবের নামাজের জন্য বিরতি দিতে চাই, আপনি মাগরিবের নামাজের বিরতির পর অবশিষ্ট অংশ উত্থাপন করতে পারেন।
0: ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্যবৃন্দ, এখন আমি মাগরিবের নামাজের জন্য সংসদের বৈঠক 30 মিনিটের জন্য বিরতি দিচ্ছি, আপনাদেরকে ধন্যবাদ।
2: সংসদের কার্যক্রমে এখন মাগরিবের নামাজের বিরতি শুরু হয়েছে, বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবারও সম্প্রচার করা হবে। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে। এখন হামদ ও নাত পেশ করা হচ্ছে।
3: ইয়া মুহাম্মদ বেহেশত হতে খোদায়ে পাওয়ার পথ দেখা।

ঋষির পাইনি রামি, তোমায় ডাকি দিব।

বাংলাদেশ বেতার। প্রিয় শ্রোতা, মাগরিবের নামাজের বিরতির পর জাতীয় সংসদের আজকের অধিবেশনের কার্যক্রম এখন পুনরায় শুরু হচ্ছে, যেখানে ভাষণ দিচ্ছিলেন মাননীয় অর্থমন্ত্রী। এবার তা সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

0: অর্থমন্ত্রী, বাজেট বক্তৃতার অবশিষ্ট অংশ আপনি উত্থাপন করতে পারেন।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, যারা এখনো ধৈর্য ধরে শুনছেন, সবাইকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী অফ দ্য হাউস, আমি ছিলাম তথ্য প্রযুক্তি খাতে, মাননীয় স্পিকার, তথ্য প্রযুক্তি খাতে আমি পয়েন্ট অফ সেলস মেশিনে ছিলাম। সরকারের ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে উৎসাহিত করার উদ্যোগ বাস্তবায়নের উদ্দেশ্যে আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার গুরুত্বপূর্ণ। প্রযুক্তিগত অনুষঙ্গ পয়েন্ট অফ সেলস মেশিন আমদানির ক্ষেত্রে বিদ্যমান 10% আমদানি শুল্ক, 5% এবং 7.5% আগাম কর 0% প্রস্তাব করার জন্য প্রস্তাব করছে মাননীয় স্পিকার। ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি, মাননীয় স্পিকার, দেশের সম্ভাবনাময় তরুণ প্রজন্মের মেধা মননকে কাজে লাগিয়ে একটি বৈশ্বিক মানের ক্রিয়েটিভ ইকোনমি গড়ে তোলার লক্ষ্যে এবং উচ্চমানের কন্টেন্ট ও চলচ্চিত্র নির্মাণ সামগ্রী যেন তরুণদের নাগালের মধ্যে থাকে, সেজন্য বাজেটে কতিপয় পণ্যে শুল্ক করাদি কমানোর প্রস্তাব করছি। ডিজিটাল মিডিয়ায় ব্যবহৃত সঙ্গীতের মানোন্নয়ন, ক্রিয়েটিভ মিউজিক তৈরিতে সহায়তার জন্য প্রয়োজনীয় মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেমন গিটার, পিয়ানো, ভায়োলিন ইত্যাদি এবং এদের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান 5% রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করছে, প্রস্তাব করছে। এছাড়াও চলচ্চিত্র ও ক্রিয়েটিভ মিডিয়ার কারিগরি দিক আন্তর্জাতিক স্তরে উন্নীত করার লক্ষ্যে উচ্চ প্রযুক্তির সিনেমাটোগ্রাফিক ক্যামেরা এবং সিনেমাটোগ্রাফিক ক্যামেরা এবং প্রজেক্টরের খুচরা যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে বিদ্যমান আমদানি শুল্ক 15% হতে 5% প্রস্তাব করছে।

শিল্পখাত, স্থানীয় শিল্পের বিকাশ ও প্রতিরক্ষণের লক্ষ্যে নিম্নরূপ প্রস্তাব করছি। ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ওভেন, মাইক্রোওয়েভ ওভেন, প্রস্তুতকারী শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল ফ্লোট গ্লাস আমদানির ক্ষেত্রে বিদ্যমান 45% সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব করছি। এলপিজি সিলিন্ডার, অটো ট্যাঙ্ক ও ভাল্ব ও বাং উৎপাদনকারী শিল্পের উপকরণ ও কাঁচামাল আমদানিতে বিদ্যমান রেয়াতি ও শুল্ক অব্যাহতি সুবিধা আগামী 30 জুন 2027 পর্যন্ত বহাল রাখার প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, দেশে বন সুবিধার অপব্যবহার রোধকল্পে সিনথেটিক ওভেন ফ্যাব্রিক্স আমদানিতে বিদ্যমান 10% সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করে 0% করার প্রস্তাব করছি। স্থানীয়ভাবে গড়ে ওঠা জিপসাম বোর্ড ও শীট উৎপাদনকারী শিল্পকে প্রতিরক্ষণ প্রদানের লক্ষ্যে জিপসাম বোর্ড ও শীট আমদানির উপর 20% রেগুলেটরি শুল্ক আরোপ করার প্রস্তাব করছি। এটা প্রোটেকশনের জন্য, যে আমাদের দেশে প্রস্তুত হচ্ছে এই জন্য, এটা প্রোটেকশনের জন্য। পিভিসি রেজিন এবং প্যাট রেজিন উৎপাদনকারী শিল্পকে যথাযথ প্রতিরক্ষণ প্রদানে প্রোটেকশন দেওয়ার জন্য বিদ্যমান আমদানি শুল্ক 5% হতে 10% নির্ধারণ করার প্রস্তাব করছি। ইন্ডাস্ট্রিগুলো আমাদের দেশে হচ্ছে, প্রোডাক্টগুলো হচ্ছে, তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, স্থানীয়ভাবে উৎপাদিত বাইসাইকেলের যত্রাংশ ফ্রি হুইল আমদানির ক্ষেত্রে বিদ্যমান আমদানি শুল্ক 15% থেকে বৃদ্ধি করে 25% উন্নীত করার এবং একই সাথে নতুন করে 5% রেগুলেটরি শুল্ক আরোপ করার প্রস্তাব করছি। আমাদের দেশের সাইকেল ইন্ডাস্ট্রি খুব ভালো করছে এবং অনেকগুলো ভেন্ডাররা নতুন নতুন স্পেয়ার পার্টসও করছে, সুতরাং তাদের প্রোটেকশনের জন্য। স্থানীয়ভাবে গড়ে ওঠা 1 KVA পর্যন্ত ক্ষমতা সম্পন্ন ট্রান্সফর্মার শিল্পকে শক্তিশালী শুল্ক প্রতিরক্ষণ প্রদানের লক্ষ্যে উক্ত ক্ষমতার ট্রান্সফর্মার আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক 10% থেকে বৃদ্ধি করে 25% উন্নীত করার এবং একই সাথে নতুন করে 5% রেগুলেটরি শুল্ক আরোপ করার প্রস্তাব করছি। এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মার যারা বানায় তাদের প্রোটেকশনের জন্য। স্থানীয় ওয়াশিং মেশিন উৎপাদনকারী শিল্পের উপযুক্ত প্রতিরক্ষণ নিশ্চিতের লক্ষ্যে সকল প্রকার হাউস হোল্ড টাইপ ওয়াশিং মেশিন আমদানিতে নতুন করে 20% সম্পূরক শুল্ক আরোপ করার প্রস্তাব করছি। কাগজ শিল্পের স্থানীয় উৎপাদকদের প্রতিরক্ষণের লক্ষ্যে গ্রিজ প্রুফ পেপার ও গ্লাসিন পেপার আমদানির উপর বিদ্যমান আমদানি শুল্ক 10% থেকে বৃদ্ধি করে 25% উন্নীত করার একই সাথে 5% রেগুলেটরি শুল্ক প্রস্তাবে আরোপ করছি। জি, রিফ্র্যাক্টরি সিমেন্ট শিল্পের সুরক্ষায় এর প্রধান কাঁচামাল বল ক্লে সহ 5টি কাঁচামাল আমদানিতে আমদানি শুল্ক 5% কমিয়ে আনার প্রস্তাব করছি, যেটা আমাদের দেশে প্রস্তুত হচ্ছে। মাননীয় স্পিকার, স্থানীয় মেজ স্টার্চ শিল্পের উপযুক্ত বাজার প্রতিরক্ষণ নিশ্চিত করার বিষয়টি বিবেচনা করে এই পণ্যটির আমদানি শুল্ক বিদ্যমান 15% হতে বৃদ্ধি করে 25% নির্ধারণের প্রস্তাব করছি। আমাদের দেশে তৈরি হচ্ছে এটা, প্রোটেকশন। দেশীয় ডিটারজেন্ট উৎপাদনকারী শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল লিনিয়ার অ্যালকাইল বেনজিন আমদানির ক্ষেত্রে মাত্র 1% আমদানি শুল্ক ধার্য করার প্রস্তাব করছি। স্থানীয় কোল্ড রোল এবং কোটেড কয়েল ও শীট উৎপাদনকারী শিল্পের প্রতিরক্ষণে কোল্ড রোল
কয়েল ও শীট আমদানিতে অতিরিক্ত 10% রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করছে। কপার তার ও টিউব উৎপাদনকারী শিল্পের প্রতিরক্ষণ প্রদানের লক্ষ্যে কপারের তার আমদানিতে 10% রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করছি এবং কপার টিউব আমদানির ক্ষেত্রে বিদ্যমান 15% আমদানি শুল্ক বৃদ্ধি করে 25% নির্ধারণের প্রস্তাব করছি। সব প্রোটেকশন দেশীয় শিল্পের। দেশীয় ফ্লোট গ্লাস উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় 5টি কাঁচামাল আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 15% নির্ধারণ পূর্বক রেয়াদি সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করছি। দেশীয় মোটর উৎপাদনকারী শিল্পকে প্রতিরক্ষণ প্রদানের লক্ষ্যে 1200 ওয়াটের নিম্ন ক্ষমতা সম্পন্ন DC মোটর আমদানিতে 10% রেগুলেটরি শুল্ক আরোপ করার প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, স্থানীয়ভাবে গড়ে ওঠা টায়ার টিউব উৎপাদনকারী শিল্পখাতকে শক্তিশালী করার লক্ষ্যে উক্ত শিল্পের 2টি কাঁচামাল আমদানিতে রিয়াতি সুবিধা প্রদানের প্রস্তাব করছি। স্থানীয় স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্টস উৎপাদনকারীদের উৎসাহ প্রদানের জন্য এই শিল্পের 2টি কাঁচামাল আমদানিতে বিদ্যমান 30% সম্পূরক শুল্ক হ্রাস করে 10% নির্ধারণ করার প্রস্তাব করছি। স্থানীয় কফি প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিকাশের লক্ষ্যে কাঁচামাল হিসেবে কফি এক্সট্র্যাক্ট, এসেন্স ও প্রিপারেশন বাল্ককে আমদানির ক্ষেত্রে 5% রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করছি। আমদানি বিকল্প পলিয়েস্টার স্টেপল ফাইবার উৎপাদন শিল্পকে প্রতিরক্ষণ প্রদানের জন্য উদ্দেশ্যে পলিয়েস্টার স্টেপল ফাইবার পণ্যটিতে 5% আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করছি। এটা আমাদের দেশে হচ্ছে এখন, সুতরাং এটার প্রোটেকশন প্রয়োজনীয়তা আছে। প্রজ্ঞাপন সংশ্লিষ্ট কতিপয় প্রস্তাবনা শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক কর রিয়াতি সুবিধা সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি। দেশের সামগ্রিক শিল্প মাননীয় স্পিকার, দেশের সামরিক শিল্প খাতের বহুমুখী সম্প্রসারণ কর্মসংস্থান সৃষ্টিতে স্থানীয় শিল্পের বিকাশের লক্ষ্যে শিল্পের কাঁচামাল আমদানিতে রিয়াতি সুবিধা সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করার প্রস্তাব করছি। সেবা খাতকে মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে আগাম কর অব্যাহতি সংক্রান্ত প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত করুন। জনকল্যাণমূলক সেবা খাত যেমন হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের জনগুরুত্বপূর্ণ বিবেচনায় উৎপাদনকারী শিল্পের ন্যায় সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকেও মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে আগাম কর অব্যাহতি সুবিধা প্রদান করার প্রস্তাব করছি। এর ফলে স্বাস্থ্যসেবা ও শিক্ষার খরচ কমবে। ইটিপি এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিচালনার জন্য প্রয়োজনীয় রাসায়নিক আমদানিতে বিদ্যমান শুল্ক অব্যাহতি সুবিধা আগামী 30 জুন 2027 পর্যন্ত বহাল রাখার প্রস্তাব করছি। বিদ্যুৎ কেন্দ্র কর্তৃক কয়লা আমদানিতে রিয়াতি সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনের মেয়াদ বৃদ্ধি। মাননীয় স্পিকার, দেশের বিদ্যুৎ খাতে দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদ্যুতের দাম সহনশীল রাখার লক্ষ্যে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃক কয়লা আমদানিতে শুল্ক কর রিয়াতি সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনের মেয়াদ 30 জুন 2030 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব করছি। মূল্য সংযোজন কর ও সংক্রান্ত প্রস্তাবনা। মাননীয় স্পিকার, বিনিয়োগ বান্ধব রাজস্ব ব্যবস্থা গঠনের লক্ষ্যে মূল্য সংযোজন কর খাতে নিম্নরূপ প্রস্তাবসমূহ মহান জাতীয় সংসদে উপস্থাপন করছি। ক্ষুদ্র খুচরা ব্যবসায়ীদের টার্নওভার কর প্রদানের সহজ বিধান। মাননীয় স্পিকার, ক্ষুদ্র খুচরা ব্যবসায়ীদের ক্ষেত্রে সমগ্র দেশে এলাকা ও মার্কেট ভিত্তিক, এটা খুবই গুরুত্বপূর্ণ। ক্ষুদ্র খুচরা ব্যবসায়ীদের ক্ষেত্রে সমগ্র দেশে এলাকা ও মার্কেট ভিত্তিক ব্যবসার ধরন আর্থিক সক্ষমতাকে বিবেচনা রেখে ফ্ল্যাট রেটে সীমিত পরিমাণে
সুনির্দিষ্ট টার্নওভার কর প্রদানের বিধান করার প্রস্তাব করছি। এর ফলে হয়রানি মুক্ত ও স্বচ্ছ পদ্ধতিতে কর পরিশোধ সহজ হবে এবং জনগণ স্বপ্রণোদিত হয়ে গর্বিত করদাতা হিসাবে কর প্রদানে এগিয়ে আসবে। এটা এমন খুবই কম, কিন্তু এটার মাধ্যমে বিশাল নেটওয়ার্ক হবে যারা ভবিষ্যতের করদানে উৎসাহিত হবে। জুয়েলারি খাতে সুনির্দিষ্ট ভ্যাটের বিধান প্রণয়ন, জুয়েলারি সেবার বিপরীতে 5% ভ্যাটের পরিবর্তে প্রতি ভরি হিসাবে 2,500 টাকা সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণের প্রস্তাব করছি। আজকাল বোধহয় বেশি স্বর্ণ ব্যবহার করা হয় না মনে হচ্ছে। ব্যাংক স্থিতির উপর প্রযোজ্য আবগারি শুল্ক, বর্তমানে 3,00,000 টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির উপর আবগারি শুল্ক এক্সাইজ ডিউটি অব্যাহতি রয়েছে। 3,00,000 টাকা পর্যন্ত অব্যাহতি আছে। ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি প্রদানের স্বার্থে অব্যাহতির সীমা 3,00,000 টাকা হতে বৃদ্ধিপূর্বক 4,00,000 টাকা নির্ধারণের প্রস্তাব করছি। এছাড়াও একটি লোন অ্যাকাউন্ট এর বিপরীতে শুধুমাত্র একবারেই আবগারি শুল্ক কর্তন করার বিধান প্রণয়নের প্রস্তাব করছি। প্রযুক্তি নির্ভর ব্যবসা বাণিজ্যকে অব্যাহতি প্রদান, মানে স্পিকার, দেশের 6,00,000 তরুণ ডিজিটাল প্ল্যাটফর্মে সৃজনশীল কন্টেন্ট তৈরি করে আয় করছেন, তারা দেশের ডিজিটাল অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তরুণ প্রজন্মের উদ্যম ও সৃজনশীলতাকে উৎসাহ প্রদান এবং উদ্ভাবনী প্রযুক্তিকে উৎসাহিত করার লক্ষ্যে স্টার্ট আপ প্রতিষ্ঠান, কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সদের সম্পূর্ণ ভ্যাট অব্যাহতির জন্য নিম্নোক্ত প্রস্তাব করছে। স্টার্ট আপ প্রতিষ্ঠানের স্থানীয় পর্যায়ে 15% ভ্যাট সম্পূর্ণ অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি। স্টার্ট আপ প্রতিষ্ঠান কর্তৃক সেবা আমদানির ক্ষেত্রে 15% ভ্যাট ও স্টার্ট আপ প্রতিষ্ঠানের স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণের ক্ষেত্রে 15% ভ্যাট সম্পূর্ণরূপে অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি। উক্ত অব্যাহতির মেয়াদ 30 জুন 2035 পর্যন্ত নির্ধারণের প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, 2035 পর্যন্ত একটা দীর্ঘ সময় পাবে আমাদের নতুন প্রজন্ম এই এলাকাগুলোতে তাদের যে ক্যারিয়ার পাথ গঠন করতে তাদের জন্য সহজ হবে। এটা কন্টেন্ট ক্রিয়েটার ও ফ্রিল্যান্সার কর্তৃক প্রদত্ত সেবার উপর আরোপিত 15% ভ্যাট সম্পূর্ণরূপে অব্যাহতি প্রদান করার প্রস্তাব করছি। এটা সবার জন্য। সিমের উপর সুনির্দিষ্ট কর প্রত্যাহার, আইসিটি কে ট্রাস্ট সেক্টর হিসেবে গড়ে তুলতে সরকার এখাতে ট্যাক্স ব্যাট লাইসেন্সিং নীতিমালা সংস্কারের ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে টেলিকম সেক্টরে করের হার প্রায় 50% এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে তা প্রায় 25%। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এ হার অনেক বেশি, তাই এ খাতের বিকাশে সরকার এ ধরনের ট্যাক্স ক্রমান্বয়ে যৌক্তিক হারে কমানোর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসাবে দেশের সাধারণ মানুষের নিকট মোবাইল সেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে প্রতিটি মোবাইল সিমের উপর আরোপিত 300 টাকা হারে কর সম্পূর্ণরূপে প্রত্যাহারের প্রস্তাব করছি। এখন থেকে সিম ফ্রি আর টাকা দিতে হবে না। ফলশ্রুতিতে আগামী অর্থ বছরে মোট 1,200 কোটি টাকা রাজস্ব হ্রাস হবে। সরকারের 1,200 কোটি টাকা রাজস্ব হ্রাস হবে। মাননীয় স্পিকার, কৃষিখাতে অব্যাহতি প্রদান, মাননীয় স্পিকার, কৃষিকাজে ব্যবহৃত সকল সারের ব্যবসায়ী পর্যায়ে প্রযোজ্য 7.5% ভ্যাট সম্পূর্ণ অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি। এই কার্যে ব্যবহার্য সকল ধরনের কীটনাশকের আমদানি পর্যায়ে প্রযোজ্য 7.5% আগাম কর সম্পূর্ণরূপে অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি।
স্বাস্থ্য খাতে অব্যাহতি প্রদান। মাননীয় স্পিকার, বাংলাদেশের স্বাস্থ্যসেবায় আউট অফ পকেট এক্সপেন্ডিচার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। জনসাধারণের চিকিৎসা খরচ কমানোর লক্ষ্যে আমদানিকৃত হার্টের রিং বা স্ট্যান্ট এবং চোখের ইন্ট্রাওকুলার লেন্স এর সরবরাহের ক্ষেত্রে যোগানদার পর্যায়ে 10% ভ্যাট সম্পূর্ণরূপে অব্যাহতি প্রদানের প্রস্তাব। এর ফলে প্রতিটি হার্টের রিং বা স্ট্যান্টের মূল্য প্রায় 20,000 টাকা পর্যন্ত হ্রাস পাবে। চোখের প্রতিটি ইন্ট্রাকুলার লেন্স এর মূল্য প্রায় 5,000 টাকা পর্যন্ত হ্রাস পাবে। কিডনি রোগীদের চিকিৎসায় ব্যবহার্য ব্লাড টিউবিং সেট ফর হিমোডায়ালিসিসের আমদানি পর্যায়ে প্রযোজ্য 7.5% আগাম কর সম্পূর্ণরূপে অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি। এর ফলে কিডনি ডায়ালিসিসের খরচ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পাবে। মাননীয় স্পিকার, দেশীয় শিল্প বিকাশের গতিশীলতা আনার স্বার্থে নিম্নোক্ত প্রস্তাবনা পেশ করছি। মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে মূসক অব্যাহতি সুবিধা 30 জুন 2030 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিতকরণের প্রস্তাব করছি। কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, টোনার ইত্যাদি প্রযুক্তি নির্ভর পণ্যের স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ভ্যাট অব্যাহতি সুবিধা 30 জুন 2030 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিতকরণের প্রস্তাব করছি। আইসি পেট্রোল ইঞ্জিনের পাশাপাশি হাইব্রিড গাড়ি, প্লাগ ইন হাইব্রিড গাড়ি, থ্রি হুইলার, ফোর হুইলার, ইলেকট্রিক ভেহিকল, ইলেকট্রিক বাস ও ট্রাকের স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে 2030 সাল পর্যন্ত মূসক অব্যাহতি সুবিধা প্রদানের প্রস্তাব করছি। মেট্রো রেল সেবার উপর মূসক অব্যাহতির মেয়াদ 30 জুন 2028 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিতকরণের প্রস্তাব করছি। ভ্যাটের আওতা বৃদ্ধি ভ্যাটের আওতা বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়িক কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে মূসক নিবন্ধন গ্রহণ বাধ্যতামূলক করার জন্য আইনে প্রয়োজনীয় সংশোধনী আনয়নের প্রস্তাব করছি। এখানে এক্সেমশন আছে যাদের যাদের প্রয়োজন, এটা পরবর্তীতে আমরা আলোচনা করতে পারব। মাননীয় স্পিকার, রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক আইন 2012-এর তফসিল সমূহে নিম্নোক্ত সংশোধনের প্রস্তাব করছি। বিভিন্ন ধরনের উচ্চ মূল্যের হিমায়িত মাছের আমদানি পর্যায়ে 15% মূসক আরোপের প্রস্তাব করছি। বৃক্ষ অথবা অংশ সুগন্ধ নির্যাস আমদানি পর্যায়ে 15% মূসক আরোপের প্রস্তাব করছি। বিভিন্ন ধরনের এমএস প্রোডাক্ট রড এর উৎপাদন পর্যায়ে বিদ্যমান সুনির্দিষ্ট ভ্যাট কিছুটা বৃদ্ধির প্রস্তাব করছি, সামান্য হবে, এটা বেশি না। তামাক কর, রাজস্ব সম্ভাবনা ও স্বাস্থ্য ঝুঁকির সর্বোচ্চ সমন্বয়, তামাক ও তামাকজাত পণ্যের ক্ষেত্রে নিম্নরূপ প্রস্তাব করছি। সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য নিম্ন স্তরের ক্ষেত্রে প্রতি 10 শতাংশ 62 টাকা, মধ্যম স্তর 92 টাকা, উচ্চ স্তর 160 টাকা এবং অতি উচ্চ স্তর 210 টাকা নির্ধারণের প্রস্তাব করছি। নিকোটিন পাউচ ও হিটেড টোবেকো এর উপর নিম্নলিখিত হারে সর্বোচ্চ খুচরা মূল্য সম্পূরক শুল্ক নির্ধারণের প্রস্তাব করছি। নিকোটিন পাউচ 500 টাকা সর্বোচ্চ খুচরা মূল্য, নিকোটিন পাউচ সর্বোচ্চ খুচরা মূল্য 500 টাকা, প্রস্তাবিত সম্পূরক শুল্ক হার 40%। হিটেড টোবেকো 210 টাকা প্রতি 10 শতাংশ,
প্রস্তাবিত শুল্ক সম্পূরক শুল্ক শুল্ক হার 67%। অবৈধ তামাক পণ্যের বাণিজ্য প্রতিরোধের লক্ষ্যে তামাক পণ্যের উৎপাদন ও সরবরাহ নিবিড় মনিটরিং করার জন্য ট্র্যাক অ্যান্ড ট্রেস পদ্ধতি প্রণয়নের প্রস্তাব করছি। আমরা একেবারে সেই তামাকের ফিল্ড থেকে ট্র্যাক করে শেষ পর্যন্ত মার্কেটে আসা পর্যন্ত এটাকে আমরা ট্র্যাকের মধ্যে রাখব। বিনিয়ন্ত্রণকরণ ডিরেগুলেশন এর মাধ্যমে ব্যবসা সহজীকরণ। মাননীয় স্পিকার, আমাদের নির্বাচনী অঙ্গীকারে ব্যবসায়ী সহায়ক পরিবেশ উন্নয়নে বিনিয়ন্ত্রণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ডিরেগুলেশন এর মূল লক্ষ্য হল বিনিয়োগকারীদের জন্য সরকারি সেবাকে সহজ, দ্রুত, স্বচ্ছ, বিশ্বাসযোগ্য করা। আমরা বিনিয়ন্ত্রণের লক্ষ্য বাস্তবায়নের জন্য বিভিন্ন খাতভিত্তিক পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করেছি, সেগুলো আমি এখানে একে একে উপস্থাপন করছি। বেসরকারি ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসা শুরু সহজীকরণ উদ্যোগ। মানে স্পিকার, বেসরকারি ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসা শুরু সহজ করতে আমরা কতিপয় পদক্ষেপ গ্রহণ করেছি। যেমন ব্যবসা শুরু ও পরিচালনার সময় ব্যয় ও অনিশ্চয়তা কমাতে অনুমোদন ও লাইসেন্সিং প্রক্রিয়ার ক্ষেত্রে অনলাইন ভিত্তিক সিঙ্গেল উইন্ডো ব্যবহার বাধ্যতামূলক করা হবে। অনলাইন প্ল্যাটফর্মে আবেদন দাখিল হতে শুরু করে লাইসেন্স প্রদানের সকল প্রক্রিয়া সর্বোচ্চ 7 দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। প্রতিটি অনুমোদনের ক্ষেত্রে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট সংস্থা মতামত না দাবি, অনাপত্তি বা ছাড়পত্র না দিলে প্রযোজ্য ক্ষেত্রে সম্মতি আছে ধরে নিয়ে আবেদন নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। কোম্পানি নিবন্ধন সেবার ক্ষেত্রে 48 ঘন্টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হবে। 48 ঘন্টা বিদেশি বিশেষজ্ঞ দক্ষ জনবলের ওয়ার্ক পারমিট 7 দিনের মধ্যে এবং বিনিয়োগকারী ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা 10 দিনের মধ্যে প্রদানের ব্যবস্থা করা হবে। বিনিয়োগকারীর আইনি সুরক্ষা ও আন্তর্জাতিক আস্থা বাড়াতে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি সম্প্রসারণ এবং দ্বৈত কর পরিহার চুক্তি হাল নাগাদ ও বাস্তবায়ন নিশ্চিত করা হবে। নির্বাচিত শিল্পাঞ্চল ও অর্থনৈতিক অঞ্চলে প্লাগ অ্যান্ড প্লে শিল্প সুবিধা প্যাকেজ চালু করা হবে, যাতে দ্রুত কলকারখানা স্থাপন উৎপাদন শুরু করা যায়। বিদেশি কর্মীর বিদেশ থেকে যারা কাজ করতেছে বিদেশি কর্মীর নিরাপত্তা ছাড়পত্রের আবেদন ও যাচাই প্রক্রিয়া পৃথকভাবে অনলাইন ভিত্তিক ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে আওতায় আনা হবে। ব্যবসা সহজীকরণের লক্ষ্যে আমরা আয়কর, কাস্টমস, ভ্যাট ব্যবস্থা সংস্কারে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। যেমন আয়কর সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিনিয়ন্ত্রণ। মানে স্পিকার, ব্যক্তি করদাতাদের পাশাপাশি আগামী অর্থ বছরে কোম্পানি করদাতাদের কর্পোরেট রিটার্ন অনলাইনে দাখিলের ব্যবস্থা করা হবে। করদাতারা সারা বছর ব্যাপী রিটার্ন দাখিল করতে পারবেন। আগে একটা সময় পর্যন্ত লিমিটেড ছিল, এখন সারা বছর তাদের রিটার্ন দাখিল করতে পারবেন। বছরের শুরুর দিকে রিটার্ন দাখিল করলে কর প্রণোদনা পাবেন। যারা শুরুর দিকে করবে তারা কিছু বেনিফিট পাবে, কিন্তু সবাই সারা বছর করতে পারবে। করদাতার উৎস কর নিরূপিত করের করদাতার উৎস কর নিরূপিত করের চেয়ে বেশি হলে অতিরিক্ত পরিশোধিত কর ফেরত পাবেন। এটা আবার একটু পরিষ্কার করি, এটা নিয়ে অনেক জনমনে প্রশ্ন আছে। তো
করদাতার উৎসকর নিরূপিত করের চেয়ে বেশি হলে অতিরিক্ত পরিশোধিত কর ফেরত পাবেন। এই রিফান্ড হবে অটোমেটেড ও ফেসলেস, কারোর কাছে যেতে হবে না, অটোমেটেড অ্যান্ড ফেসলেস। আয়কর এবং ভ্যাট অডিটের ক্ষেত্রে রিস্ক বেসড সিলেকশন ক্রাইটেরিয়া এর ভিত্তিতে ব্যক্তি হস্তক্ষেপ ছাড়াই উইদাউট হিউম্যান ইন্টারভেনশন সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতিতে নির্বাচন করা হবে। দ্বৈতকর পরিহার চুক্তির প্রয়োজনীয় দলিলের ভিত্তিতে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে অটোমেটেড পদ্ধতিতে অনলাইনে বিদেশি বিনিয়োগকারীগণ ট্যাক্স রেসিডেন্সি সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা করা হবে। আসিকোদা ওয়ার্ল্ড এবং ই রিটার্ন সিস্টেমের মাধ্যমে আন্তঃসংযোগ স্থাপন করা হবে, হয়েছে অলরেডি ইতিমধ্যে। উৎসকর কর্তন না করার কারণে করদাতার দাবিকৃত খরচ অনুমোদন না করার বিদ্যমান বিধান বাতিল করার প্রস্তাব করছি। ব্যবসা খাতের আয় পরিগণনায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে অ্যাক্রুয়াল ভিত্তিতে সুদ ব্যয় অনুমোদনের বিধান প্রস্তাব করছি। এটা যে অ্যাক্রুয়াল হচ্ছে, যেটা পেমেন্ট করে নাই কিন্তু ডিউ হয়ে গেছে, ওইটা তারা তাদের অ্যাকাউন্টে অ্যালাউ এটা ব্যবহার করতে পারবে, হিসাবের মধ্যে আনতে পারবে। করদাতাগণের কর দায় হ্রাসকল্পে ব্যবসায়িক কার্যক্রমের কতিপয় আবশ্যিক খরচ যেমন পারকুইজিট, অপায়ন ব্যয়, ফ্রি স্যাম্পল বাবদ খরচ, প্রচারণামূলক খরচ অনুমোদনের সীমা উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি করার প্রস্তাব করছি। আয়কর সংক্রান্ত বিকল্প বিরোধ নিষ্পত্তির আওতা বিস্তৃত করার প্রস্তাব করছি। আয়কর সংক্রান্ত যেগুলো কোর্টে যায় এগুলোকে আমরা অল্টারনেটিভ আউট অফ কোর্ট করার জন্য একটা ব্যবস্থা নিচ্ছি, চেষ্টা করা হচ্ছে। কাস্টম সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিনিয়ন্ত্রণ, মাননীয় স্পিকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম তৈরি পোশাক খাতে কাস্টমস বন্ড প্রথা ব্যাক টু ব্যাক এলসির ভিত্তিতে শুল্ক মুক্তভাবে কাঁচামাল আমদানি ব্যবস্থা চালু করেছিলেন। এ খাতের পাশাপাশি অন্যান্য সকল রপ্তানিমুখী খাতের সম্ভাবনা বিবেচনায় নিয়ে তাদেরও কাস্টমস বন্ডের সুবিধা চালুর প্রস্তাব করছি। ব্যবসা সহজীকরণের উদ্দেশ্যে শতভাগ রপ্তানিমুখী কমপ্লায়েন্ট পোশাক শিল্প প্রতিষ্ঠানের প্রতি বছর বন্ডের অডিটের বাধ্যবাধকতা রহিত করার প্রস্তাব করছি। প্রত্যেক বছর অডিট বন্ডগুলোতে একটা হ্যারাসমেন্ট সৃষ্টি হয়, দুর্নীতির সৃষ্টি হয়, এটা রহিত করার প্রস্তাব করেছি। তৈরি পোশাক শিল্পের ন্যায় শতভাগ রপ্তানিমুখী লেদার গুডস, ফুটওয়্যার শিল্প প্রতিষ্ঠান, টাওয়েল, লিনেন, হোম টেক্সটাইল শিল্প প্রতিষ্ঠানের জেনারেল বন্ডের মেয়াদ এক বছরের স্থলে 3 বছর করার প্রস্তাব করছি, এভরি 3 ইয়ার্স। বন্ডের প্রতিষ্ঠানের ক্ষেত্রে পণ্য জাহাজীকরণের মেয়াদ উত্তীর্ণ অনুন্ন 48 ঘন্টা পূর্বে ইউটিলাইজেশন পারমিশন বা ইউপি গ্রহণের পরিবর্তে 24 ঘন্টা পূর্বে করার প্রস্তাব করছি, সময়টা আরো যাতে তাদের হাতে থাকে। জুয়েলারি শিল্পের আধুনিকায়ন ও রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে শুল্ক মুক্তভাবে কাঁচামাল আমদানি এবং তা হতে প্রস্তুতকৃত জুয়েলারি রপ্তানি কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ, নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার লক্ষ্যে বন্ডেড ওয়েয়ারহাউস পদ্ধতির আওতায় একটি নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করছি। আমরা আমাদের দেশে জুয়েলারি এক্সপোর্ট করার যথেষ্ট স্কোপ আছে, কিন্তু বিগত দিনে আমরা সেই সুযোগ সৃষ্টি হয়তো তারা পাইনি, তারা সুযোগটা পায়নি। এখন আমাদের অনেক গোল্ড স্মিথ আমাদের পাশের দেশে গিয়ে ওখানে ভারতের রপ্তানিতে সহায়তা করছে, আশা করি আমরা সেটা করতে পারব ইনশাআল্লাহ। রপ্তানিমুখী শিল্পের প্রসার, রপ্তানি পণ্যের বৈচিত্র্যায়নের জন্য নতুন 10টি খাতে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে শুল্ক মুক্তভাবে
কাঁচামাল আমদানির সুযোগ প্রদান করার প্রস্তাব করছি। যারা বন্ডেড ওয়ারহাউস নিতে চাইবে না তারা গ্যারান্টির মাধ্যমে শুল্কমুক্তভাবে আমদানি করতে পারবে, কোনো সমস্যা নাই। দুটাই অপশন আছে, কেবলমাত্র গ্যারান্টির মাধ্যমে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানি করে পণ্য রপ্তানির ক্ষেত্রে ন্যূনতম 30% মূল্য সংযোজন ভ্যালু এডিশন করার আইনি বাধ্যবাধকতা বিলোপ করার প্রস্তাব করছি। আগে ভ্যালু এডিশনের একটা কম্পালশন ছিল, সেটা আমরা তুলে দিচ্ছি। অথরাইজড ইকোনমিক অপারেটর প্রতিষ্ঠান সমূহ কর্তৃক সিস্টেম বেসড সেলফ অ্যাসেসমেন্ট পদ্ধতিতে পণ্য খালাসের হার বর্তমানের তুলনায় দ্বিগুণ করার প্রস্তাব করছি। আমদানি পণ্য ছাড়করণের ক্ষেত্রে আমদানিকৃত পণ্যের সঠিকতা ও গুণগত মান যাচাইয়ের ক্ষেত্রে সরকারি ল্যাবের পাশাপাশি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড ও ISO স্বীকৃত বেসরকারি ল্যাবরেটরিগুলিতেও পণ্য পরীক্ষার সুযোগ রেখে নতুন বিধান করার প্রস্তাব করছি। শেষ প্রায়, আর বেশিক্ষণ লাগবে না। মূল্য সংযোজন কর সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিনিয়ন্ত্রণ, মাননীয় স্পিকার, মূসক রিফান্ড আবেদন গ্রহণ যাচাই অনুমোদন ও মূসক ফেরতের অর্থ আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে করদাতার ব্যাংক হিসাবে জমা ইত্যাদি অটোমেটেড প্রক্রিয়ার মধ্যে সম্পন্ন হবে, মূসক অটোমেটিক্যালি তার অ্যাকাউন্টে ফেরত যাবে। আগামী অর্থ বছরের শুরু থেকে আয়করের ই রিটার্ন এর ন্যায় ই ভ্যাট সিস্টেম হতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে। ক্ষুদ্র ভ্যাটদাতাদের জন্য সহজে মূসক দাখিলপত্র দাখিলের সুবিধার্থে আলাদা ভ্যাট রিটার্ন ফর্ম প্রবর্তন করা হবে, যাতে তারা অতি সহজে অল্প কিছু তথ্য পূরণ করে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারে। ই ভ্যাট সিস্টেমে আবেদন করার সাথে সাথে তাৎক্ষণিকভাবে ব্যবসায় শনাক্তকরণ সংখ্যা BIN প্রদান করার লক্ষ্যে আইনে প্রয়োজনীয় সংশোধনী আনয়নের প্রস্তাব করছি। প্রতি মাসে রিটার্ন দাখিলে বাধ্যবাধকতা প্রত্যাহারপূর্বক প্রতি 3 মাসে একবার অর্থাৎ ত্রৈমাসিকভাবে রিটার্ন দাখিলের বিধান প্রণয়নের প্রস্তাব করছি। VAT তাকে প্রত্যেক মাসে দিতে হতো, এখন প্রত্যেক কোয়ার্টারে দিলে চলবে। যে সকল করদাতা নিজস্ব ERP সফটওয়্যার ব্যবহার করেন তারা যাতে নিজস্ব সফটওয়্যার হতে এক ক্লিকেই ভ্যাট রিটার্ন দাখিল করতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে। আপিল ট্রাইব্যুনাল ও হাইকোর্টে আপিল দায়েরের ক্ষেত্রে জমাকৃত কর উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস করা এবং এক্ষেত্রে কর কর্মকর্তাদের ডিসক্রিশনারি পাওয়ার বিলোপ করার প্রস্তাব করছি। অর্থ প্রত্যাবর্তন বৈদেশিক লেনদেন ও আর্থিক লেনদেন সহজীকরণের উদ্যোগ, মানে স্পিকার, বিদেশি বিনিয়োগকারীর আস্থা বৃদ্ধি, বৈদেশিক লেনদেন সহজীকরণ, ব্যাংকিং সেবা দ্রুততর করা এবং ডিজিটাল আর্থিক ব্যবস্থাকে কার্যকর করতে আমরা নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করছি। অতালিকাভুক্ত কোম্পানির শেয়ার হস্তান্তর ও মূলধন প্রত্যাবর্তন সহজ করা হয়েছে। 1 কোটি টাকা পর্যন্ত ভ্যালুয়েশন রিপোর্ট লাগবে না এবং 100 কোটি টাকা পর্যন্ত ডিল ভ্যালু বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই রিপেট্রিয়েশন করা যাবে। বড় অঙ্কের লেনদেনে শেয়ারের মূল্য নির্ধারণকে আরও নিরপেক্ষ করতে লাইসেন্স ভ্যালুয়েশন ফার্মস ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। বৈদেশিক বাণিজ্যের সময় ও ব্যয় কমাতে নির্ভরযোগ্য আমদানিকারক ও কম ঝুঁকির পণ্যের ক্ষেত্রে ঋণপত্রের বাধ্যবাধকতা ব্যবহার ধাপে ধাপে শিথিল করার বিষয় বিবেচনা করা হচ্ছে। যারা ক্রেডিবল ব্যবসায়ী তাদের জন্য হয়তো ক্রমান্বয়ে আমাদের LC খোলার প্রয়োজন হবে না। বাংলাদেশ ব্যাংকের রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের সঙ্গে সমন্বয় সাধন করে ব্যাংক মোবাইল ভিত্তিক আর্থিক সেবা পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সেবা মাধ্যমের মধ্যে লেনদেন দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা গড়ে তোলা হবে। শেষের দিকে ই লোন চালুর মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত ঋণ 12 মাস মেয়াদে দেওয়া যাবে। এতে ক্ষুদ্র ঋণ প্রাপ্তি সহজ হবে এবং আর্থিক অন্তর্ভুক্তি
বাড়বে। আমরা যে ফিনান্সিয়াল ইনক্লুশনের কথা বলছি সাধারণ মানুষের জন্য, সেটা এটা সহায়ক ভূমিকা পালন করবে। খেলাপিয়ানির নিষ্পত্তিতে মামলা দায়েরের আগে প্রিসুট মেডিয়েশন বা মামলা পূর্ব মধ্যস্থতা ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে। এতে ঋণ সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির সুযোগ হবে আউট অফ কোর্ট। পুঁজিবাজারে মূলধন সংগ্রহ সহজীকরণের পদক্ষেপ, মাননীয় স্পিকার, পুঁজিবাজারকে আরও গভীর, স্বচ্ছ, বহুমাত্রিক, আস্থাভিত্তিক করতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি। ভালো ও সম্ভাবনাময় কোম্পানিগুলোর পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া সহজ করতে অপ্রয়োজনীয় জটিলতা, দীর্ঘসূত্রিতা, অতিরিক্ত ব্যয় এবং অনুমোদন ও পরিপালন সংক্রান্ত অস্পষ্টতা কমানো হচ্ছে। আইপিও প্রক্রিয়া সময় নির্ধারিত ও প্রযুক্তি নির্ভর করা হবে। আইপিও প্রক্রিয়াটাকে এখন এখানে অনেক দীর্ঘসূত্রিতা আছে, এটাকে সময় নির্ধারিত করে দেওয়া হবে। আবেদন দাখিল, আনুষাঙ্গিক দলিলাদি যাচাই বাছাই, ফি পরিশোধ, সংশোধন, অনুমোদনের ধাপ অনলাইনে সম্পন্ন করা হবে। কোনো পেপার থাকবে না এখানে, এভরিথিং উইল বি অনলাইন। ইস্যুকারী কোম্পানি, ইস্যু ম্যানেজার, স্টক এক্সচেঞ্জ, সিডিবিএলও নিয়ন্ত্রক সংস্থার মধ্যে তথ্য আদান প্রদান সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে করা হবে। মোটা পুরো বিষয়টাকে ক্যাপিটাল মার্কেটে ডিজিটালাইজড করা হবে। পেনশন তহবিল, বীমা প্রতিষ্ঠান, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়ানো হবে। কোম্পানি বন্ড বাজার সম্প্রসারণ এবং স্থানীয় সরকার ও নগর অবকাঠামো উন্নয়নে পৌর বন্ড, মিউনিসিপ্যাল বন্ড ইস্যুর ব্যবস্থা করা হবে। সরকারি ও বেসরকারি দীর্ঘমেয়াদি প্রকল্প অর্থায়নে বন্ড, সুকুক, অবকাঠামো, তহবিল সহ বিভিন্ন ফাইন্যান্সিং ইনস্ট্রুমেন্টস এর ব্যবহার বাড়ানো হবে। বিএসইসি, স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, ব্যাংক, ব্রোকার, সংশ্লিষ্ট সংস্থার তথ্য ব্যবস্থার সমন্বয় জোরদার করা হবে। দেশীয় কোম্পানির জন্য আঞ্চলিক স্টক এক্সচেঞ্জ রিজিওনাল ডুয়েল লিস্টিং এর সম্ভাবনা যাচাই করা হবে। নিরীক্ষক, মূল্যায়নকারী, ইস্যু ম্যানেজার সহ পুঁজিবাজার সংশ্লিষ্টদের প্রফেশনাল লাইবিলিটি ফ্রেমওয়ার্ক এবং লাইবিলিটি ইন্স্যুরেন্স প্রবর্তন করা হবে। পুঁজিবাজারে লেনদেন নিষ্পত্তির সময় সেটেলমেন্ট টাইম বর্তমানে T+2 থেকে ধাপে ধাপে কমিয়ে T+0 করা হবে। বৈধ বিদেশি বিনিয়োগের মুনাফা এবং নন রেসিডেন্ট ইনভেস্টার্স টাকা অ্যাকাউন্ট এর মাধ্যমে ক্রয়কৃত শেয়ার বা সিকিউরিটিজ বিক্রয় লব্ধ অর্থ প্রত্যাবর্তন ও পুনঃবিনিয়োগের প্রক্রিয়া এক কর্মদিবসের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে। নির্মাণ পরিবেশ স্থানীয় অনুমোদন ও প্রতিপালন সহজীকরণ। মাননীয় স্পিকার, শিল্প স্থাপনের ক্ষেত্রে প্রযোজ্য সরকারি সেবাসমূহ সহজ ও সমন্বিত করতে আমরা নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করছি। শিল্প কলকারখানার স্থান নির্বাচন সংক্রান্ত ছাড়পত্র, পরিবেশগত ছাড়পত্রের আবেদন অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তির ব্যবস্থা করা হচ্ছে। প্রতিটি ধাপের জন্য নির্দিষ্ট সময়সীমা থাকবে। নির্মাণ, অগ্নি নিরাপত্তা, পরিবেশ, ভূমি, নকশা অনুমোদনের জন্য সমন্বিত সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করা হবে। এতে একই প্রকল্পে পৃথক পৃথক আবেদন ও বারবার পরিদর্শনের প্রয়োজন কমবে। অনুমোদন ও যাচাই প্রক্রিয়ার ক্ষেত্রে নীতিমালা জারিপূর্বক ঝুঁকি মূল্যায়ন পদ্ধতি, রিস্ক অ্যাসেসমেন্ট সিস্টেম চালু করা হবে। ক্ষুদ্র, অতিক্ষুদ্র, নবীন উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন পূর্বক সহজ প্রতিপালন কাঠামো, কমপ্লায়েন্স ফ্রেমওয়ার্ক প্রবর্তন করা হবে। নবীন উদ্যোক্তাদের জন্য বিষয়গুলো আরও সহজ করা হবে। অনানুষ্ঠানিক খাতের ছোট উদ্যোক্তাদের আনুষ্ঠানিক অর্থনীতির আওতায় আনার সুবিধা, তাদের জন্য প্রযোজ্য লাইসেন্স গ্রহণ, নবায়ন, নিয়মিত প্রতিপালনের শর্ত সহজ করা হবে। মাননীয় স্পিকার, আমরা

একটি উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করব। এছাড়াও এই কার্যক্রম সমূহ যথাযথ মনিটরিংয়ের লক্ষ্যে একটি ডেডিকেটেড ওয়েবসাইট প্রণয়ন করছি, যেখানে সেবা গ্রহীতাগণ সরাসরি সেবা প্রদান বিষয়ে অনিয়ম বা অভিযোগ দাখিল করতে এবং তার প্রতিকার সম্পর্কে জানতে পারবেন। সো এটা খালি আমরা করছি না, আমরা এটাকে ফলো আপ করে এটা এক্সিকিউশনটা এনশিওর করতে চাচ্ছি। এ সকল সংস্কার কর্মসূচি বাস্তবায়িত হলে ব্যবসা শুরু ও পরিচালনা সহজ হবে, কস্ট অফ ডুইং বিজনেস কমবে এবং সামগ্রিকভাবে ইজ অফ ডুইং বিজনেস বৃদ্ধি পাবে। এর ফলে বিনিয়োগ, উৎপাদন, রপ্তানি, কর্মসংস্থানে নতুন গতি আসবে। মাননীয় স্পিকার, আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি মহান জাতীয় সংসদের সম্মানিত সদস্যবৃন্দ, দেশের কৃষক, শ্রমিক, শিক্ষার্থী, নারী, তরুণ, উদ্যোক্তা, পেশাজীবী, প্রবাসী এবং জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা নির্বিশেষে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিক পদক্ষেপ, অর্থনৈতিক সংস্কারের সাহসী উদ্যোগ এবং জাতীয় ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে দৃঢ়ভাবে অগ্রসর হবে। আমাদের প্রত্যয় এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে সুযোগের দ্বার সবার জন্য উন্মুক্ত থাকবে, উদ্যোগ ও উদ্ভাবন উৎসাহিত হবে, পরিশ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত হবে, অর্থনৈতিক অগ্রগতির সুফল প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে যাবে, অর্থনৈতিক গণতন্ত্রায়ন, বিনিয়ন্ত্রণ, ডিরেগুলেশন এবং জনগণের ক্ষমতায়নের ভিত্তিতেই আমরা একটি সমৃদ্ধ, আত্মবিশ্বাসী বাংলাদেশ নির্মাণ করব ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি জনগণের শক্তি, সৃজনশীলতা, উদ্যোগই বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ। সেই শক্তিকে বিকশিত করার মধ্য দিয়েই আমরা গণমানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই, সমস্যার সমাধান করতে চাই এবং সম্মিলিত প্রয়াসে গড়ে তুলতে চাই গণ আকাঙ্ক্ষার এক স্বনির্ভর মর্যাদাবান বাংলাদেশ। আমরা চাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশের গৌরব হোক সকলের। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার।

ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার অপঠিত অংশ পঠিত বলে গণ্য হল এবং বাজেটের সকল ডকুমেন্ট টেবিলে উপস্থাপিত হল। সদস্যবৃন্দ, 2025-2026 অর্থবছরের সম্পূরক বাজেট এবং 2026-2027 অর্থবছরের বাজেট সংসদে উপস্থাপিত হলো।

0: দিনের কর্মসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে অর্থ বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী। সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরণ এবং কতিপয় আইন সংশোধন কল্পে আনিত একটি বিল অর্থ বিল 2026 সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি।
0: মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী। সরকারের আর্থিক প্রস্তাব

0: পাবলি কার্যকর করণ এবং কতিপয় আইন সংশোধন কল্পে আনিত একটি বিল অর্থ বিল 2026 সংসদে উত্থাপন করছি।
1: অর্থ বিল 2026 সংসদে উত্থাপিত হল। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামী 31শে জ্যৈষ্ঠ, 1433, 14 জুন 2026 তারিখ রোজ রবিবার বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হল। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।
2: এতক্ষণ জাতীয় সংসদ ভবন থেকে মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্স, FM 106, FM 90 মেগাহার্জে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে, এবং সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গে ও স্ব কেন্দ্রের FM ব্যান্ডে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।
3: এমনই হাদিসের বর্ণনা, আসুন আমরা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনি। আমাদের সাথে স্টুডিওতে সালাউদ্দিন সাহেবের কাছে জানতে চাইব, এই নেশাজাত দ্রব্য ব্যবহারের পরিণামটা কি?
4: ইসলামী নেশাজাত দ্রব্যকে মদপান অথবা যে কোনো নেশাজাত দ্রব্য গ্রহণ তথা সেবন, চাই তা খেয়ে কিংবা পান করে অথবা কোনো গ্রান নেওয়া বা ইঞ্জেকশনের মাধ্যমে কোনো হোক একটি, এগুলা মারাত্মক কবিরা গুনাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে তাদের অভিশাপ এবং তাদেরকে অভিশপ্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মদ্যপান তথা যে কোনো নেশাকর দ্রব্য গ্রহণ অথবা সেবনকে মানুষ মানুষের শত্রুতা এবং হিংসা বিদ্বেষ সৃষ্টি করে দেয় এই মাদকের মাধ্যমে, এবং আল্লাহ তাআলার স্মরণ এবং নামাজ থেকে এবং আল্লাহ তাআলা জিকিরাজগার থেকে তাদেরকে গাফিল রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ইমানদারগণ, নিশ্চয় মদ অর্থাৎ নেশাদার দ্রব্য, জুয়া, লটারি, তীর, এসব সব নাফাক গৃহীত বিষয়, শয়তানের কাজও বটে, সুতরাং এগুলা থেকে তোমরা সম্পূর্ণরূপে দূরে থাকো, তাহলেই তোমরা সফলতা অর্জন করতে পারবে। শয়তান তো এটাই চায় যে মদ জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা বিদ্বেষ সৃষ্টি হোক এবং আল্লাহ তাআলার স্মরণ, নামাজ, রোজা এগুলা থেকে তোমাদেরকে বিরত রাখে। সুতরাং এখনো কি তোমরা এগুলা থেকে বিরত থাকো না? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ এই মর্মে ওসিয়ত করেন যে তাকে কখনো তুমি মদ পান করো না, কারণ তা সকল অকল্যাণ ও অঘটনের চাবিকাঠি। এই মদকে যারা চাবিকাঠি বলে এটা বোঝানো হয়েছে যে এই যখন মদ খাওয়ার পরে নেশাদ্রব্য সেবন করার পরে তাদের ভিতরে তার মাতলামি আসে আর এটা তারা সে নিজেও ক্ষতিগ্রস্ত হয়। মাদক শুধু সে নিজে ক্ষতিগ্রস্ত হয় না, তার পরিবারকে সে ধ্বংস করে দেয়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকরা হয়তো এই কথা বলেন যে কেউ যদি মদ পান করে নেশাগ্রস্ত হলে তার 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না, এবং এই অবস্থা যদি সে মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বললেন, যখন তারা মদ বানাবে এবং যারা মদ দিবে তার উভয় প্রতি তারা অভিশপ্ত বলে ঘোষণা করছেন। এই জন্য মদ সেবনের কারণে মানুষের ভিতরে তার নিজেই ক্ষতিগ্রস্ত হয়, পুরা পরিবারকে ক্ষতিগ্রস্ত করে, পুরা জাতিকে ক্ষতিগ্রস্ত করে। আমরা মদ থেকে, বিভিন্ন খারাপি থেকে, এরকম মাদক দ্রব্য থেকে বেঁচে থাকি, পরিবারকেও আমরা বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।
3: ধন্যবাদ, অত্যন্ত চমৎকার ভাবে মাদক ব্যবহারের পরিণাম সম্পর্কে করোনা হাদিস আলোকে আলোচনা করলেন। সুপ্রিয় শ্রোতা, আমরা এই সম্পর্কে পরিণাম সম্পর্কে অনেকগুলো হাদিস দেখতে পাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে যেসব পানীয় নেশা সৃষ্টি করে তাই হারাম, বুখারী শরীফ। তাছাড়া মাদকে আসক্ত ব্যক্তির কোনো আত্মমর্যাদা বলতে কিছুই থাকে না, লাজ লজ্জা থাকে না। বিখ্যাত হাদিস গ্রন্থ বুখারী ভাষ্যকার তিনি বলছেন যে আর নাজাফাতু মিনাল ঈমান বা আর হায়াউ শুউবাতু মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ, অথচ সেই ঈমান হারা হয়ে যায় যখন সে মাদক সেবন করে। সুতরাং হাদিসের আলোকে তো মাদক সেবনকারী ঈমান থাকার কথা নয়, তবে একথা ঠিক যে মাদক সেবনকারী ঈমান হারা না হলেও আল্লাহর নির্দেশ অমান্যকারী হিসাবে মারাত্মক পাপাচারী হিসাবে অভিহিত হবেন এবং আল্লাহ তাআলা থেকে কঠিন রূপে শাস্তি দান করবেন। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা মাদক সেবনের কি শাস্তি বা মাদক ব্যবহারকারীর কি শাস্তি আল্লাহ তাআলা নিহিত রেখেছেন এই সম্পর্কে শুনি। আলোচনা করছেন অধ্যাপক শেখ মোহাম্মদ রবিউল ইসলাম।
5: ধন্যবাদ বিজ্ঞ পরিচালক। বিসমিল্লাহির রহমানির রহিম। সৌদি শ্রোতা বন্ধুগণ, সুখী সংসার অনুষ্ঠানের আজকের বিষয়টি অতীব তাৎপর্যপূর্ণ। নেশা করা ভালো কাজ নয়, আর পবিত্র ইসলাম মেয়ে তার মারাত্মক গোনার কাজ বলে অভিহিত করেছে, ঘোষণা করেছে। নেশা মানুষের বিবেক বুদ্ধি বিবেচনাকে লুপ্ত করে দেয়, তখন তার দ্বারা খুন খারাপই জঘন্য কাজ হয়ে থাকে। তাই পবিত্র ইসলাম যে কোনো নেশাকে হারাম ঘোষণা করেছে। সুদী শ্রোতা বন্ধুগণ, এই ভয়ঙ্কর নেশা থেকে ফেরাতে পারে একমাত্র পবিত্র ইসলাম। ইসলামী জীবন ব্যবস্থা মানুষের জীবন চলার পথকে করে তোলে পবিত্র, মসৃণ, সুন্দর ও শান্তিময়। মহাগ্রন্থ আল কোরআনে ঘোষণা করা হয়েছে, ও বান্দারা, আমাকে ভয় করে চলার পেছনে আছে মহা উত্তম পরিণাম, শুভ সংবাদ, সাফল্য। সূরা তাহা 132 আয়াত। আমাদের দেশের তরুণ সমাজ, যুব সমাজ, দেশ ও জাতির ভবিষ্যৎ বুনিয়াদ, আর তাদের মধ্যে যদি মাদক নেশাদ্রব্য ঢুকে পড়ে তবে সর্বনাশের অন্ত নেই। এজন্যে এই নেশাদ্রব্য ঢুকে যাতে না পড়ে সেজন্যে আমাদের অত্যন্ত জোরালো সম্মিলিতভাবে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে যে কোনো মূল্যে ফেরাতে হবে। সমাজে সর্বত্র নেশার ছড়াছড়ি। শ্রোতা বন্ধুগণ, এ পর্যন্ত মাদক অধিদপ্তর 24 প্রকারের নেশাদ্রব্য খুঁজে পেয়েছে। নেশাদ্রব্য দেশে মজুদ হওয়ার দিক থেকে আমাদের বাংলাদেশ রিস্কের মধ্যে আসে, সুতরাং পরিণাম শুভ নয়, যে কোনো উপায়ে রোধ করতে হবে। তাই ফিরে আসতে হবে পবিত্র ইসলামের পথে। যে বয়সে যুব সমাজের হাতে বইপত্র খাতা কলম থাকবে সে হাতে নেশাদ্রব্য থাকতে পারে না, থাকতে দেয়া যায় না। ফলে আজ সময় এসেছে দেশের আপামর জনসাধারণকে সম্মিলিতভাবে নেশাদ্রব্যের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। যুব সমাজকে
6: বাংলাদেশ বেতার, তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বলো। আল কোরআন এখন প্রচার করা হচ্ছে পবিত্র এশার আজান।
7: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: যুব সমাজকে বুকে তুলে নিতে হবে, তাদেরকে মায়া মমতা ভালোবাসা দিয়া পাপের রাস্তা থেকে পুণ্যের পথে আনতে হবে। পবিত্র আল কোরআনে ইরশাদ হচ্ছে, আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে যাকে চান কল্যাণ ও ভালাই দান করেন। সূরা ইউনুস 107 আয়াত। এজন্যে স্কুল কলেজ মাঠে ঘাটে লোকালয়ে ব্যানার পোস্টার টানাতে হবে, আর সেখানে লিখে রাখতে হবে, নেশাদ্রব্য গ্রহণে মানুষের ব্রেনের ক্ষতি হয়, চোখের ক্ষতি হয়, পাকস্থলী নষ্ট হয়ে যাবে, রক্ত নষ্ট হয়ে যাবে, কিডনি বিকল হয়ে যাবে, অকালে অন্ধত্ব বরণ করবে, প্রতিবন্ধী হয়ে যাবে, মারাত্মক কঠিন কঠিন রোগ এসে দেখা দিবে, শেষটায় অকাল মৃত্যুতে কবরে চলে যাবে। সুতরাং আমরা যুব সমাজের হাতে বই খাতা তুলে দেই, মুখে চকলেট দেই, হাতে তসবি আর মাথায় পবিত্র টুপি দিয়ে পবিত্র মসজিদমুখী করি, আল্লাহমুখী করি, সহজ সরল সাদাসিধে জীবন যাপন করি, মানব কল্যাণে আত্মনিয়োগ করি। মহান আল্লাহ পাক সবাইকে সে তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
4: ধন্যবাদ অধ্যাপক শেখ মোহাম্মদ রবিউল ইসলাম। মাদকদ্রব্য ব্যবহারের শাস্তি সম্পর্কে আলোচনা করলেন। সুপ্রিয় শ্রোতা, আমরা পবিত্র কোরআন কারিমে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অসংখ্য হাদিস দ্বারা এর শাস্তি সম্পর্কে আমরা জানতে পেরেছি। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিরাজের রাতে বিভিন্ন অপরাধের শাস্তি কেমন হবে তা দেখেছেন। সেখানে মদ, মাদক ও নেশা জাতীয় এই দ্রব্য গ্রহণকারীর শাস্তিও তিনি প্রত্যক্ষ করেছেন। অতএব নেশা শুধু দুনিয়ার জীবন নয়, পরকালীন জীবনও কঠিনতর শাস্তির তাকে মুখোমুখি করবে। সেখান থেকে বাঁচতে হলে আমাদের প্রত্যেককেই এই নেশা জাতীয় দ্রব্য পরিহার করতে হবে। সুপ্রিয় শ্রোতা, আমাদের দুজন বিজ্ঞ আলোচক ইসলামে নেশা করা এবং নেশাজাত দ্রব্যের ব্যবহারের পরিণাম ও শাস্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করলেন। আমরা যদি এই আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনি এবং সেটাকে আত্মস্থ করি এবং বাস্তব জীবনে প্রতিফলিত করি, তাহলে ইনশাল্লাহ আমাদের সমাজ মাদক মুক্ত হবে, সমাজ শান্তিময় সমাজ প্রতিষ্ঠিত হবে, সমাজের মধ্যকার মানুষগুলো সুষম সুন্দর সমাজ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে এবং দেশ ও জাতি উপকৃত হবে। যুব সমাজ আমাদের প্রাণ চাঞ্চল্য হবে, তারা তাদের মেধাকে মননশীলতাকে কাজে লাগিয়ে তারা একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারবে। আল্লাহ তালা আমাদের সকলকে আলোচনাটি বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
5: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বর্তমানে আমাদের দেশে ডেঙ্গু একটি ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি হয়ে উঠেছে। এটি এডিস মশার মাধ্যমে ছড়ানো একটি ভাইরাসজনিত রোগ, যা বিশেষ করে বর্ষাকাল ও এর পরবর্তী সময়ে প্রকোপে রূপ নেয়। ডেঙ্গু রোগে আক্রান্ত হলে জ্বর, মাথা ব্যথা, গাঁট ব্যথা, র্যাশ সহ নানা উপসর্গ দেখা দেয়, যা কখনও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এই রোগের কোনো নির্দিষ্ট প্রতিষেধক না থাকায় সচেতনতাই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। তাই ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলা আজ অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ বাসা বাড়ি, বিদ্যালয়, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমে থাকতে না দেওয়া এবং এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করা। পাশাপাশি সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য গণমাধ্যম, স্কুল কলেজ ও সামাজিক সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে। মনে রাখতে হবে, একমাত্র সচেতনতাই পারে আমাদের পরিবার ও সমাজকে ডেঙ্গুর ভয়াল ছোবল থেকে রক্ষা করতে। সুপ্রিয় শ্রোতা, আজকের আয়োজন শেষ করব আমরা। শেষ করার আগে বলব অনুষ্ঠান নির্মাণ কুশীলবদের কথা। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
6: তোফাজ্জল হোসেন।
7: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টিতে

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য দেশের ইতিহাসে রেকর্ড 9,38,000 কোটি টাকার বাজেট পেশ। প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5%, মূল্যস্ফীতি ধরা হয়েছে 7.5%, জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্যপণ্যে কমানো হচ্ছে কর। নতুন বাজেটে 10 খাতকে প্রাধান্য দিয়ে শিক্ষাখাতে রেকর্ড 1,36,606 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। ফ্যামিলি কার্ড সহ সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ 1,44,000 কোটি টাকা। সরকারি চাকরিজীবীদের জন্য 1 জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা। আগামী বাজেটে করমুক্ত আয় সীমা বাড়িয়ে 4.25 লাখ টাকা করার প্রস্তাব। 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি আক্রমণ অব্যাহত, সংঘাত নিরসনে পাকিস্তান, রাশিয়া ও চীনের আবারও আহ্বান। এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026-এর পর্দা উঠছে আজ। রাত 1টায় উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে বাজেট পেশ করেন। এর আগে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড। প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5%, মূল্যস্ফীতি ধরা হয়েছে 7.5%। বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। বাজেট ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা। অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ প্রতিপাদ্যে, এটি হল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট। অর্থমন্ত্রী হিসাবে আমির খসরু মাহমুদ চৌধুরীর এটি প্রথম বাজেট। বাজেট বক্তৃতার শুরুতে অর্থ পরিকল্পনামন্ত্রী মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে জুলাই গণ অভ্যুত্থান পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠায় আত্মদানকারী সকল শহীদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, সরকার মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনতে এবং প্রবৃদ্ধি 6.5% উন্নীত করতে এবারের বাজেটে 10টি বিষয়কে প্রধান অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছে। এবারে বাজেটে প্রধান অগ্রাধিকার খাতগুলোর বরাদ্দ নিয়ে শুনুন একটি প্রতিবেদন।
2: 2024-এ ছাত্রজনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পথ ধরে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে দেশ। দীর্ঘযাত্রা পেরিয়ে 2026 সালের 12 ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হয়। বৈশ্বিক অর্থনৈতিক মেঘের আড়াল থেকে এক টুকরো সোনালি রোদ ছিনিয়ে আনার প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুচিন্তিত নেতৃত্বে ঘোষিত হল 9,38,000 কোটি টাকার এই বিশাল বাজেট। এই বাজেটের মূল দর্শন সাময়িক চমক সৃষ্টি করা নয়, বরং প্রতিটি নাগরিকের অর্থনৈতিক অধিকার ও সমতা নিশ্চিত করা, যেখানে লক্ষ্য কেবল প্রবৃদ্ধি নয়, লক্ষ্য হল বৈষম্যহীন এক সমাজ বিনির্মাণ, জনগণের আর্থিক পুনরুদ্ধার আর এক নতুন ভোরের কল্যাণ নিশ্চিত করা। 2034 সালের মধ্যে 1 ট্রিলিয়ন ডলারের এক মহাসমৃদ্ধ অর্থনীতির বন্দরে পৌঁছানোর যে স্বপ্ন দেখছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, এই বাজেট যেন সেই সমুদ্রযাত্রারই প্রথম নোঙর। ঋণ নির্ভরতার শিকল ভেঙে এবার বাজেট ঘাটতিকে জিডিপির 3.6% এক সহনীয় সীমানায় বেঁধে ফেলার সাহসী অঙ্গীকার করেছেন অর্থমন্ত্রী। ব্যাংক থেকে সরকারের ঋণ নেয়ার প্রবণতা কমিয়ে বন্ড বাজারের নতুন জানালায় আলো ফেলার কথা বলা হয়েছে এই দলিলে। রাজস্বের খরা কাটিয়ে ওঠার গান গাওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। এবারের লক্ষ্য 6,95,000 কোটি টাকার রাজস্ব সংগ্রহ, যা জিডিপির 10.2%, যার সিংহভাগ অর্থাৎ 6,04,000 কোটি টাকায় আসবে এনবিআর এর হাত ধরে। বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার উপর জোর দিয়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, বিনিয়োগ, জ্বালানি ও তথ্য প্রযুক্তি সহ 10টি অগ্রাধিকার খাত ঘোষণা করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। সরকারের ঘোষিত অগ্রাধিকার অনুযায়ী সবার জন্য উন্নয়ন নিশ্চিত করে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার কথা বলা হয়েছে। দেশের সব শ্রেণী পেশার মানুষ এবং সব অঞ্চলের অংশগ্রহণ নিশ্চিত করাই হবে এই উদ্যোগের মূল লক্ষ্য। এবার মানুষের মৌলিক কল্যাণে, বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দের পালে লেগেছে নতুন হাওয়া। 3,16,715 কোটি টাকার উন্নয়ন বাজেটের এক বিশাল অংশ বরাদ্দ রাখা হয়েছে এই দুই খাতের জন্য। দক্ষ জনশক্তি গড়ার প্রত্যয়ে শিক্ষা খাতে বরাদ্দ নেওয়া হয়েছে 1,36,606 কোটি টাকা, যা জিডিপির 2%, আর জরাজীর্ণতা কাটিয়ে জীবনের স্পন্দন ফেরাতে স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে 69,409 কোটি টাকায়। আগামী দিনের স্বপ্ন জিডিপির 5% থাকবে এই দুই সঞ্জীবনী খাতের জন্য। সার্বজনীন সামাজিক ব্যবস্থা, বিনিয়োগ নির্ভর কর্মসংস্থানমুখী ও উৎপাদন ভিত্তিক অর্থনীতি, ব্যবসা বান্ধব পরিবেশ, ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার মাধ্যমে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পুঁজিবাজারে বিনিয়োগ উৎসাহিত করার পদক্ষেপও নেওয়া হবে। এছাড়াও সরকারের ঘোষিত অগ্রাধিকার খাতে জায়গা পেয়েছে জ্বালানি নিরাপত্তা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিকাশ, প্রাণ প্রকৃতি, পরিবেশ ও পানি সম্পদ ব্যবস্থাপনা এবং স্বচ্ছ, দক্ষ ও জবাবদিহিতামূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মেধাভিত্তিক প্রতিষ্ঠান ও প্রশাসন গড়ে তোলার পাশাপাশি সরকারি বিনিয়োগ বাস্তবায়ন আরও কার্যকর করার পরিকল্পনা রয়েছে। কৃষি, জ্বালানি আর তথ্য প্রযুক্তির চিরচেনা প্রাঙ্গণ পেরিয়ে দেশের অর্থনীতি এবার ডানা মেলেছে নতুন দিগন্তে। ক্রিয়েটিভ ইকোনমি, স্পোর্টস ইকোনমি আর প্রকৃতির রঙে রাঙানো সবুজ আর সুনীল অর্থনীতি, যা এতদিন ছিল মূলধারার আড়ালে, তাকে আজ নিয়ে আসা হচ্ছে জাতীয় অর্থনীতির মূল স্পন্দনে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড সংগ্রহ করবে 6,04,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে সংগ্রহ করা হবে আরও 91,000 কোটি টাকা। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য 3,00,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে উন্নয়ন ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে 3,16,075 কোটি টাকা। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সরকার একটি বৈষম্যহীন, মানবিক ও কল্যাণ ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায় উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী অর্থবছরের জন্য সামাজিক নিরাপত্তা খাতে 1,44,338 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আরও শুনুন প্রতিবেদনে।
3: সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে আমরা একটি বৈষম্যহীন, মানবিক, কল্যাণ ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চাই।
4: দারিদ্র হ্রাস, বৈষম্য কমানো এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি আরও বাড়াচ্ছে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় আগামী 2026-27 অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়ে 1,44,338 কোটি টাকা করার প্রস্তাব দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
3: সামাজিক নিরাপত্তা খাতে 26-27 অর্থ বছরে 1,44,338 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। মানে স্পিকার, সামাজিক নিরাপত্তা খাতে এত বড় বরাদ্দ বাংলাদেশে হয়েছে কিনা আমার জানা নেই।
4: বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সরকারের সিগনেচার কর্মসূচি ফ্যামিলি কার্ড। এই কর্মসূচির আওতায় পরিবারের প্রধান নারী সদস্য মাসে 2,500 টাকা করে ভাতা পাবেন।
3: সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করবে আমাদের সরকারের সিগনেচার প্রোগ্রাম ফ্যামিলি কার্ড কর্মসূচি, যার কার্যক্রম সরকার গঠনের 1 মাসেরও কম সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। ইতিমধ্যে পাইলট কার্যক্রম শুরু হয়েছে। আগামী অর্থবছরে 41,00,000 নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা এবং এর বিপরীতে 14,500 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি।
4: বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের জন্য ভাতা অব্যাহত থাকবে। 65 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকরা ট্রেনে বিনামূল্যে ভ্রমণের সুবিধা পাবেন। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বাড়ানো হচ্ছে সহায়তার পরিমাণ। প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা বৃদ্ধি করে 38,00,000 করা হবে।
3: প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা 48 লক্ষে বাড়ানো হবে এবং মাসিক ভাতা 1000 টাকা করা হবে। প্রতিবন্ধী শিক্ষার্থী ভাতার সংখ্যা 1 লক্ষে উন্নীত হবে। স্তরভেদে মাসিক ভাতা 1000 থেকে 1400 টাকা করা যাবে।
4: মা ও শিশু সহায়তা কর্মসূচির উপকারভোগীর সংখ্যা বাড়ানো হচ্ছে। সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় বেসরকারি কর্মীদের জন্য নতুন সুবিধা ঘোষণা করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানই অপরিবর্তিত থাকলেও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য চলমান মাসিক ভাতাও অব্যাহত থাকবে।
3: খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা 5000 টাকা করে বৃদ্ধি করে যথাক্রমে বীর শ্রেষ্ঠ 40,000, বীর উত্তম 30,000, বীর বিক্রম 25,000, বীর প্রতীক 25,000 টাকা করা হবে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারদের মাসিক 20,000 টাকা এবং এ বি সি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে 20, 15 ও 10,000 টাকা মাসিক ভাতা অব্যাহত থাকবে।
4: বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ ইতিবাচক উদ্যোগ, তবে প্রকৃত সুবিধাভোগী নির্বাচন এবং অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন গবেষণা প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণা ফেলো ও অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি,
5: সামাজিক নিরাপত্তা খাতের পরিধি বাড়ানোর সরকারের উদ্যোগকে আমরা ইতিবাচক হিসেবে দেখতে চাই। বিশেষ করে দরিদ্র ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নতুন কর্মসূচি চালু করা, এটি অবশ্যই ইতিবাচক দিক। তবে শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, প্রকৃত উপকারভোগীদেরকে সঠিকভাবে শনাক্ত করা এবং ভাতার অর্থ তাদের হাতে যাতে পৌঁছানো নিশ্চিত করা যায় সেটি বিষয়টি আমাকে দেখতে হবে।
4: নতুন অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ ও সুবিধা বাড়ানোর মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সুরক্ষার আওতায় আনার চেষ্টা করছে সরকার। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: আগামী 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী তার বাজেট বক্তৃতায় মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতা বিবেচনায় ব্যক্তির শ্রেণীর করদাতাদের জন্য আগামী 5 বছরের আয়কর কাঠামো একসঙ্গে ঘোষণা করেন। তিনি 2026-27 ও 2027-28 করবর্ষে করমুক্ত আয়সীমা বর্তমানের 3,50,000 টাকা থেকে বাড়িয়ে 3,75,000 টাকা নির্ধারণের প্রস্তাব করেন। পরবর্তীতে 2028-29 এবং 2029-30 করবর্ষে করমুক্ত আয়সীমা বাড়িয়ে 4,00,000 টাকা এবং 2030-31 করবর্ষে 4,50,000 টাকা করা হবে বলেও জানান তিনি। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নারী করদাতা এবং 65 বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ নাগরিকদের জন্য 2026-27 ও 2027-28 করবর্ষে করমুক্ত আয়সীমা 4,25,000 টাকা, তৃতীয় লিঙ্গের ব্যক্তি বা প্রতিবন্ধী করদাতাদের জন্য 5,00,000 টাকা এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয়সীমা 5,25,000 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। তিনি আরও বলেন, 2028-29 এবং 2029-30 করবর্ষে এই সীমা হবে 4,50,000 টাকা এবং 2030-31 করবর্ষে 5,00,000 টাকা। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের পিতামাতা বা আইনানুগ অভিভাবক প্রত্যেক প্রতিবন্ধী সন্তান বা পোষ্যের জন্য অতিরিক্ত 50,000 টাকা করমুক্ত আয়ের সুবিধা পাবেন। সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রসঙ্গে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, বিগত প্রায় 11 বছর যাবৎ কর্মচারীরা একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। ইতিমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো চলতি বছরের 1 জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। আরও শুনুন প্রতিবেদনে।
6: সব জল্পনা কল্পনা ও দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় সংসদে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল কাঙ্ক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে পেশ করা 2026-27 অর্থ বছরের বাজেট বক্তৃতায় তিনি আগামী 1 জুলাই থেকেই নতুন বেতন কাঠামো কার্যকরের এই ঐতিহাসিক ঘোষণা দেন। বাজেট বক্তব্যে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রতি সায় দিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারি কর্মচারীরা বিগত প্রায় 11 বছর যাবৎ একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। ইতিমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। এ সময় তিনি সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও সহায়তার জন্য নতুন বেতন কাঠামো তথা নবম জাতীয় পে স্কেল আগামী 1 জুলাই 2026 হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দেন।
3: বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সকল ধরনের নিয়োগ বদলি ও পদোন্নতিতে মেধা সততা দক্ষতা অভিজ্ঞতা প্রশিক্ষণ যোগ্যতাই প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে। সরকারি কর্মচারীরা বিগত প্রায় 11 বছর যাবৎ একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। ইতিমধ্যে মূল্যস্ফীতি জনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী 1 জুলাই 2026 হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে মাননীয় স্পিকার।
6: নতুন এই পে স্কেল আগামী 1 জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর করার অর্থ হল আগামী মাসের শুরু থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামোর সুবিধা পেতে শুরু করবেন। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি শফিকুল ইসলাম। 2026-2027 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিত্যপণ্য, কৃষিপণ্য, প্রযুক্তি, চিকিৎসা ও বিভিন্ন সেবা খাতে কর ও শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। এসকল প্রস্তাব কার্যকর হলে এসব পণ্যের দাম কমতে পারে। প্রস্তাবিত বাজেটে সিগারেট, নিকোটিনজাত পণ্য, গাড়ি, আমদানি করা খাদ্যপণ্য, নির্মাণ সামগ্রী সহ বিভিন্ন পণ্যের ওপর শুল্ক ও কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: বাজেটের জটিল অঙ্ক ও সমীকরণ বোঝেন না সাধারণ মানুষ, তবে বাজেট এলেই জনগণের চোখ থাকে কোন পণ্যের দাম বাড়ল আর কোন পণ্যের দাম কমল সেই বিষয়ের উপর। গত কয়েক বছরের বাজেটের চেয়ে এবারে চিত্রটা কিছুটা ভিন্ন। উচ্চ মূল্যস্ফীতির মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের অগ্রাধিকার ছিল দ্রব্যমূল্য স্থিতিশীল রেখে জনগণকে স্বস্তি দেয়া। এ লক্ষ্যে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর কর শুল্ক ছাড় ও হ্রাস করা হয়েছে, এতে এসব পণ্যের দাম কমতে পারে। সার্বিক বিশ্লেষণে দেখা যায় শুল্ক কর কমানোর সংখ্যাই সব থেকে বেশি। ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস মুরগি সহ 60টি নিত্যপণ্যের উপর উচ্চ করের হার 5%, 2%, 1% হতে কমিয়ে 0.5% করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এর ফলে দাম কমতে পারে এই 60টি নিত্যপণ্যের, ফলে স্বস্তি ফিরবে জনসাধারণের মাঝে।
3: মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, কৃষি পণ্য কর ছাড়। সরকার দেশের প্রতিটি ব্যক্তি ও পরিবারের জীবনযাত্রার মান উন্নতির লক্ষ্যে নিত্য প্রয়োজনীয় 60টি পণ্যের উপর উৎসে কর হ্রাসের একটি বড় জনমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। মৌলিক কৃষি ও ভোগ্য পণ্য যেমন ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল, বীজ সহ বিভিন্ন পণ্যের উপর উৎস করের হার 5%, 2%, 1% হতে হ্রাস করে 0.5% করার প্রস্তাব।
8: এছাড়া শিশু খাদ্য প্রস্তুতের কাঁচামালের উপর শুল্ক 15% থেকে কমিয়ে 10% করা হয়েছে, স্বস্তি ফিরবে শিশু খাদ্যের দামেও। এছাড়া মশলায় 5% নিয়ন্ত্রণমূলক শুল্ক এবং খেজুরের আমদানিতে শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। সোনা সরবরাহের উৎসে করের হার 5% কমিয়ে 0.5% করা হয়েছে, এতে কমতে পারে সোনার গহনার দাম। শিক্ষা ও প্রযুক্তিকে প্রাধান্য দিয়ে ল্যাপটপ ও কম্পিউটারের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। বৈশ্বিক জ্বালানির সংকটকে বিবেচনায় রেখে কমতে পারে বৈদ্যুতিক গাড়ি, সৌর বিদ্যুতের সরঞ্জাম সহ আরো নানা পণ্যের দাম। এছাড়াও দাম কমতে পারে মোবাইল সিম ও দেশে তৈরি মোবাইল সেটের। এবারের বাজেটে প্রাধান্য দেওয়া হয়েছে স্বাস্থ্যখাতকে। কমানো হচ্ছে কিডনি ডায়ালিসিস সেবা, হার্টের রিং, ঔষধ সহ চিকিৎসা সামগ্রীর দামেও। আবার কিছু কিছু পণ্য ও সেবার উপর শুল্ক কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, এতে দাম বাড়তে পারে সিগারেট, তেলচালিত গাড়ি, বিদেশি কাজু বাদাম, বিদেশি মধু ও খাদ্যের।
3: নিকোটিন পাউচ ও হিটেড টোবেকো এর উপর নিম্নলিখিত হারে সর্বোচ্চ খুচরা মূল্য সম্পূরক শুল্ক নির্ধারণের প্রস্তাব করছি। নিকোটিন পাউচ 500 টাকা, সর্বোচ্চ খুচরা মূল্য প্রস্তাবিত সম্পূরক শুল্ক হার 40%। হিটেড টোবেকো 210 টাকা প্রতি 10 শতাংশ, প্রস্তাবিত শুল্ক হার 67%। অবৈধ তামাক পণ্যের বাণিজ্য প্রতিরোধের লক্ষ্যে তামাক পণ্যের উৎপাদন ও সরবরাহ নিবিড় মনিটরিং করার জন্য ট্র্যাক এন্ড ট্রেস পদ্ধতি প্রণয়নের প্রস্তাব করছে।
8: এছাড়াও রড তৈরির বিভিন্ন উপকরণের উপর ভ্যাট বাড়ানো হয়েছে। শুল্ক কর বাড়ানো হচ্ছে বিদেশি টাইলস, স্যানিটারি ওয়্যার ও বেসিনে, এতে বাড়বে নির্মাণ ব্যয়। এছাড়া বিদেশি ফোম, বিদেশি মাইক্রোওয়েভ ওভেন, সাইকেল ও যন্ত্রাংশ, খেলনার দামও বাড়তে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
7: এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কর্তৃক জাতীয় সংসদে উপস্থাপনের আগে অর্থবছর 2026-2027 জাতীয় বাজেট এবং 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেটে অনুমোদন দেন। রাষ্ট্রপতি আজ জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সে তাঁর কার্যালয়ে বাজেট দলিলে স্বাক্ষর করেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেটটি অনুমোদিত হয়। প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট আকার 9,38,000 কোটি টাকা, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। এটি দেশের 55তম জাতীয় বাজেট এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকারের প্রথম বাজেট। আগামীকাল বিকেল 3টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 2026-2027 অর্থ বছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করবেন। এবারে রয়েছে অন্যান্য খবর। রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যকেন্দ্রটির লাইসেন্স বাতিল ঘোষণা করা হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস বাংলাদেশ সংবাদ সংস্থাকে এই তথ্য জানিয়েছেন। উল্লেখ্য, গত 27 মে ভোরে রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে 6 নবজাতক শিশুর মৃত্যু হয়। মৃত নবজাতকগুলোর বয়স ছিল মাত্র 1 থেকে 3 দিন।
9: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
9: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে মার্কিন হামলা নিন্দা জানিয়ে বলেছে এর ফলে যুদ্ধবিরতি কার্যত অর্থহীন হয়ে পড়েছে। ইরানি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, এর আগে ইসলামী বিপ্লবী গার্ডস কোর, আইজিসি, আইআরজিসি, কুয়েত, বাহরাইন ও জর্ডান সহ ওই অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর প্রতিশোধমূলক হামলা চালায়। এদিকে পাকিস্তান জানিয়েছে মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধি নিয়ে তারা গভীর উদ্বিগ্ন। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্যিক জাহাজের ওপর বারবার হামলাকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে বর্ণনা করে অবিলম্বে উত্তেজনা হ্রাস ও আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্তি আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়ে রাশিয়া, চীন এবং তুরস্ক সতর্ক করেছে নতুন করে হামলা বিশ্ব অর্থনীতির ক্ষতি সাধন করবে। খেলার খবর, ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026-এর পর্দা উঠছে আজ। আজ রাতে মেক্সিকোতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ এই আসর। আরও শুনুন প্রতিবেদনে।
11: মরুঝড়ের কাতার থেকে উত্তর আমেরিকার সবুজ ঘাসের গালিচায় 4 বছরের প্রতীক্ষা শেষে আজ আবার বেজে উঠছে বিশ্বজনীন সেই সুর। আজ মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আস্তেকা সাক্ষী হতে যাচ্ছে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ফুটবল মহাযজ্ঞের। ফুটবল কেবল চর্ম গোলকের ঘোর পাক নয়, এ যেন 21 শতকের এক মহাকাব্যিক উপাখ্যান যেখানে পায়ের জাদুতে রচিত হয় নতুন কোন ইতিহাস। ইতিহাসের পাতা উল্টালে আমাদের ফিরে যেতে হয় 1930 সালের উরুগুয়েতে, যেখানে জন্ম নিয়েছিল এই উন্মাদনা। বিশ্ব দেখেছে 1958 সালে মাত্র 17 বছরের এক কৃষ্ণাঙ্গ কিশোর পেলের পদাঙ্ক, যিনি ফুটবলকে বানিয়েছিলেন আর্ট বা শৈল্পিক ছন্দ। বিশ্ববাসী ভোলেনি 1986 সালের মেক্সিকোর সেই আস্তেকা স্টেডিয়ামকে, যেখানে ডিয়েগো ম্যারাডোনার হ্যান্ড অব গড বা শতাব্দীর সেরা গোল ফুটবলকে দিয়েছিল এক পৌরাণিক রূপ। ফুটবল প্রেমীদের সেই চিরচেনা মেক্সিকোতেই আজ আবারও বসছে বিশ্ব ফুটবলের আসর। তবে এবারের আসর শুধু ইতিহাসের পুনরাবৃত্তি নয়, বরং রূপান্তরের। উত্তর আমেরিকার 3 দেশ, যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার 16টি ভেনুতে আজ থেকে শুরু হওয়া এই আসরটি ইতিহাসের সবচেয়ে বৃহৎ বিশ্বকাপ। 32টি দলের চিরচেনা গণ্ডি পেরিয়ে এবারই প্রথম অংশ নিচ্ছে 48টি দেশ। 39 দিনের এই দীর্ঘ ফুটবল মহাকাব্যে 104টি ম্যাচ রোমাঞ্চ ছড়াবে কোটি ভক্তের হৃদয়ে। প্রযুক্তির ছোঁয়ায় খেলায় এবার মাঠ মাতাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেন্সর যুক্ত বল, যাকে ম্যাচের আগে নিতে হবে বৈদ্যুতিক চার্জ। আজকের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে ফুটবল ইতিহাসের অন্যতম নিয়মিত মুখ, 18তম বারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া মেক্সিকো, আর তাদের প্রতিপক্ষ আফ্রিকার পরাশক্তি দক্ষিণ আফ্রিকা, যাদের এটি চতুর্থ বিশ্বকাপ আসর। অতীতে আন্তর্জাতিক ফুটবলে এই দুদল মুখোমুখি হয়েছে মোট 4 বার, যার মধ্যে মেক্সিকোর জয় 2টিতে, দক্ষিণ আফ্রিকার 1টিতে আর বাকি 1টি ম্যাচ হয়েছে ড্র। তবে বিশ্বকাপের মঞ্চে এটি তাদের দ্বিতীয়বার সাক্ষাৎ। এর আগে 2010 সালের বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল এই দল দুটি, যা শেষ হয়েছিল 1-1 গোলের সমতায়। আজ আবারও সেই উদ্বোধনী মঞ্চেই ভাঙবে অমীমাংসিত লড়াইয়ের সমীকরণ, যা দেখতে মুখিয়ে ফুটবল বিশ্ব। দূর পরবাসের এই খেলাকে কেন্দ্র করে রূপালী পর্দার দেশ বাংলাদেশও এখন উৎসবের আমেজ। চায়ের কাপে ঝড় উঠছে, উড়ছে প্রিয় দলের পতাকা। 11 জুন বাংলাদেশ সময় রাত 1টায় যখন রেফারি ফু দেবেন উদ্বোধনী ম্যাচের বাঁশিতে, তখন স্তব্ধ হয়ে যাবে চারপাশ, স্পন্দিত হবে কোটি কোটি ফুটবল প্রেমীর হৃদয়। জয় পরাজয়ের ঊর্ধ্বে উঠে ফুটবল আজ মেলাবে বিশ্বকে একই মোহনায়। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
7: এদিকে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে আজ জাতীয় সংসদ সচিবালয়ে 10 টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে 2-0 এগিয়ে থেকে প্রথমবারের মতো সিরিজ জিতল বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে 42 ওভারে 8 উইকেটে 187 রান করে। বৃষ্টি আইনে 41 ওভারে 192 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ 36 বল হাতে রেখে 5 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। এই জয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনাম কয়েকটি আরও একবার। জাতীয় সংসদে 2026-2027 অর্থ বছরের জন্য দেশের ইতিহাসে রেকর্ড 9,38,000 কোটি টাকার বাজেট পেশ। প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5%, মূল্যস্ফীতি ধরা হয়েছে 7.5%, জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্যপণ্যে কমানো হয়েছে কর। নতুন বাজেটে 10 খাতকে প্রাধান্য দিয়ে শিক্ষাখাতে রেকর্ড 1,36,606 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। ফ্যামিলি কার্ড সহ সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ 1,44,000 কোটি টাকা। এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 পর্দা উঠছে আজ। আজ রাত 1টায় উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। খবর শেষ হলো।

0: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা, একটি ঘোষণা। আজ 11 জুন থেকে 19 জুলাই 2026 তারিখ পর্যন্ত প্রতিদিন দুপুর 12টায় বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকা বাণিজ্যিক কার্যক্রম এবং বাংলাদেশ বেতারের নিউ মিডিয়া সেলের যৌথ প্রযোজনায় বিশ্বকাপ দামামা শিরোনামে বিশেষ অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে। অনুষ্ঠানটি দেখতে ও শুনতে পাবেন FM 90 MHz, FM 104 MHz, মধ্যম তরঙ্গ 630 KHz, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। অনুষ্ঠানটি দেখার ও শোনার আমন্ত্রণ রইল। ঘোষণাটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত আরও একটি ঘোষণা। আগামীকাল 12 জুন শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় আয়োজিত 2026-2027 অর্থ বছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলন অংশগ্রহণ করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মাননীয় অর্থমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করে শোনানো হবে বেলা 3টায়। সংবাদ সম্মেলন অনুষ্ঠানে একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 KHz, FM 90 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 MHz ও FM 106 MHz প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, এখন শুনবেন দেশের গান। কণ্ঠ দিয়েছেন সোমনুর, মনির, কোনাল এবং গীতিকার জাহিদুল হক, সুর করেছেন আবু বকর সিদ্দিক।

শুনছেন দেশের গান। এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন ডলি মণ্ডল ও আবুল বাশার শিকদার, কথা সাজিয়েছেন প্রাণগোপাল বিশ্বাস, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: দুখানি দেশাত্মবোধক গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন।

0: কানে বাজছে উত্তরণের সূচক ধ্বনি, আর প্রাণে শুনছি ফুটবলের প্রতিধ্বনি। আর প্রায় ঘণ্টা চারেকের অপেক্ষা, ঘুরতে যখন রাত একটা, তারিখ তখন ১২ জুন, শুরু হবে বিশ্বকাপ ফুটবল ২০২৬।
1: এবারের বিশ্বকাপ ফুটবল শুরু মেক্সিকো আর দক্ষিণ আফ্রিকা, এই দুই দলের খেলা দিয়ে। বাংলাদেশ সময় রাত একটায় অনেকেরই চোখ থাকবে টেলিভিশনের পর্দায়। আমাদের মন এখন ফুটবলের ছড়ায়।
0: জন্মের পর থেকে শুধু লাথি খাই, নামটি আমার জানি, জানে তো সবাই।
1: সময় সুযোগ হলে মাঠে আমি রই, আমাকে নিয়েই যত খুশি হইচই।
0: ছোট বড় সবাইকে আনন্দ দিই, বিনিময়ে লাথি শুধু মাথা পেতে নেই।
1: এক আমি মাঝখানে, খেলে দুই দল,
0: লাথি খাই মাটি তাই আমি ফুটবল।
1: আসুন সবাই
0: মেতে উঠি এবারের বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায়।
1: মনে থাক বিশ্বকাপ ফুটবলের আঁচ এবার এই

0: হয়, কারণ এরই মাঝে মন নেচে উঠবে বিস্ময়ের দোলায়।
1: আজকের বিশ্ববিচিত্রা গ্রন্থনায় জুয়েল হাসান, আর বিস্ময়কর খবরগুলো পড়ে শোনাচ্ছেন জায়েদ জুলফিকার।
2: কখনো কখনো পৃথিবী এমন কিছু দৃশ্য দেখায় যা বাস্তব হয়েও কল্পনার মতো লাগে। আজকের এই খবর ঠিক তেমনি নীরবতার ভিতর জমে থাকা এক বিস্ময়কর বিস্ফোরণ। বাতাসে যেন অদ্ভুত এক সংকেত, সময় যেন নিজেই থেমে গিয়ে বলছে, দেখো ইতিহাস আবার নতুন করে লেখা হচ্ছে। এই ঘটনার প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে রহস্য, উত্তেজনা আর ভবিষ্যতের ইঙ্গিত। তাই প্রস্তুত হন, কারণ আজকের বিশ্ববিচিত্র আপনাকে ভাবাবে, অবাক করাবে আর হয়তো কিছুটা শিহরিত করবে। আজকের বিশ্ববিচিত্রার সর্বপ্রথম খবরে থাকছে এক চমকপ্রদ ঘটনা। জাপানে দেশটির বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে এমন এক বিরল খনিজের সন্ধান পেয়েছেন যা ভবিষ্যতের জ্বালানি সংকট বদলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই আবিষ্কারের নেতৃত্ব দিয়েছেন বিখ্যাত গবেষক ডক্টর কেনজি তাকাহারা। ইতিমধ্যেই বিশ্বের বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এই খবরে নড়ে চড়ে বসেছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই প্রকল্প সফল হয় তবে আগামী কয়েক দশকে প্রযুক্তি ও অর্থনীতির মানচিত্র পুরোপুরি পাল্টে যেতে পারে। নিরবতার ভেতর জমে থাকা এক বিস্ময়কর বিস্ফোরণের মতো খবর এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। মরুভূমির বুকে তৈরি হতে যাওয়া ভবিষ্যতের শহর দ্য লাইন প্রকল্প নিয়ে নতুন ঘোষণা দিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এই শহরে থাকবে না কোনো গাড়ি, থাকবে না দূষণ, সবকিছু চলবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তিতে। ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশ এই প্রকল্পকে ভবিষ্যৎ সভ্যতার নতুন মডেল হিসেবে দেখছে। বিশেষজ্ঞদের মতে, এটি সফল হলে মানুষের জীবনযাত্রার ধারণাই বদলে যেতে পারে। আজকের সর্বশেষ খবরে থাকছে মহাকাশ গবেষকদের নতুন খবর। দূরের আকাশে জমে থাকা রহস্য যেন হঠাৎ বাস্তবে ধরা দিয়েছে ভারতে। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা নতুন এক অভিযানে চাঁদের দক্ষিণ মেরুতে অদ্ভুত সংকেত শনাক্ত করার দাবি করেছে। এই অভিযানের নেতৃত্বে আছেন বিজ্ঞানী এস সোমনাথ। খবর প্রকাশের পর বিশ্বজুড়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। কেউ বলছেন এটি নতুন বৈজ্ঞানিক আবিষ্কার, আবার কেউ মনে করছেন মহাকাশ গবেষণায় এটি হতে পারে এক ঐতিহাসিক মোড়। ইতিমধ্যে আন্তর্জাতিক মহাকাশ সংস্থাগুলো বিষয়টিকে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ শুরু করেছেন।
1: শোনা হলো বিস্ময়কর খবরের আলোড়ন বিশ্ববিচিত্রা।
0: এবার শোনাব কিছু তথ্য কথা, যে তথ্য আমাদের জানার দিগন্তকে সম্প্রসারিত করবে,
1: বাড়িয়ে দেবে জ্ঞানের পরিধি, মেধা ও মননকে করবে শানিত।
0: বলি তাহলে, মানব সেবার এক উজ্জ্বল উদাহরণ ছিলেন মাদার তেরেসা, যিনি আজীবন দরিদ্র, অসহায় এবং রোগাক্রান্ত মানুষের সেবায় নিয়োজিত ছিলেন।
1: শান্তিতে নোবেল জয়ী মাদার তেরেসা 1991 সালের আজকের দিনে বাগদাদ সফরে যান। এমনই তথ্য কথার পর এবার শোনাব উত্তরণের বিশ্ব সাহিত্য পর্বটি। এ পর্বের গবেষণা, গ্রন্থনা এবং উপস্থাপনায় আছেন এস এম রফিকুল ইসলাম।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, উত্তরণের বিশ্ব সাহিত্য পর্বে আজ আমরা আলোচনা করব ইংরেজি সাহিত্যের একজন অত্যন্ত বিখ্যাত লেখিকা ভার্জিনিয়া উলফের জীবন ও সাহিত্য নিয়ে। ভার্জিনিয়া উলফের জন্ম 1882 সালের 25 জানুয়ারি লন্ডনে। জন্মসূত্রে তার পুরো নাম ছিল অ্যাডেলাইন ভার্জিনিয়া স্টেফেন। বাবা লেসলি স্টেফেন ছিলেন একজন লেখক, ঐতিহাসিক এবং দি ডিকশনারি অফ ন্যাশনাল বায়োগ্রাফি এডিটর। তিনি সে সময়ের অনেক বিখ্যাত লেখকদের সাথেও কাজ করেছেন। মা জুলিয়াস স্টেফেন তার সৌন্দর্য ও দয়ালু স্বভাবের কারণে সুপরিচিত ছিলেন। দরিদ্র অসহায় মানুষদের তিনি নানাভাবে সাহায্য করতেন। তিনি বিভিন্ন চিত্রকর এবং আলোকচিত্রীর জন্য মডেল হিসেবেও কাজ করতেন। তাদের পারিবারিক বাসা 22 হাইড পার্ক গেট ছিল পুরোপুরি বইয়ের ঠাসা। বই, নানা বিষয়ে আলোচনা, আর্ট ও কালচারে বাসা ছিল বেশ জমজমাট। তাই ছোটবেলা থেকেই ভার্জিনিয়া উল্ফ নানা ধরনের

0: আইডিয়া, সৃষ্টিশীলতা, শিক্ষা ইত্যাদি বিষয়ের মধ্যে আবদ্ধ ছিলেন। যদিও তাদের পরিবার ছিল সম্পদশালী ও সম্মানিত, তবু তাদের জীবন এত সহজ ছিল না। সে সময় মহিলাদের ছিল না সমান অধিকার। মেয়েরা চুপচাপ শান্তশিষ্ট হয়ে ঘরে বসে ঘরের কাজকর্ম সামলাবে, এটাই ছিল সমাজের প্রচলিত প্রত্যাশা। তবে ছেলেরা স্কুলে এবং পরবর্তী ইউনিভার্সিটিতে যেত। ভার্জিনিয়ার ভাইরা কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করলেও তাঁর এবং তার বোনদের ঘরে থেকেই পড়াশোনা করতে হয়েছে। সৌভাগ্যবশত তিনি তার বাবার লাইব্রেরিটি ব্যবহার করতে পারতেন। সেখানে তিনি প্রতিদিনই ইতিহাস, সাহিত্য, দর্শন ইত্যাদি নানা ধরনের বই পড়তেন। জেমস জয়েসের ইউলিসেসের হাত ধরেই ভার্জিনিয়া উলফের সাহিত্য জগতে প্রবেশ। জয়েসের নিজস্ব বিশ্বাস ছিল জীবনের নাটক বাইরের রঙ্গমঞ্চে না হয়ে মনের রঙ্গমঞ্চে হওয়া উচিত। তবে উলফ এই ধারণার সাথে একমত ছিলেন না। তার মতে জীবনের নাটক অর্থাৎ সুবিধা অসুবিধা, ভালো মন্দ, এগুলো সব সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিষয়ের পরিপূরক। সমাজের প্রতিটি মানুষের মাঝে কোনো না কোনোভাবে এর প্রতিচ্ছবি দেখা যায়, আর সেজন্যই একমাত্র সাহিত্য সৃষ্টির মধ্য দিয়ে সবার কাছে পৌঁছানো সম্ভব। শিল্প বিপ্লবের ফলে আধুনিক যুগের সূচনা ও আধুনিকতায় মানুষের জীবনের পরিবর্তন ও সমস্যার কথা উল্লেখ করেই উলফের কলম ধরা আর একজন নারীবাদী হিসেবে পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে প্রতিবাদ করা। ভার্জিনিয়া উলফের প্রথম উপন্যাস হল দ্য ভয়েস আউট। এটি একজন অপরিণত বয়স্ক নারীর প্রেমের গল্প। একটি মেয়ে প্রেমকে বোঝা এবং উপভোগের আগেই কিভাবে অকালে ঝরে পড়েছিল তার একটি অপূর্ব বর্ণনা পাওয়া যায় তার এই লেখায়। এর পাশাপাশি তিনি এতে তখনকার সমাজে নারীর স্থান এবং স্বাধীনতার অনেক প্রশ্নই পাঠকদের কাছে অত্যন্ত নিপুণভাবে তুলে ধরেছেন। এর পরের উপন্যাস মিসেস ডালওয়ে 1925 সালে প্রকাশিত হয়। 1923 সালের জুন মাসে 50 বছর বয়সী এক মহিলার জন্মদিন পালনের ঘটনাকে কেন্দ্র করে এই উপন্যাসটি রচিত। এটি একটি নারীর জীবনের পাওয়া না পাওয়ার যন্ত্রণার উপন্যাস। জন্মদিনের তুমুল আনন্দের মাঝেও ভীষণ বিষণ্ন ভারাক্রান্ত তার মন। জীবনের প্রথম ভাগে দুজন প্রেমিকের মধ্যে একজনকে বিয়ে করেছিলেন তিনি, তবে তার বিবাহিত জীবন মোটেও সুখের ছিল না। সে উৎসবে তার আরেক পুরনো প্রেমিক উপস্থিত ছিল। সবাই আনন্দ উচ্ছ্বাসে ভীষণভাবে মজে ছিল, কিন্তু কেউই মিসেস ডালওয়ের ভারাক্রান্ত মন লক্ষ্য করেননি। অন্যদিকে উপন্যাসটিতে অনুষ্ঠানে উপস্থিত আরেক বিশিষ্ট চরিত্র একজন চিকিৎসক ডক্টর এক রোগীর মারা যাবার ঘটনার কথা উল্লেখ করে তার জীবনের ব্যর্থতা নিয়ে আলোচনা করেছিলেন। আসলে উলফ এই উপন্যাসের মধ্য দিয়ে নারী পুরুষ নির্বিশেষে সবার জীবনের নানা দিকের ব্যর্থতার কথা চমৎকারভাবে তুলে ধরেছেন, যা মূলত ভেতর ও বাইরের রঙ্গমঞ্চের মিলনের এক স্পষ্ট প্রতিফলন। পরবর্তী উপন্যাস টু দ্য লাইট হাউস 1927 সালে প্রকাশিত। 1910 সালে ঘটে যাওয়া এক পারিবারিক বাস্তবতার ঘটনার প্রেক্ষাপট নিয়ে লেখা উপন্যাসটি ইংরেজি সাহিত্যের ইতিহাসে আলোড়ন সৃষ্টি করেছিল। স্কটল্যান্ডে ছুটি কাটাতে আসা এক পরিবারের ছোট ছেলে নৌকায় করে লাইট হাউসে যেতে চাইলে তার বাবা তাকে বাধা দেয়, আর উপন্যাসের সূত্রপাত এখানেই। জেমস ছিলেন একজন তরুণ শিল্পী, সে রং ও বর্ণের মাধ্যমে সত্যতার বিষয়টি ফুটিয়ে তুলতে চায়। লাইট হাউসটি ছিল তার কাছে প্রতীকের মতো। উপন্যাসের প্রথম পর্যায়ের শেষটা এখানেই। এরপরই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। যুদ্ধে র্যামসে পরিবারের অনেকে মারা যায়। জেমস তার মাকেও হারায়। এরপর বাবা ছেলে সেই দ্বীপে পুরনো ভ্রমণ সাথীদের নিয়ে আবারও বেড়াতে যান, কিন্তু যুদ্ধের মর্মান্তিকতার কারণে আগে যারা ভ্রমণসঙ্গী হয়েছিলেন তাদের বেশিরভাগই বেঁচে নেই, এমনকি লাইট হাউসটিও ঠিক আগের অবস্থায় নেই। উলফ এই নিদর্শনের মাধ্যমে সময় ও সত্যতা তুলে ধরেছিলেন। তার শিল্প মন তাৎক্ষণিক সত্যতা যাচাইয়ের জন্য সবসময় ব্যস্ত। জীবনের অভিজ্ঞতা ও চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য উলফ লাইট হাউসকে প্রতীক রূপে ব্যবহার করেছিলেন। তিনি উপন্যাসে পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি পিতার অবহেলা এবং রাষ্ট্রের অব্যবস্থার কারণে যুদ্ধের সূচনা, ক্ষয়ক্ষতি এবং মৃত্যুর তীব্র প্রতিবাদ করেছিলেন। ভার্জিনিয়া উলফের অন্যান্য শ্রেষ্ঠ উপন্যাসগুলো হল 1928 সালে প্রকাশিত অরল্যান্ডো, 1931 সালে প্রকাশিত দ্য ওয়েভস, 1933 সালে প্রকাশিত ফ্লাশ, 1937 সালে প্রকাশিত দ্য ইয়ার্স এবং সর্বশেষ উপন্যাস 1941 সালে প্রকাশিত বিটুইন দ্য অ্যাক্টস। উপন্যাস ছাড়াও প্রবন্ধ রচনা ও সাহিত্য সমালোচনায়ও তিনি ছিলেন বেশ সিদ্ধহস্ত। এগুলো ইংরেজি সাহিত্যের এক একটি মূল্যবান রসদ। এদের মধ্যে উল্লেখযোগ্য হল 1923 সালে প্রকাশিত মিস্টার বেনেট অ্যান্ড মিসেস ব্রাউন, 1929 সালে প্রকাশিত এ রুম অব ওয়ান্স ওন, এটি ছিল নারীবাদী আন্দোলনের একটি বিশেষ মুখপাত্র। দ্য কমন রিডারের প্রথম ভাগ 1925 সালে এবং 1932 সালে এর দ্বিতীয় ভাগ প্রকাশিত হয়। এছাড়াও উলফের মৃত্যুর পর তার একটি ছোট গল্পের সংকলন এ হন্টেড হাউস 1943 সালে প্রকাশিত হয়। উলফের সাহিত্যের একটি উল্লেখযোগ্য বিষয় হল তার সৃষ্টি করা সব চরিত্রগুলি হল উচ্চবিত্ত সম্প্রদায়। তিনি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্যদের নিয়ে চরিত্র সৃষ্টি করেননি ঠিকই, তবে এটিও ঠিক যে তিনি উচ্চবিত্ত সম্প্রদায়ের মধ্য দিয়েই পারিবারিক ও সামাজিক সমস্যার বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেছিলেন। তার উপন্যাসগুলো স্ট্রিম অব কনসিয়াসনেস উপন্যাস নামে পরিচিত। ভার্জিনিয়া উলফ শুধু উপন্যাসক হিসেবে পরিচিত ছিলেন না, তিনি সাহিত্য সমালোচকও ছিলেন। বাবা বিখ্যাত সাহিত্য সমালোচক স্যার লেসলি সান্নিধ্যেই এ বিষয়ে তার হাতে করি, আর সাহিত্য সমালোচনার মধ্য দিয়েই উলফ পাঠকদের মাঝে বহুদিন বেঁচে থাকবেন। উলফ রিয়েলিজমে বিশ্বাসী ছিলেন না, তিনি রিয়ালিটিতে মনে প্রাণে বিশ্বাস করতেন। তার মতে রিয়েলিজম হলো দৈনন্দিন জীবনের বাইরের জগৎ, আর রিয়ালিটি হলো অন্তর ও হৃদয়ের জগৎ। শ্রোতা বন্ধুরা, উলফের জীবন খুব একটা সহজ সরল সাদামাটা ছিল না। বেশিরভাগ সময়ই তিনি এক ধরনের মানসিক অসুস্থতা বা বাইপোলার ডিসঅর্ডারে ভুগতেন। অত্যন্ত দুঃখের ব্যাপার হলো তিনি মাত্র 59 বছর বয়সে 1941 সালে নদীতে ডুবে মারা যান। এত সব সত্ত্বেও ভার্জিনিয়া উলফ আমাদের জীবনে অর্থাৎ পাঠকদের কাছে আজও অতুলনীয় এবং গ্রহণযোগ্য।
1: শোনা হলো বিশ্ব সাহিত্য, আর এই বিশ্ব সাহিত্য আয়োজনের পর এবার খাবারের আয়োজনে আমন্ত্রণ।
2: উত্তরণের রসনার বৈশ্বিকতা আয়োজনের পরিবেশনায় আজ আছেন রন্ধন বিশেষজ্ঞ লবি রহমান।
3: শ্রোতা বন্ধুরা, স্বাগত সবাইকে দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবারের আজকের পর্বে। আবারও দেশের সীমানা পেরিয়ে বিদেশের ঐতিহ্যবাহী খাবারের গল্প শোনাব। আপনাদের জন্য আজ রয়েছে দক্ষিণ এশিয়ার হিমালয় পর্বতমালার কোলে অবস্থিত ভুটানের ঐতিহ্যবাহী খাবারের তথ্য। ভুটানের প্রধান খাবার হল লাল চালের ভাত, সাথে পাহাড় অঞ্চলের আছে নিজস্ব ঐতিহ্যবাহী স্থানীয় নানা স্বাদের তরকারি। ভুটানের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে অন্যতম প্রধান এবং জাতীয় খাবার হল মরিচ ও পনির দিয়ে তৈরি এমা তাৎসি বা পনির মশালা। কাঁচা বা শুকনো লাল মরিচ এবং স্থানীয় পনির দিয়ে তৈরি মশলার এই খাবারটি ঝোলঝোল করে রান্না করা হয়। ভুটানিদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকা এই তরকারি ভাত বা রুটির সাথে গরম গরম পরিবেশন করা হয়। হালকা মশলায় রান্না ঐতিহ্যবাহী আরেকটা খাবার কেওয়া দাসির মূল উপকরণ আলু এবং পনির। ভুটানের প্রধান নিরামিষ খাবার যা সাধারণত লাল চালের ভাত বা টিম্মো নামের তিব্বতি স্টিম বানের সাথে গরম গরম খাওয়া হয়। ফাক্সাপা নামের অন্যতম জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী একটি খাবার রয়েছে ভুটানের খাবারের তালিকায়। মূলত মাংসের সাথে প্রচুর পরিমাণ শুকনো লাল মরিচ, প্রয়োজনীয় মশলা এবং মূলা পালং শাক এবং অন্যান্য শাকসবজি দিয়ে মিশিয়ে রান্না করা হয়। এটাও ভুটানিদের ঐতিহ্যবাহী দৈনন্দিন খাবারের তালিকায় একটি প্রধান তরকারি। শুকনো গরুর মাংস, মরিচ, মূলা ও অন্যান্য মশলা দিয়ে রান্না করা সাকাম্পা ভুটানি সংস্কৃতির অন্যতম একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার। শুকনো মাংস আগে ভিজিয়ে নরম করে তারপর রান্না করা হয়। ভুটানদের স্থানীয় সংস্কৃতি এবং স্বাদের খাবার হোয়েন্তে শীতকালে বা স্থানীয় উৎসবগুলোতে বেশি খাওয়া হয়। এটা আটা দিয়ে তৈরি এক ধরনের মোমো যার পুর হয় মূলত পালং শাক বা শালগম পাতা। স্থানীয় জিমস্টেক এবং আম শাক, ঘরে বানানো পনির মাখন এবং মরিচের গুঁড়ো দিয়ে ভাতের সাথে খাওয়ার জন্য মুরগির মাংসের তরকারি জাসামারু ভুটানে অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী। ছোট ছোট করে কাটা মুরগির মাংস সাথে আদা রসুন পেঁয়াজ টমেটো এবং প্রচুর পরিমাণ কাঁচা মরিচ দিয়ে রান্না করা এই জাসামারু খুব বেশি মশলাদার না হলেও আদা এবং মরিচের কারণে বেশ সুস্বাদু এবং স্বাস্থ্যকর। দুধ মাখন ও স্থানীয় শাক দিয়ে তৈরি স্যুপ জাসু ভুটানের আরও একটি ঐতিহ্যবাহী এবং অত্যন্ত জনপ্রিয় ঘরোয়া খাবার। ভুটানের ঐতিহ্যবাহী পানীয় সুজা, এটি চমড়ি গায়ের দুধের মাখন দিয়ে তৈরি ঐতিহ্যবাহী চা। চাপাতা চামর গায়ের দুধের মাখন, লবণ এবং পানি দিয়ে তৈরি সুজা সাধারণত চায়ের মতো মিষ্টি নয়, বরং লোনা স্বাদযুক্ত এবং ঘন। হিমালয়ের ঠান্ডা আবহাওয়ায় শরীর গরম রাখতে এবং শক্তি যোগাতে এই চা দারুণভাবে কাজ করে। শ্রোতা বন্ধুরা, দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবারের আজকের পর্ব এখানেই শেষ করছি। আমন্ত্রণ আগামী পর্বে।
2: দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবারের আয়োজন রসনার বৈশ্বিকতা পর্বটি আমরা শুনলাম। আর এবার শোনাবো শ্রোতা বন্ধুদের লেখা কিছু কথা।
1: শোনাবো আপনার লেখা পর্বটি। এই পর্বের আজকের বিষয় সবার আগে বাংলাদেশ।
2: লেখা শোনাবার আগে জানিয়ে যাই, আগামী সপ্তাহের বিষয় কিন্তু এই একই, সবার আগে বাংলাদেশ। তাহলে ভাবতে থাকুন আর লেখার প্রস্তুতি নিতে থাকুন। এবার আমরা লেখাতে যাই। প্রথমেই আমিনুল ইসলাম, আপনি লিখছেন আদমদীঘি বগুড়া থেকে, পড়ছি আপনার লেখা। সবার আগে বাংলাদেশ, এ শুধু একটি স্লোগান নয়, এটি আমাদের ভালোবাসা, আমাদের গর্ব এবং আমাদের অস্তিত্বের প্রতিচ্ছবি। এই দেশের মাটি, নদী, প্রকৃতি এবং মানুষের সঙ্গে জড়িয়ে আছে আমাদের হাজারো স্বপ্ন। দেশকে ভালোবাসার অর্থ শুধু প্রশংসা করা নয়, বরং সততা, দায়িত্ববোধ এবং মানবিকতার মাধ্যমে দেশের কল্যাণে কাজ করা। আসুন আমরা সবাই ভেদাভেদ ভুলে একসঙ্গে এগিয়ে যাই, কারণ বাংলাদেশের উন্নতি মানেই আমাদের উন্নতি, বাংলাদেশের সম্মান মানেই আমাদের সম্মান। হৃদয়ের গভীর থেকে উচ্চারণ করি, সবার আগে বাংলাদেশ, চিরদিন বাংলাদেশ।
1: আমার হাতে রয়েছে AMR আলামিন ও রিমু আক্তার মনিরার লেখা, পাঠিয়েছেন গ্রাম ও পোস্ট ফুলরোজানা থানা চাটমোহর পাবনা থেকে, পড়ছি সবার আগে বাংলাদেশ। মানুষের জীবনে অনেক পরিচয় থাকে, কেউ শিক্ষক, কেউ কৃষক, কেউ প্রকৌশলী, কেউ ব্যবসায়ী। কিন্তু সব পরিচয়ের আগে যে পরিচয়টি বুক ভরে উচ্চারণ করতে ভালো লাগে, সেটি হলো আমি বাংলাদেশি। বাংলাদেশ আমার কাছে শুধু একটি ভূখণ্ড নয়, এটি আমার মায়ের মুখের ভাষা, আমার শৈশবের স্মৃতি, আমার স্বপ্নের ঠিকানা। ভোরের শিশির ভেজা ঘাস, গ্রামের মেঠো পথ, নদীর ঢেউ আর সোনালি ধানের হাসিতে আমি খুঁজে পাই আমার দেশকে। এই মাটির গন্ধে মিশে আছে ইতিহাস, সংগ্রাম আর আত্মত্যাগের অমলিন কাহিনী। যখন লাল সবুজ পতাকা বাতাসে ওড়ে, তখন মনে হয় কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা একসঙ্গে ডালা মেলেছে। ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, স্বাধীনতার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের ঋণ কখনো শোধ হওয়ার নয়। তাঁদের ত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন, আকাশের নিচে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। দেশপ্রেম কেবল একটি স্বপ্ন নয়, এটি একটি দায়িত্ব। রাস্তা পরিষ্কার রাখা, সততার সঙ্গে কাজ করা, অন্যের অধিকারকে সম্মান করা, দেশের আইন মেনে চলা, এসব ছোট ছোট মানুষের কাজের মধ্যে লুকিয়ে থাকে প্রকৃত দেশপ্রেম। আমরা যদি প্রত্যেকে নিজের দায়িত্বটুকু সঠিকভাবে পালন করি, তবে বাংলাদেশ আরও সুন্দর, আরও সমৃদ্ধ হয়ে উঠবে। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, নানা চ্যালেঞ্জ মোকাবেলা করেও এই দেশ স্বপ্ন দেখে, সাহস করে সামনে এগিয়ে চলে। সেই অগ্রযাত্রার অংশ হতে পারাই আমাদের সবচেয়ে বড় গর্ব। তাই যখনই কোনো সিদ্ধান্তের মুখোমুখি হই, যখনই ব্যক্তি স্বার্থ আর দেশের স্বার্থের মধ্যে বেছে নেওয়ার সময় আসে, তখন হৃদয়ের গভীর থেকে একটি কথাই যেন ধ্বনিত হয়, সবার আগে বাংলাদেশ।
2: যে দুজনের লেখা পড়া গেল না, আগামী সপ্তাহে পড়ার ইচ্ছে রইল, আব্দুল হক প্রধান সম্রাট এবং মেহেদি হাসান মামুন, খুব ইচ্ছে রইল আগামী সপ্তাহে নিশ্চয়ই শোনাবো। এবার বরং আমরা যা শোনাতে চাই তার আগে দুটো কথা।
1: কখনো কখনো গান হয়ে ওঠে চলচ্চিত্রের প্রাণ।
2: শুনবো সিনেমার গান, সিনেমার নাম হলো গোলাম।
1: গানের শিল্পী এন্ড্রু কিশোর এবং কনক চাপা,
2: আর গানের ঠোঁট মিলিয়েছেন শাবনূর এবং শাকিব খান।

0: গানের পালা শেষ, আর এবার আমাদের বিদায়ের পালা।
1: যাবার আগে বলি, আসুন সবাই রোগ সচেতন হই,
0: হই স্বাস্থ্য সচেতন এবং গ্রহণ করি চিকিৎসকের পরামর্শ।
1: এমনই আহ্বানে এবার জানিয়ে যাই, আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন শফিকুল ইসলাম বাহার, উপস্থাপনায় ছিলাম আমি আফরোজা পারভীন,
0: আর আমি শফিকুল ইসলাম বাহার,
1: প্রকৌশল সহযোগিতায় ছিলেন সৈয়দ মোহাম্মদ সোহাইল আনোয়ার,
0: সম্পাদনা সহযোগিতায় মোহাম্মদ নিজামুদ্দিন,
1: প্রযোজনা সহযোগী ছিলেন মাহমুদ রেজা,
0: তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমান আরা বেগম,
1: এবং উত্তরণ প্রযোজনা করেছেন মোহাম্মদ হাসনাতুল আজম।
0: ভালো কথা শুনি আর ভালো কথা বলি,
1: ভালো মানুষের সাথে যেন ভালো হয়ে চলি।
2: বাংলাদেশ বেতার ঢাকা, অল্পক্ষণের মধ্যেই খবর শুনতে পাবেন।

0: দেশের গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, একটি ঘোষণা। আজ 11 জুন থেকে 19 জুলাই 2026 তারিখ পর্যন্ত প্রতিদিন দুপুর 12টায় বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকা বাণিজ্যিক কার্যক্রম এবং বাংলাদেশ বেতারের নিউ মিডিয়া সেলের যৌথ প্রযোজনায় বিশ্বকাপ দামামা শিরোনামে বিশেষ অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে। অনুষ্ঠানটি দেখতে ও শুনতে পাবেন FM 90 MHz, FM 104 MHz, মধ্যম তরঙ্গ 630 kHz, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। অনুষ্ঠানটি দেখার ও শোনার আমন্ত্রণ রইল। ঘোষণাটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন।

0: বছর মাস আর সপ্তাহের হিসাব ফুটবল আজ রাত একটায় মাঠে গড়াচ্ছে। ১৯৩০ থেকে ২০২৬ ৯৬ বছরের বিশ্বকাপ ফুটবল ইতিহাসে ২২টি বিশ্বকাপ ট্রফি ভাগাভাগি করে চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বের ৮টি দেশ।
1: ফিফার ২০০টি দেশের মধ্যে এবারই সর্বোচ্চ সংখ্যক সেরা ৪৮টি দেশ ৩৯ দিনের বিশ্বকাপ ফুটবলের জোয়ারে ভাসাবে বিশ্বের প্রায় ৬ বিলিয়ন মানুষকে। ক্লাব ফুটবলের চুলচেরা বিশ্লেষণ, তারকা খেলোয়াড়দের আকাশচুম্বী জনপ্রিয়তা, মহাদেশ ফুটবলের বৈতরণী আর নারী ফুটবলের অগ্রযাত্রা, সবকিছুকে পেছনে ফেলে বিশ্বকাপ ফুটবল আজ বৈশ্বিক শিল্পের সেরা আয়োজন।
0: বিশ্বকাপ ফুটবলের রূপ রস আর গন্ধের মোহনীয়তা এতটাই তীব্র যে বিশ্বের প্রায় ৭০% মানুষ কোনো না কোনোভাবে বিশ্বকাপের দামামার আওয়াজ শুনবেন নিজ কর্ণকুহরে, নয়তোবা দেখবেন চর্মচক্ষে।
1: বিশ্বকাপ ফুটবল তার জনপ্রিয়তা দিয়ে মানুষের হৃদয়ের এতটাই কাছে পৌঁছে গেছে যে প্রিয় খেলোয়াড় কিংবা প্রিয় দলের পতাকা উড়াতে গিয়ে ভক্ত সমর্থকরা জীবন পর্যন্ত দিয়েছে জনপ্রিয় ফুটবলের বৈশ্বিক শিল্পের কাছে হার মেনে।
0: বিশ্বকাপ ফুটবলের এই মহাযজ্ঞে উপমহাদেশ বিশেষ করে বাংলাদেশের মানুষ এতটাই উদ্বেলিত যে নিজ দেশ বিশ্বকাপে না খেলা সত্ত্বেও বিশ্বের সবচেয়ে বড় বড় ফুটবল দেশের পতাকা উড়ছে লাল সবুজের বাংলাদেশে।
1: হয়তো সেদিন আর বেশি দূরে নয় যেদিন ফুটবল প্রিয় বাংলাদেশের মানুষ বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়াবে আর ফুটবলাররা বাউল সুরের শৈল্পিক ফুটবলে মাঠ মাতিয়ে উদযাপন করবে বিজয়ের আনন্দ।
0: ফুটবলের এই আশা জাগানিয়া গানের মূর্ছনার সঙ্গে সুর মিলিয়ে বলতে ইচ্ছে করছে, বিশ্বকাপ ফুটবল জোয়ারে জাগো বাংলাদেশ।
1: হ্যাঁ প্রিয় শ্রোতা, ভাই বোন, বন্ধুরা, বিশ্বকাপ ফুটবলের উত্তেজনায় আপনার হৃদয়ে বেজে উঠুক ফুটবল শিল্পের জয়গান। আর এই প্রত্যাশায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন।

0: শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি অনুষ্ঠান সূচির পাতায় কি কি থাকছে আজকের আয়োজনে। প্রথমেই থাকছে দেশ বিদেশের খেলাধুলা নিয়ে আলোচনামূলক পর্ব, ক্রীড়া পর্যালোচনা। এরপর থাকছে ক্লাব পরিচিতি ও ক্রীড়া কুইজ।
1: আরও শোনাব ফুটবল খেলোয়াড় মামুনুল ইসলামের সাক্ষাৎকার এবং সবশেষে বিশ্বকাপ ফুটবল 2026 এর থিম সং।
0: শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গনের এই সকল আয়োজন নিয়ে আজকের অনুষ্ঠান গ্রন্থনা করেছেন জামিলুর রহমান, উপস্থাপনা রয়েছি আমরা দুজন, আমি তামান্না সিদ্দিকী
1: এবং আমি জামিলুর রহমান। আশা করি বন্ধুরা অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকছেন।
0: সুপ্রিয় শ্রোতা, 48টি দেশ নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবল আজ রাত একটায় মাঠে গড়াচ্ছে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচের মধ্য দিয়ে।
1: আবার ঘরের মাঠে যেমন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে চলছে 3 ম্যাচ ওয়ানডে সিরিজ, অপরদিকে আবার ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং ভারত ও আফগানিস্তানের মধ্যেও চলছে ক্রিকেট সিরিজ।
0: এছাড়াও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের খেলাধুলাও অনুষ্ঠিত হচ্ছে দেশের 6টি ভেন্যুতে।
1: অপরদিকে প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হলেন যেমন 19 বছর বয়সী রুশ কন্যা মীরা আন্দ্রিভা, তেমনি প্রথমবারের মতো পুরুষ এককেও চ্যাম্পিয়ন হলেন জার্মানির আলেকসান্ডার জভেরেভ।
0: আর খেলাধুলার এমন সব খবরাখবর নিয়ে আয়োজনের প্রথম নিবেদন ক্রীড়া পর্যালোচনা পর্ব।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গনের ক্রীড়া পর্যালোচনা পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি শামসুল ইসলাম। বাংলাদেশ বেতারের স্টুডিওতে চমৎকার আলোচনায় অংশগ্রহণ করবার জন্য আমাদের মাঝে রয়েছেন দুজন বিশিষ্ট ক্রীড়া ভাষ্যকার, আছেন এম এ মুরাদ এবং মাজহারুল ইসলাম তুষার। আপনাদের দুজনকে স্বাগত।
3: ধন্যবাদ, আপনাকেও স্বাগত।
2: ক্রীড়াঙ্গনের আলোচনার শুরুতেই আমরা ক্রিকেট নিয়ে কথা বলতে চাই, যদিও বিশ্বকাপের দামামা রাত পোহালেই শুরু হয়ে যাচ্ছে, কিন্তু এর পরেও যেহেতু বাংলাদেশ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের বিশাল ব্যবধানে জিতেছে, ডিএলএস ম্যাথডে তারা 86 রানে প্রথম একদিন আন্তর্জাতিক ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় এবং 3 ম্যাচের সিরিজে 1-0 লিড নিয়েছে। মুরাদ, শুরুতেই আপনার কাছে যেতে চাই, বাংলাদেশ টসে হেরে প্রথমে ব্যাট করল আর 284 করল 8টা উইকেট হারিয়ে, দীর্ঘ 4 বছর পর ফিরে এসে মোসাদ্দেক হোসেন সৈকত ব্যাটে বলে যে অসামান্য দৃঢ়তা দেখালেন, দিন শেষে ম্যাচ সেরার পুরস্কারটাও তিনি বাগিয়ে নিলেন, কিন্তু সবকিছুকে ছাপিয়ে আমার মনে হয় গতিদান হবে এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে নাহিদ রানা, তার 4টি উইকেট প্রাপ্তি অস্ট্রেলিয়া আমার মনে হয় যে কল্পনাতীত একটা অ্যাটাক উপহার দিয়েছে বাংলাদেশের হয়ে।
4: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই বলবো কার্ডিফ থেকে মিরপুর, সে যে 21 বছর পর বাংলাদেশ জয় পেয়েছে এটা ছিল অসাধারণ, কেননা এই প্রজন্ম যারা রয়েছে অর্থাৎ আমরা যারা শৈশবে ছিলাম সেই কার্ডিফে আশরাফুলের ব্যাটিং কি ধুন্ধুমার ব্যাটিং, 4 ছক্কার ফুলঝুরি আমরা লক্ষ্য করেছিলাম এবং সে যে ইতিহাস গড়তে সক্ষম হয়েছিল বাংলাদেশ, তারপর কিন্তু আপনার 21টা বছর আমাদের অপেক্ষা করতে হয়েছে এবং ঘরের মাঠে বাংলাদেশ দল প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে হারিয়ে 21 বছর পর কিন্তু জয়লাভ করল। এবং ব্যাটিংয়ের কথা আপনি বলছিলেন, মোসাদ্দেক সৈকত ময়মনসিংহের কৃতি সন্তান এবং প্রায় 4 বছর তিনি কিন্তু জাতীয় দলের বাইরে ছিলেন, ঘরোয়া ক্রিকেটে ভালো করছিলেন কিন্তু তারপরেও কিন্তু জাতীয় দলের জন্য তাকে অপেক্ষা করতে হচ্ছিল। তবে আমার মনে হয় নির্বাচক মণ্ডলী তার উপর যে আস্থা রেখেছিল এই 4 বছর পর তিনি আবার সুযোগ পেয়েছেন, সেই সুযোগটাকে কিন্তু তিনি দারুণভাবে কাজে লাগিয়েছেন এবং একেবারে 86 রানের অপরাজিত থেকে একটা দারুণ একটা ইনিংস খেলেছেন। এবং আপনি দেখুন যে 4টা উইকেট যখন পড়ে গিয়েছিল বাংলাদেশ দলের তখন কিন্তু মোসাদ্দেক সৈকত তহিদ হৃদয়ের সঙ্গে কিন্তু ভালো একটা জুটি ভেদে তিনি কিন্তু কাণ্ডারী ভূমিকা অবতীর্ণ হয়েছেন এবং দলটাকে কিন্তু টেনে তুলেছেন আমি বলবো। এবং নাহিদ রানার কথা বলছিলেন আপনি, নাহিদ রানা গতিময় ফাস্ট বোলার এবং আমি বলবো যে বাংলাদেশের ইতিহাসে তো বটেই, বাংলাদেশের যে স্পিড স্টার নন্দিত তারকা বোলার রয়েছে, অন্যান্য যেমন তাসকিন ছিলেন, অন্যান্য বোলার রয়েছে, মুস্তাফিজুর রহমান রয়েছেন, তাদের মধ্যে নাহিদ রানাকে আমি এগিয়ে রাখতে চাইব এবং তিনি তার যে বোলিং কারিশমা অর্থাৎ 41 রানে 4টা উইকেট দখল করেছেন সত্যি অসাধারণ।
2: মাঝার, আপনার কাছে যেতে চাই, এই যে বাংলাদেশের পারফরমেন্সটা আপনি যদি শুরু থেকে একটু ছোট্ট করে আসেন, ব্যাটিংয়ে কিন্তু মাত্র 10 রানে সাইফকে হারালাম, তারপরেই দেখেন 91 রানের একটা জুটি অভিজ্ঞ শান্ত এবং তার সাথে অপর তানজিদ তামিম ওপেনার, এক্সেলেন্ট পার্টনারশিপ সেটাতে বেস গড়ে গিয়েছিল, কিন্তু টপাটপ আবারও 4টা উইকেট পড়ে যাওয়াতে যে আমরা একটু ব্যাকফুটে যাচ্ছিলাম সেখান থেকে হৃদয় আর মোসাদ্দেক মিলে হাল ধরেছেন। তো ব্যাটিংটা ওয়েল অর্গানাইজড, পারফেক্ট ফিনিশিং, গুড টোটাল বোর্ডে, সেটাকে সাকসেসফুলি ডিফেন্ড করার জন্য আমাদের বৈচিত্র্যপূর্ণ বোলিং অ্যাটাক আছে and they have done it.
3: দেখুন, সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আপনি যেভাবে বিশ্লেষণটা দিলেন তাতে করে বিশ্লেষণের এক কথার লাইনে যদি আমি বলি, উত্তরটা হলো যে মাইন্ডসেটে পরিবর্তন হয়েছে। মাইন্ডসেট পরিবর্তন করো, মাইন্ডসেট পরিবর্তন করো, না হলে আইসিসির বড় ইভেন্টগুলোতে তুমি কিছুই করতে পারবে না। এটা নিয়ে প্রচুর আমরা কথা বলেছি। শেষ পর্যন্ত এসে অস্ট্রেলিয়া আসুক আর পাকিস্তান আসুক আর শ্রীলঙ্কা আসুক কিংবা সাউথ আফ্রিকা অথবা নিউজিল্যান্ড, আমাদের পিচের কন্ডিশন এবং যদি আপনি স্কোয়াড সাজানোর কথা বলেন যে কতজন বোলার নিয়ে যাব, কি কম্বিনেশনে বোলারদেরকে ব্যবহার করব, আমাদের ফিল্ডিং এর মাইন্ডসেট কেমন হবে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু এখন আমরা চিন্তাই করছি ওয়ার্ল্ড ক্লাস হিসেব করে, অর্থাৎ
2: আমরা স্ট্যান্ডার্ড বিশ্বমানের টপ লেভেলে চিন্তা করছি,
3: রাইট?
2: এবং স্পোর্টিং পিচ,
3: স্পোর্টিং পিচ, আমি সেটাই বলছি যে মাইন্ডসেটের যে পরিবর্তন, এশিয়ার ভেতরে যদি বলি শ্রীলঙ্কা কিংবা পাকিস্তানকে পিছনে ফেলে এগিয়ে গেছি, ভারতকে টপকানোটা বেশ কঠিন।
2: অ্যাবসলিউটলি।

0: পরের দুটো ম্যাচেও নিশ্চয়ই ভালো করবে। আমরা জানি যে 11 তারিখ এবং 14 তারিখ মিরপুরেই অপর দুটি ওয়ানডে, এর পরে দুদল চলে যাবে চট্টগ্রামে, সেখানে 3টা T20 ইন্টারন্যাশনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 17, 19 এবং 21 জুন। বাংলাদেশ ক্রিকেট টিমের সামনে ব্যস্ত সূচি থাকছে, জিম্বাবুয়েতে যেতে হবে এরপরে বাংলাদেশ দলকে, সেখানে একটা পূর্ণাঙ্গ সিরিজ টেস্ট খেলতে হবে, একটা 3টা ওয়ানডে 3টা T20। সো বছরব্যাপী ক্রিকেট টিমের ব্যস্ততা আছে। এরই মাঝে আমাদের নারী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এই মুহূর্তে ইংল্যান্ডে অবস্থান করছে, ICC ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপের আসর বসাচ্ছে সেখানে। এবারে কিন্তু 12টি দল খেলছে মুরাদ, আপনি জানেন, এবং এ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, নেদারল্যান্ড, পাকিস্তান, সাউথ আফ্রিকা। বি গ্রুপে আছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ। তো বাংলাদেশের মিশনটা শুরু হচ্ছে 14 জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে, বাংলাদেশ সময় 3:30 সেই ম্যাচগুলো শুরু হবে। সো নিকট সুলতানা জ্যোতির নেতৃত্বে বাংলাদেশ দল ওয়ার্ম আপ ম্যাচ বা এর আগে যে ট্রাই নেশন একটা প্রস্তুতি টুর্নামেন্ট খেললো, খুব একটা আশানুরূপ পারফরমেন্স করতে পারেনি, বাট মূল পর্বে গিয়ে আমার মনে হয় নেদারল্যান্ডসের মতো একটা রিলেটিভলি উইকার অপোনেন্টের বিপক্ষে জয়ে শুরু করতে পারলে ভালো কিছু প্রত্যাশা করা যায়।
1: দেখুন, আমাদের যে প্রতিপক্ষ যারা রয়েছে বিশ্বকাপে খেলবে, অস্ট্রেলিয়া রয়েছে, ইন্ডিয়া, নেদারল্যান্ডস এবং পাকিস্তান, সাউথ আফ্রিকা, অর্থাৎ পরাশক্তিমান দল আমি বলবো,
0: বেশ কঠিন,
1: বেশ শক্তিশালী,
0: নেদারল্যান্ড ছাড়া বাকি দলগুলো বাংলাদেশের চেয়ে রিলেটিভলি বেটার,
1: অনেক অনেক শক্তিশালী দল একমাত্র নেদারল্যান্ডস বাদে, এবং এদের বিপক্ষে কিন্তু ইংল্যান্ডের মাটিতে ভালো করাটা অবশ্যই কঠিন। তারপর আমি বলবো যে বাংলাদেশ দলের খেলোয়াড় যারা রয়েছেন এবং দিনের সেরা খেলাটা যদি উপহার দিতে পারেন, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3টা ডিপার্টমেন্টে যদি ভালো করতে পারেন, তাহলে ভালো করা সম্ভব। মনোবলটা চাঙ্গা থাকতে হবে এবং আমার মনে হয় নিজেদের সেরাটা যদি উপহার দিতে পারে তাহলেই ভালো করা সম্ভব।
0: অ্যাবসলিউটলি, মূল পর্বে কোয়ালিফাই করাটাও বাংলাদেশের মেয়েদের জন্য চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জগুলো উতরে গিয়েছিল। 14 জুনের পর 17 জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ, পাকিস্তানের বিপক্ষে 20 তারিখ, ইন্ডিয়ার বিপক্ষে 25 তারিখ, এরপর 28 তারিখ সাউথ আফ্রিকা, এবং 30 জুন ও 2 জুলাই দুটো সেমিফাইনাল, 5 জুলাই টুর্নামেন্টের সমাপ্তি হবে ফাইনালের মাধ্যমে। নিউজিল্যান্ড ইংল্যান্ড 3 ম্যাচের টেস্ট সিরিজ চলছে লর্ডসে, আমরা দেখলাম প্রথম টেস্ট ম্যাচটা একেবারে সর্বনিম্ন স্কোরের একটা ম্যাচ, ইংল্যান্ড 140 করলো জবাবে, নিউজিল্যান্ড মাত্র 113 গুটিয়ে গেল, আবার ইংল্যান্ড এসে 226 গুটিয়ে গেল, সেখানে গিয়ে নিউজিল্যান্ড দেখলাম 138 গুটিয়ে গেল এবং ম্যাচটা তারা হারলো 115 রানে। আফগানিস্তান ইন্ডিয়া ওয়ানলি টেস্ট, সেখানেও ইনিংস ব্যবধানে আফগানিস্তানকে ভারত পরাজিত করেছে, +300 রানে ম্যাচ জিতে নিয়েছে ইন্ডিয়া, ইনিংস 300 রান। শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একটা সিরিজ আসন্ন, সেখানে 3টা T20 ম্যাচ খেলবে দু দল, ওয়েস্ট ইন্ডিজে যাবে শ্রীলঙ্কা দল, এরপরে 2টো টেস্ট ম্যাচের সিরিজও খেলবে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ একেবারে শেষ পর্যায়ে 11th রাউন্ড বা ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে, শিরোপার রেসে রয়েছে 3টা শীর্ষস্থানীয় দল, মোহামেডান স্পোর্টিং ক্লাব 16 পয়েন্ট নিয়ে, আবাহনী লিমিটেড দ্বিতীয় স্থানে 16 পয়েন্ট, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব তাদেরও 16 পয়েন্ট দ্বিতীয় স্থানে তারা রয়েছে, এছাড়া রূপগঞ্জ টাইগার্স 12 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ মুরাদ, আমরা দেখলাম যে মেয়েরা টানা তৃতীয় শিরোপার খুব কাছাকাছি চলে গিয়েছিল ফাইনালে ভারতের সাথে 3-1 ডিফিট।
1: দেখুন, আমি বলবো তীরে এসে তরে ডুবিয়েছে বাংলাদেশ, এবং বাংলাদেশ কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল এবং টানা দুবার তারা সাফে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আমার মনে হয় যে বাংলাদেশের কোটি কোটি ভক্ত সমর্থক যারা রয়েছেন ফুটবলের, সবাই কিন্তু প্রত্যাশা ছিল বাংলাদেশ হ্যাটট্রিক শিরোপা অর্জন করতে যাচ্ছে। এবং এর আগের ম্যাচটাতে কিন্তু ঋতুপর্ণা চাকমা, তিনি কিন্তু, আপনি লক্ষ্য করেছেন, কি দারুণ একটা গোল করেছিলেন, এবং ফাইনালেও কিন্তু ঋতুপর্ণা চাকমা কর্নার কিক নিয়েছেন, বাট ভাগ্য সহায় ছিল না, 2-3টা কর্নার কিক কিন্তু আপনার লক্ষ্যগ্রস্ত হয়েছে কিংবা ভালো হয়নি। তবে আমার মনে হয় প্রথম যে 10-15 মিনিট বাংলাদেশ গতির সাথেই কিন্তু ফুটবল খেলেছিল, পাসিং নির্ভর ফুটবল খেলেছিল, তারপর অনেকটা খেই হারিয়ে ফেলে এবং শেষ পর্যন্ত কিন্তু আর পেরে উঠতে পারেনি, অর্থাৎ বাংলাদেশ পরাজিত হয়েছে
0: এবং রানার্স আপে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশের মেয়েদের। বলছিলাম রাত পোহালে বিশ্বকাপ, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, 23তম বিশ্বকাপের আসর, 3টা হোস্ট কান্ট্রি, 16টা শহরের ডিফারেন্ট স্টেডিয়ামে 104 ম্যাচের মহাযজ্ঞ শুরু হচ্ছে। বিশ্বকাপ নিয়ে কি বলবেন মাঝার?
2: বিশ্বকাপ নিয়ে যা বলার তা হয়তো এক কথায় বলতে সম্ভব না কোনো ব্যক্তির পক্ষে, তবে বলা হয় যে বিশ্বের সবথেকে বড় আসর এবং সেই আসরটি অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশে। অলরেডি আপনি দেখবেন যে বিভিন্ন বিল্ডিংয়ে পতাকা উঠেছে এবং সেই আয়োজনটা শুরু হয়ে গেছে। এটা বাংলাদেশের জন্য একটা বড় উন্মাদনার সময়। এর সাথে সাথে আপনি আর একটা জিনিস যুক্ত করেননি, এবার জিওপলিটিক্যালি কিন্তু ব্যাপারটা এবারকার বিশ্বকাপে সব থেকে বেশি কিন্তু দোলাচল চলছে, যেমন
0: ফাইনালি ইরান যাচ্ছে,
2: ইরান শুধু গেছে না, চলে গেছে, কিন্তু এরপরে যাওয়ার পরে তারা কিন্তু ভিসা নিয়ে অলরেডি

0: একটা প্রশ্ন তুলেছে। শুধু তাই নয়, পর্তুগালের যেখানে তারা ঘাঁটি গেড়েছে সেখানে নাকি সাপ পাওয়া যাচ্ছে। তারপর আরো মজার কিছু ঘটেছে, হালান্ডরা 320 কেজি মাছ নিয়ে গেছে, গতবার গরুর মাংস নিয়ে গিয়েছিল হচ্ছে মেসিরা, সব মিলিয়ে মজা চলবে, বিশ্বকাপ তো আসলে মজারই।
1: এবারে বিশ্বকাপের ফরম্যাটটা একটু আমাদের শ্রোতাদের শেয়ার করতে চাই। 48টা দল যেহেতু প্রথমবারের মতো, এর আগে 32টা দল খেলতো, সো 12টা গ্রুপে 4টা করে দল নিয়ে গ্রুপ ডিভাইড করা হয়েছে। গ্রুপ পর্বে রাউন্ড রবিন লিগ খেলার পর গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন রানার্স আপ তো ডেফিনেটলি নেক্সট রাউন্ড, দ্বিতীয় রাউন্ড যেটা রাউন্ড অফ 32 সেখানে উঠবে। তাহলে 12 গ্রুপ থেকে 2টো করে দল 24টা পাওয়া গেল, বাকি 8টা আসবে কি বেস্ট থার্ড গ্রুপের, যারা হবে শীর্ষস্থানীয় 8টি দল, ওই পর্যায়ে বেছে নেওয়া হবে। ফাইনালি নকআউট স্টেজ শুরু হচ্ছে রাউন্ড অফ 32 থেকে, এরপরে রাউন্ড অফ 16, দেন কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল অ্যান্ড ফাইনাল, অফ কোর্স থার্ড প্লেস ম্যাচটাও হবে। সব মিলিয়ে 104টা ম্যাচ, এর আগের বিশ্বকাপ আসলে কিন্তু 64টার বেশি ম্যাচ হতো না। বন্ধুরা, বিশ্বকাপ ফুটবল চলাকালীন বাংলাদেশ বেতারের নানা রকমের বিশেষ আয়োজন থাকছে, সে সমস্ত আয়োজন আপনারা নিশ্চয়ই উপভোগ করবেন। সবসময় বাংলাদেশ বেতারের সঙ্গেই থাকবেন, ক্রীড়াঙ্গনের সাথে থাকবেন। আজ ক্রীড়া পর্যালোচনায় পর্যন্ত, আগামী পর্বে কথা হবে।
2: সুপ্রিয় শ্রোতা, আজ শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের আসর, তাই ক্রীড়াঙ্গনের ক্রীড়া কুইজগুলো থাকবে এই বিশ্বকাপকে ঘিরেই। এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের ক্রীড়া কুইজ। আমাদের আজকের কুইজের প্রশ্ন হল, আজ শুরু হতে যাওয়া বিশ্বকাপ ফুটবল 2026-এর আসরটি বিশ্বকাপ ফুটবলের কততম আসর? তাহলে বন্ধুরা, ভাবতে থাকুন কুইজের উত্তর আর শুনতে থাকুন ক্রীড়াঙ্গন। অনুষ্ঠানের শেষের দিকে জানিয়ে দেব ক্রীড়া কুইজের উত্তর।
3: প্রিয় শ্রোতা, বর্তমান বিশ্বের 5টি সেরা ফুটবল লীগের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লীগ হয়তো শীর্ষে থাকবে। জনপ্রিয়তা, খেলার মান এবং মাঠে দর্শকদের উপস্থিতি সবকিছুর অবস্থান বিবেচনায়, আর এই শীর্ষ লীগের জনপ্রিয় একটি ক্লাব হল ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব। ক্রীড়াঙ্গনের ক্লাব পরিচিতি পর্বে এখন শোনাব ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব নিয়ে একটি প্রতিবেদন, উচ্চারণে ক্রীড়া ভাষ্যকার মোহাম্মদ কামরুজ্জামান।
4: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা কথা বলব ফুটবল বিশ্বের অন্যতম সফল ও জনপ্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে। ম্যানচেস্টার ইউনাইটেড, সংক্ষেপে ম্যান ইউ, ইংল্যান্ডের ম্যানচেস্টার শহর ভিত্তিক এই ক্লাবটি শুধু একটি ফুটবল দল নয়, এটি কোটি কোটি ভক্তের আবেগের নাম। এই ক্লাবটি প্রতিষ্ঠিত হয় 1878 সালে, তখন এর নাম ছিল নিউটন হিথ। পরে 1902 সালে ক্লাবটির নাম পরিবর্তন করে রাখা হয় ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের হোমগ্রাউন্ড ওল্ড ট্রাফোর্ড, যা থিয়েটার অব ড্রিমস নামেও পরিচিত। প্রায় 74,000 দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়াম ইংল্যান্ডের অন্যতম ঐতিহাসিক ভেন্যু। ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল ক্লাবগুলোর একটি। তাদের ঝুলিতে রয়েছে 20টি ইংলিশ টাইটেল, 12টি এফএ কাপ, 6টি লিগ কাপ, 3টি ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। বিশেষ করে 1998-99 মৌসুমে তারা জিতেছিল ঐতিহাসিক ট্রেবল লিগ, এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ একই মৌসুমে। ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাস বললেই যার নাম সবচেয়ে আগে আসে, তিনি হলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। তিনি 1986 সাল থেকে 2013 সাল পর্যন্ত ক্লাবটির ম্যানেজার ছিলেন। এই দীর্ঘ সময় ধরে তিনি ক্লাবটিকে এনে দিয়েছেন অসংখ্য শিরোপা এবং বিশ্ব জুড়ে খ্যাতি। তার হাত ধরেই উঠে এসেছে কিংবদন্তি খেলোয়াড়রা, রায়ান গিগস, পল স্কোলস, ডেভিড বেকহাম, ওয়েন রুনি। ফার্গুসনের নেতৃত্বে ইউনাইটেড ছিল প্রায় অপ্রতিরোধ্য। ম্যানচেস্টার ইউনাইটেড মানেই তারকা খেলোয়াড়দের সমাবেশ। জর্জ বেস্ট অনবদ্য স্কিলের জন্য বিখ্যাত, এরিক ক্যান্টোনা ক্যারিসম্যাটিক নেতা, ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি এখানে থেকেই বিশ্বসেরা হওয়ার যাত্রা শুরু করেন। 2003 সালে যখন ক্রিস্টিয়ানো রোনালদো প্রথম ইউনাইটেডে আসে, অনুশীলনে তার স্কিল দেখে সিনিয়র খেলোয়াড়রা হতবাক হয়ে যায়। ওয়েন রুনি ক্লাবের সর্বোচ্চ গোলদাতা। এসব খেলোয়াড়দের অবদানে ক্লাবটি আজ বিশ্বজোড়া জনপ্রিয়তা পেয়েছে। ফার্গুসনের অবসর নেওয়ার পর ক্লাবটি কিছুটা কঠিন সময় পার করছে। ম্যানেজার পরিবর্তন, ফর্মের ওঠানামা, সব মিলিয়ে তারা আগের মতো ধারাবাহিক নয়। তবে এখনও তারা বিশ্বের অন্যতম ধনী এবং জনপ্রিয় ক্লাব। নতুন প্রতিভা, নতুন পরিকল্পনা, সব মিলিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে বড় শক্তি তাদের বিশ্বব্যাপী ভক্তগোষ্ঠী। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, প্রত্যেক মহাদেশেই তাদের লাখো লাখো সমর্থক। বাংলাদেশে রয়েছে অসংখ্য ইউনাইটেড ফ্যান, যারা প্রতিটি ম্যাচে দলকে সমর্থন করে। ওয়ান্স এ রেড অলওয়েজ এ রেড এই স্লোগানেই বলে দেয় ভক্তদের ভালোবাসার গভীরতা। ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে ভক্ত সমর্থকদের জন্য ঘোরাফেরা করার বেশ ভালো সুযোগ রয়েছে এবং এটি খুবই জনপ্রিয় একটি অভিজ্ঞতা। টিকিট কেটে আপনি স্টেডিয়ামের ভেতরে ঘুরতে পারবেন, গাইডেড ট্যুর বা অডিও ট্যুর পাওয়া যায়। আপনি দেখতে পারবেন খেলোয়াড়দের ড্রেসিং রুম, মাঠের পাশ, ম্যানেজারের ব্রেঞ্চ, প্রেস কনফারেন্স রুম, খেলোয়াড়দের টানেল, ক্লাবের পুরনো ট্রফি, কিংবদন্তি খেলোয়াড়দের জার্সি, ঐতিহাসিক মুহূর্তের ভিডিও। যদি ম্যাচের সময় যান তাহলে টিকিট কিনে সরাসরি ম্যাচ দেখতে পারবেন। এটা ভক্তদের জন্য ড্রিম এক্সপিরিয়েন্স বলা হয়। ম্যানচেস্টার ইউনাইটেড শুধু ট্রফির গল্প নয়, এটি সংগ্রাম, ঐতিহ্য এবং আবেগের এক অনন্য অধ্যায়। হার জিত যাই হোক, এই ক্লাবটি পৃথিবীর অন্যতম প্রভাবশালী স্পোর্টস ব্র্যান্ড এবং ফুটবলের এক অবিচ্ছেদ্য অংশ।
2: সুপ্রিয় শ্রোতা, বাংলাদেশ ফুটবলের সাবেক অধিনায়ক হলেন মামুনুল ইসলাম। তিনি বাংলাদেশের জাতীয় দলে খেলার পাশাপাশি ক্লাব ফুটবলেও বেশ জনপ্রিয় ছিলেন দেশে ও দেশের বাইরে। অনুষ্ঠানের এ পর্যায়ে মামুনুল ইসলামের সাথে তার খেলোয়াড়ী জীবনের কথাগুলো শুনব। সঞ্চালনে আছেন আহমেদ বিন পারভেজ।
5: কথা বলছি বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং কিংবদন্তি মিডফিল্ডার মামুনুল ইসলামের সঙ্গে। মামুনুল ভাই কেমন আছেন?
6: আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন?
5: এই তো আমি আছি, খুবই ভালো আছি। মামুনুল ভাই, আপনার ফুটবলীয় ক্যারিয়ারের একেবারে শুরু থেকে শুরু করতে চাই। ছোটবেলায় আপনি ফুটবল খেলাটা শুরু করছেন বা ফুটবলের প্রতি একটা আলাদা আকর্ষণ অনুভব করছেন, পুরো ঘটনাটা আসলে কিভাবে হয়েছিল বা কিভাবে ফুটবলের সঙ্গে আপনি জড়িত হলেন?
6: আব্বু ফুটবল খেলতো, এত বড় প্লেয়ার ছিল না, বাট অর্গানাইজার ছিল চিটাগাং। আমার দুই মামা ফুটবলার, ছোটকাল থেকে স্টেডিয়ামে নিয়ে যাওয়া, ওনাদের ট্রেনিং সেশন দেখা, মাঠে আসা যাওয়ার মধ্যে ফুটবলের প্রতি একটা টান ভালোবাসা, স্টেডিয়ামে যেয়ে ছোটকালে খেলা দেখা,
5: একেবারে পারিবারিক জায়গা থেকে আপনারা পুরোপুরি খেলাধুলার সাথে সম্পৃক্ত একটা পরিবার, এবং সেই সাথে চট্টগ্রামে আপনার বেড়ে ওঠা, পুরো ব্যাপারটাই খুব দারুণ। ওভারঅল আপনি যখন ফুটবলে দেখছেন যে আপনার পারফরমেন্স ভালো হচ্ছে এবং খুব জলদি আপনি জাতীয় দলে অন্তর্ভুক্ত হয়েও গেলেন, জাতীয় দলের জার্সিতেও বেশ কিছু মেমোরেবল ম্যাচ আপনি খেলেছেন, ক্যাপ্টেন্সি করেছেন, জাতীয় দলের জার্সিতে যদি বলা হয় আপনাকে যে আপনার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত গুলো কি?
6: দেখেন আমি বিকেএসপিতে ভর্তি হই, ঠিক আছে, আমি জিমনাস্ট ছিলাম, আমি ফুটবলের ট্রান্সফার, ফুটবলের ট্রেনিং করি। আব্বার ইচ্ছাটা ছিল, আমার মামাদের অভিভাবক ছিল আমার বাবা, কারণ আমার বাবার ইচ্ছাটা ছিল মেজো মামার সঙ্গে খেলার মতো প্লেয়ার, কারণ স্টার্টিং যখন ব্রাদার্স এ সাইন করি 5 সালে তখন অনেক ছোট, আপনার ইন্টার পাস করে ব্রাদার্স এ ইন করলাম। 7 সালে যখন খেলা স্টার্ট করি, আমি ঢাকা লীগ খেলার আগে U23 ন্যাশনাল টিম পর্যন্ত গার্জেন খেলে এসেছি। 23 খেলা আসার পর যখন ব্রাদার্স এ স্টার্ট করি 2007 এ, তখন এক দুই ম্যাচ খেলছি চেঞ্জে, তারপর থেকে 11 এ ঢুকে গেছি, 11 এ খেলা শুরু করছি। আর আমাদের দেশে তখন আবানী মডার্নের বিপক্ষে, মুক্তিযোদ্ধার বিপক্ষে যদি আপনি ভালো ম্যাচ খেলতে পারেন তো আপনি বুঝতে পারেন বাংলাদেশের, তখন আমরা ব্রাদার্স 5-এ চ্যাম্পিয়ন ছিলাম, 7-এ 3 নম্বরে রয়েছি। তখনই একটা কথা শোনা যাচ্ছে যে আমি ন্যাশনাল টিমে, আমি আমার বন্ধু জাহিদ, আমরা 3-4 জন ন্যাশনাল টিমে ডাক পাবো, ইয়ং প্লেয়ার, আমাদের সুযোগ আসে। আসলে টেল লিগে প্রথম করার কারণে আমাদের সুযোগটা হয়েছে এবং U23 ন্যাশনাল টিমে খেলার কারণে আমাদের ন্যাশনাল টিমে ওপেন থাকে।
5: তারপর যখন জাতীয় দলের জার্সিটা গায়ে দিলেন, আপনার পার্সোনালি কোন মুহূর্ত গুলোকে সবচেয়ে স্মরণীয় মনে হয় ন্যাশনাল টিমের হয়ে?
6: 2007 সালে 5 ম্যাচ যখন আমি সিঙ্গাপুর ইন্দোনেশিয়ার সঙ্গে মাধ্যমে মাঠে নামি, তখন বাংলাদেশ ন্যাশনাল টিমের জার্সি গিয়ে নামি, ওই ম্যাচটা আমার জন্য নিশ্চয়ই ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ। দেন আপনার আমাদের সাফ ফুটবলে বাংলাদেশের মাটিতে সেমিফাইনাল ইন্ডিয়ার সঙ্গে আমি 1 গোলে হেরে গেছিলাম। তারপর আবার 7 সালে সাফে, 8-এর সাফে শ্রীলঙ্কাতে আপনার আফগানিস্তানের এগেনস্টে কর্নারে গোল করে আমার, দেন এসএ গেমসে আসেন, সাফ গেমসে আসেন, আমরা স্বর্ণ পদক জিতি, একদম 5টা ম্যাচে আমরা কোনো ম্যাচ হারিনি, এসএ গেমসে 7 ম্যাচে আমি গোল করি, মানে টুর্নামেন্টে 5 গোল আমার, ন্যাপালা এগেনস্টে 3-0 করি, আবার ফাইনালে 4-0 জিতি। তারপর আসেন আপনার 2011 সালে পাকিস্তানের এগেনস্টে বাংলাদেশের মাটিতে 3-0 জিতা, লেবাননের সঙ্গে 2-0 জিতা, নেপালের মাটিতে নেপালে 2-0 হারানো, এএফসি কাপে অসাধারণ কিছু ম্যাচ খেলা আছে।
5: অনেক খেলোয়াড়রা তো আছেন যারা আসলে তাদের ক্যারিয়ারের শেষটাই গিয়ে অবসরের যে ব্যাপারটা সেটা মাঠ থেকে নিতে পারেন না, সেদিক থেকেও তো আপনি অনেক সৌভাগ্যবান।
6: আমি আসলে ক্লাবের প্রতি ঋণী, কারণ ক্লাব আমাকে যে প্ল্যাটফর্মটা দিচ্ছে এবং যে সম্মানটা দিচ্ছে সেটা আসলে আমি তাদের কাছে সারা দিন থাকবো। কারণ হচ্ছে আপনি দেখেন আমি একটা ক্লাবে মাত্র চার বছর টানা খেলছি, এটা হলো ফর্টিসের। কারণ আমার ফর্টিসের আগে দেখেন ব্রাদার্সের শিরোপা, গাভানিকে শিরোপা, মোরানকে শিরোপা, সেটা গাভানিক শিরোপা দিচ্ছি যে এলিগেশন টিম থেকে আমি ইন্ডিপেন্ডেন্ট কাপ চ্যাম্পিয়ন করেছি। তারপরে হচ্ছে আমার লিগ রানার্স আপ হয়েছে এবং ঢাকা আবানিকে শিরোপা শেষ পর্যন্ত। তাহলে আপনার যে ক্লাবে আমি খেলছি প্রত্যেকটা ক্লাবে কিন্তু আমি শিরোপা পাইছি। আমি বলবো যে মানে এটা তো মানুষের ভালোবাসা থেকে সম্মানটুকু পাওয়া। নিশ্চয় কোনো ভালো কাজ করছি ফুটবল ক্যারিয়ারে বা কোনো ভালো কাজের সঙ্গে জড়িত ছিল, তাই সম্মানটুকু আমার কপালে আল্লাহ তালা দিয়েছে ক্লাবের মাধ্যমে।
7: তো এই আর্জেন্টিনার গত বিশ্বকাপ জয়টা তো খুব দারুণ হবে তাহলে উপভোগ করেছিলেন, এবারের বিশ্বকাপে আপনার কাছে আসলে আর্জেন্টিনা ছাড়া আর কোন কোন দলকে মনে হচ্ছে যে ফেভারিট বা ভালো করতে পারে?
6: আমার কাছে মনে হয় স্পেন চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি আছে, কারণ স্পেনের টিম স্ট্রেংথ অনেক বেশি। আপনি যদি তাদের কাপটা দেখেন, ফ্রান্স, স্পেন এই দুইটা দল আমার মনে হয় যে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা থাকে।
7: অসংখ্য ধন্যবাদ মামুনুল ইসলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা।
6: আপনাদেরও ধন্যবাদ আর দোয়া করবেন আমাদের জন্য।
3: বন্ধুরা, প্রতিটি বড় টুর্নামেন্টের আলাদা আলাদা থিম সং থাকে যা ওই টুর্নামেন্টকে পৌঁছে দেয় মানুষের কাছে। বিশেষ করে বিশ্বকাপের থিম সং তো একটু আলাদাভাবেই কানে বাজে। অনুষ্ঠানের এই পর্যায়ে বিশ্বকাপ 2026 এর থিম সং শোনাতে চাই আপনাদেরকে।

0: প্রিয় শ্রোতা, কুইজের কথা নিশ্চয়ই মনে আছে, তাই না? তাহলে দেরি কেন, মিলিয়ে নিন সঠিক উত্তর। আর উত্তরটি হল, এবারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 এর আসরটি বিশ্বকাপ ফুটবল ইতিহাসের 23তম আসর। উত্তর আবারও বলছি, এবারের ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 এর আসরটি বিশ্বকাপ ফুটবল ইতিহাসের 23তম আসর। তো বন্ধুরা, উত্তর পেয়ে নিশ্চয়ই ভালো লাগছে। আর বিশ্বকাপ দেখার পাশাপাশি এ ধরনের পরিসংখ্যানগুলোর প্রতি আপনারা আরও মনোযোগী হবেন এমনটাই আশা রাখছি। বন্ধুরা, এবার কিন্তু সময় হয়ে গেল শেষের কথায় চলে যাবার, কারণ নানা আয়োজন আর সুরে সুরে আমরা চলে এসেছি আজকের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। তাই বিদায়বেলা জানিয়ে যাই, আজকের ক্রীড়াঙ্গন গ্রন্থনায় ছিলেন জামিলুর রহমান, উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকী,
1: এবং আমি জামিলুর রহমান,
0: সম্পাদনায় মোহাম্মদ আমিরুল ইসলাম,
1: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম,
0: আর ক্রীড়াঙ্গন প্রযোজনা করেছেন মাশরুফা তানজিনা নোশিন। আপনাদের সবার জন্য শুভকামনা, শুভরাত্রি।
2: বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতা, আগামীকাল 12 জুন শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় আয়োজিত 2026-27 অর্থবছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মাননীয় অর্থমন্ত্রীর বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনের অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংবাদ সম্মেলন অনুষ্ঠানে একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, স্বকেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 MHz, FM 106 MHz প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন বাজেট 2026-27 নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান জাতীয় বাজেট উন্নয়নের অঙ্গীকার, সঞ্চালনে শারমিন রহমান।
3: নতুন সরকার তার প্রথম বাজেট দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকার প্রথমবারের মতো জাতীয় সংসদে আজ বাজেট উপস্থাপন করেছে। তারেক রহমানের সরকারের পক্ষে অর্থ পরিকল্পনা বিষয়ক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট পেশ করেন। 2026-27 অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন তিনি। অর্থমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বাজেট, এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। একই সঙ্গে রাজস্ব আহরণ ও বাজেট ঘাটতির লক্ষ্যমাত্রাও অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। এবারে বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে। শ্রোতা বন্ধুরা, এসব নিয়ে আজ আমরা আলোচনা করব। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর বদরুন্নেস আহমেদ, সিনিয়র রিসার্চ ফেলো বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান। সাথে আরো আছেন ডক্টর মোহাম্মদ আজাদুদ্দিন, অতিরিক্ত পরিচালক বাংলাদেশ ব্যাংক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রথমে যেতে চাই বদরুন্নেস আহমেদ আপনার কাছে। অনেক বড় বাজেট দেখলাম, অনেক আশা জাগানিয়া বাজেট। আপনার কি মনে হয় নতুন সরকারের বাজেটটি আসলে সাধারণ মানুষের জন্য কেমন হতে যাচ্ছে?
4: ধন্যবাদ আপনাকে। সবাই কথা বলছে যে বাজেটের আকারটা বড়, এই নিয়ে বিভিন্ন কথাবার্তাও হচ্ছে। আসলে আমাদের প্রথমে যদি বলি যে এটা বর্তমান সরকারের প্রথম বাজেট এবং নতুন বাংলাদেশের প্রথম বাজেট, সুতরাং সেই উপলক্ষে মানুষের একটু আকাশচুম্বী প্রত্যাশাও থাকবে এবং গভর্নমেন্টের উপরও একটা চাপ থাকবে যে সেই প্রত্যাশা কতটুকু বাস্তবায়ন করেছে। আমরা জানি যে আমরা একটা ট্রানজিশন টাইমের মধ্য দিয়ে যাচ্ছি, সেখানে বাংলাদেশ বেশ কিছু সামষ্টিক অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। সেখানে উচ্চ মূল্যস্ফীতি রয়েছে, গভর্নমেন্টের ADB বাস্তবায়নের হারও কম রয়েছে, কর্মসংস্থান সৃষ্টির হারও কম রয়ে গেছে এই ট্রানজিশন টাইমটার মধ্যে। তো এর মধ্যে গভর্নমেন্টের 9.38 লাখ কোটি টাকার একটা বাজেট, যেটা যদি আমরা হিসাব করি গত বছরের রিভাইজ বাজেটের তুলনা প্রায় 19% বেশি। সবাই বলছে এটা অনেক বেশি। যদি আমরা প্রিভিয়াস কিছু বাজেটের তথ্য দেখি, 2006-07 সালের বাজেটে আমরা যদি হিসাব করি, সেটা বাজেট GDP রেশিও দেখি, সেটা ছিল 12.6 সম্ভবত 6-8 শতাংশ, এবং এবারে 26-27 সালে যে বাজেটটা হবে সেটা হচ্ছে 13.6 শতাংশ যদি আমি বাজেট আর GDP রেশিও দেখি। সুতরাং ওই রেশিও অনুযায়ী যদি কম্পেয়ার করি তাহলে আমাদের কিন্তু বৃদ্ধি তত না, যেটা মোটা দাগে আমাদের 9.38 লাখ কোটি টাকার অ্যামাউন্টটা বড় দেখাচ্ছে। এই বাজেটটা দেওয়ার পিছনে সরকারের অনেকগুলো চ্যালেঞ্জ কাজ করেছে, যে আমাদের সামষ্টিক অর্থনীতিগুলো চ্যালেঞ্জগুলো মাথায় রেখে সেখানে আমরা দেখছি যে সরকার প্রাধান্য দিয়েছে সামাজিক সুরক্ষার যেই ইন্ডিকেটরগুলো, সাধারণ মানুষের ভোগান্তি যেই অংশগুলো সেগুলোকে কিভাবে মিটিগেট করা যায় সেই জিনিসটাকে প্রাধান্য দিয়েছে। সেখানে সামাজিক সুরক্ষার জন্য সরকার বিভিন্ন ধরনের কার্ড চালু করেছে, আমাদের কৃষকদের জন্য রয়েছে, সাধারণ জনগণের জন্য রয়েছে, প্রবাসী যারা আছে তাদের জন্য স্পেশাল কার্ড গভর্নমেন্ট চালু করেছে, আর সর্বস্তরের জনগণের জন্য সরকারি বেসরকারি কর্মজীবীদের জন্য সরকার যেমন নতুন পে স্কেল আসছে, একই সাথে হচ্ছে বেসরকারি জবে যারা আছে তাদের জন্য আপনার পেনশনের 30% স্পেশাল প্রণোদনারও ব্যবস্থা করেছে। সরকার মোটামুটি চাচ্ছে আমাদের যে প্রধান যেই সমস্যা সেটা হচ্ছে মূল্যস্ফীতি, মূল্যস্ফীতিটাকে মাথায় রেখে কিভাবে সাধারণ জনগণ একটু স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারে সেটাকে মাথায় রেখে এই বাজেটটা দেয়া। আমি বলবো যে বাজেট হয়তো উচ্চাভিলাষী কিন্তু বাজেটটা হচ্ছে একটা ট্রানজিশনাল বাজেট, যেটা নতুন সরকারকে পূর্ববর্তী সরকারের সময়ে ঘটে যাওয়া যে ধরনের অর্থনৈতিক স্থবিরতা সেগুলোকে কাটিয়ে রাখার একটা প্রধান চ্যালেঞ্জ হিসেবে কাজ করবে।
3: অর্থাৎ বদরুনিস আহমেদ, আমি যদি আপনার কথার সূত্র ধরে বলতে চাই, আপনি বলছিলেন সরকারি চাকরিজীবীদের জন্য যেমন সুযোগ আছে বেসরকারিদের জন্য আছে, এবং সবশেষে যেটি একেবারেই বলার অপেক্ষা রাখেন সেটি হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, দিন শেষে এটি জনবান্ধব বাজেট হিসেবে আপনি দেখছেন। আমি যেতে চাই মোহাম্মদ আজাদউদ্দিন আপনার কাছে, দিন শেষে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বাজেটে আসলে যে ধরনের বরাদ্দ রাখা হয়েছে এই সব বরাদ্দ দিয়ে কি যে এত সব কর্মসূচি দিন শেষে কতটা পালন করা সম্ভব হবে বলে আপনি মনে করছেন?
5: জি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, এবার নির্বাচিত সরকারের যে প্রথম বাজেট একটা বড় আকারের উচ্চবিলাসী একটা বাজেট আমরা বলছি যদিও, কিন্তু এই বাজেটে আমরা এবার দেখলাম যে পূর্ববর্তী যে বাজেটগুলো ছিল সেগুলোর তুলনায় এখানে সামাজিক সুরক্ষা এবং শিক্ষা স্বাস্থ্য এই মৌলিক খাতগুলোকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। তো এই বাজেটে এই নির্বাচিত সরকারের তাদের যেই নির্বাচনী ইশতেহারে যে বিষয়গুলো ছিল, ফ্যামিলি কার্ডের বিষয়, কৃষক কার্ডের বিষয়, সেগুলো তারা চালু করেছেন। আমরা দেখেছি যে পাইলটিং পর্যায়ে প্রায় 60,044 পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, এছাড়া 20,748 জন কৃষককে কৃষক কার্ড দেওয়া হয়েছে, এছাড়া শস্য ফসল পশুপালন এবং মৎস্য খাতে 10,000 পর্যন্ত সুদ মওকুব করা হয়েছে। এছাড়া আমরা আবার দেখেছি যে মসজিদ, গির্জা, পাগোড়া এবং ইমাম তাদের সম্মানী বাবদ ভাতা চালু করা হয়েছে। এছাড়াও সম্প্রতি আপনি হয়তো আজকে শুনেছেন বাজেট বক্তৃতায় যে প্রাথমিকভাবে পাইলটিং আকারে 5 জেলাতে 180 কর্মসূচির আওতায় ই হেলথ কার্ড চালু করা হবে। তারপরে এর বাহিরেও আছে খাল খনন কর্মসূচি চালু আছে, প্লাস বৃক্ষরোপণ কর্মসূচি চালু আছে। এখন এই যে বিশাল আকারের সেফটি নেট বা আমরা এটাকে বলছি সামাজিক সুরক্ষা বলই বাড়ানো হয়েছে, সো আগে যেটা বলা হতো সোশ্যাল সেফটি নেট, নেট না বলে এবার বলা হচ্ছে সামাজিক সুরক্ষা বলই। জাল দিয়ে যেমন আমরা যখন মাছ ধরি তখন ছেকে কিছু মাছ নিয়ে আসি, সো বলয়টা হচ্ছে এই বাজেটের মধ্যে সরকার চাচ্ছেন যাতে এই যে ক্ষুদ্র জনগোষ্ঠী যারা আছে তাদের সবাইকে পর্যায়ক্রমে এই সার্ভিসগুলোর মধ্যে নিয়ে আসতে পারে যাতে তারা তাদের যেই জীবনযাত্রার মানটা উন্নত হয়। এখন আসেন যে আসলে যেই পরিমাণে বরাদ্দ রাখা হয়েছে সেটা এনাফ কিনা, এটা আসলে দেখতে হবে যে এখন পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে একটা বরাদ্দ রাখা হয়েছে কিন্তু হয়তো এই বাজেটে সবাইকে আনা সম্ভব না, ধীরে ধীরে এই বলয়টার মধ্যে সকল ফ্যামিলিকে সকল কৃষককে এই তালিকার মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হবে।
3: আবার আমরা যেতে চাই ডক্টর বদরুনিস আহমেদ আপনার কাছে, আমরা তো সবসময় বাজেটে দেখি যে শহুরে অর্থনীতিকেই বেশি ফোকাস করা হয়, কিন্তু এবারের বাজেটে আমরা দেখেছি যে কৃষি এবং গ্রামীণ অর্থনীতি যাতে আরও উন্নত পর্যায়ে যায় এবং পুনর্থান তহবিল এবং তরুণ এবং নারী উদ্যোক্তাদের ঘিরেও কিন্তু নানা রকম পরিকল্পনা আছে, দিন শেষে এই গ্রামীণ বা কৃষি অর্থনীতি যদি আমি চাঙা করতে চাই ঋণ এবং কর ছাড়ের কি কি সুবিধা রাখা হয়েছে এবং এটি কিভাবে আসলে একেবারে প্রত্যন্ত অঞ্চলে বাস্তবায়ন করা হবে?
4: আমাদের অর্থনীতি তো অন্যতম চালিকা শক্তি হচ্ছে কৃষি, এবং কৃষিটা মূলত হচ্ছে আমাদের গ্রামীণ অর্থনীতি নির্ভর, এবং এই বাজেটেও সরকার কৃষি খাতে ভর্তুকির ব্যবস্থা যেমন রেখেছে তেমনি নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্য আমদানির ক্ষেত্রেও কিন্তু শুল্ক যে রয়েছে বা ট্যাক্স সেটাও কিন্তু কমানোর আশ্বাস দিয়েছেন এবং কমিয়েছেন বেসিক্যালি। একই সাথে আমাদের তরুণ উদ্যোক্তা যারা আছেন, যারা কৃষি ক্ষেত্রে ইনভেস্ট করতে চাচ্ছেন, তাদের জন্যও কিন্তু স্বল্প সুদে ঋণের ব্যবস্থা রেখেছে, যেটা আমরা বিভিন্ন সরকারি ব্যাংক থেকেও পেতে পারি। তো সরকার মূলত আমরা যদি বলি যে গ্রামীণ বা শহুরে এরকম কোনো কনসেন্ট্রেশন নাই, সরকার চাচ্ছে পুরো বাংলাদেশে, যেহেতু আমাদের নতুন বাংলাদেশ, পুরো বাংলাদেশকে কিভাবে আমরা কৃষি নির্ভর যে ছিল এবং কৃষি এবং অত্যাধুনিক প্রযুক্তি এক করে কিভাবে আমরা কৃষিকে আরো সম্প্রসারণ করতে পারি, সেক্ষেত্রে আমাদের তরুণ প্রজন্ম যাতে আমাদের কৃষি খাতে উদ্যোক্তা বা ইনভেস্ট করতে আগ্রহী হয়, সেই জিনিসটাও কিন্তু আমাদের বাজেটের ফোকাস এরিয়াতে রয়েছে। সো বাজেটের কিন্তু একটা বড় অংশের অ্যালোকেশন যাচ্ছে আমাদের এগ্রিকালচার সেক্টরের ডেভেলপমেন্টের জন্য। সো আশা করা যায় যে এডিবির অ্যালোকেশনের ওই অংশটা যদি সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়, আমাদের গ্রামীণ অর্থনীতির উপরও তার একটা পজিটিভ প্রভাব পড়বে।
3: অবশ্যই, সুন্দর করে বলেছেন যে দিন শেষে আসলে শহর এবং গ্রামীণ অর্থনীতি আলাদা করার কিছু নেই, বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিকেই আমাদের মূল লক্ষ্য ধরা উচিত, যেটি এগিয়ে রাখা সম্ভব এই বাজেটের আলোকে। ডক্টর মোহাম্মদ আজাদুদ্দিন, আপনার কাছে আমার প্রশ্ন, আমরা উদ্যোক্তার কথা বলছি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এবং বিশ্বের প্রেক্ষাপটে এখন কিন্তু আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলছি, এবং আপনি নিশ্চয়ই শুনেছেন যে সৃজনশীলতার জন্য আলাদা বরাদ্দ রাখার কথা বলা হয়েছে, এবং ফ্রিল্যান্সারদের জন্য বা যারা উদ্যোক্তা তাদের জন্য নানা রকম পরিকল্পনা সরকার নিয়েছে, সেটি আসলে কিভাবে বাস্তবায়ন করা হবে যেহেতু বিষয়টি একেবারেই নতুন, আপনি একটু বুঝিয়ে বলবেন কি?
5: আজকের এই বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী মহোদয় বলেছেন যে পূর্বাচলে একটি আধুনিক এআই সেন্টার তৈরি করা হবে, প্লাস হচ্ছে আমাদের প্রত্যেকটি জেলায় এআই সেন্টার তৈরি করা হবে। এগুলোর মাধ্যমে যেটা করা হবে যে আসলে এই কৃত্রিম যে বুদ্ধিমত্তা, এটা শুধুমাত্র যে তরুণ উদ্যোক্তারা কাজে লাগিয়ে উন্নয়ন করবেন তা না, আমাদের যেই পলিসি ডিসিশনগুলো হয় সেখানেও কিভাবে এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানো যায় এই বিষয়েও সরকার চিন্তাভাবনা করছেন। এখন এছাড়া যে এআই ইউজ করে আমাদের যে তরুণ উদ্যোক্তা যারা আছেন, তারা বিভিন্ন ধরনের যে কন্টেন্ট তৈরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের উদ্ভাবনী যে সৃজনশীল কাজগুলো করে থাকবেন, এই জায়গাগুলোতে সরকার নতুনভাবে ভাবছেন যেন আমাদের তরুণ যারা আছেন তারা যেন এই জায়গাটাই এগিয়ে আসেন। তো এটা আমাদের জন্য একটা নতুন ক্ষেত্র হলো, পৃথিবীর উন্নত দেশগুলো যারা আছে তারা অলরেডি ইতোমধ্যে এই এআই এবং উদ্ভাবনী ইউজ করে তারা অনেক দূর আগে গেছেন, এবং অনেক শিল্প কলকারখানা এই জায়গাগুলোতে তারা এগুলোর ব্যবহার করছেন। আমরা আমাদের কিছু কলকারখানা ইতিমধ্যে এই এআই টেকনোলজি তারা শুরু করেছে, এর ফলে যেটা হয়েছে আমাদের উৎপাদনশীলতা বাড়ে। হয়তো আমরা অনেক সময় যেহেতু আমরা জনবহুল দেশ, আমরা হয়তো ভাবি যে এআই যদি অতিমাত্রায় চালু হয় তাহলে আমাদের যেই মানুষজন আছে তারা কি আসলে চাকরি হারাবে কিনা বা এই জায়গাগুলোতে তারা পিছিয়ে পড়বে কিনা, তবে এই জায়গাগুলোকে আবার সারপ্রাইজ করার জন্য সরকার যেটা চাচ্ছেন যে আমাদের শিক্ষা ব্যবস্থায়ও ধীরে ধীরে এই জিনিসগুলো নিয়ে আসা হবে, যাতে আমাদের শিক্ষার্থী থেকে শুরু করে জনগণ যারা আছে তারা যেন এই নতুন যে টেকনোলজিগুলো আছে এগুলোতে কর্মদক্ষ হয়, এবং তারা যাতে এই তাদের প্রাত্যহিক জীবনে থেকে শুরু করে কর্মজীবনে এগুলো সঠিকভাবে ইউজ করতে পারে।
3: খুবই ভালো বলেছেন। একটু ভিন্ন ধর্মের প্রশ্ন করতে চাই বদরুন্নেস আহমেদ আপনার কাছে। আমরা এর আগের বাজেটগুলিতে দেখেছি সবসময় বাংলাদেশ যেহেতু একটি ছোট দেশ এবং জনসংখ্যা বেশি, কিন্তু সবসময় দেখেছি মৌলিক চাহিদাকে এক পাশে রেখে উন্নয়ন প্রকল্পে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু এবার কিন্তু একেবারেই ব্যতিক্রম। আমরা দেখেছি শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা এইসব মৌলিক বিষয়গুলিকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে, এটিকে আপনি কিভাবে দেখছেন?
4: স্বভাবতই যেটা এভাবে আমি বলবো, যেটা আমি শুরুতেই বলেছি, একটা ট্রানজিশনাল বাজেট, এবং বাজেটে বর্তমান সরকারকে জনগণের চাহিদার দিকে প্রাধান্য দিতে হবে। আমরা জানি একটা পলিটিক্যাল ডামাডোলের মধ্য দিয়ে গিয়েছি, সুতরাং জনগণের যে প্রত্যাশা স্বভাবতেই এটাকে আমাকে প্রাধান্য দিতে হবে। সেই লক্ষ্যেই কিন্তু আমরা দেখছি যে জনগণের যে ভোগান্তিটা সেটা কিভাবে কমানো যায় সেটাকেই গভর্নমেন্ট মাথায় রেখে কিন্তু এই বাজেটটা দিয়েছে। তার মানে আমাদের গভর্নমেন্টের এমই থাকবে যে আমরা যেহেতু মূল্যস্ফীতির জন্য সাধারণ জনগণ ভোগান্তির শিকার হচ্ছে, সেটাকে সামাজিক সুরক্ষা বলয়ের আন্ডারে এনে কিভাবে এটা সাধারণ জনগণের জন্য কমানো যায়, একই সাথে চাকরিজীবী যারা আছে তাদেরকেও তাদের বেনিফিট দেওয়ার মাধ্যমে তাদের সুবিধা কিভাবে বাড়ানো যায়, এবং ব্যবসায়ী যারা আছেন তাদেরও কিন্তু বিভিন্ন সেক্টরে দেখা যায় কর রেয়াতের মাধ্যমেও কিন্তু গভর্নমেন্ট কিন্তু এই সুবিধাগুলো স্টেবিলাইজ করার চেষ্টা করছে। সুতরাং গভর্নমেন্টের কিন্তু টার্গেট শুধু সাধারণ জনগণ না, একই সাথে পেশাজীবী সংগঠন এবং ব্যবসায়ীও কিন্তু রয়েছে। আমি বলবো যে এটা একটা ট্রানজিশন বাজেট যেখানে গভর্নমেন্ট চাচ্ছে যে সর্বস্তরের জনগণের কথা মাথায় রেখে কিভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যায়। যদিও এটা চ্যালেঞ্জিং, তারপরও আমি বলবো যে জনগণের এক্সপেকটেশন অনুযায়ী এই বাজেট দিয়েছে হচ্ছে বর্তমান সরকার।
3: খুবই ভালো, আশা করছি সেটি মানুষের চাহিদা পূরণ করতে পারবে। বাজেট আসলে খুবই একটি কঠিন বিষয় বলা যায় সাধারণ মানুষের জন্য, কিন্তু সাধারণ মানুষ কিন্তু যেদিন বাজেট দেয় আমরা দেখে থাকি যে সবার প্রথমে আমরা জানতে চাই কোন বিষয়ে ছাড় আছে, বা ব্যবসায়ীরাও জানতে চান, চোখ রাখেন পুরো অধিবেশনে যে তারা আসলে কি উপকার পাবেন এবারে বাজেট থেকে। আমরা একটু মোহাম্মদ আজাদুদ্দিন আপনার কাছে জানতে চাই, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে কোন কোন পণ্যে ছাড় পেতে পারি, এবং আমি যদি ব্যবসা করতে যাই বা বড় ব্যবসায়ী শিল্পপতি যারা আছেন তারা আসলে দিন শেষে কি ধরনের বিনিয়োগ বান্ধব পরিবেশ পাবেন এবারের বাজেটে?
5: চমৎকার ভাবে বলেছেন যে আসলে বাজেট অনেকের কাছে আমাদের মনে হয় অনেক বড় বড় সংখ্যার একটু খেলা, এখানে বড় বড় কোটি কোটি টাকার কথাবার্তা বলা হয়, কিন্তু আমরা যারা সাধারণ জনগণ হয়তো দেখে যে আসলে তাদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা আছে, ব্যবসায়ীরা দেখেন যে তাদের ব্যবসা বান্ধব কি ধরনের নীতিমালা এখানে আসছে। তো এই জায়গাগুলো যদি আমরা দেখি, প্রথমে আমি যদি দেখি প্রথমত এই বাজেটটা যেটা হয়েছে যে সরকার এখন আমাদের যে অর্থনীতি, অর্থনীতিটা বহুমাত্রিক সংকটের মধ্যে দিয়ে আসলে যাচ্ছে। সো মুদ্রাস্ফীতি অর্থাৎ জিনিসপত্রের যে দাম যে হারে বাজারে বেড়েছে, মানুষজন সাধারণ জনগণ সেটা খুব ভোগান্তিতে আছে। তো এই জায়গাটাতে যেটা আসার সংবাদ যেটা দেখা যাচ্ছে যে সরকার নিত্য প্রয়োজনীয় প্রায় 51টি পণ্যে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। সো এটা হলো জনসাধারণের জন্য একটাই হয়তো খুশির সংবাদ এই বাজেটে। এছাড়া আমাদের কর মুক্ত আয়ের যে সীমা সেটা 3.5 লক্ষ টাকা থেকে বেড়ে প্রায় 4.25 লাখ করা হয়েছে, যেটা হয়তো ধীরে ধীরে প্রতি বছর বেড়ে।
3: এক্ষেত্রে নারী এবং পুরুষদের জন্য আলাদা একটি নির্ধারণ করা থাকে নিশ্চয়ই,
5: করা থাকে, কিন্তু এবার সেটা এখনো বলা হয়নি। হয়তো এনবিআর যখন সম্পূর্ণ গ্যাজেটটি করবেন সেখানে হয়তো এই বিষয়ে আর বিস্তারিত আসবে। তো এছাড়া ব্যাংকে যখন আমরা টাকা রাখি টাকার উপর আসলে একটা আবগারি শুল্ক বসানো থাকে, সেই আবগারি শুল্ক বসানোর যে সীমা এটা 3 লাখ টাকা থেকে বাড়িয়ে 4 লাখ টাকা করা হয়েছে, অর্থাৎ 4 লাখ টাকা পরবর্তীতে আপনাকে আবগারি শুল্কটা দিতে হবে। এছাড়া আপনি যদি দেখেন যে কর ছাড় আছে, অনেকগুলো জায়গাতে সরকার কর ছাড়ের বিষয়টি দেখেছেন যে বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল ডাল আলু আদা রসুন থেকে শুরু করে এরকম প্রায় 60টি পণ্য, যেটা আমি বলছিলাম যে উৎসে কর হিসাবে যেটা আগে 1-5% ছিল সেটাকে কমিয়ে 0.5% করা হয়েছে। আমরা সাধারণ জনগণ যেটা বর্তমানে আমাদের সবচেয়ে বেশি কষ্ট ভোগ করে সেটা হচ্ছে আউট অফ পকেট এক্সপেন্ডিচার ইন দ্য হেলথ। সো এই যে ওষুধ এবং চিকিৎসা সামগ্রী, এখানে সরকার এই বাজেটে একটা আমাদের জন্য কিছু সুখবর আছে, সেটা হচ্ছে যেমন হার্টের রিং যেটা আছে এই রিংটা যোগানদার পর্যায়ে প্রায় 10% কর যেটা ছিল সেটাকে প্রত্যাহার করা হয়েছে। তার মানে এখন প্রতিটা রিং পরানোর সময় যারা ভোক্তা আছেন তাদের প্রায় 20,000 টাকা খরচ কমবে প্রতিটা রিং প্রতি। এছাড়া আমরা জানি যে চোখের যে লেন্সের যোগানদার পর্যায়ে প্রায় 10% ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এখানেও কোনো ইউজার যারা লেন্স ইউজ করে থাকেন তারা প্রতিটি লেন্সের ক্ষেত্রে দেখা যায় 5,000 টাকা করে কমবে। এছাড়া কিডনি সমস্যাজনিত যেই ডায়ালাসিস ফিল্টারগুলো আছে এগুলোতে আগে 15% ভ্যাট এবং 5% অগ্রিম কর ছিল, এগুলো তুলে দেওয়া হয়েছে। এছাড়া আবার কিডনি রোগীদের জন্য যেই হেমোডায়ালাসিসের ব্লাড টিউবিং যে সেট আছে এগুলোর ক্ষেত্রে আগে 7.5% ভ্যাটের আগাম কর ছিল, এটা প্রত্যাহার করা হয়েছে। এছাড়া আমাদের যে শারীরিক প্রতিবন্ধী যারা আছেন তাদের ইউজেবল যেই জিনিসগুলো আমদানি করতে হয় এমন প্রায় 15টি পণ্যের উপর অগ্রিম আয় থেকে 2% কমিয়ে 1% করা হয়েছে। তারপর ওষুধের কাঁচামাল আমদানিতে কর রেয়াতের সুবিধা করা হয়েছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের জন্য সুখের সংবাদ। এছাড়াও আমরা যদি ব্যবসায়ীদের কথা দেখি সেখানেও অনেকগুলো কর রেয়াতের বিষয় এসেছে, যেটা হলো আগে ব্যবসায়ীদেরকে আমদানিকৃত পণ্যের উপর প্রায় 15% AIT দিতে হতো, এটা সরকারি কোষাগারে চলে যেত এবং পরবর্তীতে এটা হিসেব ছিল এরকম যে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আসলে সরকারকে চাপ দিচ্ছিলেন এই যে AIT যেন তুলে দেওয়া হয়। তো এইবার এই জিনিসটা এই সরকার এই বাজেটে সেটা তুলে দিয়েছেন, এবং এর ফলে যেটা হলো যে ব্যবসায়ীরা বিশেষ করে আমানতের উপর যে 15% এআইটি দিতে হতো, এই জায়গাটা থেকে তারা সুফল পাবেন।
3: আরেকটি বিষয় না বললে নয় যে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে কিন্তু নিশ্চয়ই আপনি জানেন যে কিডনি, ক্যান্সার এবং জটিল রোগীদের যে ভাতা দেওয়া হতো, একটি চিকিৎসা ভাতা, সেটি কিন্তু 50,000 থেকে সরাসরি 1,00,000 করা হয়েছে। মানে স্বাস্থ্য খাতকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি যে নির্বাচনী ইশতেহারে যে ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সরকার সে পথেই হাঁটছে। একটু বদরুন্নেসা আহমেদ আপনার কাছে একটু যেতে চাই। আমরা জানি যে এই যে বাজেট, এই বাজেটের বড় একটি অংশ বাস্তবায়নের জন্য সবচেয়ে বড় কার্যকর ভূমিকা রাখে জাতীয় রাজস্ব বোর্ড। এই জাতীয় রাজস্ব বোর্ড আসলে যে বিশাল বাজেট বাস্তবায়নের জন্য তাদের কি ধরনের চমকপ্রদ পদক্ষেপ নেওয়া উচিত যাতে এটি বাস্তবায়ন অনেকটা সহজ হয়ে যায় সরকারের পক্ষে?
4: এনবিআরের বেসিক্যালি কাজটা কিন্তু আপনার হচ্ছে রাজস্ব আহরণ। তাদের একটা বড় খাতি হচ্ছে ট্যাক্সের মাধ্যমে, যে আয়করের মাধ্যমে যে রাজস্ব আহরণ করা। তো সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ট্যাক্স জিডিপি আমাদের যে রেশিও আহরণের হার সেটা কিন্তু অনেক কম এবং বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমি বলবো সবচেয়ে লোয়েস্ট। তার মানে এনবিআরের কিন্তু আপনার ক্যাপাসিটি বিল্ড আপের একটা ব্যাপার আছে আমাদের ইনকাম ট্যাক্স আহরণের জন্য, কারণ গভর্নমেন্ট বাজেটটা তখনই বিভিন্ন খাতে ব্যয় করতে পারবে যখন তার একটা ইনকাম থাকবে। কারণ গভর্নমেন্টের ইনকামের একটা মেইন সোর্সই হচ্ছে আমাদের ট্যাক্স। তো ট্যাক্সটা আমাদের যথাযথভাবে ইনকাম ট্যাক্স বা অন্যান্য ট্যাক্স আয়ের জন্য এনবিআর এর অবকাঠামোগত উন্নয়ন, তাদের ক্যাপাসিটি বিল্ড আপেরও ব্যাপার আছে, ট্রান্সপারেন্সির ব্যাপার আছে। সো এগুলো হচ্ছে এনবিআর কে স্ট্রেন্থেন করার জন্য গভর্নমেন্টের বাজেটের সাথে কোনো এখানে কোনো লিঙ্ক নেই। পরবর্তীতে দেখতে হবে যে বাজেটের এত বড় বাজেটের আয়টা গভর্নমেন্ট আনার জন্য এর পিছনে কি অ্যাক্টিভিটিগুলো করতেছে। গভর্নমেন্ট বিভিন্ন সেক্টরে তার হচ্ছে বাজেট বাড়িয়েছে, কিন্তু বাজেট বাড়ানোটা তখনই সে এক্সপেন্ড করতে পারবে তার যখন তার ইনকামটা আসবে। সুতরাং ইনকাম আসার গুলোকেও কিন্তু গভর্নমেন্টের ক্লিয়ার করতে হবে। বাজেটটা হচ্ছে গভর্নমেন্টের একটা ফেস, এখন দেখতে হবে যে এই ফেসটাকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে গভর্নমেন্টের যতগুলো ইনস্টিটিউশন আছে, আমি শুধু বলবো না এনবিআর, অন্যান্য প্রাতিষ্ঠানিক ইনস্টিটিউটকেও গভর্নমেন্টকে স্ট্রেন্থেন করতে হবে যাতে এই যে আমাদের বাজেট তার আয়কে আমরা সংকুলন করতে পারি।
3: খুবই ভালো বলেছেন। একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা মোহাম্মদ আজাদুদ্দিন আপনার কাছে যেতে চাই। আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, আমাদের অনেক ভর্তুকি দিতে হয় বিভিন্ন খাতে, কৃষি খাতে, সারে, বিদ্যুতে এবং আমরা জ্বালানি খাতেও ভর্তুকি দিতে হয়। দিন শেষে এবারের বাজেট বাস্তবায়নে আসলে সরকারকে কি ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এবং তারা কিভাবে সেটি কাটাবে বলে আপনি মনে করেন?
5: এইবারের যে 9,38,000 কোটি টাকার বাজেট, আমরা এটাকে এই সরকারকে সাধুবাদ দিচ্ছি যে একটা বড় আকারের বাজেট আমাদেরকে দিয়েছেন। কিন্তু একটি বাজেট কতটুকু সফল হলো বা অর্থমন্ত্রী কতটা একটা সফল বাজেট দিলেন, এটা আসলে আমরা বিচার করি এর বাস্তবায়ন দিয়ে। তো এই বাজেটে যে 9,38,000 কোটি টাকার বাজেটটি আছে, এখানে পরিচালন ব্যয় যেটা সেটা হচ্ছে 6,38,000 কোটি টাকা। বাজেটের সাধারণত দুইটা অংশ, আরেকটা হচ্ছে উন্নয়ন বাজেট যেটা আমরা এডিপি বলে থাকি, এটা হচ্ছে 3,00,000 কোটি টাকা, যেটা 18 মে 2026 অলরেডি অনুমোদিত হয়ে গেছে। আর আজকে যে বাজেটে পরিচালন ব্যয়টাই মূলত আসলে ডিক্লেয়ার করছেন যে কোন খাতে কি পরিমাণ পরিচালন ব্যয় হবে। তো এখন আমরা যদি দেখি যে সরকারের বাস্তবায়নের এই পরিচালন ব্যয় যেটা, এটা বলতে বোঝায় যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন, গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ বিল, গ্যাস বিল, প্রাতিষ্ঠানিক আদার্স অন্যান্য যে খরচগুলো আছে, এগুলো সবগুলো হচ্ছে এই পরিচালন ব্যয়, যেটা একটা ফিক্সড কস্টের মতো। সরকারের পক্ষে আসলে এই খরচ কমানো সম্ভব না। এখন যখন এই বাস্তবায়নটা করতে গেলে বাকি যে উন্নয়ন বাজেট 3,00,000 কোটি টাকা আছে, এই জায়গাটা হচ্ছে আমাদের দেখার বিষয় যে কতটুকু বাস্তবায়িত হলো। অতীতের যে অভিজ্ঞতায় দেখা যায়, ইভেন এখন এই 2025-26 যে বাজেটটি আছে, এখানে 30%-এর মতো উন্নয়ন বাজেটের ব্যয়টা সম্পূর্ণ হয়েছে। এই জায়গাটাতে এই ব্যয় দক্ষতার ঘাটতি বা সবসময় আলোচনা হয়ে থাকে, কারণ এই ব্যয়টা হচ্ছে উন্নয়নমূলক কর্মকাণ্ডে। এখন এটা কিভাবে বাস্তবায়িত হবে সেটা ডিপেন্ড করে সরকারের যে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা যেটা ধরা হয়েছে প্রায় 6,95,000 কোটি টাকা, এনবিআর এবং নন এনবিআর সোর্স থেকে ট্যাক্সের মাধ্যমে যেটা হবে, এটা কতটুকু আসলে এনবিআর জোগাড় করতে পারলো। যেটা একটু আগে বলছিলেন যে আসলে ট্যাক্স রেভিনিউ কালেকশনটা জন্য এই বাজেটে কিছু উল্লেখ না থাকলেও আসলে ট্যাক্স নেট বাড়ানোর কথাটা এবার বলা হচ্ছে, যে আমাদের যারা আসলে ট্যাক্স দেয় তাদের উপরই সবসময় ট্যাক্সের বোঝাটা চাপানো হয়, যে কিন্তু কিভাবে যারা ট্যাক্স দিচ্ছে না তাদেরকে এর মধ্যে নিয়ে আসা যায়, এ ব্যাপারে এবার কিন্তু আলোচনা হয়েছে। যেমন একটা বিষয় করা হয়েছে যে দেখা যাচ্ছে প্রায় ১২ কোটির মতো আমাদের ব্যাংক হিসাব আছে, কিন্তু আমাদের টিনধারীর সংখ্যা কিন্তু তত না। তো এখন থেকে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে টিন নাম্বারটাকে বাধ্যতামূলক করা হচ্ছে, যাতে এদেরকে ট্রেস করে সরকার ট্যাক্সটা সংগ্রহ করতে পারে। আর এছাড়া বারবার বলা হচ্ছে যে ট্যাক্স কালেকশনটাকে যদি আরো সহজ করা হয় এবং এটা ডিজিটালাইজ করা হয়, তাহলে হয়তো এই ট্যাক্স রেভিনিউটা আরেকটু বাড়বে। এখন এই ট্যাক্স রেভিনিউটা যদি না বাড়ে, তাহলে যে বাস্তবায়নের যে সমস্যা, উন্নয়ন বাজেট আপনাকে কাটছাট করতে হবে। এখন সেক্ষেত্রে এই কাটছাট করতে গিয়ে আমরা এবার যেটা দেখলাম যে স্বাস্থ্যখাতে, শিক্ষাখাতে, সোশ্যাল সেফটি নেটগুলোতে যে পরিমাণে বরাদ্দ রাখা হয়েছে, এটা যেন কোনোভাবে গভর্নমেন্ট না কমায়, তাহলে কিন্তু আমাদের এই যে বাস্তবায়ন, আমরা যে এখন যেই ফিগারগুলো দেখে খুশি হচ্ছি, সেটা কিন্তু বাস্তবায়ন শেষে যদি এটা আমরা না পাই, তাহলে জনগণের মধ্যে হতাশা কাজ করবে। সো এই বাস্তবায়নের সমস্যাটাই আসলে সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে।
3: আমরা জনগণ হিসেবে আমরা আশা দেখতে চাই। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের 55 বছর, নতুন সরকার, নতুন বাংলাদেশ। এক সময় যে বাজেটের আকার ছোট ছিল, বাংলাদেশের বয়স বাড়ার সাথে সাথে সেই বাজেটের আকার আরও বড় হচ্ছে, সামনের বছরগুলিতে নিশ্চয় আরও বড় হবে। কিন্তু এবারে বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যেটি হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যা যা করণীয় সেসবে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আলাদাভাবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, শুধুমাত্র যাতে সাধারণ মানুষ দিন শেষে উপকৃত হন। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের সাথে ছিলেন এবং আমাদের সাথে দুজন খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচক ছিলেন, ডক্টর বদরুন্নেসা আহমেদ এবং ডক্টর মোহাম্মদ আজাদউদ্দিন। দুজনের কাছে আজকের যে বাজেট পেশ করা হয়েছে, সেই বাজেটের সম্ভাবনা এবং কিভাবে সেটি বাস্তবায়ন করা হবে, কি আশা জাগানি আছে, সবই শুনলাম। আপনারাও নিশ্চয়ই শুনলেন এবং শুনে নিশ্চয়ই খোঁজ করছেন আপনার এবারের বাজেটে আপনার জন্য কি সুখবর আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের বাজেট সম্পর্কিত এই আলোচনা অনুষ্ঠান এখানেই শেষ করছি।

0: এতক্ষণ শুনলেন বাজেট 2026-27 নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান জাতীয় বাজেট উন্নয়নের অঙ্গীকার। সঞ্চালনে শারমিন রহমান, শব্দগ্রহণ ও সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ডক্টর শায়লা আখতার। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: সালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে। তাইলে একটা জরুরি কথা বলি।
2: বলেন।
1: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
2: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
3: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
2: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা। অবশ্যই টিকার দরকার আছে।
2: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
2: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা। ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
2: জি অবশ্যই।
3: আমার নাতিটার টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইলো।
1: তারপর কি হইলো?
3: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
2: আচ্ছা,
3: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
2: তারপর?
3: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
3: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
3: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন।
2: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন। সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
4: অগ্রিম ঘোষণা, বাংলাদেশ বেতার, ঢাকা। আগামীকাল 12 জুন শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় আয়োজিত 2026-27 অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মাননীয় অর্থমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংবাদ সম্মেলন অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 kHz, FM 90 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্বনির্ধারিত অনুষ্ঠান FM 102 MHz ও FM 106 MHz প্রচার করা হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয়শ্রোতা, মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন, এরা দেশ ও জাতির শত্রু। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে বাজেট পেশ করেন। এর আগে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড। প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5%, মূল্যস্ফীতি ধরা হয়েছে 7.5%। বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। বাজেট ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, সরকার মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনতে এবং প্রবৃদ্ধি 6.5% উন্নীত করতে এবারের বাজেটে 10টি বিষয়কে প্রধান অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল সবার জন্য উন্নয়ন, মানবসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা, সর্বজনীন সামাজিক সুরক্ষা, কর্মসংস্থানের সৃষ্টি, উৎপাদনমুখী অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ এবং জবাবদিহিপূর্ণ প্রতিষ্ঠান ও প্রশাসনিক ব্যবস্থা। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী তার বাজেট বক্তৃতায় মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতা বিবেচনায় ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য 2026-27 ও 2027-28 করবর্ষে করমুক্ত আয়সীমা বর্তমানের 3,50,000 টাকা থেকে বাড়িয়ে 3,75,000 টাকা নির্ধারণের প্রস্তাব করেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নারী করদাতা এবং 65 বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ নাগরিকদের জন্য 2026-27 ও 2027-28 করবর্ষে করমুক্ত আয়সীমা 4,25,000 টাকা, তৃতীয় লিঙ্গের ব্যক্তি ও প্রতিবন্ধী করদাতাদের জন্য 5,00,000 টাকা এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয়সীমা 5,25,000 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রসঙ্গে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, বিগত প্রায় 11 বছর যাবত কর্মচারীরা একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। ইতোমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো চলতি বছরের 1 জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে নিত্যপণ্য, কৃষিপণ্য, প্রযুক্তি, চিকিৎসা ও বিভিন্ন সেবা খাতে কর ও শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। এ সকল প্রস্তাব কার্যকর হলে এসব পণ্যের দাম কমতে পারে। প্রস্তাবিত বাজেটে সিগারেট, নিকোটিনজনিত পণ্য, গাড়ি, আমদানি করা খাদ্যপণ্য, নির্মাণ সামগ্রী সহ বিভিন্ন পণ্যের উপর শুল্ক ও কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই প্রস্তাবিত জাতীয় বাজেট 2026-27 অর্থ বছরকে সামগ্রিকভাবে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব হিসেবে অভিহিত করেছে। তবে বাজেটের প্রকৃত সাফল্য নির্ভর করবে উচ্চ রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন এবং ঘোষিত সংস্কারসমূহের কার্যকর বাস্তবায়নের উপর বলে মনে করে এই সংগঠনটি। আজ রাজধানীতে প্রস্তাবিত জাতীয় বাজেটের উপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া অনুষ্ঠানে এ মন্তব্য করেন ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে খাতগুলো মান বৃদ্ধির উপর জোর দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আগামীকাল বিকেল 3টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলন আয়োজনে 2026-27 অর্থ বছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করবেন। এবারে অন্য প্রসঙ্গ। রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যকেন্দ্রটির লাইসেন্স বাতিল ঘোষণা করা হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য জানিয়েছে। খেলার খবর ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026-এর পর্দা উঠছে আজ। আজ রাতে মেক্সিকোতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ এই আসর। মেক্সিকো সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 1টায় দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। খেলার আরও খবর ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে 2-0 এগিয়ে থেকে প্রথমবারের মতো সিরিজ জিতল বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়া প্রথম ব্যাট করে 42 ওভারে 8 উইকেটে 187 রান করে। বৃষ্টি আইনে 41 ওভারে 192 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ 36 বল হাতে রেখে 5 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। এই জয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি।

সকাল ছটায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম। পথ ও পাথে অনুষ্ঠানে মিথ্যাচারের কুফল সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ মাজহারুল ইসলাম। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার শুনবেন সকাল ছটা পঞ্চাশ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল সাতটা বিশ মিনিটে। ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় আয়োজিত 2026-2027 অর্থ বছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মাননীয় অর্থমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা তিনটায়। সংবাদ সম্মেলন অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্জে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্স ও FM 106 মেগাহার্সে প্রচার করা হবে। সকাল 8:30 মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকুলি শুনবেন সকাল 9:05 মিনিটে। ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ শুনবেন সকাল 10:05 মিনিটে। ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ বেলা 11:20 মিনিটে। বাজেট 2026-2027 নিয়ে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান শুনবেন বেলা 11:50 মিনিটে। পবিত্র কোরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন শুনবেন বেলা 2:20 মিনিটে। এ সপ্তাহের নাটক গোধূলি সূর্য শুনবেন বেলা 3:05 মিনিটে। রচনা মোহাম্মদ রওশন আলী, প্রযোজনা আব্দুল আজিজ। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল 4:35 মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5:50 মিনিটে এবং কৃষাণ বধূ সন্ধে 6:05 মিনিটে। সন্ধে 7:05 মিনিটে শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন সন্ধে 7:30 মিনিটে। রাত 9:05 মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত 10:00। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান মানুষের গান মাটির গান শুনবেন রাত 10:30 মিনিটে। এছাড়া FM 90 মেগাহার্জে রাত 12:15

অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্টজে সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্টজে সকাল 6টা থেকে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এবং এফএম 90 মেগাহার্টজে সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলায় 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে 21.6 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 66%, সন্ধ্যে 6টায় 97%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 10 মিনিটে, অস্ত যাবে সন্ধ্যে 6টা বেজে 47 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্টজে, FM 102.3, FM 90 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরসমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: এতক্ষণ শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরসমা। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, সকাল ৬টা।
1: আজ শুক্রবার, ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলহজ ১৪৪৭ হিজরি, ১২ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ। সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়ামে ৬৯৩ কিলোহার্স, এফএম ৯০, ১০৬ ও ১০২ মেগাহার্সে।
0: বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় শামিমা আক্তার খান, শাইলা রহমান, শামিম খান শামা এবং আমি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম।
2: প্রকাশন দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্র গোপ, সৈয়দ মোহাম্মদ সোহাইল আনোয়ার, মোহাম্মদ সিরাজুল আলম, শামিম আহমেদ ও মোহাম্মদ রাসেল খান এবং অধিবেশন তত্ত্বাবধানে মাহফুজা আক্তার সুমি।
3: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা ইউসুফের ৭০ আয়াত থেকে ৭৩ আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম।
4: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।